0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা। সকাল 6টা।
1: আজ শুক্রবার, 8ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, চৈঠা জিলহজ 1447 হিজরি, 22 মে 2026 খ্রিস্টাব্দ।
2: সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 106 MHz এবং FM 102 MHz।
0: বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে।
1: অনুষ্ঠান উপস্থাপনা রয়েছি আমরা কজন, খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম, শামীম খান শামা, শামীম আক্তার খান রুনি ও আমি শায়লা রহমান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্রগোপ, সৈয়দ মোহাম্মদ সোহেল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, শামীম আহমেদ ও এস এম আল জুবাইর, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজ আক্তার সুমি।
0: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত। আজ সূরা ইউসুফের 14-17 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।

0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সফিরউদ্দিন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক সূরা ইউসুফের 14 থেকে 17 আয়াতে ইরশাদ করেছেন, তারা বলল, যদি তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলে, অথচ আমরা একটি সংহত দল রয়েছি, তবে তো আমরা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। তারপর তারা যখন তাকে নিয়ে গেল এবং তাকে কূপের গভীরে নিক্ষেপ করতে একমত হল, তখন আমি তাকে ইঙ্গিতে জানিয়ে দিলাম যে অবশ্যই তুমি তাদেরকে তাদের এ কাজের কথা বলবে, অথচ তারা তোমাকে তখন চিনতে পারবে না। আর তারা তাদের পিতার কাছে রাতের বেলায় কাঁদতে কাঁদতে এল। তারা বলল, হে আমাদের আব্বা, আমরা দৌড়ে প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আমাদের আসবাবপত্রের কাছে রেখে গিয়েছিলাম, তারপর নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলেছে, কিন্তু আপনি তো আমাদের বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: পথ ও পাথেও আজকের বিষয় কুরবানির ঐতিহাসিক পটভূমি, বলছেন মাওলানা এ আর এম মহিউদ্দিন খান ফারুকি।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। কুরবানি শব্দটি আরবি। ইসলামী শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট জন্তুকে যা একমাত্র মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি ও তার নৈকট্য লাভের উদ্দেশ্যে একমাত্র মহান আল্লাহর নামে যা জবাই করা হয়। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের সন্তান হাবিল ও কাবিলের মধ্যে তাদের বোন আকলিমাকে বিবাহ করা নিয়ে কলহ বিবাদ দেখা দেয়। তখন হযরত আদম আলাইহিসসালাম মহান রব্বুল আলামিনের নির্দেশক্রমে তাদেরকে বিশুদ্ধ নিয়াতে দুই ভাইকেই কোরবানি করার আদেশ দেন এবং বলেন, তোমাদের মধ্যে যার কোরবানি মহান রব্বুল আলামিন কবুল করবেন, তার সঙ্গেই আকলিমার শুভ বিবাহ হবে। এভাবেই সর্বপ্রথম কোরবানির প্রথা চালু হয়। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মায়েদার 27 নম্বর আয়াতে বিষয়টি সুস্পষ্ট করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে আদম আলাইহিসসালামের দুই পুত্রের বাস্তব ঘটনা বর্ণনা করে শুনান। যখন তারা উভয়ে কিছু উৎসর্গ করার নিবেদন করেছিল, তখন তাদের একজনের উৎসর্গ তথা কোরবানি গৃহীত হয়েছিল এবং অপরজনের কোরবানি তথা উৎসর্গ গৃহীত হয়নি। কোরবানির বিধান হযরত আদম আলাইহিসসালামের ছেলেদের পর সব যুগেই ইসলামী শরীয়তে বিদ্যমান ছিল। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল হাজ এর 34 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবে করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। মূলত হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই মোহাম্মদী শরীয়তের বিধান রেখে গেছেন, এই মোহাম্মদী শরীয়তে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকেই এই সুন্নাতে ইব্রাহিম হিসাবে এই কোরবানির বিধান ইসলামে চলে এসেছে। আর সেই ঘটনাটি ছিল এরকম। মহান রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ প্রদান করেন। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াতে বিষয়বস্তুটি সুস্পষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর সে যখন তার কাজ করার বয়সে পৌঁছাল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে যবেহ করছি, এখন বলো তোমার অভিমত কি। হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, আপনাকে মহান রাব্বুল আলামিন যা আদেশ করেছেন আপনি দয়া করে তাই করুন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অতঃপর যখন তারা পিতা পুত্র উভয়ে আল্লাহর আদেশের কাছে আত্মসমর্পণ করল এবং ইব্রাহিম আলাইসাল্লাম স্বীয় পুত্র ইসমাইল আলাইসাল্লামকে জবেহ করার জন্য কাত করে শোয়াই দিলেন। তখন আমি আল্লাহ ইব্রাহিমকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে, এভাবেই আমি সৎ কর্মশীলদের পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা, আর আমি এক মহান কোরবানি তথা দুম্বার বিনিময়ে ইসমাইলকে মুক্ত করে দিলাম, আর আমি পরবর্তীদের মধ্যে তার এই সুখ্যাতি অবশিষ্ট রেখে দিলাম। হযরত ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক, এভাবেই আমি সৎ কর্মশীলদের পুরস্কৃত করে থাকি। মহান রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই স্বপ্নে দেখানো বিষয়টিকে বাস্তবে রূপ দিয়ে এই কোরবানির বিধানটি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের মাঝে তিনি এটি জারি রেখে দেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা কোরবানি করে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি আমরা লাভ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হাকিকতে কোরবানি করার মধ্য দিয়ে তার সন্তুষ্টি, তার কুরবিয়াত লাভ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল কুরবানির ঐতিহাসিক পটভূমি। বললেন মাওলানা এ আর এম মহিউদ্দিন খান ফারুকী। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন দেশের গান সুবীর নন্দীর কণ্ঠে। গানে কথা সাজিয়েছেন জসিম রায়হান, সুর করেছেন অজিত রায়।

0: বাউল, তুমি এমন দেশের গল্প বলো। দেশের গানটি শুনলেন সুবীর নন্দীর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার আজ বেলাটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
2: আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হওয়া ও বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে 5:13 এবং সূর্য অস্ত যাবে 6:37। আবহাওয়ার পূর্বাভাস শুনলে
1: বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ ও FM 102 মেগাহার্জে।

0: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকে ঢাকার অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান। বিশেষ বেতার প্রামাণ্য জরায়ুতে জমে থাকা সমুদ্র, সকাল 7:30। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকুলি সকাল 9:05। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ সকাল 10:05। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11:20। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন বেলা 2:20। এই সপ্তাহের নাটক সখী ভালোবাসা কারে কয় শুনবেন বেলা 3:05। মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ তারেক মঞ্জুর, প্রযোজনা আলিয়া ফেরদৌসী। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস 2026 উপলক্ষে কথিকা শুনবেন বিকেল 5:45।
1: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 9:05 প্রচারিত হবে বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুর ও বীণা শুনবেন রাত 10:30।
0: এবারে FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। আজকের এই সুন্দর সকাল সবার জীবনে বয়ে আনুক নতুন কোনো সম্ভাবনার আলো, আর এমনই শুভ প্রত্যাশায় এখন শুনব আঞ্জুমানারা বেগমের কণ্ঠে ভোরের গান। গানে কথা সাজিয়েছেন জীবন নেসা জামাল, সুর করেছেন খবিরউদ্দিন।

0: চোখের বাঁধন খুলে গেছে কানামাছির খেলা পরে। আঞ্জুমানারা বেগমের কণ্ঠে ভোরের গানটি শুনলেন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশকে ভালোবেসে যে কাজ করবেন সে কাজই বয়ে আনবে আপনার জন্য গৌরব ও সম্মান। এ দেশ আপনার আমার সকলের। মধুরা আমরা আছি বাংলাদেশ বেতার ঢাকার আয়োজনে। এখন শুনবেন নজরুল সঙ্গীত মোহাম্মদ ইয়াকুব আলী খানের কণ্ঠে। শিল্পী কণ্ঠের প্রথম গান তুমি আমার সকাল বেলার সুর।

নজরুল সঙ্গীত শুনছেন মোহাম্মদ ইয়াকুব আলী খানের কণ্ঠে। শিল্পী কণ্ঠের এবারে গান মোরে প্রিয়া হবে সুরানি, দেব খোপায় তারার ফুল।

0: প্রথমে তুমি আমার সকালবেলার সুর, এবং পরে মোর প্রিয়া হবে সুরানি। পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন মোহাম্মদ ইয়াকুব আলী খানের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি জনসচেতনতামূলক বার্তা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গৃহীত কতিপয় নির্দেশনা অনুযায়ী পবিত্র ঈদুল আজহার পূর্বের তিন দিন এবং পরের তিন দিন পচনশীল দ্রব্য, যাত্রী, পশুবাহী গাড়ি এবং জরুরি সেবামূলক গাড়ি ব্যতীত অন্য কোনো কাভার্ড ভ্যান, লরি, ট্রাক এবং লং ভেহিকেল রাস্তায় চলাচল করতে কিংবা ফেরিতে পারাপার হতে পারবে না। সদরঘাটে ঈদের পূর্বের পাঁচ দিন, ঈদের দিন ও ঈদের পরে পাঁচ দিন ডিঙ্গি নৌকা চলাচল বন্ধ থাকবে। সন্ধ্যার পর যাত্রীবাহী স্পিডবোট চলাচলও বন্ধ থাকবে এবং বাল্কহেড ঈদের পূর্বের পাঁচ দিন ও ঈদের পরের তিন দিন বন্ধ রাখতে হবে। প্রতিটি লঞ্চের ধারণ ক্ষমতা বড় করে লঞ্চের সামনে লিখে রাখতে হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার ও হট নাম্বারে যোগাযোগ করতে পারেন। হটলাইন নাম্বার হল 999, কোস্টগার্ডের হটলাইন নাম্বার হল 16111, ফায়ার সার্ভিসের হটলাইন নাম্বার 102, বিআইডাব্লিউটি এর হটলাইন নাম্বার 16113 এবং নৌ পুলিশের নম্বর 01320169598। জনসচেতনতামূলক বার্তাটি শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত পাপিয়া সারোয়ারের কণ্ঠে। শিল্পী কণ্ঠে প্রথম গান ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে।

0: পাপিয়া সরোয়ারের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: শ্রোতা বন্ধুরা, সবার প্রতি রইল কৃষি সমাচার অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আমরা সবাই জানি বাংলাদেশে কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। দেশের সামষ্টিক অর্থনীতিতে যেমন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ, মানব সম্পদ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তায় কৃষির ভূমিকা অপরিসীম। এদেশে জনগণের একটি বড় অংশ তাদের জীবন ধারণের জন্য কৃষির উপর নির্ভর করে। তাই তো আমাদের কৃষিকে আরো লাভজনক এবং উন্নত করতে চাইলে আধুনিক পদ্ধতিতেই চাষাবাদ প্রয়োজন। উন্নত সার, বীজ, বাজার ব্যবস্থাপনা, মৌসুমভেদে চাষাবাদ, আধুনিক জাত উৎপাদন, দেশি বিদেশি ফসল চাষে আগ্রহী করা ইত্যাদি সকল বিষয় আমাদের উন্নত কৃষি ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত। তাই এই আধুনিক বিজ্ঞান নির্ভর কৃষি উৎপাদনে এদেশের কৃষকদের এগিয়ে আসতে হবে। এতে করে আসবে আমাদের অর্থনৈতিক সফলতা। শ্রোতা বন্ধুরা, একটি কৃষি নির্ভর সুখী সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের কৃষি সমাচার অনুষ্ঠানে। প্রথমে রয়েছে আমার বাংলা পর্ব। আমার বাংলা পর্বে আপনারা শুনবেন কোকো ডাস্ট দিয়ে জৈব সার তৈরি বিষয়ে একটি সাক্ষাৎকার। শুনুন তাহলে।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন ডক্টর মাহবুবা মুনমুন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আজকে আমরা কথা বলছি কোকো ডাস্ট দিয়ে জৈব সার তৈরি এ বিষয়ে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। কি বলবেন আজকের বিষয় নিয়ে?
2: অনেক ধন্যবাদ। কোকো ডাস্ট, আমরা অনেকেই শুনলে মনে করি এটি কি, এটি আসলে নারিকেলের যে তুষ সেটি। আমরা নারিকেলের যখন ছোবড়াকে আলাদা করি তখন এখানে একটি গুঁড়া যে উপাদান পাওয়া যায় সেটি আসলে কোকো ডাস্ট। এটি থেকে ভালো মানের জৈব সার উৎপাদন করা সম্ভব। কোকো ডাস্ট সাধারণত বরিশাল অঞ্চলের পিরোজপুর, খুলনার ফুলতলা, বাগেরহাট এবং যশোরের মনিরামপুর, এখানে এই বংশানুক্রমিক ভাবে যে নারিকেলের আঁশ উৎপাদন করা হয় তাদের ওখান থেকেই প্রচুর পরিমাণে দেশে কোকো ডাস্ট উৎপাদন হচ্ছে। এবং এই কোকো ডাস্ট দিয়ে এখন অনেকেই বীজ তলায় চারা উৎপাদন বা এগুলোর কাজে ব্যবহার করে, তো একই সাথে জৈব সারও তৈরি করা যায়।
1: অনেক ধন্যবাদ আপনাকে। নারিকেল থেকে জৈব সার তৈরি প্রক্রিয়াটা যদি বলেন।
2: হ্যাঁ, আমরা নারিকেলের তুষ থেকে জৈব সার তৈরি করার জন্য যে কাজটি করতে পারি, নারিকেলের এই কোষে এখানে প্রচুর পরিমাণে সেলুলোজ রয়েছে, আর সেলুলোজ খুব আস্তে আস্তে মাটিতে আসলে মিশে যায়। তো যদি আমরা প্রথমে জৈব সার হিসেবে এটিতে মাটিতে দেওয়ার ক্ষেত্রে, এটি যেহেতু আস্তে আস্তে ডিকম্পোজ হয়, তখন সুবিধা হয় কি, মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি দিন স্থায়ী থাকে এবং মাটিতে বাতাস চলাচল, অন্যান্য অণুজীবের চলাচলে সুবিধা হয়। এবং আস্তে আস্তে এটি ভাঙতে থাকে, এর যে লিগনিন এবং অন্যান্য যে উপাদান সেটি অন্তত হিউমাসে পরিণত হতে একটু সময় নেয়, এবং মাটির হিউমাস বাড়লে এখানে জৈব পদার্থের পরিমাণ বাড়ে। তো সাধারণত আমাদের দেশে আমরা এই কোকো ডাস্টের মাশরুমের স্পন তৈরির ক্ষেত্রে কিন্তু প্রচুর ব্যবহার করা হয় এবং বিভিন্ন নার্সারিতে চারা উৎপাদনের কাজে ব্যবহার হয়।
1: আমাদের কৃষিজীবী ভাই বোনেরা, তারা এই কোকো ডাস্ট দিয়ে জৈব সার তৈরিতে কেমন স্বাচ্ছন্দ্য পাচ্ছেন?
2: আমাদের বেশ অনেকগুলো সুবিধা রয়েছে কোকো ডাস্ট ব্যবহার করলে। একটা হচ্ছে যে সবজি উৎপাদনের জন্য আমরা এই ডাস্টটাকে ট্রিটমেন্ট করে আমরা বর্ষা বা আপতকালীন সময়ে খুব সহজেই কিন্তু এখানে চারা উৎপাদন করতে পারি। এখানে ছিদ্রগুলো ভালো থাকায় শিকড় কিন্তু টেনে যখন চারা তোলা হয় তখন ক্ষতিগ্রস্ত হয় না, তাহলে পরবর্তীতে এই শিকড়টা যখন মাটিতে লাগানো হয় তখন খুব দ্রুতই মাটিতে বসে যেতে পারে। আর এখানে অন্যান্য সার যেগুলো আমাদের খুব কম পরিমাণে লাগে কিন্তু উদ্ভিদের জন্য লাগে, সেই সারের সরবরাহ করতে পারে। এবং মাটির পিএইচ যে সবসময় আমাদের 5.5-7 মধ্যে রাখা উচিত, কোকোপিট ব্যবহার করলে এই পিএইচটা নিয়ন্ত্রণে থাকে এবং যে কোনো ধরনের চারা উৎপাদন করা সম্ভব দেখে ওভারঅল আমরা একটা ফেলে দেওয়া বর্জ্য থেকে আমরা ফসল উৎপাদন করতে পারি, এটি একটি বড় সুবিধা।
1: এই কোকো ডাস্ট দিয়ে জৈব সার তৈরি আপনারা যেমন পরামর্শ দিচ্ছেন কৃষিজীবী ভাই বোনদেরকে, তারাও এটি গ্রহণ করছে, এটির মাধ্যমে কিভাবে আরো এগিয়ে যাচ্ছে আমাদের কৃষি?
2: প্রথমত আমাদের নার্সারিগুলোতে কোকো ডাস্টের ব্যবহার কিন্তু অনেক, এই নার্সারিগুলোতে চারা উৎপাদন, আর দ্বিতীয়ত আমরা খুব সহজেই সেই বীজতলাটাকে শোধন করতে পারছি এবং দেখা যাচ্ছে যে আমাদের যে ডিম পরিবহন বহন করতে যেরকম একটি বক্স দেখি সেখানেও কিন্তু একটি কোকো ডাস্ট রেখে ওইখানে যদি প্রত্যেকটাই আমরা একটা একটা করে মরিচের বীজ দিতে পারি সেখানেও চারা গজানো সম্ভব। তাহলে এত সহজ এবং যেটি সহজে পরিবহন করা যায় এবং খুব হালকা হওয়ার কারণে এটি কিন্তু কৃষকরা খুব ভালোভাবে গ্রহণ করছে এবং ব্যবহার প্রচুর বাড়ছে।
1: আন্তরিক ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা।
2: আপনাকেও ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন পরিবেশ বিষয়ক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মোসাম্মদ মরিয়ম বেগম মারিয়া, গীতিকার খোন্দকার আব্দুল মোতালেব এবং সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

0: 来做什么？
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হলো।
2: বাংলাদেশ বেতার, একটু পরে শুনতে পাবেন খবর।

0: আটই জ্যৈষ্ঠ, চৌঠা জিলহাজ, বাইশে মে। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মিজান খন্দকার। শুরুতেই শিরোনাম। বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত সাতটি মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তের 70.73% বাস্তবায়িত, মন্ত্রী পরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে প্রকাশ। রামিসার বাবা মায়ের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী তারিক রহমান। পরিবারটির জন্য একটি সুস্থ ও মানবিক পরিবেশ নিশ্চিত এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রত্যয়। মিরপুরে শিশু রামিসা হত্যা মামলা দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারে প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 7 দিনের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা এবং দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার উদ্যোগ গ্রহণের নির্দেশ আইনমন্ত্রী। গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক চিকিৎসক, থেরাপিস্ট, নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগ করতে চায় মালদ্বীপ। এবং কিউবা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ ধরনের মন্তব্য সরাসরি মিথ্যা বলে দাবি কিউবা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এবারে বিস্তারিত। চলতি বছরের 17 ফেব্রুয়ারি দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর গত 7টি মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন হার 70.73%। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারিক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার 8ম বৈঠকে 17 ফেব্রুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকগুলোর সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে মন্ত্রী পরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিসভার গতকালের বৈঠকে জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স IBCA যোগদান এবং নিরাপত্তা অভিবাসন নিশ্চিতে GCM ন্যাপ 2026-2030 অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারিক রহমান রাজধানী পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন। তিনি গতরাতে রাজধানীর পল্লবীর ওই বাসায় গিয়ে রামিসার বাবা মায়ের সাথে কথা বলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমান জানান, এ সময় শোকে কাতর রামিসার বাবা তার অপর এক সন্তানকে নিয়ে একটি সুস্থ ও মানবিক পরিবেশে বসবাসের আকুতি জানান। তিনি বলেন, অসুস্থ মানসিকতার পরিবেশের কারণেই তিনি তার কনিষ্ঠা সন্তান রামিসাকে হারিয়েছেন। ক্রন্দনরত ওই পিতাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী একটি ভালো পরিবেশে রামিসার পরিবারে থাকার বিষয়টি নিশ্চিত করতে এবং তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়া সহ ভবিষ্যৎ দায়িত্বভারও প্রধানমন্ত্রী গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা AKM শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাট থেকে 7 বছর বয়সী শিশু রামিসার মাথা আলাদা করে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। রামিসার হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, স্কুল ছাত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত শেষ করা হবে। গতকাল রাজধানীতে সচিবালয়ে সংবাদ সম্মেলনে রামিসা হত্যা মামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আসামিদের দ্রুত গ্রেফতার ও তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, BNP সরকার ক্ষমতা আসার পর থেকে পুলিশ সব ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করে আসছে।
2: দিতে পারি আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। বিচারহীনতার যে বিষয়টা সবাই সবসময় বলে থাকে, এটা সর্বক্ষেত্রে সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়, সেই জন্য মানুষ মনে করে হয়তো বিচার পাবে না। কিন্তু এই জাতীয় ক্রাইমগুলো আমি ইন্টারিম গভর্নমেন্টের সময়ও দেখেছি, আমি তাদেরকে কৃতিত্ব দিতে চাই। সেই সময়

0: এই জাতীয় কয়েকটা ঘটনা হলে হেনিয়াস ক্রাইমের সংক্ষিপ্ত সময়ের ভিতরে আইনি ব্যবস্থা বিচারিক ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এক্ষেত্রে আমি এইটুকু এসিউরেন্স দিতে পারি যে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে।
1: সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার সারা দেশে আইন শৃঙ্খলা বজায় রাখা, জন নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি ও সুরক্ষার বিষয়ে মানুষের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সবকিছু করছে। তিনি বলেন, পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস বিরোধী অভিযান সহ যে কোনো অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধে তাদের কার্যক্রম জোরদার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনি প্রক্রিয়া ও বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়। তিনি আরও বলেন, বিচারের মুখোমুখি করার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক আবেদন পাঠানো হয়েছে। রাজধানীর পল্লবীতে গত মঙ্গলবার 7 বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুসলিউদ্দিন আহমেদকে এ নির্দেশ দেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ডক্টর রেজাউল করিম গণমাধ্যমকে জানান, আইনমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ ব্যবস্থা নিতেও নির্দেশ দেন। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে আইনমন্ত্রী বলেন,
2: আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। রামিসার বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন, সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি।
1: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ধর্ষণের নিন্দা জানিয়ে একটি পোস্ট করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই পোস্টে তিনি ধর্ষণকে নৈতিক অবক্ষয় হিসেবে উল্লেখ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার এই অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। ফেসবুক পোস্টে তিনি আরো বলেন, ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রতিফলন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎকে নিরাপদ করার উপর গুরুত্বারোপ করে সকলকে পরিবর্তনের এই সংগ্রামে সামিল হবার আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে ইতোমধ্যে গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু হয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক গতকাল সচিবালয়ে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। সাক্ষাতে সারা কুক মন্ত্রীকে যুক্তরাজ্যের গণমাধ্যম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য অফিস অব দ্য কমিউনিকেশনস অফকমের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, অফকমের অভিজ্ঞতা বাংলাদেশে গণমাধ্যম খাতে নীতি নির্ধারণে কাজে লাগানো যেতে পারে। যুক্তরাজ্যের হাই কমিশনার এ বিষয়ে জহিরুদ্দিন স্বপনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং অফকমের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী উপস্থিত ছিলেন। এদিকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটে রেঙ্গেলিও গতকাল তথ্য সম্প্রচার মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি দেশের জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দিতে চায়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য সম্প্রচার মন্ত্রী সুইজারল্যান্ডের আধুনিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার উপর গুরুত্বারোপ করেন। এ সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বর্তমান বিশ্বে যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, ঠিক তেমনি তথ্য যাচাই ও নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি দ্বার করিয়ে দিয়েছে। তিনি এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিমন্ত্রী বাংলাদেশে প্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের জন্য সুইস রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। দেশজুড়ে আয়োজিত তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা গতকাল শেষ হয়েছে। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু গতকাল রাজধানীর তেজগাঁয়ে ভূমি ভবনের সভাকক্ষে এই মেলার সমাপনী ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জনবান্ধব, অটোমেটেড ভূমি সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়কে একটি পূর্ণাঙ্গ জনসেবামূলক ও জনগণের আস্থার প্রতিষ্ঠানে রূপ দিতে ইতোমধ্যে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সমাপনী অনুষ্ঠানে ভূমি সেবা মেলার অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্য থেকে সেরা তিনটি স্টলকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অন্যান্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও স্টল প্রতিনিধিদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি রওনক জাহান। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। কোরবানির পশুর হাট, ঈদের জামাত, শপিং মল, বাসাবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নগর জুড়ে বাড়ানো হয়েছে টহল কার্যক্রম ও নজরদারি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: আসন্ন পবিত্র ঈদুল আজহা ঘিরে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, সাম্প্রদায়িক উস্কানি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ জানিয়েছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তিনি বলেন, কোরবানির পশুর হাট, ঈদের জামাত, শপিং মল ও আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
6: আসন্ন ঈদুল আজহা, কোরবানির পশুর হাট, ঈদ জামাত, শপিং মল এবং আবাসিক এলাকার নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। ঘরমুখী মানুষের নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
5: ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
6: অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের ছুটিতে নগরের নিরাপত্তায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে। কোরবানির ঈদকে সামনে রেখে নগদ টাকার লেনদেন কমিয়ে ব্যাংকে লেনদেন করার জন্য সকলকে পরামর্শ প্রদান করছি এবং বড় অঙ্কের আর্থিক লেনদেন করলে পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।
5: ঈদকে কেন্দ্র করে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী ও জালিয়াত চক্র ঠেকাতে ডিবি সহ থানা পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: এদিকে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে কোরবানির পশু বেচা কেনা। হাটগুলোতে আসতে শুরু করেছে গবাদি পশু। আনুষ্ঠানিকভাবে আজ থেকে কেনা বেচা শুরু হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: পবিত্র ঈদুল আজহার অন্যতম অনুষঙ্গ পশু কোরবানি, আর এই পশু কেনাবেচা রাজধানীর স্থায়ী ও অস্থায়ী হাটে এরই মধ্যে আসতে শুরু করেছে গরু ও ছাগল। ইজারার শর্ত অনুযায়ী শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে পশু কেনাবেচা করতে পারবেন ব্যাপারীরা। তবে এর আগে থেকে অস্থায়ী হাটগুলোতে পশু এনে ক্রেতার অপেক্ষা রয়েছেন বিক্রেতারা।
7: বেচা কেনা যখন শুরু হয়ে যাবে তখন তো আমাদের লাওয়া খাওয়া ঘুম কোনো কিছুই থাকবে না, এই জন্য গরু রেস্ট দেওয়ার জন্য দুই দিন তিন দিন আগে আসি আমরা।
8: বাজারে এখনো গরু তো পর্যাপ্ত পরিমাণ আসে নাই, আশা করি ভালো কিছু হবে।
5: হাট জমে উঠলে ক্রেতার আনাগোনা বাড়বে ও ভালো দাম পাওয়ার আশা রয়েছে তারা। তবে বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আশঙ্কাও রয়েছে।
9: আশা করছি অনেকে আসছে দেখতেছে, আমার মনে হয় যে বিক্রি হয়ে যাবে।
10: আমার মনে হয় নেটের যুগ হিসাবে গরু ভালোই জুটবে আর মোটামুটি বাজার ভালোই পাবে।
5: হাটে কোরবানির গরু দেখতে ক্রেতারা আসছেন, বাজার যাচাই বাছাই করে ঈদের দু একদিন আগে গরু কিনবেন বলে জানাচ্ছেন তারা।
11: এখন যেহেতু প্রথম দিকে, এখন তারা দাম দেখবে, মার্কেট দেখবে, বাজার দেখবে কি অবস্থা, তারপরে দেবে সার্ভিং।
5: ইজারাদাররা জানান, রাজধানীর হাটগুলোতে পর্যাপ্ত পশুর সরবরাহ আছে, সার্বিক নিরাপত্তা ও ব্যাপারীদের সব ধরনের সুবিধা রয়েছে বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: মালদ্বীপ সরকার সেদেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক চিকিৎসক, থেরাপিস্ট, নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে দেশটি বাংলাদেশ থেকে সরকারি পর্যায়ে সরাসরি উচ্চমানের ঔষধ আমদানির আগ্রহ প্রকাশ করেছে। মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী গিলা আলীর সাথে তাঁর মন্ত্রণালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন। মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এই নিয়োগ প্রক্রিয়া ও ঔষধ আমদানির বিষয়টি নিবিড়ভাবে সমন্বয় করবে বলে বৈঠকে জানানো হয়। চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় ট্রাক চালক হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী 25 জুন দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক রবিউল আলমের আদালত শুনানির এই দিন ধার্য করেন।
12: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
12: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কিউবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাই দেশটির সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা তেমন নেই। তিনি গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। 1996 সালের দুটি বিমান ভূপাতিত ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে অভিযোগ আনার একদিন পর মার্কো রুবিও এ মন্তব্য করলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বরাবরই কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানে আগ্রহী। তিনি সতর্ক করে বলেন, যে কোনো হুমকি থেকে দেশকে রক্ষার অধিকার ও বাধ্যবাধকতা প্রেসিডেন্ট ট্রাম্পের রয়েছে। এদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রড্রিগেজ অভিযোগ করেন, মার্কো রুবিও মিথ্যাচার করছেন এবং কিউবা দ্বীপ কোনোভাবেই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়। কিউবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সমালোচনা করে বলেন, তিনি সামরিক আগ্রাসনের জন্য উস্কানি দিচ্ছেন। পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা চলমান রয়েছে। ইরানের ISNA সংবাদ সংস্থা আজ জানায়, একটি আনুষ্ঠানিক চুক্তির কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় পক্ষ বর্তমানে তথ্য ও খসড়া নথি বিনিময় করছে। এর আগে এক ইরানি কর্মকর্তা বলেন, মধ্যস্থতাকারীরা একটি খসড়া চুক্তি প্রণয়নের খুব কাছাকাছি রয়েছেন এবং এ নিয়ে তারা কাজ করছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতায় পরিচালিত শান্তি আলোচনায় বেশ কিছু ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে, তবে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিকল্প ব্যবস্থার স্পষ্ট বার্তা দিয়েছেন। জাতিসংঘের ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেছেন, ইসরায়েল তাদের সৈন্য ও বসতি স্থাপনকারীদের মাধ্যমে বেসামরিক ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত রেখেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তিনি বলেন, 20 লাখের বেশি ফিলিস্তিনিকে সম্মিলিতভাবে শাস্তি দেওয়া সঙ্গত হতে পারে না। খেলার খবর ক্রিকেট। আগামীকাল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের বেশ কয়েকটি খেলা ঢাকা ও আশেপাশের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্স লিজেন্ডস অব রূপগঞ্জের বিরুদ্ধে খেলবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাবের আবাহনী লিমিটেড, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সিটি ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবে। এছাড়া বসুন্ধরা স্ট্রাইকার্স ব্রাদার্স ইউনিয়নের এবং রূপগঞ্জ টাইগার্স ঢাকা লেপার্ডসের মোকাবেলা করবে। সবকটি ম্যাচই সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 13 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 37 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত 7টি মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তের 70.73% বাস্তবায়িত, মন্ত্রী পরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে প্রকাশ। রামিসার বাবা মায়ের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারটির জন্য একটি সুস্থ মানবিক পরিবেশ নিশ্চিত এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রত্যয়। মিরপুরে শিশু রামিসা হত্যা মামলার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাত দিনের মধ্যে রামিসা হত্যাকাণ্ডে তদন্ত প্রতিবেদন জমা এবং দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার উদ্যোগ গ্রহণের নির্দেশ আইনমন্ত্রীর। গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক চিকিৎসক, থেরাপিস্ট, নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগ করতে চায় মালদ্বীপ। এবং কিউবা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ ধরনের মন্তব্য সরাসরি মিথ্যা বলে দাবি কিউবার। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সুখের ঠিকানা। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি ডাক্তার মোহাম্মদ শাহিদুর রহমান। আর আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অটিজম আক্রান্ত শিশুর পরিবারের সদস্যদের জন্য কাউন্সিলিং। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডাক্তার অজন্তা রানী সাহা। আজকে একটি খুবই ব্যতিক্রমী টপিকস নিয়ে আসলে আমরা কথা বলছি। একটা শিশু যে অটিজম আক্রান্ত, এই জিনিসটি একটি পরিবারের সদস্য আসলে ওনারা কিভাবে বুঝবেন যে তার বাচ্চাটা অটিজম আক্রান্ত কিনা?
2: আসলে অটিজম আক্রান্ত বিষয়টি অনেকে সঠিকভাবে ধরতেই পারে না। আমরা যে একটি শিশু অটিজমে আক্রান্ত কিনা সেটা কিন্তু আমরা প্রথম 6 মাসের মধ্যেই বুঝতে পারি, এবং কখনো কখনো জন্মের পরেই দেখা বা শিশুটিকে দেখে তার আচরণ দেখে বোঝা সম্ভব। অটিজম বলতে আমরা যেই জিনিসগুলোকে সাধারণত বুঝি, যে তাদের আচরণের সমস্যা, যোগাযোগের সমস্যা ও সামাজিক সমস্যা। 6 মাস বয়সেই যদি কোনো শিশু কথা না বলে, অর্থাৎ আমরা 6 মাস বয়সে শিশুকে দেখি বাবা, মাম্মা, দাদা ইত্যাদি শব্দ তৈরি করে, সেগুলো যদি তৈরি না করে এবং যদি বাবা মা বা আত্মীয় স্বজনের দিকে না তাকায়, তাহলে আমরা ধারণা করে নিতে পারি প্রাথমিকভাবে যে শিশুটির মধ্যে কোনো ধরনের সমস্যা হয়তো রয়েছে। কাজেই তখন থেকেই আমাদের এই বিষয়ে সচেতন হওয়া উচিত।
1: এরপরে যে জিনিস আসলে জানতে চাই, একটা পরিবারে যদি আসলে অটিজম আক্রান্ত বাচ্চা থাকে, তাহলে সেই পরিবার বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হয়ে থাকে। অনেকে দেখা যাচ্ছে যে তাদের সামাজিক সমস্যা হচ্ছে, মানসিক সমস্যা হচ্ছে, অথবা আমরা যেটাকে বলি যে ইমোশনাল সমস্যা হয়তো হচ্ছে। তো ম্যাডাম, এই যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো আসলে কিভাবে বহিঃপ্রকাশ হয়ে থাকে?
2: আসলে একটি পরিবারে যখন একজন শিশু এই অটিজম আক্রান্ত বা স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধিতা আক্রান্ত হয়, এই খবরটি যখন তাদের কাছে পৌঁছায়, এটাকে আমরা বলি যে আউটব্রেক অফ ব্যাড নিউজ। এই খবরটি পৌঁছানোর সাথে সাথেই কিন্তু বাবা মার কাছে মনে হয় যে তাদের মাথার উপর বজ্রপাত হয়েছে বা আকাশ ভেঙে পড়েছে। প্রথমত যেটা হয় যে মানসিক বিপর্যয় হয়ে যায়, এবং পরিবারের মধ্যে যে শান্তি বিনষ্ট হওয়া বা অশান্তির সৃষ্টি হয়। কখনো কখনো কিছু মিথ আছে, অনেকে মনে করে যে নিশ্চয়ই তাদের বাবা মায়ের কোনো পাপ আছে বা কোনো অন্যায় কাজ করেছে, তার বহিঃপ্রকাশ তার শিশুটি প্রতিবন্ধী হয়েছে, অটিজম আক্রান্ত হয়েছে। আবার কেউ ভাবে যে পূর্বজন্মের কোনো পাপের ফল হয়তো সে ভোগ করছে। কাজেই প্রথমত যেটা হয় যে নিজেরা তো মানসিকভাবে বিপর্যস্ত হয়, পারিবারিক একটা অশান্তি বা কলহের সৃষ্টি হয়। কখনো বাবা বলে যে মা এই জন্য দায়ী, কখনো মা বলে বাবা দায়ী, আর মায়েদেরকে বিশেষ করে পরিবার থেকে বেশি দায়ী করা হয়। শ্বশুর শাশুড়ি, দাদা দাদি শিশুটির বলে যে তার মায়ের জন্যই এই শিশুটির এরকম অবস্থা হয়েছে। কাজেই একটা পারিবারিক অশান্তি, মানসিক অশান্তি, এবং সামাজিকভাবেও অনেকের এই যে ভুল ধারণা থাকে যে নিশ্চয়ই তাদের কোনো অন্যায় বা পূর্বজন্মের পাপের জন্য তাদের এই শিশুটি এরকম অটিজমগ্রস্ত হয়েছে। কাজে আমরা দেখতে পাচ্ছি যে শুধু ব্যক্তিগত না, পারিবারিক, সামাজিক সকল ক্ষেত্রে তারা কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
1: একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ম্যাডাম দিলাম যে আসলে অটিজম আক্রান্ত বাচ্চার জন্য তাদের পরিবারের বাবা মা বা কেউ আসলে দায়ী নয়। এই জিনিসটা একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি মনে করি। বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু মাকে দায়ী করা হয়ে থাকে যে মা সম্ভবত দায়ী, এই বিষয়টি একদমই সঠিক নয়। অটিজম আক্রান্ত বাচ্চা যারা আছে তাদের যোগাযোগের একটা সমস্যা হয়, তারা কথা বলা, কমিউনিকেশন করা, এই জায়গাগুলোতে তাদের সমস্যা হয়ে থাকে। এই ক্ষেত্রে ম্যাডাম কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে?
2: আমরা এখানে আসলে এই বিষয়গুলো যেটা বললাম আমি আপনাকে একটু আগেই, যেটা এবং শ্রোতাদের জন্য বলছি যে জন্মের পরে 6 সপ্তাহের মধ্যেই কিন্তু অনেক সময় মনে হয় যে না, অনেকেরই অনেক শিশুরা কথা বলে না বা তাকায় না, যোগাযোগ করে না, বলে না বড় হইতে হইতে ঠিকই যাবে, শিখে যাবে। এটা কিন্তু খুবই মারাত্মক বিষয়, এবং একটি শিশু যদি তাদের এইরকম প্রতিবন্ধকতা থাকে বা সমস্যা থাকে, অটিজমের বৈশিষ্ট্য সম্পন্ন থাকে, তাদেরকে যদি আমরা 3 বছর বয়সের মধ্যে, আমরা বলি যে একটি শিশুর জন্মের পরে 3 বছর পর্যন্ত ব্রেইনের এবং ডেভেলপমেন্ট যেটা বিকাশজনিত যে বিষয়গুলো হয় এই সময় যদি ইন্টারফেয়ার করা যায় বা তাদেরকে সহযোগিতা করা যায় তাহলে কিন্তু তাদেরকে অনেক সময় স্বাভাবিক জীবনে নিয়ে আসা সম্ভব। কিন্তু আমাদের ভুল বোঝার জন্য বা আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় আমাদের শিশুটিকে নিয়ে যাই নাই বা যাই না, যে মনে করি যে আমার শিশুকে নিয়ে গেলে হয়তো সে অটিজম আক্রান্ত, এটা শুনলে সামাজিকভাবে আমার বিপর্যয় ঘটবে। কাজে আমি যেটা বলবো যে শিশুদের বাবা মাদেরকে, আপনাদের যদি শিশুদের কখনো এরকম কোনো লক্ষণ যে জন্মের পরে 6 সপ্তাহের মধ্যে শিশুটি হাসে না, আমরা সাধারণত কি করি, ছোট্ট শিশুকে কোলে নিয়ে সোনা ময়না গয়না ইত্যাদি বলি দাদা দাদিরা বা আত্মীয় স্বজন, তখন কিন্তু আমরা যখন হাসি সাথে সাথে ওই শিশুটিও হাসে। যদি 6 সপ্তাহের মধ্যে একটি শিশু না হাসে, এটাকে বলা হয় সোশ্যাল স্মাইল, সামাজিকীকরণ, যেটা আমরা বলছি যে সামাজিক যোগাযোগ, অর্থাৎ সোশ্যাল স্মাইল যদি না থাকে অন্যের হাসির সাথে, যদি একটি ছোট্ট শিশু 1.5 মাসের শিশু, 6 সপ্তাহ মানে 1.5 মাসের শিশু না হাসে, তাহলে আমাদেরকে ভাবতে হবে এই বিষয়টি নিয়ে এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে তাকে একবার দেখিয়ে নিয়ে আসতে হবে। এটা আমরা বলি যে মেডিকেল কলেজগুলোতে শিশু বিকাশ কেন্দ্র আছে প্রাথমিকভাবে, কিন্তু ওখানে নিয়ে গেলে ওয়েল বেবি ক্লিনিক বলি, যে তারা দেখে বলে দিবে যে আপনার শিশুটির কোনো সমস্যা আছে কিনা বা ফলো আপে আপনি 2 মাস বা 3 মাস পরে আবার নিয়ে গেলেন, তাহলে কিন্তু আপনার বাচ্চার যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা বা অটিজমের লক্ষণ থাকে আমরা তখন থেকে সেই বিষয়টি নিয়ে কাজ করতে পারি।
1: এখন যে জিনিসটি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে অটিজম আক্রান্ত শিশু এবং এদের পরিবার, হ্যাঁ, এই পরিবার এবং অটিজম আক্রান্ত শিশুদেরকে নিয়ে কাজ করার জন্য বাংলাদেশে কী কী সংস্থা রয়েছে যারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন ম্যাডাম?
2: হ্যাঁ, বাংলাদেশে আসলে এই অটিজম নিয়ে যদি আমরা সরকারি পর্যায়ে বলি, সরকারি পর্যায়ে যে মেডিকেল কলেজগুলোতে শিশু বিকাশ কেন্দ্র আছে সেখানে আমরা প্রাথমিক সেবা পেতে পারি। তাছাড়া বেসরকারি অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা এই স্নায়ু বিকাশ প্রতিবন্ধী অটিজম ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে।
1: অনেক ধন্যবাদ ম্যাডাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর একটি টপিকস আপনারা শুনলেন এতক্ষণ। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং প্রযোজনায় ছিলেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ ও FM 90 মেগাহার্টজ।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে বিশেষ বেতার প্রামাণ্য জরায়ুতে জমে থাকা সমুদ্র।
2: পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা হইতো, পেটে ব্যথা হইতো, এই জন্য করে আমার স্বামীর কাছে আমি বলতাম যে আমার এই সমস্যাগুলো হচ্ছে। এরপরে আমার স্বামী আমার ডাক্তারের কাছে নিয়ে গেছে, যেই পেশাব পরীক্ষা, রক্ত পরীক্ষা, আল্ট্রাসাউন্ড এগুলো সমস্ত পরীক্ষা করি ডাক্তার বললো যে আপনার জরালিতে ইনফেকশন হয়েছে, আপনার পেশাবে ইনফেকশন আছে, জরালিতে টিউমার আছে, ঘা জম্বা হয়েছে।
3: এতে করে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল সুন্দরবনের কোল ঘেঁষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা, যেখানে নলকূপে, পুকুরে, এমনকি 500 ফুট গভীর টিউবওয়েলেও লবণ। এই লবণ শুধু নদীতে নয়, মাটির তলায় নেমে উপকূল থেকে অনেক ভেতরে চলে এসেছে, আর সেই লবণ ঢুকে পড়েছে নারীর শরীরে, প্রতিটি গ্লাসে, প্রতিটি গোসলে, প্রতিদিন।
2: আমার নাম মোসাম্মদ নাজমা খাতুন, আমার বাড়ি এই শ্যামনগর দাতিনা খালি গ্রাম। আমি একটা গরিব ঘরের মেয়ে, এখন আমার একটা গরিব ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, আমার স্বামীর কিছুই নেই। এখন আমি তার সাথে বিয়ে করে দুজনে মিলে খাটাখাটনি করে খাই, আর নদীর সাইডে বসবাস করি। আমি বাচ্চা পেটের মধ্যে মারা গেছে, সেই কারণে একবারে অপারেশন হয়ে আইসি। মনে করেন সন্তানাদি আর আসবে না, তাহলে আমার এটা তো খারাপ লাগারই কথা।
3: 2025 সালে বিএমসি উইমেন্স হেলথ জার্নালে এই অঞ্চলের নারীদের উপর পরিচালিত গবেষণা বলছে, পানি নির্ভর কাজ করা নারীদের প্রজনন স্বাস্থ্য সমস্যার ঝুঁকি প্রায় 4 গুণ। নিরাপদ পানির উৎস দূরে হলে সেই ঝুঁকি বাড়ে 12 গুণ। কিন্তু এটি শুধু চিংড়ির ঘেরে কাজ করা নারীর সমস্যা নয়। যিনি ঘরে রান্না করেন, নলকূপের পানিতে মুখ ধোন, তিনিও সমানভাবে আক্রান্ত। এটি পরিসংখ্যান নয়, এটি নাজমা খাতুনের জীবন।
2: আমরা তো নদীর থেকে সেই ছোটবেলার থেকে, যেখান থেকে হাঁটি চলতে শিখেছি সেখান থেকে নদীতে চলতেছি। এখন ডাক্তারের কাছে গিয়ে সমস্যাগুলো জানালে ওরা তো এই বলে যে পানিতে তোমাদের ঘের বাড়িতে বান্ধা পানি, এই পানিতে চলাফেলা করো, এই জন্যই করে তোমার এই সমস্যাগুলো মহিলাদের বেশি হয়।
3: বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠ উঁচু হচ্ছে, নোনা পানি ঢুকছে মাটির গভীরে। শুষ্ক মৌসুমে মার্চ থেকে মে লবণাক্ততা সর্বোচ্চ পৌঁছায়, বর্ষায় একটু কমে, কিন্তু প্রতি বছর সেই একটু কমের পরিমাণও কমছে। প্রতিটি খাবারে, প্রতিটি গোসলে লবণ শরীরে ঢুকছে ক্রমাগত।
4: আমি গ্রাম ডাক্তার মোহাম্মদ আকবর হোসেন, উপজেলা সদর শ্যামনগর সাতক্ষীরা। আমি এই দীর্ঘ 40 বৎসর কাল প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করে আসছি, এবং আমার এই দীর্ঘ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি শ্যামনগর উপজেলা এবং পার্শ্ববর্তী যে সমস্ত উপকূলীয় অঞ্চল, এখানে সুপেয় পানির অভাবে যে সমস্ত পানি ব্যবহার করে তার অধিকাংশই লবণাক্ত পানি। এই পানি ব্যবহারের ক্ষেত্রে মহিলাদের মধ্যে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস নামক এক প্রকার সাদা ধাতুক্ষরণ হওয়ার মতো একটা রোগ প্রায় দেখা যায়, এবং এই রোগটা সকাল সকাল চিকিৎসা না হলে অধিকাংশ ক্ষেত্রে এরা ভ্যাজাইনাল ক্যান্ডিডোসিস রোগে আক্রান্ত হয়। সঠিক সময়ে চিকিৎসা না করার কারণে আস্তে আস্তে বিভিন্ন প্রকার জটিল রোগে আক্রান্ত হচ্ছে, এবং অকালে জরায়ু অপারেশন করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে পরিবারের মধ্যে নানান অশান্তিও দেখা দিচ্ছে।
5: আমি মানবী মিস্ত্রি, শ্যামনগর উপজেলার হরিনগর রেড ক্রিসেন্ট পাঁতৃসদন সেন্টারে মিডওয়াইফ হিসেবে চাকরি করি। আমাদের এখানে মহিলারা বেশি আসে, তাদের প্রথম সিমটমগুলো থাকে জরায়ু সংক্রমণ। আমরা সাধারণভাবে যে চিকিৎসাটা দিই সেই চিকিৎসাটা নিয়ে তারা কিছুদিন ভালো থাকে, আবার শুরু হয়। সুন্দরবনের পাশেই আমাদের বসবাস, খাওয়ার পানিও হচ্ছে লবণাক্ততা থাকে, আর এই লবণাক্ত পানি ব্যবহার করার কারণে মহিলাদের বেশি এই জ্বরের ইনফেকশনটা হচ্ছে। এক মাসে যদি আমাদের কাছে 10টা পেশেন্ট আসে, তাদের দেখা যায় যে 5-6 জনেরই এরকম থাকে।
3: গবেষণা বলছে প্রতি 3 জনে একজনের বেশি নারী ঋতু স্বাস্থ্য সমস্যায় পড়েছেন, প্রতি 5 জনে একজন গর্ভকালীন উচ্চ রক্তচাপে ভুগেছেন, আর প্রতি 100 জনে একজনেরও বেশির জরায়ু অস্ত্রোপচারে কেটে ফেলতে হয়েছে। এই লবণ শুধু শরীর নয়, একটি মানুষের পুরো ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে।
6: আমি ডাক্তার ডরিন আজম, মা ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ। উপকূলীয় এলাকায় লবণাক্ত পানি নিয়মিত ব্যবহার করলে শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়, বিশেষ করে নারীদের গোপনাঙ্গের সংবেদনশীল ত্বক বদলে যায়, ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। দীর্ঘদিন ধরে এ ধরনের সংক্রমণ যদি চিকিৎসা না করে রাখা হয়, তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে সেটা বন্ধাত্ব বা মেয়েদের ক্ষেত্রে ইনফার্টিলিটি তৈরি করতে পারে। অনেক সময় জরায়ু অপসারণ বা আমরা যেটাকে বলে থাকি হিস্টারেক্টমি অপারেশন পর্যন্ত করতে হয়।
3: এখানকার কেউ চিংড়ি ঘিরে কাজ করতেন, কেউ নদীতে, কেউ বাড়িতে, তারা বেঁচেছিলেন এই মাটিতে, এই পানিতে, কেউ বা ভুগছে নানা জটিলতায়।
2: আমি মোসাম্মা টুকটুকি খাতুন, সাতনগর, সাতক্ষীরা। সন্তানের নাড়ির ইনফেকশনে ছিদ্রই প্রচুর ব্লাড ভাঙে, টিউমার দেখা দিয়েছে। এখন আমার তো শরীরের মধ্যে খুব অতিরিক্ত ঝামেলা আছে, হাঁটি পারি নিয়ে সতি পারি নিয়ে কষ্ট হয়। ওষুধ পানি দিয়েছে, খাইছে, যদি বলিছে নরম গরম হয় তালি ভালো, আর না হলে টিউমার কাটতে হবে, সন্তানের নাড়ি কাটতে হবে।
3: শেফালী বিবি 40 বছর ধরে দেখে চলেছেন এখানকার মেয়েদের যৌন প্রজনন স্বাস্থ্য সহ শারীরিক নানা সমস্যা।
7: আমার একটা সংগঠন আছে, দাঁতিনাখালী বনজীবী নারী উন্নয়ন সংগঠন। সেই সংগঠনের সভানেত্রী হিসাবে আমি কাজ করি। আমাদের এলাকায় সব নদীটি মাছ ধরে, ঘেরে সোলাব আছে, যমুনা খোটে, আমাদের সবটাই হচ্ছে লবণ পানি। আমাদের কোনো আশেপাশে মিষ্টি পানির কোনো ইয়ে নেই। মনে করেন এমনও কি মাসে 3 মাসিক আসছে, ব্লাড ভাঙতে আছে, ভাঙতে আছে। পরক্ষণ আমরা যখন ডাক্তারের কাছে যাচ্ছি, 4 বন্ধ থাকছে, প্রেগনেন্ট হচ্ছে। এমন কোনো মহিলা নেই আমাদের এলাকায় যে এর গায়ে চুলকানি পাওয়া হয়নি। আর এখন আনকারটা ঘা বেরোচ্ছে, এরম চাকা চাকা মতো উঠে ঢালে কেলেই যাচ্ছে। এইগুলো মহিলার গা বেশি, পুরুষেরও অনেক অনেক সমস্যা আছে। পুরুষেরও তার একই ক্যাটাগরিতে এখন যাচ্ছে মহিলার গা মতন।
3: কিশোরী মেয়েরা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাচ্ছে মাসিক বন্ধ রাখতে, কারণ লবণাক্ত পানির সংস্পর্শে ব্যথা অসহনীয়। হিস্টেরেক্টমির যা খরচ, তা এই অঞ্চলের অনেক পরিবারের দৈনিক আয়ের অনেক গুণ বেশি। কেউ নৌকা বেচেছেন, কেউ জমি বন্ধক দিয়েছেন, বাঁচতে চাওয়াটাও এখানে বিলাসিতা।
2: বিয়ের আগেও আমি নদীতে মাছ ধরতাম। আমার আব্বা তো খুব গরিব মানুষ, আর আমার ছোট ছোট ভাই বোন ছিল, আমরা 5 ভাই বোন, সবার বড় আমি। আমার বাপের সঙ্গে সঙ্গে আমারও কাজকর্ম করতে হতো।
3: অনেকের ঘরে শিশুর পায়ের শব্দ নেই। শ্যামনগরের এই নারীরা, তারা এখন একা নন, আজ একে অপরের পাশে দাঁড়িয়েছেন, যন্ত্রণা ভাগ করছেন, কণ্ঠ তুলছেন, লড়াই করছেন একসঙ্গে। কারণ তারা বুঝেছেন, নীরব থাকলে পরের মেয়েটাও একদিন এই একই অন্ধকারে ডুবে যাবে। এই একতাই তাদের শক্তি, এই লড়াই তাদের আশা।
2: মহিলারা অনেক সময় আলোচনা করা হয় যে আমার এই এই সমস্যাগুলো হয়, কি জন্য হয়। এখন মানুষও বলে এবং ডাক্তারের কাছে গেলেও বলে যে নদীতে বা ঘেরবেড়ির পানিতে হলো জীবাণু।
7: গ্রামাঞ্চলের এই নারীরা আমরা একই জায়গায় তোলার পথে যে একটু বোঝে, মনে করেন আমার এখানে বারবার আসে যে আমার এই সমস্যা আছে, তা কি করবো বলদিন, আমাদের সাদা ধাতু আর পড়ুষ চুলকাচ্ছে, তাহলে ডাক্তার দেখা।
5: এখন আমরা অনেকটা স্বাস্থ্য শিক্ষার আসর বা অনেক কিছু করি, দেখা যায় যে এখন মেয়েরা আধুনিক।
6: যারা সুন্দরবন অঞ্চলের নারীরা রয়েছেন, আপনার শরীর আপনারই দায়িত্ব। কোনো সমস্যাকে অবশ্যই ছোট ভেবে অবহেলা করবেন না, লজ্জা না পেয়ে দ্রুত চিকিৎসা নিন, আর যতটা সম্ভব নিরাপদ পানি ব্যবহার করার চেষ্টা করুন। এটাই আপনার সুস্থ জীবনের চাবিকাঠি।
3: শ্যামনগর গাবুরা থেকে গ্লাসগো, ঢাকা থেকে দুবাই, জলবায়ু আলোচনার মঞ্চে উঠে আসে তাপমাত্রার গ্রাফ, সমুদ্রের উচ্চতার সংখ্যা। কিন্তু যে নারীদের জরায়ুতে সমুদ্র জমেছে, তাদের কথা সেই মঞ্চে কতটুকু পৌঁছায়?

এতক্ষণ শুনলেন বিশেষ বেতার প্রামাণ্য জরায়ুতে জমে থাকা সমুদ্র গ্রন্থনা ও ধারা বর্ণনায় মোহাম্মদ জুবায়েদ হোসেন পলাশ, বহিধারণে রণজিৎ কুমার বর্মন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান এবং জরায়ুতে জমে থাকা সমুদ্র বেতার প্রামাণ্যটি গবেষণা ও প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না। গানটির কথা এবং সুর করেছেন মিল্টন খন্দকার।

0: আধুনিক গান শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 23 মে শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর 12:30 ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠান স্থলে খাল খননের শুভ উদ্বোধন করবেন এবং বিকেল 3:30 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানে যোগদান করবেন ও 3 দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। এ সকল অনুষ্ঠানের কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
2: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন মালা এখন রয়েছে নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন সাদিয়া আফরিন মল্লিক, শিল্পী কণ্ঠের প্রথম গান মম মায়াময় স্বপনে কারবাসী বাজে গোপনে।

সাদিয়া আফরিন মল্লিকের কণ্ঠে শুনছেন নজরুল সঙ্গীত। শিল্পী কণ্ঠে এবারে গান চেয়েও না সুনয়না আর চেয়েও না এ নয়ন বাণী।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন সাদিয়া আফরিন মল্লিকের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনতে পাবেন ইংরেজি খবর।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, আয়োজন মালা এবারের নিবেদন এই সপ্তাহের গান। শিল্পী অপু আমান, গানে কথা সাজিয়েছেন মনিরুজ্জামান মনি, সুরারোপ করেছেন মিল্টন খন্দকার।

অপু আমানের গাওয়া এ সপ্তাহের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ পল্লী গীতির আয়োজনে। প্রথমে শুনবেন রাধা রমন দত্তের গান, শিল্পী দীপ্তি রাজবংশী।

এতক্ষণ পল্লীগীতি শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনতে পাবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ভোরের কোমল আলো আর নতুন দিনের সতেজ আবহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্পণের আজকের পর্ব থেকে। প্রতিদিনের ছুটে চলার মাঝেও একটু স্বস্তি, একটু ভালো লাগা ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।
2: প্রতিটি সকালে নিয়ে আসে নতুন স্বপ্ন, নতুন ভাবনা আর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সেই পথ চলাকে আরও সুন্দর করে তুলতেই যদি পাশে থাকে কিছু হৃদয় ছোঁয়া কথা, জানা অজানা নানা বিষয় আর আন্তরিক কিছু মুহূর্ত, তবে দিনটাও হয়ে ওঠে অনেক বেশি অর্থবহ। সেই অনুভূতি নিয়েই আমরা আছি আপনাদেরই সঙ্গে।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, তাই আগামী কিছুক্ষণ থাকুন দর্পণের সাথে। গল্প, অনুভূতি আর ভালো লাগার আবেশে একসাথে শুরু হোক আর একটি সুন্দর সকাল।

0: শ্রোতা বন্ধুরা, আজ 22শে মে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস। পৃথিবীর অসংখ্য প্রাণী, উদ্ভিদ, পাখি, কীটপতঙ্গ আর অণুজীব মিলেই গড়ে উঠেছে আমাদের জীব বৈচিত্র্য। প্রকৃতির ভারসাম্য রক্ষা থেকে শুরু করে মানুষের জীবনধারণ, সবকিছুর সঙ্গেই এই বৈচিত্র্যের রয়েছে গভীর সম্পর্ক।
1: আমাদের চারপাশেই ছড়িয়ে আছে জীব বৈচিত্র্যের অগণিত উপাদান। শহরের ছোট্ট গাছ, গ্রামের সবুজ মাঠ, নদীর মাছ, আকাশের পাখি কিংবা বনের বন্য প্রাণী, সবাই মিলে প্রকৃতিকে করেছে জীবন্ত ও সুন্দর। অথচ অনেক সময় আমরা বুঝতেই পারি না এদের প্রত্যেকটির অস্তিত্ব কতটা গুরুত্বপূর্ণ।
0: বাংলাদেশ জীব বৈচিত্র্যে সমৃদ্ধ একটি দেশ। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, হাওড়ের অতিথি পাখি, পার্বত্য অঞ্চলের নানা উদ্ভিদ কিংবা নদীর ডলফিন, এসবই আমাদের প্রাকৃতিক ঐতিহ্যের অংশ। কিন্তু জলবায়ু পরিবর্তন, বন উজাড় আর দূষণের কারণে এইসব বৈচিত্র্য আজ হুমকির মুখে।
1: তাই আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস শুধু একটি দিবস নয়, এটি প্রকৃতিকেই নতুন করে ভাবারও একটি উপলক্ষ। জীব বৈচিত্র্য টিকে থাকলে তবেই টিকে থাকবে পরিবেশের ভারসাম্য, নিরাপদ খাদ্য ব্যবস্থা এবং মানব সভ্যতার ভবিষ্যৎ।
0: জীব বৈচিত্র্য রক্ষায় সচেতনতা তৈরি করা এখন সময়ের দাবি। পরিবেশের ক্ষতি করে এমন কাজ থেকে বিরত থাকা, অপ্রয়োজনে গাছ না কাটা কিংবা প্রাণী হত্যা বন্ধ করা, এসব ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে।
1: আমাদের দৈনন্দিন জীবনেও কিছু সহজ অভ্যাস গড়ে তোলা জরুরি, যেমন প্লাস্টিকের ব্যবহার কমানো, পানি ও প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করা, বেশি বেশি গাছ লাগানো এবং শিশুদের প্রকৃতি সম্পর্কে সচেতন করে তোলা।
0: শুধু সরকার বা পরিবেশবিদদের একার পক্ষে জীব বৈচিত্র্য রক্ষা সম্ভব নয়, এই দায়িত্ব আমাদের সবার। কারণ প্রকৃতিকে রক্ষা করা মানে নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা।
1: আসুন আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবসে আমরা সবাই প্রতিজ্ঞা করি, প্রকৃতি ও প্রাণীর এই অপার বৈচিত্র্য সংরক্ষণে সচেতন হব, অন্যদেরকেও সচেতন করব। সবুজ ও প্রাণবন্ত পৃথিবী গড়তে ছোট ছোট উদ্যোগ থেকেই শুরু হোক বড় পরিবর্তনের পথ চলা।

0: শ্রোতা বন্ধুরা, এখন তুলে ধরছি দর্পণের আজকের পর্বের আয়োজনগুলো। সূচনায় থাকবে এই দিনে, যেখানে ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো জানানো হবে। এরপর ঐতিহ্যের সন্ধানে, এই পর্বে থাকছে বাংলাদেশের প্রাচীন স্থাপনা ও সাংস্কৃতিক নিদর্শন নিয়ে আলোচনা।
1: এরপর থাকছে বিজ্ঞান ও জীবন, এই পর্বে বিজ্ঞান ও প্রযুক্তি ঘিরে নানা জানা অজানা তথ্য তুলে ধরা হবে। তারপর যুগের সাজ, যুগের পোশাক আয়োজনের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হবে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কারের সঙ্গে। আর সবশেষে আমাদের গান পর্বের মধ্য দিয়ে শেষ হবে আজকের দর্পণ।
0: আর তাই পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকার আমন্ত্রণ আপনাদের সবার জন্য।

0: প্রিয় শ্রোতা, সময়ের স্রোত বহমান, প্রতিটি দিনই সঙ্গে করে আনে নতুন গল্প, নতুন অভিজ্ঞতা, আবার ইতিহাসের পাতায় রেখে যায় কিছু স্মরণীয় ঘটনা আর মানুষের অমর কীর্তি। সেই সব স্মৃতি, ইতিহাস আর সময়ের অনুরণন নিয়েই আমাদের আয়োজন এই দিনে।
1: অতীতের উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট মানুষের জন্ম ও প্রয়াণের স্মৃতিচারণ নিয়ে সামিউল বাশার শানের উপস্থাপনায় এখন শুনবেন আজকের এই দিনের।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 22 মে 2026 খ্রিস্টাব্দ শুক্রবার। কালের আবর্তে আজকের দিনটিও জড়িয়ে আছে নানা গুরুত্বপূর্ণ ঘটনা, স্মরণীয় জন্মদিন এবং প্রিয়জন হারানোর বেদনাময় স্মৃতির সঙ্গে ইতিহাসের ধারাবাহিকতায় যারা রেখে গেছেন বিশেষ অবদান, তাদের কথাই উঠে আসবে আমাদের আজকের আয়োজনে। শুরুতে চলুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনার কথা, যেগুলো সময়ের পরিক্রমায় বিশেষ তাৎপর্য বহন করে আসছে। 1897 সালের এই দিনে টেমস নদীর তটদেশে নির্মিত ব্ল্যাক ওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। লন্ডনের যোগাযোগ ব্যবস্থায় এই টানেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই সময়ের প্রকৌশল কৃতিত্ব হিসেবে ব্যাপক প্রশংসা পায়। 1927 সালের এই দিনে চীনের নানশান অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে প্রায় 2 লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। এই দুর্যোগ দেশটির ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় হিসেবে স্মরণীয় হয়ে আছে। 1972 সালের এই দিনে সিলনের নাম পরিবর্তন করে শ্রীলঙ্কা রাখা হয় এবং দেশটিকে আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। এর মাধ্যমে দেশটি নতুন জাতীয় পরিচয় ও সাংবিধানিক কাঠামোর পথে যাত্রা শুরু করে। এবার জানব সেইসব কৃতি ও স্মরণীয় মানুষদের কথা, যাদের জন্ম আজকের এই দিনের পৃথিবীকে দিয়েছে নতুন চিন্তা, সৃষ্টি কিংবা অনুপ্রেরণা। 1772 সালের এই দিনে জন্মগ্রহণ করেন রাজা রামমোহন রায়, যিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে ভারতীয় সমাজ সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। নারী শিক্ষা, সতীদাহ প্রথা বিলুপ্তি ও ধর্মীয় উদার চিন্তার জন্য তিনি আধুনিক ভারতের অন্যতম পথিকৃৎ হিসেবে স্মরণীয়। 1859 সালের এই দিনে জন্মগ্রহণ করেন স্কটিশ সাহিত্যিক আর্থার কোনান ডয়েল, যিনি বিশ্ববিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের স্রষ্টা হিসেবে পরিচিত। তার রহস্যগুলো আজও পাঠকদের কাছে সমান জনপ্রিয়। 1907 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বেল কমিক্স লেখক ও চিত্রকর আরজে, যিনি জনপ্রিয় কমিক চরিত্র টিনটিনের স্রষ্টা। তার সৃষ্ট গল্প ও চিত্রশৈলী বিশ্ব কমিক্স জগতে এক নতুন ধারা তৈরি করে। 1946 সালের এই দিনে জন্মগ্রহণ করেন আইরিশ ফুটবলার জর্জ বেস্ট, যিনি তার অসাধারণ দক্ষতা ও নৈপুণ্যের জন্য ফুটবল ইতিহাসে কিংবদন্তি হিসেবে পরিচিত। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার পারফরমেন্স আজও ভক্তদের মনে বিশেষ স্থান দখল করে আছে। পরিশেষে গভীর শ্রদ্ধা স্মরণ করব তাদের, যারা আজকের এই দিনে বিদায় নিয়েছেন পৃথিবী থেকে, কিন্তু তাদের অবদান আজও সময়ের ভেতর জীবন্ত হয়ে আছে। 1545 সালের এই দিনে আফগান সম্রাট শের শাহ সুরি কালিঞ্জর দুর্গ অবরোধের সময় বারুদ বিস্ফোরণে মৃত্যুবরণ করেন। তার শাসনামলে প্রশাসনিক সংস্কার, সড়ক নির্মাণ ও মুদ্রা ব্যবস্থার উন্নয়ন ভারতীয় উপমহাদেশে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। 1885 সালের এই দিনে ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী ভিক্টর হুগো মৃত্যুবরণ করেন, যিনি লা মিজারেবল ও দ্য হান্সব্যাক অব নটর ডেম এর মতো বিশ্ববিখ্যাত সাহিত্যকর্মের রচয়িতা। সাহিত্য ও মানবাধিকারের পক্ষে তার দৃঢ় অবস্থান তাকে বিশ্ব ইতিহাসের অনন্য মর্যাদা এনে দিয়েছে। 2018 সালের এই দিনে বাংলাদেশি অভিনেত্রী, সাংবাদিক ও উপস্থাপক তাজিন আহমেদ মৃত্যুবরণ করেন, যিনি নাটক ও উপস্থাপনায় স্বতন্ত্র অভিনয়শৈলীর জন্য দর্শকদের কাছে জনপ্রিয় ছিলেন। সংস্কৃতি ও গণমাধ্যমে তার অবদান আজও স্মরণ করা হয়। শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্বের আয়োজন আজ এটুকুই।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্জে এবং একই সঙ্গে FM 106 মেগাহার্জে। দর্পণ শুধু শোনার একটি আয়োজন নয়, এটি ভাবনা, অনুভব আর মতের বিনিময়ের একটি উন্মুক্ত অঙ্গন। তাই আপনাদের সুচিন্তিত মতামত, অনুভূতি আর গঠনমূলক লেখা আমরা সবসময় আন্তরিকভাবে স্বাগত জানাই।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এবারে দর্পণের জনপ্রিয় আয়োজন ঐতিহ্যের সন্ধানে। এই পর্বে আমরা খুঁজে দেখি বাংলাদেশের অতীতের পদচিহ্ন, উপস্থাপন করি দেশের প্রাচীন স্থাপনা, ঐতিহাসিক নিদর্শন এবং গৌরবময় সংস্কৃতির গল্প। আজকের পর্ব ঢাকার নতুন বাজারের মসজিদ আল মুস্তফা নিয়ে। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় আছেন কামাল মিনা।
2: সুপ্রিয় শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধানে পর্বে। আজ আমরা এসেছি রাজধানীর নতুন বাজার থেকে পূর্ব দিকে। এখানে আমরা পরিচয় করিয়ে দেব মসজিদ আল মুস্তফার নির্মাণ এবং এর ইতিহাস সম্পর্কে। মসজিদ আল মুস্তফা বাংলাদেশের ঢাকা শহরের মাদানী এভিনিউ সড়কে অবস্থিত একটি দৃষ্টিনন্দন মসজিদ। পবিত্র কাবার আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে, যেখানে মনে হবে মসজিদটি নির্মাণ কাঠামোতে কাবা শরীফের ছোঁয়া লেগে আছে। চোখ ধাঁধানো এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হল সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি। দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি মুস্তফা আল মসজিদের একজন নিয়মিত মুসল্লির সাথে। কি নাম আপনার?
3: কাউসার আলী খন্দকার।
2: আপনি কি এখানে নিয়মিত নামাজ পড়েন?
3: আমি যখনই সময় পাই এখানে নামাজ পড়ার চলে আসি। নামাজ পড়ার মধ্যে একটা মনের মধ্যে একটা আন্তরিক ফিল আসে, ভালো লাগে।
2: এই মসজিদে এসে দেখা গেল যে আধুনিক নির্মাণ শৈলীর যত কলাকৌশল এখানে ব্যবহার করা হয়েছে, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে এবং আধুনিক বিভিন্ন নকশা ডিজাইন ব্যবহার করা হয়েছে।
3: মসজিদটা আসলেই অনেক ভালো, দেখতে সুন্দর। ভিতরের আবহাওয়া অনেক শীতল থাকে, চারদিকের আলো বাতাস খুব সুন্দরভাবে নিতে পারে, গ্লাস দেওয়া, দিনের বেলা কোনো লাইট লাগে না, বাইরের যে আলো থাকে এই পর্যাপ্ত আলোতেই মসজিদ আলোকিত হয়। অনেক শীতল থাকে ভিতরে, মানুষজন যারা আসে স্বাচ্ছন্দ্যে নামাজ পড়ে। এবং আমি চাই যে এরকম ঢাকা শহরের মধ্যে আরও বড় বড় মসজিদ, ভালো মসজিদ হোক, যাতে আমরা দেখতে পারি, নামাজ পড়তে পারি, এটাই আমরা কামনা করি।
2: মসজিদ আল মুস্তফা মসজিদের ভেতরের মেম্বরের দেয়ালেও উপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের কাতারে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে, যা অন্য কোনো মসজিদে দেখা যায় না। কেউ ক্লান্ত হলে বসতে পারেন, আবার কেউ হেলানো দিতে পারেন। পাঁচতলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই, এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম খতিবকে দেখা যায় না, কিন্তু মসজিদ আল মুস্তফার প্রতিটি ফ্লোর থেকেই ইমাম খতিবকে দেখা যায়। শুধু তাই নয়, নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। পুরুষ নারী মিলিয়ে প্রায় 11,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি এই মুস্তফা আল জামে মসজিদের পাশেই অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন ছাত্রের সাথে। কি নাম আপনার?
4: মোহাম্মদ আকিরুজ্জামান রিয়াদ।
2: আপনাদের ইউনিভার্সিটির গেটেই মুস্তফা আল মসজিদ, যেটি আধুনিক নির্মাণ শৈলীর সব কলাকৌশল ব্যবহার করা হয়েছে, দৃষ্টিনন্দিত একটি মসজিদ।
4: হ্যাঁ, খুবই সুন্দর এবং অনেক ফেসিলিটিস এখানে আছে, বিশেষ করে এখানে সেন্ট্রাল এসি আছে, স্কেলেটর আছে, এখান থেকে সব সিঁড়িতে স্কেলেটরে মানুষ যাতায়াত করতে পারে, ওঠানামা করতে পারে। যতটুকু শোনা যায় সাউথ এশিয়ার মধ্যে সব থেকে সুন্দর এবং লাক্সারি মসজিদের মধ্যে এইটা একটা।
2: মসজিদ আল মুস্তফা নান্দনিক ডিজাইনের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদ নয়, পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য। মসজিদের চারপাশে চারটি খেজুর গাছ লাগানো হয়েছে, যার কোনোটিতে খেজুরও দেখা যায়। রয়েছে চোখ জোড়ানো পানির ফোয়ারা, দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো আর চারপাশের সবুজ ঘেরা প্রকৃতির ছোঁয়ায়।
5: সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি একজন মুসল্লির সাথে যিনি সুদূর দোহার নবাবগঞ্জ থেকে এসেছেন। কি নাম আপনার?
6: আমার নাম হাবিবুর রহমান চৌধুরী।
5: আপনি কি এই মসজিদে নামাজ পড়ার জন্য, মসজিদ দেখার জন্য আসছেন?
6: হ্যাঁ, এই মসজিদ দেখছি আমি ফেসবুকে, দেখার পর আমার ইচ্ছা হলো যে আমি এখানে যাই নামাজ পড়ব।
5: এসে দেখলেন যে বাংলাদেশের আধুনিক স্থাপত্য শৈলীর যত উপকরণ আছে এবং যত কলাকৌশল আছে এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।
6: হ্যাঁ, সুন্দর মসজিদ এটা, এবং নামাজ পড়া খুব তৃপ্তি লাগলো আমার কাছে, এবং ভালো মসজিদ এবং অত্যাধুনিক মসজিদ, এটা ভালোই লাগলো আমার কাছে খুব।
2: সুপ্রিয় শ্রোতা, এই ছিল ঢাকার নান্দনিক সৌন্দর্যে মণ্ডিত মোস্তফা আল মসজিদের ইতিহাস। আগামী পর্বে অন্য কোনো ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী স্থানের ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন ঐতিহ্যের সন্ধানে। এবার চলুন বিজ্ঞান ও প্রযুক্তির জগতে বিজ্ঞান ও জীবন পর্বে। এখানে তুলে ধরা হয় বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নানামুখী তথ্য ও বিশ্লেষণ। আজকের পর্বের বিষয় প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। গ্রন্থনা উপস্থাপনায় রয়েছেন এম এ ওহাব।
7: বলা যায় সৃষ্টির শুরু থেকে আজ অবধি মানুষ নানা ধরনের প্রতিকূলতা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। সভ্যতার সূচনা লগ্নে এ প্রতিরোধের ধরন ছিল খুব দুর্বল। পরবর্তীকালে অর্থাৎ আধুনিক যুগের আগ পর্যন্ত মানুষ বিভিন্ন ধরনের বিপদ ও বৈরী আবহাওয়া থেকে রক্ষা পাওয়ার মতো অনেকটাই দৃঢ় অবস্থান তৈরি করে ফেলে, যা আধুনিক যুগে এসে প্রযুক্তির উন্নয়নে প্রকৃত বিষয়টি মানুষের উপলব্ধিতে আসে। সচেতনতা বৃদ্ধি, আবহাওয়াজনিত দুর্যোগের পূর্বাভাস পাওয়া, বসবাসের জন্য শক্ত অবকাঠামো নির্মাণ এবং অবস্থা অনুযায়ী আধুনিক কৌশল অবলম্বনের ফলে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া অনেকাংশে সম্ভব হলেও কিছু ক্ষেত্রে মানুষের সীমাবদ্ধতা রয়ে গিয়েছে। মেঘের বৃষ্টির সাথে হঠাৎ করেই যে ভয়ঙ্কর অবস্থা শিকার হয় মানুষ তা হল বজ্রপাত। সম্প্রতি বছরগুলিতে এর ব্যাপকতার বিষয়টি বিবেচনায় এনে বজ্রপাতকে একটি প্রাকৃতিক দুর্যোগ হিসাবে চিহ্নিত করা হয়েছে। বজ্রপাতে স্ফুলিঙ্গ এবং ভয়াবহ গর্জন নিয়ে আদিকাল থেকে মানুষের মাঝে অনেক লোককথা এবং কিছু ধারণা প্রচলিত আছে। আর কারণ হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর এসেছে মেঘে মেঘে ঘর্ষণের ফলে এই বজ্রপাত। তবে এটি মেঘের কারণে হলেও প্রকৃত অর্থে বিষয়টি এমন নয়। যে কোনো বিষয়ে মানুষের স্বাভাবিক চিন্তার গণ্ডি পেরিয়ে যুক্তিসঙ্গত প্রকৃত ঘটনা উদ্ঘাটনই বিজ্ঞানের কাজ। তাই বজ্রপাতের রহস্য নিয়েও বিজ্ঞানীরা আধুনিক ব্যাখ্যা প্রদান করেছেন। স্বাভাবিকভাবে পানিচক্রের নিয়মে জলাশয়ের পানি বাষ্পীভূত হয়ে আকাশে মেঘের সৃষ্টি করে। এই মেঘই বজ্রপাতের ব্যাটারি বা উপরের অংশে পজিটিভ এবং নিচের অংশে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়ে বৈদ্যুতিক চার্জের আধারের মতো আচরণ করে। মেঘ বৃষ্টিতে পানির কণার 5 মিলিমিটারের বেশি হলে অণুগুলো বন্ধন ধরে রাখতে পারে না এবং পরস্পর পৃথক হয়ে পড়ে। পানিচক্রে পানির কণা ক্রমশ উপরের দিকে উঠতে থাকে, ফলে মেঘের পুরুত্ব বৃদ্ধির সাথে নিচের অংশের বৃষ্টি বা তুষার কণার সাথে সংঘর্ষ ঘটার ফলে ঊর্ধ্বমুখী বাষ্প কণা বেশ কিছু ইলেকট্রন হারায় এবং এই মুক্ত ইলেকট্রন মেঘের নিচের পৃষ্ঠে জমা হয়ে নেগেটিভ চার্জ এবং চার্জ হারানো বাষ্পকণা উপরের পৃষ্ঠে যে পজিটিভ চার্জ সৃষ্টি করে। এভাবে মেঘগুলো শক্তিশালী ক্যাপাসিটর বা ধারকের বৈশিষ্ট্য লাভ করে। আবার মেঘের উপর এবং নিচের স্তরে চার্জ তারতম্যের কারণে সেখানে শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হয়, যার শক্তি নির্ভর করে মেঘের সাপেক্ষে সঞ্চিত চার্জের পরিমাণের উপর। মেঘের এই শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্র চারপাশের বাতাসের অপরিবাহী ধর্মকে নষ্ট করে দেয়। বিদ্যুৎ ক্ষেত্র যখন যথেষ্ট শক্তিশালী হয়, যা প্রতি ইঞ্চিতে প্রায় 10,000 ভোল্টের মতো বৈদ্যুতিক চাপের সৃষ্টি করে, এমন অবস্থায় আশেপাশের বাতাস আয়নিত হয়ে পজিটিভ এবং নেগেটিভ চার্জে বিভক্ত হয়ে পড়ে। বাতাসে এই আয়নিত অবস্থাকে প্লাজমা নামে অভিহিত করা হয় এই অবস্থা সৃষ্টি হলে মেঘ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিদ্যুৎ চলাচলে পথ বা শর্ট সার্কিট তৈরি হয়, যা বজ্রপাত ঘটায়। এখানে আরেকটি বিষয় হল বজ্রপাতের স্ফুলিঙ্গ সৃষ্টি। স্ফুলিঙ্গ সৃষ্টির বিষয়টি রাসায়নিক বিজ্ঞানে জারণ বিজারণ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। জারণ প্রক্রিয়ায় কোনো ধাতব উপাদানের সাথে অক্সিজেনের ক্রিয়ায় ইলেকট্রনের নির্গমন ঘটে। বজ্রপাতের সময় বাতাসের প্লাজমা অবস্থা পরিবাহী পদার্থের মতোই আচরণ করে এবং অক্সিজেনের সাথে ক্রিয়ায় অতি তীব্রতা সম্পন্ন স্ফুলিঙ্গ সৃষ্টি করে। বলা যায় এটা এক প্রকৃতিতে ওয়েল্ডিং এর মতো ক্রিয়া করে। বজ্রপাতের সময় এই স্ফুলিঙ্গ আমরা আগে দেখি, আর এ সময় দ্রুত বাতাসের প্রসারণ ও সংকোচনের জন্য বিকট শব্দ শোনা যায়। বজ্রপাত ছাড়াও মেঘমালাতে ক্রমাগত যে ছোট ছোট আলোর ঝলকানি দেখতে পাই, তা মেঘের উপরের অংশ থেকে নিচের অংশে বৈদ্যুতিক চার্জের নির্গমন থেকে সৃষ্টি হয়। বজ্রপাতের উপযুক্ত মেঘ বরাবর বা পরিধির মধ্যে ভূপৃষ্ঠে কোনো প্রাণী বা মানুষের দেহ যদি এই বিদ্যুৎ পরিবহনের পথে পরিণত হয়, তখন উচ্চ শক্তিশালী বিদ্যুতের প্রভাবে তার মৃত্যু ঘটে। সৃষ্ট উচ্চ মানের বিদ্যুৎ অন্য কোনো কন্ডাক্টর বা ধাতব বস্তুর মাধ্যমে ভূমিতে চলে গেলে প্রাণী বা উঁচু গাছপালা রক্ষা পায়। ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে বৃহত্তর সিলেট ও হাওড় এলাকা সহ দেশের পূর্বাঞ্চল বজ্রপাতের পরিমাণ প্রাকৃতিকভাবেই বেশি। স্যাটেলাইট থেকে নেওয়া 10 বছরের তথ্য বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বেরিয়ে এসেছে, সারা বিশ্বের মধ্যে মার্চ থেকে মে এই 3 মাসে সবচেয়ে বেশি বজ্রপাত হয় সুনামগঞ্জে। এতে আরও বলা হয়েছে এশিয়ায় বজ্রপাত প্রবণ অঞ্চলের মধ্যে বাংলাদেশের নোয়াখালী 5ম অবস্থানে আছে। সম্প্রতি বছরগুলিতে জলবায়ু পরিবর্তন ও বৈরী আবহাওয়ার কারণে দেশের মধ্যাঞ্চলেও বজ্রপাত বেড়েছে। এখনও পর্যন্ত বজ্রপাতের জন্য পৃথক সতর্ক সংকেত দেওয়ার পদ্ধতি চালু হয়নি। সাধারণভাবে আবহাওয়া বার্তায় ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনার কথা বলা হয়ে থাকে। ভয়াবহ বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং দুর্যোগ সতর্কতা বিষয়গুলি মেনে চলা ও সবার মাঝে সার্বিক সচেতনতা জরুরি। বজ্রপাতে মানুষের মৃত্যু কমাতে সরকার উপযুক্ত গাছপালা লাগানোর পরিকল্পনা নিয়েছে। এছাড়া ভবনগুলোতেও বজ্রপাত প্রতিরোধক দণ্ড স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।
1: শ্রোতা বন্ধুরা, এখন থাকছে দর্পণের আরেকটি বিশেষ আয়োজন, যুগের সাজ যুগের পোশাক। এই পর্বে তুলে ধরা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকারের গল্প। আজকের পর্বে আলোচনায় রয়েছে শাড়ি। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় আছেন আমিনা রহমান।
8: শুভ্রতা, আভিজাত্য, রেশম বা তুত থেকে তৈরি রাজশাহী সিল্ক শাড়ি তার মসৃণতা উজ্জ্বলতার জন্য বিশেষভাবে পরিচিত। 1950 ও 60-এর দশকে এই শিল্পের বিকাশ ঘটে এবং বর্তমানে এটি উৎসব ও আনুষ্ঠানিক অনুষ্ঠানের ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কুমিল্লার খাদি ও স্বদেশী চেতনা 1921 সালে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সময় খাদি বস্ত্র বিশেষ গুরুত্ব পায়। কুমিল্লার খাদি হাতে সুতা কাটা ও বোনা হয়, যা পরিবেশ বান্ধব এবং স্বদেশী চেতনার প্রতীক। পাবনা ও শাহজাদপুরের তাঁতশিল্প, যমুনা নদীর তীরবর্তী এই অঞ্চলের তাঁতিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে শাড়ি বুনে আসছেন। চিত্তরঞ্জন ও জ্যাকার্ড তাঁতে বোনা এই শাড়িগুলোর মধ্যে রজনীগন্ধা মোটিভ বিশেষ জনপ্রিয়। মণিপুরী শাড়ি, সিলেটের মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক থেকে অনুপ্রাণিত এই শাড়ি তার নকশা ও রঙের জন্য অনন্য। মোরাং ও কেওড়া নামের টেম্পল ডিজাইন এই শাড়ির বিশেষ বৈশিষ্ট্য। নকশিকাঁথা শাড়ি, সূচিকর্মের গল্প যশোর ফরিদপুর রাজবাড়ি অঞ্চলে শত বছরের সূচিকর্ম ঐতিহ্য বহন করে। প্রতিটি শাড়ি যেন এক একটি গল্প, যেখানে গ্রামীণ জীবন, প্রকৃতি ও আবেগ ফুটে ওঠে। শাড়ি বহুমাত্রিক রূপে দেখা যায়। বেনারসি শাড়ি মুঘল আভিজাত্যের প্রতীক, আধুনিকায়ন ও ফ্যাশন বিপ্লব। যশোরের জ্ঞাননানন্দিনী দেবী, রবি ঠাকুরের সেজ বৌঠান শাড়ি পরার আধুনিক পদ্ধতি প্রবর্তন করেন, যেখানে ব্লাউজ ও পেটিকোট যুক্ত হয়। এই পরিবর্তন শাড়িকে আরও ব্যবহারযোগ্য করে তোলে। বর্তমান সময়ে অনলাইন বাজার, ই কমার্স এবং পরিবেশ বান্ধব ফ্যাশনের চাহিদা বৃদ্ধির ফলে শাড়ির আন্তর্জাতিক বাজার আরও প্রসারিত হচ্ছে। 2026 এবং তার পরবর্তী সময়ে শাড়ি শুধু ঐতিহ্যের প্রতীক হিসেবে এই নয়, বরং একটি শক্তিশালী গ্লোবাল ব্র্যান্ড হিসেবেও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রাখে।
0: আপনারা শুনছিলেন যুগের সাজ, যুগের পোশাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার দর্পণের শেষ পর্ব, আমাদের গান। আজ শুনবেন একটি দেশাত্মবোধক গান। গানটি লিখেছেন সিদ্দিক চৌধুরী, সুর দিয়েছেন এ এইচ এম রফিক, গেয়েছেন এন্ড্রু কিশোর।

0: আহা, কি সুন্দর গান না? শ্রোতা বন্ধুরা, ধীরে ধীরে শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা। শুরু হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।
1: ব্যস্ত জীবনের মাঝখানে কিছু ভালো লাগার মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারাটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। আবারও হাজির হব নতুন ভাবনা, নতুন গল্প আর ভিন্ন স্বাদের নানা আয়োজন নিয়ে।
0: আজকের দর্পণের গ্রন্থনায় ছিলেন খন্দকার নাফিস ইফতেখার, উপস্থাপনায় ছিলাম মইনুল ইসলাম
1: এবং আমি ফারহানা খান পুরবী। প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আখতার।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল মুক্তাদির। চলতি বছরের 17 ফেব্রুয়ারি দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর গত 7টি মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার দাঁড়িয়েছে 70.73%। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার অষ্টম বৈঠকে 17 ফেব্রুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকগুলোর সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিসভার গতকালের বৈঠকে জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স IBCA তে যোগদান এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে GCM ন্যাপ 2026 থেকে 2030 অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন। তিনি গত রাতে রাজধানীর পল্লবীর ওই বাসায় গিয়ে রামিসার বাবা মায়ের সাথে কথা বলেন। প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস

0: মানবিক পরিবেশে বসবাসের আকুতি জানান। তিনি বলেন সুস্থ মানসিকতার পরিবেশের কারণেই অসুস্থ মানসিকতার পরিবেশের কারণে তিনি তার কনিষ্ঠা সন্তান রামিসাকে হারিয়েছেন। ক্রন্দনরত ওই পিতাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী একটি ভালো পরিবেশে রামিসার পরিবারের থাকার বিষয়টি নিশ্চিত করতে এবং তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়ার সহ ভবিষ্যৎ দায়িত্বভার ও প্রধানমন্ত্রী গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ রামিসার পরিবারকে আশ্বস্ত করে বলেন, দ্রুত এই মামলার চার্জশিট দেওয়া হবে এবং যাতে দ্রুত বিচার হয় সেজন্য সচেষ্ট থাকবে সরকার। উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাট থেকে 7 বছর বয়সী শিশু রামিসার মাথা আলাদা করা ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। রামিসার হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মালদ্বীপ সরকার সেদেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক চিকিৎসক, থেরাপিস্ট, নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে দেশটি বাংলাদেশ থেকে সরকারি পর্যায়ে সরাসরি উচ্চমানের ওষুধ আমদানির আগ্রহ প্রকাশ করেছে। মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী গিলা আলীর সাথে তার মন্ত্রণালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন। মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এই নিয়োগ প্রক্রিয়া ও ওষুধ আমদানির বিষয়টি নিবিড়ভাবে সমন্বয় করবে বলে বৈঠকে জানানো হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কিউবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাই দেশটির সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা তেমন নেই। তিনি গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। 1996 সালে দুটি বিমান ভূপাতিত ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ আনার একদিন পর মার্কো রুবিও এ মন্তব্য করলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বরাবরই কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানে আগ্রহী। তিনি সতর্ক করে বলেন, যে কোনো হুমকি থেকে দেশকে রক্ষার অধিকার ও বাধ্যবাধকতা প্রেসিডেন্ট ট্রাম্পের রয়েছে। এদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রড্রিগেস অভিযোগ করেন, মার্কো রুবিওর মিথ্যাচার করেছেন এবং কিউবা দ্বীপ কখনোই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়। কিউবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সমালোচনা করে বলেন, তিনি সামরিক আগ্রাসনের জন্য উস্কানি দিচ্ছেন। খেলার খবর ক্রিকেট। আগামীকাল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের বেশ কয়েকটি খেলা ঢাকা ও আশপাশের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্স লিজেন্ডস অফ রূপগঞ্জের বিরুদ্ধে খেলবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাবের আবাহনী লিমিটেড, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সিটি ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবে। এছাড়া বসুন্ধরা স্ট্রাইকার্স, ব্রাদার্স ইউনিয়নের এবং রূপগঞ্জ টাইগার্স ঢাকা ল্যাপারডার্সের মোকাবেলা করবে। সবকটি ম্যাচ সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি।

0: আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভ সকাল।
1: শুভ সকাল। আজকের এই সুন্দর সকালে তোমাদের সাথে আছি আমরা, তোমাদের প্রিয় অনুষ্ঠান কলকাকলিতে।
0: বন্ধুরা, কলকাকলি মানে কি জানো তো? কলকাকলি মানে পাখির কলরব। ভোরবেলা যখন ঘুম থেকে উঠি, তখন বাইরে পাখিরা কেমন সুন্দর করে ডাকে, কিচিরমিচির কলকল। ঠিক সেই রকম আনন্দের কলরব নিয়েই আমরা এসেছি তোমাদের কাছে।
1: হ্যাঁ, আজকে এই সকালটাকে আরও রঙিন করে তুলতে আমরা নিয়ে এসেছি দেশের গান, ছড়া কবিতা, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, গল্প পাঠ, আরও কত কি।
0: শুধু কি তাই, আজ আছে ছোট ছোট শিশু শিল্পীদের, ফুল পাখিদের আসরও। তারা তাদের প্রতিভা দিয়ে তোমাদের মুগ্ধ করে দেবে, সেটা নিশ্চিত।
1: তোমরা প্রস্তুত তো বন্ধুরা? তাহলে দেরি না করে শুরু করে দেই আজকের কলকাকলি।
0: মুসাম্মদ তানজিলা শামসুন্নাহারের গ্রন্থনায় আমি রাফিকা হিমাদ্রি
1: এবং আমি ইয়াসিন আজাদ আরাফাত, আমরা দুজন মিলে আজ তোমাদের সাথে কাটাবো এই আনন্দময় সকালটা। চলো শুরু করি কলকাকলি।

0: বন্ধুরা, আমরা সবাই তো দেশকে ভালোবাসি, তাই না?
1: অবশ্যই ভালোবাসি। এই সবুজ মাঠ, এই নীল আকাশ, এই খরস্রোতা নদী, সব মিলিয়ে আমাদের বাংলাদেশ কত সুন্দর, তাই না?
0: হ্যাঁ, বাংলাদেশের মাটির গন্ধ যেন অন্যরকম। ধান ক্ষেতের উপর দিয়ে যখন হাওয়া বয়, নদীর বুকিয়ে যখন সোনালি রোদ পড়ে, তখন মনে হয় এই দেশটা যেন স্বর্গের চেয়েও সুন্দর।
1: একদম ঠিক বলেছ। তাই তো দেশকে ভালোবেসে কত কবি গান লিখেছেন, কবিতা লিখেছেন। আজকের অনুষ্ঠানের শুরুটা হোক দেশকে ভালোবেসেই।
0: বন্ধুরা, এবার শুনব একটি অসাধারণ দেশাত্মবোধক গান।
1: একি অপরূপ রূপে মা তোমায় গানটি পরিবেশন করবেন শ্রাবন্তী আক্তার জেরিন।
0: মনোযোগ দিয়ে শোনো বন্ধুরা, আর চোখ বুঝে ভাবো আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের কথা।

0: বন্ধুরা, এবার আসছে অনুষ্ঠানের এমন একটি পর্ব যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করো। কি সেটা জানো?
1: বলো না, বলো না, একটু রহস্য রাখো, তারা নিজেরাই অনুমান করুক।
0: আচ্ছা আচ্ছা, বন্ধুরা ভাবো তো, ছন্দে ছন্দে কথা বলা যায়, হাসির কথাও বলা যায় ছন্দে, মনের কথাও বলা যায় ছন্দে, এটা কিসের মাধ্যমে সম্ভব?
1: ঠিকই ধরেছ, এটা সম্ভব ছড়ার কবিতার মাধ্যমে। চলো তবে শুনে আসি, উপস্থাপন করছে ইনায়া বিনতে কায়েস।

0: আজকের ছড়া কবিতার আসরে আমরা শুনব পাঁচটি দারুণ ছড়াও কবিতা। আর এই পাঁচটি ছড়া কবিতা লিখেছেন বাংলা সাহিত্যের পাঁচজন মহান কবি, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, সুফিয়া কামাল আর জসীমউদ্দিন। এত বড় বড় কবিদের লেখা একসাথে শুনতে পাবে, আজ সত্যিই ভাগ্যবান তোমরা। প্রথম ছড়াটি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ছড়ার নাম ও ভাই কোলাব্যাং। কোলাব্যাং বৃষ্টির পরে মাঠে ঘাটে লাফাতে থাকে আর ডাকে ঘ্যাঙর ঘ্যাং। বন্ধুরা, কোলাব্যাং মানে কিন্তু মোটা সোটা ব্যাং। সেই ব্যাং নিয়ে কবি কাজী নজরুল কী লিখেছেন শুনলে হাসি থামানোই দায় হয়ে যাবে। তাহলে আর দেরি নয়, এই ছড়াটি আবৃত্তি করবে আয়েশা কবির সারিকা।
1: ও ভাই কোলাব্যাং, ও ভাই কোলাব্যাং, সর্দি তোমার হয় না বুঝি ও ভাই কোলাব্যাং, সারাটা দিন জল খেতে যাও ছড়িয়ে দুটি ঠ্যাং, লক্ষ্মী মেয়ের মা তোর বুঝি খেললে বেড়ায় নাক খুঁজি, কেউ বকে না মজা সে তাই গাইছ ঘ্যাঙুর ঘ্যাং, দিবানিশি জল ঘাত তাও চোখ ওঠে না কি ওষুধ খাও, জল দানো তাও আসলে ফেলে দাও কি মেরে ল্যাং, কত সে মাছ পুকুর ভরা মাছ খাও রোজ তাতকা ধরা, রুই মৃগেল কাতলা চিতল মাগুর ল্যাটা চ্যাং, ব্যাংদাতা তোর মায়ের মতো, মা যদি পর লক্ষ্মী হতো, তোর সাথে ভাই থাকতাম জলে ঝ্যাটাং ড্যাটাং ড্যাং।
0: বন্ধুরা, এবার আসছে দ্বিতীয় ছড়া। এই ছড়াটি লিখেছেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শোনেনি এমন মানুষ বাংলাদেশে একজনও নেই। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন জানো তো। বন্ধুরা, রবীন্দ্রনাথের এই ছড়াটির নাম হলো হারাধন। এই ছড়াটি আবৃত্তি করবে ওয়াসিক শাহরিয়ার।
2: বিধি যেদিন ক্ষান্ত দিলেন সৃষ্টি করার কাজে, সকল তারা উঠল ফুটে নীল আকাশের মাঝে, নবীন সৃষ্টি সামনে রেখে সুরসভার তলে, ছায়াপথে দেবতা সবাই বসেন দলে দলে, গাহেন তারা কি আনন্দ, এ কি পূর্ণ ছবি, এ কি মন্ত্র, এ কি ছন্দ, গ্রহ চন্দ্র রবি, হেনকালে সভায় কে গো হঠাৎ বলি উঠে, জ্যোতির্মালায় একটি তারা কোথায় গেছে টুটে, ছিঁড়ে গেল বিনার তন্ত্রী, থেমে গেল গান, হারা তারা কোথায় গেল পড়িল সন্ধান, সবাই বলে সেই তারাতেই স্বর্গ হতো আলো, সেই তারাটাই সবার বড় সবার চেয়ে ভালো।
0: বন্ধুরা, এবার তৃতীয় ছড়া। এই ছড়ার কবির নাম শুনলেই মনে পড়ে আবোল তাবোল। হ্যাঁ, তিনি হলেন সুকুমার রায়। সুকুমার রায়ের লেখা পড়লে পেট ব্যথা হয়ে যায় হাসতে হাসতে। তার কলমে সবকিছু এমন অদ্ভুত হয়ে যায় যা ভাবাই যায় না। আজ শুনব তার লেখা নিঃস্বার্থ ছড়াটি। নিঃস্বার্থ মানে কি জানো তো? মানে নিজের কথা না ভেবে অন্যের জন্য কিছু করা। কিন্তু সুকুমার রায় এই বিষয়টাকে কেমন মজার করে উপস্থাপন করেছেন সেটাই শোনার আছে। এই ছড়াটি আবৃত্তি করবে সিফা আরওয়ান।
3: গোপলাটা কি হিংসুটে মা, খাবার দিলেম ভাগ করে, বললে নাকো মুখেও কিছু, ফেললে ছুঁড়ে রাগ করে, জ্যাঠাই মাঝে মেঠাই দিলেন দুই ভাইতে খাও বলে, দশটি ছিল একটি তাহার চাখতে নিলেম ফাও বলে, আর যে নটি ভাগ করে তায় তিনটে দিলেম গোপলাকে, তবুও কেবল হ্যাংলা ছেলে আমার ভাগেই চোখ রাখে, বুঝিয়ে বলি কাঁদিস কেন তুই যে নেহাত কনিষ্ঠ, বয়স বুঝে সামলে খাবি তা নইলে হয় অনিষ্ঠ, তিনটি বছর তফাত মোদের জায়দা হিসাব গুনতি তাই, মোদ্দা আমার ছয়খানি হয় তিন বছরের তিনটি পায়, তাও মানে না কেবল কাঁদে স্বার্থ পরের শয়তানি, শেষটা আমায় মিঠাইগুলো খেতেই হলো সবখানি।
0: বন্ধুরা, চতুর্থ কবিতাটি লিখেছেন এমন একজন কবি যিনি তোমাদের অনেক অনেক ভালোবাসতেন। তিনি হলেন কবি সুফিয়া কামাল। তাকে বলা হয় জননী সাহসিকা। তিনি মানুষকে ভালোবাসতেন, শিশুদের ভালোবাসতেন, আর সেই ভালোবাসাই ঝরে পড়েছে তার কবিতায়। আজকের কবিতার নাম হলো আজিকার শিশু। আজিকার শিশু এই কবিতায় কবি তোমাদের নিয়ে স্বপ্ন দেখেছেন ভবিষ্যতে সুন্দর বাংলাদেশের। এই কবিতাটি শুনলে বুকের ভেতরটা কেমন উষ্ণ হয়ে যাবে, শোনো মনোযোগ দিয়ে। এই কবিতাটি আবৃত্তি করবে নামিরা রায়দা।
4: আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে ওড়াইছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দেও দানা। পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে, মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে। তোমাদের ঘরে আলোর অভাব কহু হবে নাহি আর, আকাশ আলোয় বাঁধিয়ানি দূর করিবে অন্ধকার।
0: বন্ধুরা, এবার পঞ্চম এবং শেষ ছড়াটি। এই ছড়ার কথা শুনলে তোমাদের সবারই মামার বাড়ির কথা মনে পড়বে। মামার বাড়ি বড় আম গাছ, পুকুরে ঝাঁপ দেওয়া, মামির হাতের রান্না, আহা, সেসব দিনের কথা ভাবলেই মন ভালো হয়ে যায়। এবার শোনো পল্লীকবি জসীমউদ্দিনের লেখা মামার বাড়ি ছড়াটি। এই ছড়ায় মামার বাড়ির এমন ছবি আঁকা আছে যা দেখলে মন ছুটে যাবে গ্রামের মেঠো পথ ধারে। এই ছড়াটি আবৃত্তি করবে তাবাসসুম আমরিন।
3: আয় ছেলেরা আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। মামার বাড়ি পুন্নি পুকুর, গলায় গলায় জল, এপার হতে ওপার গিয়ে নাচে ঢেউয়ের দল। দিনে সেথায় ঘুমিয়ে থাকে লাল শালুকের ফুল, রাতের বেলা চাঁদের সনে হেসে না পায় কুল। আম কাঁঠালের বনের ধারে মামা বাড়ির ঘর, আকাশ হতে জোছনা কুসুম ঝরে মাথার পর। রাতের বেলা জোনাক জলে বাঁশ বাগানের ছায়, শিমুল গাছে শাখায় বসে ঘোরের পাখি গায়।
0: বন্ধুরা, আজকের ছড়া কবিতার আসর এখানেই শেষ হলো। ভালো থেকো, ভালো রেখো, মন দিয়ে পড়াশোনা করো।

0: এই পর্বে আমরা শুনব আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি অনুপম গান।
1: নজরুলের গান শুনলেই মন কেমন হয়ে যায় বলতে পারবে? কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়, মনে হয় গানটা সরাসরি বুকের ভেতর গিয়ে লাগছে।
0: একদম ঠিক বলেছ, নজরুলের সুর এমনই, এই সুর একবার কানে গেলে আর ভোলা যায় না।
1: আজ আমরা শুনব নজরুলের একটি মনোমুগ্ধকর গান, যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে।
0: নামটাই কত সুন্দর, মনে হচ্ছে দোলনায় দুলছি। গানটি পরিবেশন করবে শুভানোনা বর্মন পূর্বা।
1: চোখ বুঝে শোনো বন্ধুরা, মনে হবে দোলনায় দুলতে দুলতে কোথাও ভেসে যাচ্ছে।

0: বন্ধুরা, এবার আসছে এমন একটি পর্ব যেটা শুনলে তোমরা গল্পের জগতে হারিয়ে যাবে। তোমরা কি গল্প শুনতে ভালোবাসো?
1: অবশ্যই ভালোবাসি। গল্প শুনতে কে না ভালোবাসে? তুমি কি জানো উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কে?
0: জানি না মানে, তিনি তো বাংলা শিশু সাহিত্যের এক কিংবদন্তি। টুনটুনির গল্প, ছোটদের রামায়ণ, মহাভারত, কত অসাধারণ সব বই লিখেছেন তিনি।
1: শুধু কি লেখা, তিনি ছিলেন লেখক, চিত্রশিল্পী, সঙ্গীতজ্ঞ, সব একসাথে। বন্ধুরা, এই মানুষটির নির্বাচিত রচনা সমগ্র থেকে আজ পাঠ করা হবে,
0: আর সেই পাঠটি শোনাবে তাহিরা তাবাসসুম।

আর বিড়ালের কথা। গৃহস্থদের ঘরের পেছনে বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে। বাসার ভিতরে তিনটে ছোট্ট ছোট্ট ছানা হয়েছে, খুব ছোট্ট ছানা। তারা উঠতে পারে না, চোখও মেলতে পারে না, খালি হাঁ করে চি চি করে। গৃহস্থদের বেড়ালটা ভারী দুষ্টু, সে খালি ভাবে টুনটুনির ছানা খাব। একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, কি করছিস টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে, প্রণাম হই মহারানী। তাতে বিড়ালনি ভারী খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে। বিড়ালনি সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, তারা আর চোখ বুঝে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বললে, বাছা তোরা উঠতে পারবি? ছানারা বললে, হ্যাঁ মা পারবো। টুনটুনি বললে, তবে দেখা তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কিনা। ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসল। তা দেখে টুনটুনি হেসে বললে, এখন দুষ্ট বিড়াল আসুক দেখি। খানিক বাদেই বিড়াল এসে বললে, কি করছিস টুনটুনি? তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বললে, দূর হ বিড়ালনি, বলেই সে ফুরত করে উড়ে পালালো। দুষ্ট বিড়াল দাঁত খিঁচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারলো না, ছানাও খেতে পেল না, খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরলো।

0: রবীন্দ্রনাথের গান মানেই এক অন্যরকম অনুভূতি, মনে হয় যেন আলোর জগতে ভেসে যাচ্ছি।
1: আজকের রবীন্দ্রসঙ্গীতের নাম আনন্দলোকে মঙ্গলালোকে।
0: আনন্দর জগতে মন হারিয়ে যেতে বন্ধুরা প্রস্তুত তো?
1: গানটি পরিবেশন করবে সারা জেরিন। শুনতে শুনতে নিজেকে সেই আনন্দলোকে খুঁজে নাও।

0: মেয়েরা, তোমরা কি জানো, শুধু ছোটমণিদের জন্য, শুধু বড়দের জন্য নয়, ছোটদের জন্য আলাদা খবর থাকে। এই পৃথিবীতে প্রতিদিন কত কিছু হচ্ছে, তোমাদের মতো ছোট বন্ধুরাও কত কিছু করছে।
1: একদম ঠিক, দেশে বিদেশে ছোটদের জগতে কত মজার কত ঘটনা ঘটছে প্রতিদিন, সেই খবরগুলো শোনার পালা এখন।
0: মহাশ্বেতা চৌধুরীর লেখা ছোটমণিদের খবর আজ পাঠ করবেন দীপান্বিতা অধিকারী।
1: বন্ধুরা শোনাতে হবে,
2: আগামী দেশ রচনার কারিগর আজকের শিশুরা, তারাই তো জাতির ভবিষ্যৎ। তাই দেশে এবং বিদেশে শিশুদের কাজকে গভীরভাবে মূল্যায়ন করা হয়ে থাকে। সেই কারণে সপ্তাহ জুড়ে শিশুদের নিয়ে ঘটে যাওয়া নানা রকম খবর নিয়ে হাজির হয়েছি আমি দীপান্বিতা অধিকারী। শুরুতে জাতীয় প্রসঙ্গ, 17 মে 2026 কুমিল্লার শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। জেলার 37টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 880 জন শিশু শিক্ষার্থী তাদের অসাধারণ প্রাতিষ্ঠানিক সাফল্যের জন্য এই মেধাবৃত্তি লাভ করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সামাজিক ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশ নেন। অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস 2026 উপলক্ষে শিশু কিশোরদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে 16 মে শনিবার পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। প্রতিযোগিতায় আঁকা ছবিগুলোর মূল্যায়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম। এবার দেশের বাইরের খবর, 11 থেকে 18 মে 2026 অনুষ্ঠিত হয়ে গেল রেজেনারন ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ার ISEF 2026, যেখানে 60টিরও বেশি দেশের 1,700 জন প্রতিযোগীকে হারিয়ে শীর্ষস্থানগুলো দখল করেছে খুদে বিজ্ঞানীরা। এই বিশ্বমঞ্চে জটিল অরিগামি ফাঁচ পদ্ধতি বিশ্লেষণের সফটওয়্যার উদ্ভাবন করে সবচেয়ে মর্যাদাপূর্ণ $1,00,000 মূল্যের জর্জ টি ইয়ান কোপোলস ইনোভেটর অ্যাওয়ার্ড জিতে নিয়েছে জাপানের 17 বছর বয়সী কিশোর হিকারু কুরিবায়াশি। অন্যদিকে স্মৃতিশক্তির এক বিস্ময়কর নজির সৃষ্টি করেছে ভারতের মাত্র 2 বছর 7 মাস বয়সী শিশু পোরাঙ্কি সাই আধা, যে পর্যায় সারণের সবকটি উপাদান মাত্র 1 মিনিট 48 সেকেন্ডে নির্ভুলভাবে মুখস্থ বলে এই সপ্তাহের শেষে ইন্টারন্যাশনাল স্টার কিডস অ্যাওয়ার্ড 2026 নিজের নামে করে নিয়েছে। ছোট্টমণিদের খবর শেষ হলো।
1: বন্ধুরা তোমরা কি জানো, তোমাদের আমাদের কিছু অধিকার আছে, শুধু বড়দেরই নয় শিশুদের অধিকার আছে।
0: হ্যাঁ, তোমাদের অধিকার আছে নিরাপদে থাকার, সুন্দর শৈশব কাটানোর, স্কুলে যাওয়ার, খেলার, হাসার। কেউ যেন তোমাদের এই অধিকারগুলো থেকে বঞ্চিত না করে।
1: আজ সেই কথাই বলবে একটি বিশেষ গান, গানের নাম আমরা শিশু নিরাপদ শৈশব চাই।
0: গানটি গাইবে সবাই সমবেত কণ্ঠে। বন্ধুরা তোমরাও মনে মনে গলা মেলাও।

0: বন্ধুরা, আজকের অনুষ্ঠানের সবচেয়ে মজার পর্বটি এসে গেছে। এই পর্বের কথা ভেবে আমি সকাল থেকেই অপেক্ষায় ছিলাম।
1: আমিও, কারণ এই পর্বে আসছে আমাদের ছোট্ট ছোট্ট ফুল পাখিরা, শিশু শিল্পীরা।
0: তোমরা জানো তো, ফুল পাখি মানে হলো ফুলের মতো কোমল আর পাখির মতো স্বাধীন। তোমাদের মতো ছোট শিশু শিল্পীরা ঠিক তেমনই।
1: তারা তাদের ছোট্ট ছোট্ট হাত দিয়ে ছোট্ট কণ্ঠে যা উপস্থাপন করবে তা শুনলে তোমাদের মন আনন্দে ভরে যাবে।
0: ফুল পাখিদের আসর পরিচালনা করবেন কাজী সাকেরা বানু, আর অংশগ্রহণ করবে আমাদের প্রিয় শিশু শিল্পীবৃন্দ।
1: তাদের জন্য সবাই মিলে একটু হাতে তালি দাও বন্ধুরা। চলো শুরু হোক ফুল পাখিদের আসর।

0: ওয়ালাইকুম আসসালাম। ছোট বন্ধুরা কেমন আছো তোমরা?
1: আমরা ভালো আছি। আপনি কেমন আছেন?
0: খুব ভালো আছি। অনেক বন্ধু, পুরনো বন্ধু, নতুন বন্ধু, যারা চলে গেছে আমাদের আসর ছেড়ে, তারাও এসছে আজকে দেখতে, বোধহয় ঈদের জন্য আমাদেরকে শুভেচ্ছা জানাতে এসছে। আমরা প্রস্তুত তো? আগামীতে কদিন পরে ঈদ, খুব মজা না? কিন্তু একটু দুঃখ দুঃখ লাগছে, গরু খাসি জবাই হবে, অনেক বাচ্চা তো খুব কেঁদেই ফেলে। আমার বাড়ির ছোট মেয়েটা কাঁদত, ওকে কেন জবাই দিচ্ছ, তো লক্ষ্মী মেয়ে, এরকম করেও আবেগ প্রবণ হয়ে যায় অনেক বাচ্চা। তো আমরা শুরু করি। আমাদের নিয়মিত একটি বন্ধু আছে, স্পেশাল চাইল্ড বলে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, নাম বলো তোমার।
2: আসসালামু আলাইকুম, আমার নাম শাহরিয়ার হাসান ইরফাজ, আমি তিসারি সঙ্গীত বলবো। আনন্দবাস পাচ্ছে যে কোন চাচতা চেয়ে বলে, উৎসর্জিত বিমূল হয় ইকাই চলে, ইদিরি ইকাই চলে, ইদিরি আয়োজন, খুশি মেলা মিলব কত আপন প্রিয়জন, গলা কুলি মুসাফাই চলে গীত, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ।
0: আমি আগেই বলেছি বিশেষ চাহিদা সম্পন্ন বা স্পেশাল চাইল্ড হচ্ছে আমাদের শাহরিয়ার। আমাদেরকে সবাইকেও ঈদ মোবারক জানিয়ে গেল, কেউ বুঝেছ, কেউ বোঝনি। এবারের বন্ধু নাম বলো।
3: আমার নাম মুনিফা হানা।
0: কি শোনাবে আমাদের, গান না কবিতা?
3: কবিতা।
0: বলো।

0: আচ্ছা ঠিক আছে, আমরা একটু জোরে হাততালি দিই। নতুন বন্ধু তো একটু অসুবিধা হচ্ছে। এবারের বন্ধু নাম বলো।
1: নাবিলা আক্তার রায়না।
0: কি শোনাবে আমাদেরকে?
1: আমি একটি দেশাত্মবোধক গান শোনাবো।

0: নমস্কার। খুব সুন্দর হচ্ছিল, অনেক বন্ধু আছে তো সবাইকে আমাদের একটু সুযোগ দিতে হবে। এবারের বন্ধু নাম বলো।
1: আমার নাম শায়ান আরফাজ।
0: কি শোনাবে তুমি আমাদের?
1: কবিতা আবৃত্তি।
0: আচ্ছা বলো।
1: লিখেছেন সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারব না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই, ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও চারটি দিন, আদর করে শিখেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন। ধন্যবাদ।
0: এবারের গোলাপি বন্ধু নাম বলো।
2: মাহবুবা। আমার নাম মাহবুবা আক্তার।
0: কি শোনাবে?
2: একটি কবিতা।
0: হুম
2: ঠিক আছে। লিখেছেন কবি সুকুমার বড়ুয়া। অসময় মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার কতগুলো দিক আছে। তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টল টলে বাসি ডাল, থালাটাও ভাঙা চোরা, বাটিটাও লিক আছে, খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে।
0: ভাইয়া এগিয়ে যাও। হ্যাঁ নাম বলো।
1: আমার নাম ফারহান তঞ্জন তীর্থ।
0: কি শোনাবে?
1: আমি একটি কবিতা শোনাবো। পত্রমিতা চাই নাকি? লিখেছেন কার্তিক ঘোষ। পত্রমিতা চাই নাকি ভাই, পত্রমিতা চাই নাকি, আমার সঙ্গে ভাব জমাবে, ইচ্ছে আছে তাই নাকি, তবে তো ভাই ভালোই হলো, দাও চিঠি দাও চট করে, কোথায় থাকি তাও জানো না, নাও টুকে নাও ঝট করে, দেশের এ ভূপেন্দ্রনাথ রোড লিখো নীল খামটাতে, উত্তর পাড়া হুগলি লিখে খেয়াল রেখো নামটাতে, নামটা যেন ভুল করো না, খুশ থাকা চাই তখন যে, নইলে কোথায় গোল বেঁধে যায়, কেউ জানে না কখন যে। ধন্যবাদ।
0: দূরে হাততালি দাও একটু। নাম বলো ছোট্ট বন্ধু।
3: আমি তাহা।
0: নামটা কি বললে?
3: তাহা।
0: তাহা
3: জি,
0: চমৎকার নাম তো। কি শোনাবে আমাদের?
3: আমি আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের কাঠবিড়ালি কবিতাটি। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হত্যা পেটুক, খাও একা পাও জেঠাই যেটুক, বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল, তবে যে ভাই ল্যাং উঠিয়ে পুষ্পা টুস চাও, ছোচা তুমি তোমার সঙ্গে আরিয়া মাছ যাও।
0: নামটা বল।
4: ওয়াসিক শাহরিয়ার।
0: কি শোনাবে?
4: আমি একটি কবিতা শোনাবো। আমার কবিতার নাম কেউ কথা রাখেনি। লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়।
0: তুমি রাখবে কথা, এবারে বলো।
4: কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি, ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল,
0: শুক্লা দ্বাদশীর দিনে অন্তরাটুকু শুনিয়ে যাব।
4: তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টুমি আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি, মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি।
0: আসলে এটা একটু কঠিন কবিতা, এটা বলবার জন্য একটু বয়স লাগে। এই যে 33 বছর তুমি অপেক্ষা আছো বললে না, কত বছর পরে তোমার 33 বছর হবে, তাই না? কবিতা নির্বাচন করবার সময় একটু খেয়াল করবে, কেমন? এবারের বন্ধু নাম বলো।
5: আমার নাম আয়েশা কবির সারিকা।
0: কি শোনাবে?
5: আমি কাজী নজরুল ইসলামের লিচু চোর কবিতাটি বলব।
0: এক্ষুনি একজন বলে গেল, বলো।
5: বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাক একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোতানা আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, কাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরাদ জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, পেটা ভাই বড় নচ্ছার, ধুমা ধুম গোটা দুচ্চার, দিল খুব কিলো খুশি একদম জোর।
0: নাম বলো আগে।
6: আমি নামিরা।
0: কি শোনাবে?
6: ছড়া। ছড়ার নাম নমুনা। লিখেছেন আরিফ বিল্লাহ মিঠু। ভাটিয়ালি মুর্শিদি শুনতে সে

0: মজার ছাড়া হচ্ছিল, খুব মজা পাচ্ছিলাম আমরা। এবারের বন্ধু, নামটা বলো আগে।
1: আমার নাম আসফি।
0: কি শোনাবে?
1: একটি ছড়া। ছড়ার নাম ফুটুস, লিখেছেন আখতার হোসেন। কুট কুট করে সে তো কামড়ায় চামড়ায়, তাই তার নাম হয়।

0: খুব সুন্দর পরিবেশনা, শেষের গুলো আসলে সব খুব সুন্দর হয়। এবারে বন্ধুর নাম বলো।
1: আমার নাম শিফা আরওয়ান।
0: কি শোনাবে?
1: আমি একটি কবিতা শোনাবো। আবৃত্তি করছি কবি আব্দুর রশিদের লেখা কবিতা পরামর্শ। হ্যাঁ রে, এই নাকি তোর ঘর, বেড়ার ভেতর হাজার ফুটো নাইকো চালে খড়। কেন দোষ কি পাকা ঘরে, না হয় কটা এয়ার কুলার লাগিয়ে নিলি পরে। হ্যাঁ রে, এই নাকি তোর খাওয়া, দেখছি কেবল হাড়িকুড়ি ভাঙা মাটির তাওয়া। কেন ফ্রিজ রাখলেই হয়, এর ভেতরে মাছ মাংস বেশ তো তাজা রয়। হ্যাঁ রে, পোশাক কি তোর এই, ছেঁড়া একটা লুঙ্গি পরিস গায়ে জামাও নেই। কেন স্যুটটাও তো পোশাক, তেমনি কসেট বানিয়ে নিয়ে ওয়ারড্রপেতে রাখ। ধন্যবাদ।
0: নামটা বলো।
2: আমার নাম ইয়াসিন।
0: কি শোনাবে?
2: একটি গান শোনাবো। গান গায়া।

0: এবারে নাম বলো,
1: দীপানিতা অধিকারী,
0: কি শোনাবে?
1: সুকুমার রায়ের একটি ছড়া আবৃত্তি করছি কানে খাটো। কে গো তুমি, আমার পাড়ায় নতুন এলে বুঝি? না না, আমি ভাত খাবো না, একটু পেলে সুজি। আরে বাবা, কি নাম তোমার, কোন ক্লাসে পড়ো? বদি আমার ছোটর ছোট, কে বলেছে বড়? সত্যি তুমি কে বলো তো, কি নাম তোমার বাবার? যাচ্ছি আমি হাটের দিকে কিনতে গরুর খাবার। ওলট পালট বলছো কেন, কোন গলিতে ঘর? ওরে বাবা, বাঘের ভয়ে বুক কাঁপে ধরফর। বাঘের কথা বলছি না তো, কি বলি কি শোনো, তেলা পোকায় ভয় করি খুব আমার ছোট বোন।
0: তেলা পোকা তো সবারই ভয় লাগে। এবারের বন্ধুর নাম বলো,
2: রাফিকা,
0: কি শোনাবে?
2: একটি নজরুল সঙ্গীত।

চমৎকার, শেষ ভালো যার সব ভালো তার। খুব সুন্দর করে আমাদের আজকের ফুল পাখিদের আসর পরিবেশিত হলো। ছোট বন্ধুরা, আসছে 28 মে আমাদের পবিত্র ঈদুল আজহা। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ফুল পাখিদের আসর। সবাই ভালো থেকো, আনন্দ করো, আবার কথা হবে ইনশাআল্লাহ।

0: আজকের ফুল পাখিদের আসর কেমন ছিল?
1: অসাধারণ। এই ছোট্ট শিশু শিল্পীদের দেখলে আর কথা শুনলে সত্যি মন ভরে যায়। ভবিষ্যতে এরাই হবে দেশের সেরা শিল্পী, কবি ও গায়ক।
0: একদম ঠিক বলেছ। বন্ধুরা, আজকের কলকাকলি এখানেই শেষ হচ্ছে। কেমন কাটলো আজকের সকালটা?
1: আমার তো মনে হচ্ছে সময়টা কোথায় উড়ে গেল। দেশের গান শুনলাম, ছড়া কবিতা শুনলাম, নজরুলের সুর মনে গেঁথে নিলাম, রবীন্দ্রনাথের গানে মন ভোলালাম, গল্পের জগতে ঘুরে এলাম, আর ফুল পাখিদের আসরে মুগ্ধ হলাম।
0: বন্ধুরা, তোমরাই আমাদের শক্তি। তোমাদের হাসি মুখ দেখলে, তোমাদের মেধা দেখলে বুকটা গর্বে ভরে যায়। তোমরাই এই দেশের আগামী, তোমরাই ভবিষ্যতের আলো।
1: আজকের কলকাকলি গ্রন্থনায় ছিলেন মোসাম্মৎ তানজিলা শামসুন নাহার, উপস্থাপনে ছিলাম আমরা দুজন, আমি ইয়াসিন আজাদ আরাফাত
0: এবং আমি রাফিকা হিমাদ্রি, যন্ত্রসঙ্গীত সহযোগিতায় মোহাম্মদ মাসুদুর রহমান এবং আব্দুল মতিন খান, প্রকৌশল সহযোগিতায় ছিলেন নাসরিন আক্তার, সম্পাদনায় মোহাম্মদ শামসুল হক, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, এবং কলকাকলি প্রযোজনা করলেন ইশরাত শারমিন।
1: সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। বন্ধুরা, শুভ বিদায়।

0: শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শেষ হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 10টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি প্রিয়াঙ্কা শুকুল। চলতি বছরের 17 ফেব্রুয়ারি হতে 30 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার দাঁড়িয়েছে 70.73%। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার অষ্টম বৈঠকে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিসভার গতকালের বৈঠকে জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স সিএতে যোগদান এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে জিসিএম ন্যাপ 2026-2030 অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন। তিনি গতরাতে ওই বাসায় গিয়ে রামিসার বাবা মায়ের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ সময় শোকে কাতর রামিসার বাবা তার অপর এক সন্তানকে নিয়ে একটি সুস্থ ও মানবিক পরিবেশে যেন বসবাস করতে পারেন তা নিশ্চিত করতে অনুরোধ জানান। ক্রন্দনরত ওই পিতাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী একটি ভালো পরিবেশে রামিসার পরিবারের বসবাসের বিষয়টি নিশ্চিত করার এবং তাদেরকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়াসহ ভবিষ্যৎ দায়িত্বভারও প্রধানমন্ত্রী গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার পরিবারকে আশ্বস্ত করে বলেন, দ্রুত এই মামলার চার্জশিট প্রদান এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সব ধরনের আইনি সহায়তা দেওয়া।

প্রকাশ করে তা নয়। প্রেমিকাও মাঝে মাঝে তার প্রিয়তম প্রাণবন্ধুকে গভীর ভালোবাসা এবং বিরহের আকুতি প্রকাশ করে। প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার ব্যাকুলতা এবং তার অভাবে জীবনের একাকিত্ব বিভিন্নভাবে গানের কথায় ফুটে ওঠে। ও বন্ধুরে প্রাণ বন্ধুরে, একটি চিরন্তন বিরহ ও স্মৃতিকাতরতার গান। চলুন শ্রোতা, শুনে আসা যাক রুনা লায়লার কণ্ঠে।

2005 সালে হৃদয়ের কথা চলচ্চিত্রের জয় দিন জয় একাকী গানটি বিচ্ছেদ ও নিঃসঙ্গতার এক অসামান্য সৃষ্টি। গানটির কথা ও সুরে প্রিয়জনের অনুপস্থিতিতে সৃষ্ট গভীর শূন্যতা, স্মৃতিচারণ এবং হৃদয়ের অব্যক্ত হাহাকারকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। প্রিয় মানুষের জন্য অন্তহীন অপেক্ষার চিত্র ফুটে উঠেছে এই গানে। শ্রোতা, শুনে আসি এসআই টুটুলের কণ্ঠে।

ভোরের কাকের ডাক, একাকি স্টিমারের শব্দ, ফেরিওয়ালার হাঁক ডাক, কিংবা হাইওয়েতে ক্লান্ত ড্রাইভারের ঘুমিয়ে পড়ার মতো চিরচেনার রূপ আমাদের নাগরিক জীবনের প্রতিচ্ছবি। আয়নাবাজি সিনেমার এই শহর আমার ঢাকা শহর গানটি মানুষের প্রাত্যহিক ব্যস্তময় বৈচিত্র্যময় জীবনধারা এবং এর পেছনে লুকিয়ে থাকা জটিল মনস্তত্ত্বকে ফুটিয়ে তোলে। শ্রোতা বন্ধুরা, শুনে আসি সায়ন চৌধুরী ও অর্ণবের সুর ও কণ্ঠে।

কিছু কিছু গান আছে মানুষের জীবনের ইতিবাচক অনুভূতি, নতুন আশা এবং স্বপ্নের পুনর্জাগরণের কাব্যিক প্রকাশ, যেখানে ভালোবাসাকে প্রকৃতির পরম আশীর্বাদ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গান আমাদের অনুভূতিকে জাগিয়ে তোলে, জীবনের হতাশা ভুলে নতুন স্বপ্ন দেখার ও মনের জগৎকে প্রসারিত করার বার্তা দেয়। শ্রোতা, শুনে আসি ফিরে এসো বেহুলা সিনেমার গান।

গান গভীর ভালোবাসা ও মুগ্ধতার এক কাব্যিক বহিঃপ্রকাশ। গানের মাধ্যমে প্রিয়জনের রূপের প্রশংসা এবং তাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা ফুটে ওঠে। গায়ক তার প্রিয়ার ভালোবাসা রূপে এতটাই মুগ্ধ যে আকাশ জমিন আর নদীও যেন তার মুগ্ধতার সাক্ষী। প্রিয়ার মায়াবী হাসি, কাজল কালো চোখ আর ব্যক্তিত্ব গায়ককে পাগল করে দেয়। প্রিয় মানুষের প্রতি অকৃত্রিম প্রেম এবং সারা জীবন পাশে থাকার আকুল আবেদন ফুটে ওঠে চন্দ্রগ্রহণ সিনেমার একটি জনপ্রিয় রোমান্টিক গানে। চলুন শ্রোতা, শুনে আসি সেই গানটি।

0: কথায় গল্পে গানে সময় ফুরিয়ে এলো, এবার বিদায় নেবার পালা। আশা করছি আমাদের এই আয়োজন আপনাদের কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছে। সিনেমার গান তার পিছনের নানা মিষ্টি গল্প নিয়ে আমরা হাজির হব আগামী সপ্তাহে। সে পর্যন্ত
1: সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, থাকুন বাংলাদেশ বেতারের সাথে।
0: যেতে যেতে শুনি মেজবাউর রহমান সুমনের পরিচালনায় হাওয়া সিনেমার ইমন চৌধুরীর আয়োজনে জীবনের গভীর বোধের অন্বেষণের এক গান।

0: এতক্ষণ শুনলেন ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ। গ্রন্থনা ফাতেমা সুলতানা, উপস্থাপনায় এ বি এম শাহিনুজ্জামান শিশির ও ইউরোমা শায়েদ জাহান, সম্পাদনা তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং সিনেমার প্রাণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এ পালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে আফরোজা ডলি, শামীম আহমেদ, মোহাম্মদ লিয়াকত আলী খান ও মার্জিয়া আক্তার। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নাসরিন আক্তার, মোসাম্মদ নূরজাহান, রাহাত তরফদার ও লুৎফুন্নাহার মেরি, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আয়োজন ডালিতে রয়েছে রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন ফাহিম হোসেন চৌধুরী।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ফাহিম হোসেন চৌধুরী। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন ইসমাত আরা পারভীন। গানের কথা লিখেছেন সামুয়েল হক, সুর করেছেন ফয়সাল আহমেদ।

আপনারা আধুনিক গান শুনছেন ইসমত আরা পারভিনের কণ্ঠে। এবারের গানটির গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ, সুরকার শেখ সাদি খান।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন ইসমত আরা পারভীন। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: রইতে আর পারি না, বুকটা ঝুলে যায়, চোখে কিছু দেখি না, মনে হয় রইদ না, সারা দিন আগুন টানি।
2: শুনছো? এই রইদে যাইও না, কালই তো মাথা ঘুরে পড়ে গেছিল।
1: না গেলে চলবো কেমনে? বাচ্চার ওষুধ, ঘরের ভাড়া, পোলাপানের পড়ার খরচ, পেটের আগুন রোহিতের আগুনের থেকেও বেশি জ্বলে। এই শহর তো আর কারো জন্য থামবো না।
2: শহর তোমার কিছু দেয় নাকি শুধু ঘাম আর কষ্টটাই নেয়?
1: আমাকে ঘামেই তো এই শহর চলে, কিন্তু এই ঘাম কেউ দেয় না।
3: ঢাকার রাস্তায় প্রতিদিন হাজারো শ্রমজীবী মানুষ প্রচণ্ড তাপের মধ্যে কাজ করছে। এই তাপ শুধু অস্বস্তি নয়, এটি প্রাণঘাতী। হিট স্ট্রোক, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। পানি পান করুন, প্রয়োজনে বিশ্রাম নিন, সচেতন থাকুন, তাপ থেকে বাঁচুন। আসুন অনিয়ন্ত্রিত বিল্ডিং নির্মাণ বন্ধ করি, ঢিলেঢালা কাপড় পরি, সবুজ বাড়িয়ে ছায়া তৈরি করি, একটু মানবিক মানুষ হই।
4: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা। গানের কথা লিখেছেন এস এম নাসিরুদ্দিন, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: ডেঙ্গু জ্বর বিষয়ক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজে, এবং বাংলাদেশ বেতার বরিশাল, ঠাকুরগাঁও ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শ্যামন্তী দাস পিউ। চলতি বছরের 17 ফেব্রুয়ারি হতে 30 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার দাঁড়িয়েছে 70.73%। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার অষ্টম বৈঠকে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিসভার গতকালের বৈঠকে জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স IBCA-তে যোগদান এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে GCM ন্যাপ 2026-2030 অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন। তিনি গতরাতে ওই বাসায় গিয়ে রামিসার বাবা মায়ের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ সময় শোকে কাতর রামিসার বাবা তার অপর এক সন্তানকে নিয়ে একটি সুস্থ ও মানবিক পরিবেশে যেন বসবাস করতে পারেন তা নিশ্চিত করতে অনুরোধ জানান। ক্রন্দনরত ওই পিতাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী একটি ভালো পরিবেশে রামিসার পরিবারের বসবাসের বিষয়টি নিশ্চিত করার এবং তাদেরকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়া সহ ভবিষ্যৎ দায়িত্বভারও প্রধানমন্ত্রী গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা AKM শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার পরিবারকে আশ্বস্ত করে বলেন, দ্রুত এই মামলার চার্জশিট প্রদান এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাট থেকে 7 বছর বয়সী শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। রামিসার হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আসন্ন ঈদ উল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ পাওয়া যাচ্ছে 1 জুনের টিকিট। সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। এরপর দুপুর 2টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। আগামীকাল বিক্রি হবে 2রা জুনের, রোববার 3রা জুনের টিকিট এবং সোমবার পাওয়া যাবে 4ঠা জুনের ফিরতি যাত্রার টিকিট। এদিকে যারা অনলাইনে বা আগেভাগে ট্রেনের টিকিট কাটতে পারেননি তাদের জন্য রেল স্টেশনগুলোয় সীমিত পরিসরে তাৎক্ষণিক টিকিটের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদ উল আজহা উপলক্ষে মেট্রো রেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঈদের ছুটির অন্যান্য দিনে উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল 6:30 এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল 7:15 ছেড়ে যাবে। উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 9:30 আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 10:10। ট্রেনগুলো 12 মিনিট থেকে সর্বোচ্চ 15 মিনিট পরপর চলবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কিউবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাই দেশটির সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা তেমন নেই। তিনি গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। 1996 সালে 2টি বিমান ভূপাতিত ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর বিরুদ্ধে অভিযোগ আনার একদিন পর মার্কো রুবিও এ মন্তব্য করলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বরাবরই কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানে আগ্রহী। তিনি সতর্ক করে বলেন, যে কোনো হুমকি থেকে দেশকে রক্ষার অধিকার ও বাধ্যবাধকতা প্রেসিডেন্ট ট্রাম্পের রয়েছে। এদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রড্রিগেস অভিযোগ করেন, মার্কো রুবিও মিথ্যাচার করছেন এবং কিউবা দ্বীপ কোনোভাবেই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়। কিউবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সমালোচনা করে বলেন, তিনি সামরিক আগ্রাসনের জন্য উস্কানি দিচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রাজশাহী এবং সিলেট অঞ্চলসমূহের উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: সাপ্তাহিক পরিক্রমা। সপ্তাহের বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন।
2: এ সপ্তাহে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে দেশে পবিত্র ঈদুল আজহা 28 মে। আনসার ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদেহিতামূলক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই, তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন করে বললেন তারেক রহমান। আগামী জুলাই আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে আলাদা ওয়ার্ড নির্ধারণে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ। বাংলাদেশ থেকে 4 ক্যাটাগরির কর্মী নিতে আগ্রহী কাতার। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত। এবং সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ, প্রধানমন্ত্রীর অভিনন্দন।
3: দেশে আগামী 28 মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ এতে সভাপতিত্ব করেন।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার ভিডিপি ভবিষ্যতে একটি প্রযুক্তি নির্ভর মানবিক ও সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অব কমান্ড ও ডিসিপ্লিন মেনে চলা অনিবার্য ও অবশ্য পালনীয়। 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় আনসার ও ভিডিপি সদস্যরা থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রেখেছেন। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ভিডিপি বর্তমানে একটি নির্ভরযোগ্য ফার্স্ট রেসপন্ডার স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। বন্যা, অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্যোগে এই বাহিনীর সাহসিকতা, দ্রুততা ও মানবিক দায়বদ্ধতা দৃষ্টান্তমূলক। প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আনসার ভিডিপির সাফল্য প্রশংসনীয়। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বাংলাদেশ গেমসে পরপর 3 চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 2004 সালে স্বাধীনতা পদক অর্জন করে। মুক্তিযুদ্ধে এই বাহিনীর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, প্রায় 40,000 আনসার সদস্য রাইফেল নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং 670 জন সদস্য শহীদ হন।
3: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিনি মঙ্গলবার রাজধানী তেজগাঁওয়ে ভূমি সেবা মেলা 2026 উদ্বোধন শেষে একথা বলেন। এবারের মেলার প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের লক্ষ্য হল দুর্নীতি ও হয়রানি মুক্ত, প্রযুক্তি নির্ভর, নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসু উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। তিনি বলেন, জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকটা লাঘব হবে এবং একই সঙ্গে এ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম কমবে।
2: সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারী সকল পক্ষের স্বার্থ নিশ্চিত করতে আগামী জুলাই আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এই কমিশন বিভিন্ন সময়ে অপসাংবাদিকতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির বিষয়গুলোকে আইনি কাঠামোর আওতায় এনে বিচার করবে। তথ্য সম্প্রচার মন্ত্রী মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। জহিরুদ্দিন স্বপন বলেন, দেশে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস আমদানি সর্বোচ্চ উৎসাহিত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে শুল্কমুক্ত সুবিধায় এসব বাস আনতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে। একই ব্রিফিংয়ে তিস্তা ব্যারেজ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনা কিছুটা সংশোধিত আকারে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।
3: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, র্যাবের বিদ্যমান আইন পরিবর্তন ও সংশোধন করে এটিকে যুগোপযোগী করা হচ্ছে। তিনি সোমবার রাজধানীর উত্তরায়

0: সরকারের সময় সরকারের এমন কোন প্রতিষ্ঠান নেই যেটি ক্ষতিগ্রস্ত হয়নি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান।
1: দেশের সব সরকারি হাসপাতালে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে হামে আক্রান্ত রোগীর ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয় হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। এছাড়া ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দেওয়ার নির্দেশনাও প্রদান করা হয়েছে।
0: বাংলাদেশের পাঁচটি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং সেক্টরে কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে কাতার। কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সাইদ বিন শামিক আল মারি সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন। রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ কাতার যৌথ কমিটির এই বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, কাতারগামী কর্মীদের জন্য ঢাকায় বর্তমানে মাত্র একটি ভিসা ও মেডিকেল সেন্টার রয়েছে যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। স্বল্প সময়ে ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে দেশের আটটি বিভাগীয় শহরে কাতারের ভিসা সেন্টার ও মেডিকেল সেন্টার স্থাপনের জন্য দেশটির শ্রমমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানান তিনি। কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন শামিক আল মারি আশ্বস্ত করে বলেন, বাংলাদেশে তার দেশের ভিসা সেন্টার ও মেডিকেল সেন্টার বৃদ্ধির বিষয়ে তার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
1: জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক এমওইউ সই করেছে। গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এতে স্বাক্ষর করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দূতাবাস জানিয়েছে এই সমঝোতা স্মারক বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়তা করবে।
0: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে দেশটিতে ফের আক্রমণ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ওয়াশিংটন আগামী কয়েকদিন তেহরানের পক্ষ থেকে সদুত্তর পাওয়ার জন্য অপেক্ষা করবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি এখন শেষ সীমায় রয়েছে এবং দ্রুতই তা আরও খারাপ হতে পারে। এদিকে ইরানের প্রধান আলোচক বলেছেন, যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধ শুরু করার পায়তারা করছে। তিনি বলেন, ওয়াশিংটন গোপনে এমন কিছু করছে যা নতুন হামলার ইঙ্গিত দেয়। ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়তে পারে।
1: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে 2-0 সিরিজ জিতল বাংলাদেশ। এটি বাংলাদেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়। এদিকে প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
0: সাপ্তাহিক পরিক্রমা এখানেই শেষ হল। গ্রন্থনায় গোপাল চন্দ্র দেব, উপস্থাপনায় মীর নাসির আহমেদ এবং আমি নীলুফার জাহান।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু এখন শুনবেন কৃষক কার্ডের গান। কণ্ঠ দিয়েছেন কে এম আবদুল্লাহ আল মোর্তুজা মহিন ও নাসরিন আক্তার বিউটি। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: কৃষক কার্ডের গানটি শুনলেন। প্রচণ্ড গরমে আমাদের জন্য করণীয়, বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন, শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন, এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরুন। ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সঞ্চালনে সাদিয়া ইসলাম লিজা।

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি 2002 সালে বাংলাদেশ সরকার থেকে বিশ্ববিদ্যালয়ের সনদ পেয়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ নামে কার্যক্রম শুরু করেন। বিশ্ববিদ্যালয়টির একমাত্র ক্যাম্পাস সিদ্ধেশ্বরীতে অবস্থিত। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে 5টি অনুষদ আছে, যেগুলো হলো ব্যবসায় শিক্ষা অনুষদ, বিজ্ঞান অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ এবং প্রকৌশল অনুষদ। বর্তমানে 14টি বিভাগে 32টি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদানকারী প্রোগ্রাম রয়েছে। শ্রোতা বন্ধুরা, তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম লিজা এসেছি আজ এই ক্যাম্পাসে। কথা বলবো এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ফোরামের শিক্ষার্থীদের সাথে, জানবো তাদের কার্যক্রম সম্পর্কে। তো চলুন এক এক করে আমরা শুরু করি।

0: শ্রোতা বন্ধুরা, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে হাঁটতে হাঁটতে আমি এখানে অনেকগুলো বন্ধুকে একসাথে পেয়ে গিয়েছি। তাদের কাছ থেকে আমি একটু জানবো কেমন বাংলাদেশ চান, যদি এক এক করে একটু বলতেন আপনাদের পরিচয় দিয়ে।
1: আমি শাহাদ ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, থার্ড ইয়ার। আগামীর বাংলাদেশে আমরা এমন একটি বাংলাদেশ চাই, টোটাল লাইফ একটা সিকিউরিটি এবং ইনসাফের একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে ন্যায় নীতি সবকিছু সমান থাকবে, বিচার ব্যবস্থা সবার জন্য সমান থাকবে এবং ইনসাফ সবার জন্য সমান।
2: আমার নাম ইয়াসিন খন্দকার ফারদিন, আমি সিভিল ডিপার্টমেন্ট 85 ব্যাচ থেকে। আমরা যেটা চাই সেটা যেন আমরা আমাদের মন থেকে প্রকাশ করতে পারি।
3: আমি তাসনিম আহমেদ রাফি, সিভিল ডিপার্টমেন্ট। এজ এ স্টুডেন্ট হিসেবে যদি আমরা কেমন দেশ চাই, তাহলে ফ্রিল্যান্সিং সেক্টরটাকে যেভাবে অন্যান্য কান্ট্রি রিপ্রেজেন্ট করতেছে ওইভাবে যদি আমাদের দেশেও রিপ্রেজেন্ট হয়, তাহলে হয়তো স্টুডেন্টরা একটা ভালো বেনিফিট পাবে।
4: অমিত সরকার, আমি হচ্ছে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, 83 ব্যাচ। আমি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, মত প্রকাশের স্বাধীনতা চাই।
5: আমার নাম দীপ সরকার, আমি সিসি ডিপার্টমেন্ট থেকে। যদি এক কথায় বলি, আমি অসাম্প্রদায়িক একটা বাংলাদেশকে দেখতে চাই, যেখানে প্রত্যেকটা মানুষ বিনা সংকোচে নিজের মতামত দিতে পারবে এবং মতামত দেবার পরে তাকে কোনো ব্যাকলাশ ফেস করতে হবে না।
6: আমার নাম খালিদ হাসান, ডিপার্টমেন্ট ল, LLB। আমি এমন বাংলাদেশ চাই যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে ঘুষ থাকবে না, মানুষ তার ন্যায্য অধিকারগুলো সঠিকভাবে বুঝে নেবে।

0: প্রিয় শ্রোতা, আমাদের সাথে এই মুহূর্তে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ড্রামা সোসাইটি থেকে দুজন বন্ধু আছেন, তো তাদের সাথে পরিচিত হয়ে চলুন।
1: আমার নাম আফরা রুবাবা, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে মাইক্রোবায়োলজিতে বিএসসি করছি, আর ড্রামা সোসাইটির হচ্ছে একাডেমিক অ্যাফেয়ার সেক্রেটারি হিসেবে আছি। আমাদের ড্রামা সোসাইটি থেকে আমাদের মেইন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে কি, বাংলাদেশে যে সংস্কৃতিগুলো যেগুলো হচ্ছে কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে, সেগুলোকে হচ্ছে তরুণদের মধ্যে আবার নতুন করে জাগ্রত করা, এটাই বেসিক্যালি আমাদের উদ্দেশ্য। আমাদের ইউনিভার্সিটিতে লালনের একটা প্রোগ্রাম করা হয়েছিল, আমাদের এর আগে হচ্ছে রবীন্দ্র জয়ন্তীর উৎসব করেছিলাম, এরপর হচ্ছে একটা লোকজ উৎসবও হয়েছিল তিনটা ফোরামের কোলাবোরেশনে, সেখানে হচ্ছে আমরা মহিউষী নামের একটি নাটক আমরা করেছিলাম ড্রামা সোসাইটি থেকে আর কি।
0: এবার ভাইয়া, আপনার কাছ থেকে একটু জানতে চাইছি, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের উন্নয়নে আপনাদের এই ক্লাবের কি ভূমিকা আছে বলে আপনি মনে করেন?
2: আমার নাম মাহমুদুল হাসান অলিভ, আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ড্রামা সোসাইটিতে আছি অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। অ্যাকচুয়ালি নতুন বাংলাদেশ অথবা নতুন প্রজন্মকে ইন্সপায়ার করার জন্য অথবা হচ্ছে নতুন প্রজন্মকে শেখানোর তো ঠিক না, অ্যাটলিস্ট হচ্ছে কানেক্টেড রাখার জন্য ড্রামা আর হচ্ছে আমাদের শিল্প সাহিত্যের খুবই বেশি পরিমাণ প্রয়োজন বলে আমি মনে করি। এবং আমাদের এই ফোরাম আর ক্লাব হচ্ছে এই কাজটাই করে, যা হচ্ছে ড্রামা একটা খুবই আদি একটা শিল্প মঞ্চনাটক, তার সাথে হচ্ছে বর্তমান ছাত্রদের বা বর্তমান প্রজন্মদের এক করার চেষ্টা করে, যা হচ্ছে আমার মনে হয় শিল্পের সাথে জড়িত থাকা একটা উন্নয়ন ইনসেলফ।
0: শিল্পের সাথে জড়িত থাকলে আমরা মনে করি যে আমাদের মানসিকতারও অনেক উন্নয়ন ঘটে এবং আমরা কি পজিটিভ দিকে আসলে এগিয়ে যাই। যে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা স্ট্যানফোর্ড ডিবেট ফোরামের প্রেসিডেন্টকে পেয়ে গিয়েছি, তো এখন তার সাথে কথা বলবো, তার কাছ থেকে আমরা ক্লাবের অর্জন সমূহ সম্পর্কে জানবো। ভাই, আপনি কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ ভালো আছি।
0: আপনার নাম পরিচয় দিয়ে শুরু করুন।
3: আমি শাহাদ ইসলাম সাউদ, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, থার্ড ইয়ার। আমি বর্তমানে দায়িত্বরত আছি স্ট্যানফোর্ড ডিবেট ফোরামের প্রেসিডেন্ট হিসেবে। আমাদের স্ট্যানফোর্ড ডিবেট ফোরাম 2004 সালে প্রতিষ্ঠিত হয়, এই ইউনিভার্সিটির সর্বপ্রথম ফোরাম, এবং এই ফোরাম বিগত সময়গুলোতে বিদেশে সহ দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্ট করেছে বা ন্যাশনাল ট্রফি অর্জন করেছে। স্ট্যানফোর্ড ডিবেট ফোরাম মূলত কাজ করে বিতর্ক নিয়ে এবং সাধারণভাবে কথা বলার স্কিল, এই বিষয়টা নিয়ে কাজ করে। আমরা সবাই এই স্ট্যানফোর্ড ডিবেট ফোরামের দ্বারা পরিচালিত হয়ে নিজেদেরকে এমনভাবে গড়ে তুলতে চাচ্ছি যেন আমরা ভবিষ্যতে বিশ্বের কাছে নিজেদেরকে এমনভাবে তুলে ধরতে পারি আমাদের গ্রহণযোগ্যতা যেন সমগ্র বিশ্বে হয়। ধরেন, আমরা যদি ডিবেট ক্লাব থেকে এমন কিছু তৈরি করতে পারি যে একটা মানুষ খুব ভালো প্রেজেন্টেশন স্কিল তৈরি হচ্ছে অথবা খুব ভালো কথা বলতে পারতেছে, আপনার যে কোনো দেশের প্রেক্ষাপটকে খুব ভালো উপস্থাপন করতে পারছে, আমরা এই জিনিসগুলোই ডিবেট ক্লাব থেকে তুলে ধরার ট্রাই করতেছি এবং বিতর্ক অঙ্গনে আমাদের একটা বিশাল প্রভাব বিস্তার করতে চাচ্ছি। ডিবেট ক্লাব যেহেতু জ্ঞান চর্চার একটা জায়গা, এখানে আমরা রিসার্চ বেসড জ্ঞান চর্চা করি, সেই হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশকে ভবিষ্যতে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এই রিসার্চ বেসড পড়াশোনা এবং জ্ঞান চর্চাটা অত্যন্ত জরুরি। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে ডিবেট ক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0: জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের ক্লাবের সার্বিক উন্নতি কামনা করছি।
3: আপনাকেও ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, এখন আমার সাথে স্ট্যানফোর্ড রোবোটিক্স ক্লাব থেকে দুজন বন্ধু আছেন, তাদের সাথে পরিচিত হই। ভাই, আপনার নাম?
4: আমার নাম দীপ সরকার, আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ছি। আমাদের ক্লাবে নিয়মিত বিভিন্ন রকম ওয়ার্কশপ, ট্রেনিং সেশন রাখা হয়, যার মাধ্যমে সদস্যদের হাতে কলমে কাজ শেখার সুযোগ তৈরি করে দেওয়া হয়। এর মাধ্যমে হয় কি যে বাস্তব জীবনের সমস্যার সমাধানে প্রযুক্তির ব্যবহারটা আমরা জানতে পারি। আমাদের কার্যক্রম শুধুমাত্র ইউনিভার্সিটিতেই সীমাবদ্ধ নয়, আমরা বিভিন্ন স্কুল এবং কলেজে গিয়ে অ্যাওয়ার সেশন রাখি এবং রোবোটিক্স কম্পিটিশনও রাখি, যার মাধ্যমে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তারা হচ্ছে রোবোটিক্স সম্পর্কে জানতে পারে এবং এই বিষয় সম্পর্কে আরও আগ্রহী হতে পারে।
0: যে আপনাদের ক্লাবের কার্যক্রম নতুন বাংলাদেশ বিনির্মাণে আর তরুণদের উন্নয়নে কিভাবে ভূমিকা রাখতে পারে?
4: আমার নাম অমিত সরকার, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, আমি সেকেন্ড ইয়ারে বর্তমানে পড়াশোনা করছি। আমি রোবোটিক্স ক্লাবে মেম্বারশিপ সেক্রেটারি হিসেবে কাজ করছি। বাংলাদেশে রোবোটিক্সের খুব এমার্জিং একটা ফিল্ড এবং দেখা যাচ্ছে আমাদের ক্লাব এখানে রোবোটিক্স যে কাজগুলোতে থাকে, যে হাতে কলমে শেখার সুযোগ করে দেয়, যেটা আমাদের হচ্ছে তরুণ সমাজকে আরও আগ্রহী করবে রোবোটিক্সের প্রতি এবং উন্নত বাংলাদেশ গড়ার জন্য কী চাই, প্রযুক্তিতে দক্ষ চিন্তা স্বাধীন একটা তরুণ সমাজ, রোবোটিক্স ক্লাব তাদের এই সুযোগটা করে দিবে।
0: অনেক ধন্যবাদ ভাই আপনাকে, আমাদের ক্লাবের উন্নতি কামনা করছি।
4: থ্যাংক ইউ।
0: শ্রোতা বন্ধুরা, এখন আমাদের সাথে আছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি রিএস ফোরাম থেকে একজন, তো তার সাথে পরিচিত হচ্ছে। ভাই, আপনার নাম?
5: আমি ইউনুস তালুকদার রিফাত, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এখন ফোর্থ ইয়ারে আছি।
0: এই ফোরামে কি হিসেবে আছেন?
5: এই ফোরামে আমি প্রেসিডেন্ট হিসেবে আছি।
0: একটু জানতে চাচ্ছি যে আপনাদের এই ক্লাবে কি ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করা হয়?
5: আমাদের ফোরামের মূল ফর্মটাই হচ্ছে ইয়েস ফোরাম। সো ইয়েস মিনস ইয়ুথ এঙ্গেজমেন্ট অ্যান্ড সাপোর্ট। আমরা বরাবরের মতোই ইয়ুথদের নিয়ে কাজ করে আসছি আর ইয়ুথদের সাথে আমাদের পথ চলা। আমরা সর্বোচ্চই চেষ্টা করি সততা, স্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে কাজ করার জন্য। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের 16টা ইয়েস ঢাকার মধ্যে বর্তমানে আছে, তাদের মধ্যে আমরা স্ট্যামফোর্ড ইয়েস একটি। এই হচ্ছে আমাদের ক্লাবের মূল বিষয়বস্তু আর কি।
0: আপনাদের এই ক্লাব তরুণদের উন্নয়নে এবং ভবিষ্যৎ বাংলাদেশ অর্থাৎ নতুন বাংলাদেশ বিনির্মাণে কিভাবে সহযোগিতা করবে বলে মনে হয়?
5: আমাদের ক্লাবের তরুণরা অবশ্যই সর্বোচ্চ সবসময় চেষ্টা করবে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার, এবং দেশের তরুণদেরকে কিভাবে আরো অ্যাক্টিভ করা যায়, দেশের তরুণদের মাধ্যমে আসবে সত্যির এবং সততার বাংলাদেশের আগমন। তাই আমরা চাই যে বাংলাদেশ সবসময় সততার সাথে থাকুক এবং দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ আরো এগিয়ে যাক।
0: জি, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে আমরা কি জিরো টলারেন্স অবশ্যই
5: থাকব। ইনশাআল্লাহ অবশ্যই আমরা চাই যে দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্সে থাকুক।
0: আপনাদের এই ক্লাব থেকে আপনারা কি কি করে থাকেন?
6: আমাদের ক্লাবটা মূলত লিটারেচার এন্ড কালচারাল ক্লাব। আমাদের এখানে মেইন পারপাসই হচ্ছে বাংলা সাহিত্যের যে একটা প্রচারণা, মানুষ যাতে বাংলা সাহিত্যকে নিয়ে গবেষণা করতে পারে বা সেগুলোকে নিয়ে একটু ঘেটে অন্তত দেখে যে বাংলা সাহিত্যটা আসলে কি বা এর প্রসারটা আসলে কতটুকু, সেই যে মানুষের মনের মধ্যে একটু আকর্ষণ ধরানো, এটাই মূলত আমাদের কাজ। তো আমরা গান, নাচ, আবৃত্তি, বিভিন্ন ধরনের শিল্প চর্চা এসব নিয়ে আমরা থাকতে পছন্দ করি আর কি।
0: যেহেতু বাংলাদেশ বেতারের প্রোগ্রাম, আমরা নাচ তো দেখতে পারবো না, তবে অবশ্যই আপনার ফোরাম থেকে আমরা গান কবিতা শুনবো আশা করছি। শ্রোতা বন্ধুরা, আমরা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর সাহিত্য ফোরামের কয়েকজন বন্ধুকে পেয়ে গিয়েছি, তো তাদের কাছ থেকে আমরা গান শুনবো। আপনারা প্রথমে কোন গানটি করবেন?
7: ধন ধান্য পুষ্প ভরা।
0: বা চমৎকার, ঠিক আছে শুরু করুন আপনারা।

0: শ্রোতা বন্ধুরা, আমরা সাহিত্য ফোরাম থেকে আরেকজন বন্ধুকে পেয়ে গেছি। তো আমরা গান তো শুনেছি, এখন তার কাছ থেকে আমরা একটা কবিতা শুনতে চাচ্ছি। ভাই, আপনার নাম পরিচয় দিয়ে একটু শুরু করবেন।
1: আমি হচ্ছে মোহাম্মদ আমিন রসুল সৌরভ, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, থার্ড ইয়ারে পড়াশোনা করছি এখন। আমি যে কবিতাটি আবৃত্তি করছি সেটা হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি। বলো বীর, বলো উন্নত মমশির, শিরনে হারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাতির। মম ললাটে রুদ্র ভগবান, জলের রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলো বীর, বলো উন্নত মমশির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার।
0: শ্রোতা বন্ধুরা, সাহিত্য ফোরাম থেকে আমাদের সাথে আরো একজন বন্ধু আছে, তার কাছ থেকেও আমরা গান শুনবো।

সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে বুকে।

0: সুখে থেকো ভালো থেকো মনে রেখো।
1: শ্রোতা বন্ধুরা, সাহিত্য ফোরাম থেকে আমাদের সাথে আরো একজন বন্ধু আছে, তার কাছ থেকেও শুনবো আমরা স্বরচিত কবিতা। হ্যাঁ, আপনি একটু আপনার নাম পরিচয় দিয়ে শুরু করবেন।
2: আমি ইয়াসিনুর রহমান, LLB 83 ব্যাচ থেকে। স্বরচিত কবিতা আমি, আমি আধার আলোর অশ্ব, আমি কৃষকের ফলানো শস্য, আমি উচ্চারণ স্পিকার, আমি সিংহের হুঙ্কার, আমি বজ্রের ন্যায় শক্ত, আমি বরফের ন্যায় শীতল, আমি তৃষ্ণার বাণী, আমি আন্দোলনের বাণী, আমি বীর, আমি যোদ্ধা, আমি আপন সত্যকে জানাই শ্রদ্ধা, আমি শীত ও বসন্তের বাতাস, আমি মেঘ ভরা সজ্জিত আকাশ, আমি অরণ্যের প্রাণ, আমি শিল্পীর গান, আমি শিল্পীর গান, আমি ধন, আমি রতন, আমি চাঁদের হাসির মতন, আমি নেতাজির ঢাল, আমি চেঙ্গিসের তরোয়াল, আমি গান্ধীর বাণী, আমি নদীর স্নিগ্ধ পানি, আমি সৌরজগতের গুপ্ত রহস্য, আমি মুক্ত কেশে খোলা অশ্ব, আমি রাস্তার ওলাধুলিকণা, আমি চাকিক্যময় সোনা, আমি উড়ন্ত পাখির ডানা, আমি শুরু, আমি শেষ।
1: শ্রোতা বন্ধুরা, আমরা একটু দূরেই দেখতে পাচ্ছি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ড্রামা সোসাইটির একজন বিশেষ শিল্পীকে। কারণ শিল্পী বলছি কেন, তিনি কিন্তু বাংলাদেশ বেতারে একই সাথে নজরুল সঙ্গীত এবং আধুনিক গানেও এনলিস্টেড আছেন। এই সুযোগ তো আসলে হাতছাড়া করা যায় না, আমরা তার কাছ থেকে একটি গান শুনব।
3: আমি মোহাম্মদ হামিদ হাসান, আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের একজন স্টুডেন্ট। আমি এখন একটি নজরুল সঙ্গীত গান করব, খুবই প্রচলিত এবং খুবই জনপ্রিয় একটি গান।

0: আপু আপনার কি মনে হয় যে এই যে আপনারা এই ক্লাবের কার্যক্রমগুলো পরিচালনা করছেন, এগুলো এই যে আমরা যারা তরুণরা আছি আমাদের মানসিক উন্নয়নে বলেন বা বাংলাদেশের উন্নয়নে বলেন কিভাবে সাহায্য করতে পারে?
1: আমার মনে হয় যে সৃজনশীল চিন্তা ভাবনা এটা আসলে সবার মস্তিষ্ককে একটু বলা যায় যে আনন্দ প্রদান করে, বা আমরা বলতে পারি যে আমাদের একাডেমিক যে প্রেশারগুলো থাকে এরপর আসলে একটা রিল্যাক্সেশনের ব্যাপার থাকে, যে আমরা একটু অন্যরকম কিছু ভাবতে চাই। সবসময় একঘেয়েমি জিনিসটা আমাদের ব্রেনকে আসলে খুবই প্রেশারের মধ্যে রেখে দেয়। তো সেখান থেকে আসলে সবাই চায় যে নিজেদের যেখানে একটু ইন্টারেস্ট ফিল করে সেই জায়গাটা নিয়ে যদি একটু কাজ করতে পারে। যেমন অনেকের অনেক ধরনের অভ্যাস থাকে, অনেকে বই পড়তে পছন্দ করে, হয়তো বা একটু খুব প্রেশার ফিল করছে তো দেখা গেল বন্ধুরা মিলে আড্ডা দিতে খুব পছন্দ করে, একটু গান একটু নাচ এই জিনিসগুলো নিয়ে থাকতে পছন্দ করে, যেহেতু একাডেমিক প্রেশারটা আমাদের অনেক বেশি।
0: আরেকটা ব্যাপার আছে যে ধরেন আমরা যদি সংস্কৃতির সাথে জড়িত থাকি আমরা কোনো নেগেটিভ কাজ কর্ম আসলে
1: সেটা থেকেও আমরা সরে আসতে পারি। তো সব মিলিয়ে দেখা যায় যে মানে একাডেমিক এই প্রেশারটার বাহিরে আমাদের এই ফোরামটার সাথে যুক্ত হয়ে তারা যদি শিল্প চর্চাটাকে নিজেদের মধ্যে রাখে, তাহলে আমাদের ফোরামের একটা মোটো আছে, সাহিত্য হোক জীবনের দর্পণ। তো সাহিত্য দিয়ে যদি আমরা আসলে জীবনটাকে কল্পনা করি দেখা যায় জীবনটা অনেক সুন্দর হয়ে যায়, সৃজনশীল হয় এবং মানসিক শান্তি পাওয়া যায়। আমি মনে করি
0: অনেক সুন্দর করে গুছিয়ে বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে।

প্রিয় শ্রোতা, এক রাশ স্বপ্ন নিয়ে তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানের ইতি টানছি আজ এখানে। অনেক আশার কথা হলো, কথা হবে আগামী পর্বে নতুন কোনো ক্যাম্পাসের বন্ধুদের সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন।

এতক্ষণ শুনলেন ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ। সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআইয়ের যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
1: কি বলতো?
0: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
2: ঠিকই বলেছিস,
1: এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন। আপনারা এখানে কি করছেন? এই কিশোর ছেলেটিকে এভাবে মারছেন কেন? ও কি করেছে?
0: আরে আরে ভাই ভাই, থামেন থামেন থামেন, আর মারবেন না, প্লিজ প্লিজ, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না।
3: সমাজের মানুষের বিপদে ফেলে।
1: তুমি জিতু না? তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও।
4: পকেট মেরে দিছে।
1: জিতু, কথা কি সত্যি?
5: স্যার বিশ্বাস করেন, চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তবে স্যার আমি টিকটক করছিলাম, এটা সত্যি। আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করব না।
0: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
1: দয়া করে আপনারা ওকে মারবেন না প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক। এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
3: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
1: জিতু।
5: জি স্যার।
1: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে।
5: হ্যাঁ স্যার।
1: এরকম খারাপ কাজ যদি করো সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
5: জি স্যার।
1: তুমি কি ভালো হতে চাও?
5: জি স্যার, আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি তেমনি আমার মা বাবা ও আপনাদেরকে অপমান করেছি। আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করবো, আমি আর এমন করবো না স্যার।
0: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
6: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 23 মে শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর 12:30 ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠান স্থলে খাল খননের শুভ উদ্বোধন করবেন এবং বিকেল 3:30 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানে যোগদান করবেন ও তিন দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। এ সকল অনুষ্ঠানের কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা K693 kHz, FM 106 MHz, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 MHz প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে না উঠে পরবর্তী নৌযানে ভ্রমণ করুন। লঞ্চে ওঠানামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। যাত্রীবাহী লঞ্চের ওপরের ডেকে অথবা যাত্রীদের নির্ধারিত স্থানে কোনো মাল বহন করবেন না। অতিরিক্ত মাল বোঝাই নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন। নৌযানের মালিক ও চালকের প্রতি অনুরোধ, নৌযানে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী বা মাল বহন করবেন না। প্রয়োজনীয় সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া নৌযান চালাবেন না। রাত্রিকালে নৌযানে সার্চ লাইট এবং নেভিগেশন লাইট সঠিক আছে কিনা তা দেখে নৌযান চালাবেন। বৈধ সার্ভে সার্টিফিকেট ছাড়া কোনো নৌযানে নৌযান চালাবেন না। নৌপথে লঞ্চ চালানোর সময় প্রতিযোগিতা থেকে বিরত থাকুন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান চালানো থেকে বিরত থাকুন। প্রতিটি লঞ্চের ধারণ ক্ষমতা বড় করে লঞ্চের সামনে লিখে রাখুন।

বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের অনুষ্ঠানমালায় এবারও রয়েছে ভক্তিমূলক গান। প্রথমেই ভক্তিমূলক নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন ফেরদৌসী রহমান।

আপনারা শুনছেন ভক্তিমূলক গান। এবারের গানটি শুনবেন ইসমত আরা ও খুরশিদ হাসান খানের কণ্ঠে। গানের কথা লিখেছেন আল কামাল আব্দুল ওহাব, সুর করেছেন কাদির জামিরি।

0: ভক্তিমূলক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলো হার্স, FM 106 মেগাহার্স ও FM 102 মেগাহার্স এ, এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কাউসার বেগম। চলতি বছরের 17 ফেব্রুয়ারি হতে 30 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার দাঁড়িয়েছে 70.73%। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার অষ্টম বৈঠকে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিসভার গতকালের বৈঠকে জাপানের সঙ্গে মন্ত্রী প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স IBCA-তে যোগদান এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে GCM ন্যাব 2026 থেকে 2030 অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন। তিনি গতরাতে ওই বাসায় গিয়ে রামিসার বাবা মায়ের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ সময় শোকে কাতর রামিসার বাবা তার অপর এক সন্তানকে নিয়ে একটি সুস্থ ও মানবিক পরিবেশে যেন বসবাস করতে পারেন তা নিশ্চিত করতে অনুরোধ জানান। ক্রন্দনরত ওই পিতাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী একটি ভালো পরিবেশে রামিসার পরিবারের বসবাসের বিষয়টি নিশ্চিত করার এবং তাদেরকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়া সহ ভবিষ্যৎ দায়িত্বভারও প্রধানমন্ত্রী গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা AKM শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার পরিবারকে আশ্বস্ত করে বলেন, দ্রুত এই মামলার চার্জশিট প্রদান এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাট থেকে 7 বছর বয়সী শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। রামিসার হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। আসন্ন ঈদুল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ পাওয়া যাচ্ছে 1 জুনের টিকিট। বাংলাদেশ রেলওয়ে জানায়, সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। আগামীকাল বিক্রি হবে 2 জুনের, রোববার 3 জুনের টিকিট এবং সোমবার পাওয়া যাবে 4 জুনের ফিরতি যাত্রার টিকিট। এদিকে যারা অনলাইনে বা আগেভাগে ট্রেনের টিকিট কাটতে পারেননি তাদের জন্য রেল স্টেশনগুলোয় সীমিত পরিসরে তাৎক্ষণিক টিকিটের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদুল আজহা উপলক্ষে মেট্রো রেলের চলাচলের সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঈদের ছুটির অন্যান্য দিনে উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল 6:30 এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল 7:15 ছেড়ে যাবে। উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 9:30 আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 10:10। ট্রেনগুলো 12 মিনিট থেকে সর্বোচ্চ 15 মিনিট পরপর চলবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কিউবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাই দেশটির সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা তেমননি। তিনি গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। 1996 সালে দুটি বিমান ভূপাতিত ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে অভিযোগ আনার একদিন পর মার্কো রুবিও এই মন্তব্য করলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বরাবরই কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানে আগ্রহী। তিনি সতর্ক করে বলেন, যে কোনো হুমকি থেকে দেশকে রক্ষার অধিকার ও বাধ্যবাধকতা প্রেসিডেন্ট ট্রাম্পের রয়েছে। এদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রড্রিগেজ অভিযোগ করেন, মার্কো রুবিও মিথ্যাচার করছেন এবং কিউবা দ্বীপ কোনোভাবেই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়। কিউবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সমালোচনা করে বলেন, তিনি সামরিক আগ্রাসনের জন্য উস্কানি দিচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম, উত্তর, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রাজশাহী এবং সিলেট অঞ্চলসমূহের উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া একই দিক থেকে সিলেট ও রাজশাহী অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য সম্মানিত জনসাধারণের প্রতি অনুরোধ, যারা ঢাকার বাইরে যাবেন তারা সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করবেন, যাতে শেষ মুহূর্তের ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটের মারাত্মক ভিড় এড়িয়ে নির্বিঘ্নে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। ভ্রমণের সময় দ্রুতগতিতে গাড়ি চালাতে চালককে তাগিদ দেবেন না। চালক যাতে নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালায় সেদিকে লক্ষ্য রাখুন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন, বাস, লঞ্চ বা স্টিমারে চলাচল করবেন না। ট্রেন, লঞ্চ, বাসের ছাদে কিংবা ট্রাকে ভ্রমণ করবেন না। ভিড় এড়িয়ে চলুন, নিরাপদে ভ্রমণ করুন। রেল স্টেশনে, বাস ও লঞ্চ টার্মিনালে যাত্রাপথে পাশের যাত্রী বা অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে খাবার সামগ্রী ও পানীয় গ্রহণ করবেন না। কোনো ব্যক্তিকে অজ্ঞান পার্টি বা প্রতারক চক্রের সদস্য সন্দেহ হলে সাথে সাথে নিকটস্থ পুলিশকে জানান। ট্রাক, লঞ্চ, ট্রলার ইত্যাদি পরিবহনে অতিরিক্ত পশু বোঝাই করবেন না। পশুর হাটে অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। অর্থ লেনদেনের সময় কোনো নোট জাল সন্দেহ হলে নিকটস্থ পুলিশের সহায়তা নিন। পশুর হাটে কেউ অতিরিক্ত হাসিল অথবা চাঁদা দাবি করলে নিকটস্থ পুলিশকে জানান। পশুর চামড়া পাচারের বিষয়ে সতর্ক থাকুন। কাউকে চামড়া পাচারকারী সন্দেহ হলে স্থানীয় পুলিশকে অবহিত করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা দুটা পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপরে পুনরায় বেলা দুটা পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم, السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলো হার্স, FM 106 মেগা হার্স ও FM 102 মেগা হার্সে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া একই দিক থেকে সিলেট ও রাজশাহী অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। পবিত্র কুরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কুরআন শুনবেন বেলা 2:20। এ সপ্তাহের নাটক সখী ভালোবাসা কারে কয় শুনবেন বেলা 3:05। মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ তারিক মঞ্জুর, প্রযোজনা আলেয়া ফেরদৌসি। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস 2026 উপলক্ষে কথিকা শুনবেন বিকেল 5:45।
0: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কিষাণ বধূ সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুর ও বীণা শুনবেন রাত 10:30। সবশেষে FM এর অনুষ্ঠান FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এই ছিল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গৃহীত কতিপয় নির্দেশনা। পবিত্র ঈদ উল আজহার পূর্বের তিন দিন এবং পরের তিন দিন পচনশীল দ্রব্য, যাত্রী, পশুবাহী গাড়ি এবং জরুরি সেবামূলক গাড়ি ব্যতীত অন্য কোনো কাভার্ড ভ্যান, লরি, ট্রাক এবং লং ভেহিকল রাস্তায় চলাচল করতে কিংবা ফেরিতে পারাপার হতে পারবে না। সদরঘাটে ঈদের পূর্বে পাঁচ দিন, ঈদের দিন ও ঈদের পরে পাঁচ দিন ডিঙ্গি নৌকা চলাচল বন্ধ থাকবে। সন্ধ্যার পর যাত্রীবাহী স্পিড বোট চলাচলও বন্ধ থাকবে এবং বাল্কহেড ঈদের পূর্বে পাঁচ দিন ও ঈদের পরে তিন দিন বন্ধ রাখতে হবে। প্রতিটি লঞ্চের ধারণ ক্ষমতা বড় করে লঞ্চের সামনে লিখে রাখতে হবে।
1: কখন লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে না উঠে পরবর্তী নৌযানে ভ্রমণ করুন। লঞ্চে ওঠানামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। যাত্রীবাহী লঞ্চের ওপরের ডেকে অথবা যাত্রীদের নির্ধারিত স্থানে কোনো মাল বহন করবেন না। অতিরিক্ত মাল বোঝাই নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন। নৌযানের মালিক ও চালকের প্রতি অনুরোধ, নৌযানে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী বা মাল বহন করবেন না। প্রয়োজনীয় সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া নৌযান চালাবেন না। রাত্রিকালে নৌযানে সার্চ লাইট এবং নেভিগেশন লাইট সঠিক আছে কিনা দেখে নৌযান চালাবেন। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বেদার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। আজ তফসির পেশ করা হবে সূরা বাকারার ১৩০ ও ১৩১ আয়াতের। উপস্থাপনায় মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। সম্মানিত শ্রোতা, আজ এ অনুষ্ঠানে আমরা সূরা বাকারার ১৩০ ও ১৩১ আয়াতের তাফসির শুনব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের মুসলিম জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অনেকেই তারাও তাদের জাতির পিতা বলে দাবি করত, কিন্তু তারা যেভাবে নিজেদেরকে পরিবর্তন করেছে, পরিবর্ধন করেছে, তাতে করে ইব্রাহিম আলাইহিসসালামকে তাদের অনুসারী বলা কখনোই ঠিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই সূরা বাকারার ১৩০ এবং ১৩১ আয়াতে বুঝিয়েছেন। বিশেষ করে কাবা শরীফ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন হযরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে, এবং সেই ঘরে এক আল্লাহর ইবাদত করার জন্য তিনি আদিষ্ট হয়েছিলেন। অথচ সেই ঘরে মূর্তি রেখে তারা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী দাবি করত এবং তারা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর বলে সমাজের কাছে প্রচার করত। প্রকৃতপক্ষে তাদের এই কাজটা এক ধরনের অন্যায় ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি, কারণ ইব্রাহিম আলাইহিসসালাম নিজেই ঘোষণা করেছেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, যে কথা

0: নির্বোধ করে তুলেছে, সে ছাড়া ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম হতে আর কে বিমুখ হবে? দুনিয়াতে তাকে আমি মনোনীত করেছিলাম, তাকে আমি নেতৃত্ব দিয়েছিলাম, আর আখেরাতেও ইব্রাহিম আলাইহিসসালাম অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন যখন ইব্রাহিমের রব তাকে বলেছিলেন, হে ইব্রাহিম, আপনি আত্মসমর্পণ করুন। ইব্রাহিম আলাইহিসসালাম জবাবে তখন বলেছিলেন, আমি সৃষ্টিকুলের রবের কাছে আত্মসমর্পণ করলাম। সম্মানিত শ্রোতা, আসুন বিস্তারিত তাফসির শুনি। তাফসির পেশ করছেন মাওলানা মুফতি ওসমান গনি।
1: ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين سورة بقرة آيات 130 أو 131 الله سبحانه وتعالى بولين آر إبراهيمير آدرشو তথা মিল্লাত থেকে কে মুখ ফিরিয়ে নেয়? সে ব্যক্তি ছাড়া যে নিজেকে নির্বোধ বানিয়েছে, অবশ্যই আমি তাকে দুনিয়াতে মনোনীত করেছি এবং নিশ্চয়ই সে আখেরাতে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। এরপরে আল্লাহ বলছেন, স্মরণ করুন যখন তার রব তাকে বললেন, আত্মসমর্পণ করো। তিনি বললেন, আমি বিশ্বজাহানের রবের প্রতি আত্মসমর্পণ করলাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, এ দুটি আয়াতের শব্দচয়ন লক্ষ্য করুন। আল্লাহ এখানে কোনো সাধারণ ঘটনা বলছেন না, বরং তিনি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন সমগ্র মানব জাতির প্রতি। তিনি বলছেন, ওয়ামা ইয়ারগব, আর কে মুখ ফিরিয়ে নিতে পারে? এটি একটি প্রশ্নবোধক বাক্য, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এক বিশাল অবিশ্বাসী বিষয়। যেন আল্লাহ বলছেন, এমন একজন মানুষ থাকতে পারে কি যে ইব্রাহিমের মতো একটি নিখুঁত, সুন্দর, যুক্তিসম্মত এবং স্বাভাবিক আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেবে? এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার, মিল্লাত বলতে কি বোঝানো হয়? মিল্লাতে ইব্রাহিম কি, এর তাত্ত্বিক রূপ কি? আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিল্লাতে ইব্রাহিম এই শব্দটি ব্যক্ত করেছেন। মিল্লাত শব্দটির আভিধানিক অর্থ হল দিন, আদর্শ, পথ, শরিয়া বা একটি সুনির্দিষ্ট জীবন ব্যবস্থা। কিন্তু এটি কেবল কিছু নিয়ম কানুন বা ইবাদতের রূপরেখা নয়। ইমাম রাগিব আল ইস্পাহানি রহিমাহুল্লাহ তার মুফরাদাত গ্রন্থে বলেন, মিল্লাত হল এমন একটি বিশ্বাসগত ও কর্মগত ভিত্তি যা কোনো নবী তার উম্মতের জন্য রেখে যান। তাহলে মিল্লাতে ইব্রাহিমের মূল সার কথা কি? কোরআন মাজিদ নিজেই এর ব্যাখ্যা দিয়েছে সুরা আনআমের 161 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। বলুন, আমার রব আমাকে সরল পথে পরিচালিত করেছেন, এক সঠিক দিনের দিকে, ইব্রাহিমের মিল্লাতের দিকে, যিনি একনিষ্ঠ ছিলেন এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এই মিল্লাতের দুটি বৈশিষ্ট্য, এক হানাফিয়া, অর্থাৎ সমস্ত মিথ্যা মাবুদ, মিথ্যা আকিদা এবং বাতিল শক্তি থেকে মুখ ফিরিয়ে একমাত্র সত্য আল্লাহর দিকে একনিষ্ঠভাবে ঝুঁকে থাকা। দুই তাওহীদ, আল্লাহর রুবুবিয়াত প্রভুত্ব, আল্লাহর উলুহিয়াত ইবাদতের উপযুক্ততা এবং আল্লাহর আসমা ও সিফাত তথা তার নাম ও গুণাবলী, এ তিনটি তাওহীদের কোনো একটি তাওহীদের ক্ষেত্রেও শরিক না করা। আজকের এই আধুনিক যুগে যেখানে সমতা এবং বহুত্ববাদের নামে সমস্ত পক্ষে সমান বলে দাবি করা হয়, সেখানে মিল্লাতে ইব্রাহিম দাঁড়িয়ে আছে এক বিশাল প্রতিবাদ হিসেবে। ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, সত্য কেবল এক, বাকি সব পথ ভ্রান্ত। যিনি এই এক সত্যের পথ থেকে মুখ ফিরিয়ে নেয় সে আসলে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লা মান সাফিহা নাফসা, সে ব্যক্তি ছাড়া যে নিজেকে নির্বোধ বানিয়েছে। অর্থাৎ আল্লাহর এই দেয়া মিল্লাত যেটা ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে এসেছে, এই দিন ধর্ম থেকে, এই মিল্লাত থেকে একমাত্র নির্বোধ ব্যক্তি শুধুমাত্র মুখ ফিরিয়ে নিতে পারে। এখানে সাফিহা শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করেছেন, যেটা অত্যন্ত ভারী। এর অর্থ হল বুদ্ধির স্বল্পতা, নির্বুদ্ধিতা, নিজের ক্ষতি করা। কিন্তু লক্ষ্য করুন, আল্লাহ বলেননি সাফুহা, সে বোকা, বরং বলেছেন সাফিহা নাফসা, সে নিজেকে বোকা, নির্বোধ।

0: বানিয়েছে এটি একটি আত্মঘাতী প্রক্রিয়ার ইঙ্গিত দেয়। মানুষ স্বভাবতই বুদ্ধিমান হিসেবে সৃষ্টি হয়েছে। আল্লাহ বলেছেন, ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম, তিনি তোমাকে শিখিয়েছেন যা তুমি জানতে না। তার মস্তিষ্কে আল্লাহ যে জ্ঞানের আলো দিয়েছেন, যখন সে সেই আলোকে নিভিয়ে দেয় তখন সে জ্ঞানের অভাবে বোকা হয় না, বরং সে সচেতনভাবে নিজের আত্মাকে অপমান করে। এখানে একটি যৌক্তিক বিশ্লেষণ আমাদের করা উচিত, সেটা হলো, ধরুন একজন মানুষ এমন একটি ব্যবসায়িক মডেল বর্জন করল যা বিশ্বের সবচেয়ে সফল উদ্যোক্তাদের প্রমাণিত এবং যার মাধ্যমে শত শত মানুষ কোটিপতি হয়েছে। সে যদি সেই মডেল ছেড়ে এমন একটি পথে হাঁটে যেখানে কেবল ধ্বংস আর দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নেই, তাহলে আপনি তাকে কি বলবেন? নিশ্চয়ই বলবেন, সে নিজের সাথেই বিশ্বাসঘাতকতা করেছে, সে নিজেকে নির্বোধ বানিয়েছে। তেমনি ইব্রাহিম আলিহিসাল্লামের আদর্শ হল সেই মডেল যা মানবাত্মাকে পশুত্ব থেকে মানুষের সর্বোচ্চ স্তরে আল্লাহর প্রতিনিধি এর মর্যাদায় নিয়ে যায়। যে ব্যক্তি তাওহিদের এই আলো ছেড়ে শিরক, অবিশ্বাস, বহুত্ববাদ বা নাস্তিকতার অন্ধকারে ঢুকে যায়, সে আসলে নিজের আত্মার সাথে সবচেয়ে বড় প্রতারণা করে। সে নিজের চিরস্থায়ী জীবনকে ক্ষণস্থায়ী জীবনের কাছে বিক্রি করে দেয়। এটি কি চরম নির্বুদ্ধিতা নয়? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে চিনল না সে বুদ্ধিমান হলেও সে আসলে বোকা, আর যে আল্লাহকে চিনল সে বোকা হলেও সে আসলে জ্ঞানী, কারণ প্রকৃত জ্ঞান হল স্রষ্টাকে চেনা। ইব্রাহিম আলিহিসাল্লামের পথ ছেড়ে দেয়া মানে হল সেই স্রষ্টাকে ভুলে গিয়ে সৃষ্টির দাসত্ব করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেছেন, ওয়ালা কদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, অবশ্যই আমি তাকে দুনিয়াতে মনোনীত করেছি। ইস্তিফা শব্দটার অর্থ হল কোনো কিছু পরিষ্কার করে সেরাটা বেছে নেয়া। আল্লাহ পৃথিবীর অগণিত মানুষের মধ্যে ইব্রাহিম আলিহিসাল্লাতু আসসালামকে বেছে নিয়েছেন। কেন? কারণ তিনি তার সব কিছু, তার পিতা, তার জাতি, তার সম্পদ, এমনকি তার প্রাণকেও আল্লাহর ভালোবাসার কাছে সমর্পণ করতে প্রস্তুত ছিলেন। লক্ষ্য করুন, আল্লাহ কেবল দুনিয়ার কথাই বলেননি, সাথে সাথে বলেছেন, ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং নিশ্চয়ই সে আখেরাতে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। এটি একটি যুগান্তকারী তত্ত্ব, যে ব্যক্তি মিল্লাতে ইব্রাহিমের উপর চলে সে দুনিয়াতে সম্মান ও নেতৃত্ব পায়, আর আখেরাতে সালাহিয়াত, সৎকর্মশীলতার মর্যাদা পায়। আজকে মুসলিম উম্মার বড় সংকট কোথায়? তারা হয় দুনিয়া ছেড়ে কেবল আখেরাতের পিছনে ছুটছে, নয়তো আখেরাত ভুলে কেবল দুনিয়ার পিছনে ছুটছে। কিন্তু ইব্রাহিমী মডেল হল দুনিয়াতে হও আল্লাহর খলিফা প্রতিনিধি, আর আখেরাতে হও সালিহিনদের দলভুক্ত। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আচরণ করি, সে যখন আমার সাথে মিলিত হয় আমি তাকে ক্ষমা করি এবং তাকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করি। সহিহ বুখারী। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টির ব্যাপারে। আল্লাহ বলেছেন, যখন তার রব তাকে বললেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আত্মসমর্পণ করো, তখন তিনি কি বললেন? আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম। কার সামনে? লি রব্বিল আলামিন, বিশ্ব জাহানের রবের প্রতি, প্রতিপালকের প্রতি। এই আয়াতটি ইসলামের পুরো সার সংক্ষেপ। ইসলাম শব্দটির উৎপত্তি এখান থেকেই। আসলিম এর অর্থ শুধু মাথা নত করা নয়, শুধু নামাজ পড়া নয়, এর অর্থ হল নিজের আমিত্ব, ইগো, নিজের ইচ্ছা, নিজের পছন্দ, নিজের জ্ঞানের অহংকার, সবকিছুকে আল্লাহর ইচ্ছার সামনে সম্পূর্ণভাবে বিলীন করে দেয়া। একবার ভাবুন তো, মহান আল্লাহ কোনো ফেরেশতাকে দিয়ে বলছেন না, সরাসরি নিজে ইব্রাহিমকে সম্বোধন করছেন। আসলিম একটি মাত্র শব্দ, কোনো দীর্ঘ যুক্তি নেই, কোনো ব্যাখ্যা নেই। আল্লাহ ইব্রাহিমের কাছে কেবল তার অস্তিত্বটুকু চেয়েছেন। আর ইব্রাহিম আলিহিসাল্লাম তিনি এর জবাবে কি বলেছেন? আসলাম তো, আমি সমর্পণ করলাম, কোনো প্রশ্ন নেই। হে আল্লাহ, কেন, কিভাবে, কি লাভ হবে, কোনো শর্ত নেই, আগে আমাকে এই দাও, তারপর আমি মুসলিম হব, কোনো দ্বিধা নেই, কোনো বিলম্ব নেই। তাৎক্ষণিক, প্রখর এবং দৃঢ় উত্তর। তিনি বলেননি শুধু আসলাম তো, তিনি বলেছেন লি রব্বিল আলামিন, বিশ্বজাহানের রবের প্রতি। কেন এই বিশেষণ? কারণ তিনি জানতেন যার কাছে তিনি সমর্পণ করছেন তিনি কোনো সাধারণ রাজা নন, তিনি সেই রব যিনি সমগ্র বিশ্বজগৎ, গ্রহ নক্ষত্র, প্রকৃতি, মানুষ, জিন, সবকিছুর প্রতিপালক। যখন আপনি জানেন আপনার সমর্পণের ঠিকানাটি সৃষ্টির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তখন আর কোনো ভয় থাকে না। হাদিসের আলোকে আমরা বিষয়টি আরও একটু স্পষ্ট করব। এই আসলিম ও আসলামতুর সত্যতা কেবল মুখের কথায় ছিল না, এটি ইব্রাহিম আলহিসালামের জীবনের প্রতিটি ধাপে প্রমাণিত হয়েছে। সহিহ বুখারীর 3369 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল আর আমি আমার ভাই ঈসার সুসংবাদ। ইব্রাহিম আলাইহিসসালাম যখন আসলামতু বলেছিলেন তখন সেই কথার সত্যতা প্রমাণ হয়েছিল। সেই কথার সত্যতা প্রমাণ হয়েছিল আগুনের ময়দানে। নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করলে জিব্রিল আলাইহিসসালাম এসে বললেন, হে ইব্রাহিম, তোমার কি প্রয়োজন আছে? তিনি বললেন, কোনো প্রয়োজন নেই, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি আল্লাহর কাছে কোনো সাহায্য চাইলেন না, কারণ তিনি পূর্ণাঙ্গভাবে আসলামতু সমর্পণ করেছি বলেছিলেন। তিনি কুরবানির ময়দানে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছিলেন। আল্লাহ স্বপ্নে তাকে তার সবচেয়ে প্রিয় সন্তান ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন। কোনো বাবা হিসেবে তিনি কি ভাবতে পারতেন যে আমি তো সারা জীবন আল্লাহর জন্য কাজ করলাম, তার বিনিময়ে আল্লাহ আমার একমাত্র সন্তানকে চাইছেন? কিন্তু আসলামতু শব্দটি তাকে এমন কোনো প্রশ্ন করতে দেয়নি। তিনি ছুরি চালান, আল্লাহ সন্তানকে বাঁচিয়ে দিলেন, কিন্তু ইব্রাহিমের সমর্পণটুকু কবুল করে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম সেই ব্যক্তি যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, আর মুহাজির সেই ব্যক্তি যা আল্লাহ যা হারাম করেছে তা ছেড়ে দেয়। সহিহ বুখারী হাদিস নম্বর 10। এই হাদিসটি আসলিমের ব্যবহারিক রূপ। যিনি পূর্ণাঙ্গভাবে সমর্পণ করেছেন তার হাত ও জিহ্বা অন্যের ক্ষতি করবে না, তিনি হারাম থেকে বিরত থাকবেন। এবার আসি আমাদের বাস্তব জীবনে এই আয়াত দুটির প্রাসঙ্গিকতা কি। কর্পোরেট জগতে আসলিমের চ্যালেঞ্জ, আজকে একজন তরুণ চাকরিতে ঢোকে আর বস তাকে বলে, তুমি যদি এই প্রজেক্টে কিছু ফাইন্যান্সিয়াল ফ্রড করে দাও তাহলে তোমাকে প্রমোশন দেব, গাড়ি দেব, ফ্ল্যাট দেব, আর যদি না করো তাহলে চাকরি থেকে বের হয়ে যাও। এই মুহূর্তে সেই তরুণের কানে আল্লাহর সেই আওয়াজটি গুঞ্জরিত হওয়া উচিত, সেটা হলো আসলিম। তুমি কার গোলাম? আল্লাহর। নাকি টাকার গোলাম? না, আমি আল্লাহর গোলাম। যদি সে বলে আমি রিস্ক নিতে পারবো না, আমার পরিবার আছে, লোন আছে, তাহলে সে আসলামতু বলতে ব্যর্থ হলো। সে দুনিয়ার ভয়ে আখেরাত বিক্রি করল। কিন্তু যদি সে মুচকি হাসে এবং বলে আমি আমার রবের কাছে সমর্পণ করেছি, আমি হারামের পথে যাব না, আমার চাকরি চলে গেলেও আমার রিজিক আল্লাহ দেবেন, তবেই সে ইব্রাহিমী চরিত্রের উত্তরাধিকারী হল। আর বিস্ময়করভাবে দেখবে আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দিচ্ছেন, আখেরাতেও সালেহিনদের কাতারে ফেলছেন। যে ব্যক্তি এই মিল্লাতে ইব্রাহিম তথা তাওহীদ পবিত্রতা আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সে আসলে কার কথায় নির্বোধ হচ্ছে? নিজের না সে অন্যের? সে ক্ষণিকের সুখের জন্য তার আত্মাকে বিষাক্ত করছে। যে যুবক যুবতী এই প্রেশার উপেক্ষা করে বলতে পারে আমি বিশ্বজাহানের রবের কাছে আত্মসমর্পণ করেছি, আমি সমাজের দাস নই, সেই আজকের ইব্রাহিম। বর্তমান বিশ্বে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা উদ্বেগ ব্যাধি এক ভয়াবহ সমস্যা। মানুষ কেন ডিপ্রেশনে ভোগে? কারণ সে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। সে ভাবে আমার সন্তান যদি ফেল করে, আমার ব্যবসা যদি ডুবে যায়, আমার স্বাস্থ্য যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার সে নিজেকে অনেক বড় ক্ষতিগ্রস্ত ভাবে। কিন্তু সে যদি বিশ্বজগতের প্রতিপালকের কাছে নিজেকে সমর্পণ করে, সে যদি বলে আসলাম তলি রব্বিল আলামিন, আমি আমার জীবনের সবকিছু আল্লাহর কাছে ন্যস্ত করে দিলাম, আল্লাহর কাছে আমি সুপর্দ করে দিলাম, তাহলে সেই ইব্রাহিমী চেতনা লালন করল। আমাদের জন্য এই দুটি আয়াতের মধ্যে বড় ধরনের শিক্ষা রয়েছে। ইব্রাহিমী দর্শন হল স্বাধীনতা, মানে সৃষ্টির অধীন না হয়ে কেবল স্রষ্টার অধীন হওয়া। যতদিন আপনি আপনার নফস, আপনার প্রবৃত্তি, মানুষের ভয়, সমাজের রেওয়াজ এগুলোর গোলামি করবেন, ততদিন আপনি দাস। যেদিন আপনি বলবেন আসলাম তুলি রব্বিল আলামিন, সেদিন আপনি সমস্ত শৃঙ্খল থেকে মুক্ত হবেন। ইব্রাহিম আলাইহিসসালাম যুক্তি দিয়ে সত্য খুঁজেছেন। নক্ষত্র, চাঁদ, সূর্যের উদাহরণ তার জীবনে এসেছে, কিন্তু যখন সত্য পাওয়া গেল তখন আর যুক্তি দেখেননি, বরণ করে নিয়েছেন আনুগত্য। আজকের মানুষ বলে আমি তো সব বুঝতে চাই, কেন হজ করতে হবে, কেন হালাল খেতে হবে? এটি হলো আল্লাহর সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা। ইব্রাহিম আলাইহিসসালাম শিখিয়েছেন, একবার সত্য প্রমাণিত হলে সর্বস্ব সমর্পণ করে দাও। যে ব্যক্তি মিল্লাতে ইব্রাহিম গ্রহণ করে সে দুনিয়াতে আল্লাহর নির্বাচিত হয়। তার চোখে এমন এক নূর, আলো জ্বলে ওঠে যা দুনিয়ার যে কোনো অন্ধকারকে চিরে বেরিয়ে যায়। মুসলিম উম্মা আজ দুনিয়াতে অপমানিত কেন? কারণ আমরা মিল্লাতে ইব্রাহিমকে কেবল কাগজে কলমে মেনে নিয়েছি, হৃদয়ে নয়। আমাদের জীবনে আসলাম তুলি রব্বিল আলামিন নেই, আমরা আমাদের সবকিছু আল্লাহর সামনে সমর্পণ করতে পারিনি। সম্মানিত শ্রোতা, সূরা বাকারার 130 এবং 131 নম্বর আয়াত আসলে আল্লাহর পক্ষ থেকে মানব জাতির প্রতি এক চূড়ান্ত নিমন্ত্রণ। আল্লাহ আমাদের বলছেন, হে মানুষ, তুমি কি নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছ? কেন সেই পথ ছেড়ে দিচ্ছ যা তোমার জন্য সবচেয়ে সম্মানজনক? তোমার নিজেকে নির্বোধ বানাচ্ছ কেন? আমি তো তোমাকে ইব্রাহিমের মতো মনোনীত করতে চাই, দুনিয়াতে আখেরাতে সালেহিনদের সাথে জান্নাতে নিতে চাই। শুধু তুমি একটি কথা বলো, আসলাম তুলে রব্বিল আলামিন, আমি আমার নিজেকে বিশ্বজগতের প্রতিপালক, জগৎসমূহের প্রতিপালকের কাছে সমর্পণ করলাম। আসুন আজ রাতে যখন আমরা আমাদের বিছানায় যাব, তখন নিজেকে একবার প্রশ্ন করব, আমি কি সত্যি আসলাম তো বলতে পেরেছি? আমার কি এমন কিছু আছে যা আমি আল্লাহর কাছে সমর্পণ করতে পারছি না? আমার কি এমন কোনো গোপন পাপ আছে যা আমি ছাড়তে পারছি না? আমার কি এমন কোনো আসক্তি আছে যা আমাকে আল্লাহর থেকে দূরে রাখছে? সেই আসক্তি, সেই পাপ, সেই অহংকার আজই ফেলে দিন। বলুন, আসলাম তু লি রব্বিল আলামিন, আমি আমার সবকিছু আল্লাহর সামনে সমর্পণ করলাম। হে রব্বুল আলামিন, আপনি আমাদের হৃদয়কে মিল্লাতে ইব্রাহিমের নূরে আলোকিত করে দিন, আমাদের নফসের সমস্ত নির্বুদ্ধিতা থেকে মুক্তি দিন, আমাদের জীবনে এমন পূর্ণাঙ্গ আত্মসমর্পণের তৌফিক দান করুন যাতে আমরা দুনিয়াতে আপনার নির্বাচিত বান্দা হতে পারি, আখেরাতে সালেহিনদের অন্তর্ভুক্ত হতে পারি, আমাদের সন্তানদের, আমাদের পরিবারকে, আমাদের উম্মাহকে এই ইব্রাহিম আদর্শের উপর অবিচল রাখুন।
1: আলহামদুলিল্লাহ, মাওলানা মুফতি ওসমান গনি, আপনি তাফসির পেশ করলেন। ইসলাম কখনো শিরিকের সাথে আপোষ করেনি। মক্কাবাসী শিরক করত আর নিজেদেরকে যে তারা ইব্রাহিম আসলামের অনুসারী বংশধর হওয়ার দাবি করত, এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমেই খণ্ডন করে দিয়েছেন। তাই আমাদের উচিত হবে কুরআন এবং সুন্নার আলোকে যাবতীয় কার্যক্রম পরিচালনা করা, আমাদের জীবন পরিচালনা করা, এবং আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের পূর্বপুরুষদের কোনো কাজ, কর্ম বা আচার অনুষ্ঠান যদি আমাদের মধ্যে চালু থাকে, সেটাকেও আমাদেরকে যাচাই করে দেখতে হবে যে এই কাজগুলো, এই কর্মগুলো কুরআন এবং সুন্নার আলোকে হচ্ছে কি না। যদি দেখা যায় কুরআন এবং সুন্নার সাথে এই আচরণগুলো বিপরীতমুখী, বিপরীত ধর্মী, তাহলে অবশ্যই সেগুলো বাদ দিতে হবে। সঠিকভাবে ইসলামের নিয়ম অনুযায়ী সর্বশেষ রাসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাকের পবিত্র কুরআন অনুযায়ী আমাদেরকে দেখে দেখে, বুঝে বুঝে এবং ওলামায়ে কেরামদের মাধ্যমে জেনে বুঝে আমাদেরকে আমল করতে হবে। তাহলেই আমরা সঠিক আমলের অনুসারী হতে পারব। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক তার সম্পর্কে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত তথা ধর্মই আমাদের জন্য ধর্ম, আর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমেই মুসলিম নামটা এসেছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রাব্বুল আলামিন আমার বংশের মধ্যে, আমার উত্তরাধিকারীদের মধ্যে থেকে একজন এমন ব্যক্তিকে দিন যে দিনকে রক্ষা করবে এবং সঠিক পথে চলবে, এই দোয়া তিনি করেছিলেন। আর তার দোয়ার ফসল হিসাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। আর তিনি যে ধর্ম প্রচার করেছিলেন সেই ধর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে মনোনীত একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম, এর বাহিরে অন্য কোন ধর্ম কর্ম যদি কেউ উপস্থিত করে বা পালন করে, সেটা আল্লাহ পাকের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। তাই আমরা বুঝতে পারলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের বিশ্বনবী, এবং তার মাধ্যমে সর্বশেষ যে শরীয়ত, যে ধর্ম প্রচারিত হয়েছে সেটি হল ইসলাম, এবং এই ইসলামের বাইরে অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ, অন্য কোনো মিল্লাত আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না কিয়ামত পর্যন্ত। এটাই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশেষ জীবন বিধান। এবং এই ধর্মের পালনের ক্ষেত্রে দুইটা জিনিসকে আমাদেরকে ফলো করতে হবে, দুইটা জিনিসকে আমাদেরকে মানতে হবে, একটি হলো আল কুরআন আর একটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিস যদি আমরা সঠিকভাবে অনুসরণ করতে পারি, তাহলেই আমরা হব হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের, আমরাই হব তার বংশধর। সম্মানিত শ্রোতা, কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য জীবন বিধান। বেশি বেশি করে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে এবং কোরআনের অর্থ জেনে বুঝে আমল করার চেষ্টা করতে হবে। বাংলাদেশ বেতার নিয়মিত এই তাফসির অনুষ্ঠান ধারাবাহিকভাবে প্রচার করছে। আমরা যারা কোরআন পড়ি কিন্তু বুঝতে পারি না, অর্থ বুঝি না, তাফসির বুঝি না, আমরা যদি নিয়মিত এই বাংলাদেশ বেতারের তাফসিরুল কোরআন অনুষ্ঠান শুনি, তাহলে অবশ্যই আমরাও এই কোরআনের আলোয় আলোকিত হব এবং এই তাফসির শুনে আমরা সে অনুযায়ী আমাদের পরিবার পরিজন নিয়ে নিজেদেরকে সংশোধন করে সঠিক ইসলামে আমরা জীবন যাপন করতে সক্ষম হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই তাফসির অনুষ্ঠান শোনা, নিজেদের মধ্যে পরিবারের মধ্যে আল্লাহ পাকের কোরআনকে বোঝার ব্যবস্থা করে দিন, আমাদেরকে কোরআন সুন্নার অনুসারী করে দিন, আমরা যেন সঠিকভাবে আল্লাহ পাকের দিন মেনে জীবন যাপন করে আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে পারি এবং পরকালে নাজাত পেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। সম্মানিত শ্রোতা, আমাদের এই তাফসিরুল কোরআন অনুষ্ঠানটি প্রতি শুক্রবার দুপুর 2:20 প্রচারিত হয়। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। উপস্থাপনায় ছিলেন মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু, আমাদের এখনকার আয়োজনে রয়েছে নজরুল সঙ্গীত। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন বুলা মোস্তফা।

আপনারা এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ময়মনসিংহ সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এ সময় তিনি খাল পুনঃখনন ও নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন করবেন এবং সাংগঠনিক সভায় যোগ দেবেন। প্রেস উইং জানায়, আগামীকাল সকাল নয়টায় সড়কপথে ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। তিনি দুপুর ১২টায় ত্রিশালের বালোর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খনন উদ্বোধন করবেন। দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাক বাংলোতে বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দান করবেন তিনি। এরপর সন্ধ্যে ৬:৩০টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন। তিনি গতরাতে ওই বাসায় গিয়ে রামিসার বাবা মায়ের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ সময় শোকে কাতর রামিসার বাবা তার অপর এক সন্তানকে নিয়ে একটি সুস্থ ও মানবিক পরিবেশে যেন বসবাস করতে পারেন তা নিশ্চিত করতে অনুরোধ জানান। ক্রন্দনরত ওই পিতাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী একটি ভালো পরিবেশে রামিসার পরিবারের বসবাসের বিষয়টি নিশ্চিত করার এবং তাদেরকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়াসহ ভবিষ্যৎ দায়িত্বভারও প্রধানমন্ত্রী গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার পরিবারকে আশ্বস্ত করে বলেন, দ্রুত এই মামলার চার্জশিট প্রদান এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাট থেকে ৭ বছর বয়সী শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। রামিসার হত্যায় ঘটনায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার সময় দ্রুত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্ন নগর নিশ্চিত করার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। প্রশাসক মোহাম্মদ আব্দুসালাম জানান, পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করতে ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ১,০৫০ লিটার স্যাভলন এবং ১,৪০,০০০ বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হবে। আজ রাজধানীর এলিফেন্ট রোডে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত ব্যবহৃত বায়োডিগ্রেডেবল ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএসসিসির প্রশাসক বলেন, ঈদের দিন দুপুর ১২টা থেকে পরবর্তী ৮ ঘণ্টার মধ্যেই নগরীর কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। ঈদুল আজহা উপলক্ষে মেট্রো রেল চলাচলে নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঈদের ছুটির অন্যান্য দিনে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৬:৩০ এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭:১৫ ছেড়ে যাবে। উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে ৯:৩০ এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে ১০:১০। একটি সম্ভাব্য শান্তি চুক্তির রূপরেখা তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। আজ ইরানের সংবাদ সংস্থা ISNA জানায়, উভয় পক্ষ এখন বার্তা ও খসড়া বিনিময় করছে। এর আগে একজন ইরানি কর্মকর্তা আল জাজিরাকে জানান, আলোচকরা একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে। তবে রয়টার্স জানায়, তেহরানের ইউরেনিয়াম মজুদ ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান নিজ নিজ অবস্থানে অটল রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্র উদ্ধার করবে বলে অঙ্গীকার ব্যক্ত করে। তবে ট্রাম্পের মন্তব্যের আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি ইউরেনিয়াম বিদেশে পাঠানো হবে না বলে জানিয়ে নির্দেশনা জারি করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলে উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের নাট্য অনুষ্ঠানে।
2: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে পয়লা নম্বর গল্প অবলম্বনে নাটক সখী ভালোবাসা কারে কয়। মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ তারিক মঞ্জুর, নাট্যানুষ্ঠান সখী ভালোবাসা কারে কয়।
3: অদ্বৈতচরণ বাবু, আপনাকে কখনো তামাক পর্যন্ত খেতে দেখিনি।
4: না কানাইলাল, তামাক টামাকের নেশা আমার নেই। ছেলেবেলা থেকে আমার একটাই নেশা, এই নেশার জোরে বাকি সব নেশা শিকড় পর্যন্ত শুকিয়ে মরে গেছে।
3: সেই নেশার কথা তো আমরা সবাই জানি অদ্বৈতবাবু, সে আপনার বই পড়ার নেশা। কিন্তু এই বই পড়ার নেশা একেবারে ছেলেবেলা থেকে আপনার মধ্যে তৈরি হয়েছে বলছেন?
4: চণ্ডীচরণ বাবু, একেবারে ছেলেবেলা থেকেই, যখন থেকে আমি পড়তে শিখেছি।
5: অত বই আপনি কোথায় পেতেন অদ্বৈতবাবু? বই কিনতেন বুঝি?
4: যাদের বেড়াবার শখ বেশি অথচ পয়সার অভাব, তারা দেখবেন বিভিন্ন জায়গার বিবরণ পড়ে। আমি তেমনি বইয়ের ক্যাটালগ পড়তাম। কি কানাইলাল, তোমাকে একবার বলেছি না সে কথা?
3: তা বলেছেন, তবে আপনার দাদার এক খুড় শ্বশুরের বইয়ের আলমারির কথাও একবার বলেছিলেন। ছেলেবেলায় আপনার দাদার সঙ্গে তার শ্বশুর বাড়িতে গিয়ে বন্ধ করা আলমারির দিকে তাকিয়ে থাকতেন।
4: হ্যাঁ, সে আলমারির দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখের জিভে জল এসে যেত।
5: চোখের জিভে জল?
4: দাদার খুড় শ্বশুরের বইয়ের আলমারির চাবি দাদার খুড় শাশুড়ির পক্ষেও দুর্লভ ছিল, আর আমার পক্ষে আলমারির দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না।
3: কিন্তু আমার একটা প্রশ্ন, না করেও পারছি না অদ্বৈতবাবু, এত পড়তেন তবু বিয়ে পাশটা করলেন না কেন?
4: আসলে চণ্ডীচরণ বাবু, আমি বাইরের বই খুব বেশি পড়তাম, আর এর দরুন বিশ্ববিদ্যালয়ে পাশ করতে পারিনি।
5: কিন্তু আমি তো জানি পাশ করার জন্য অনেক বেশি পড়ার দরকার হয় না।
4: গজেন্দ্রবাবু, আপনি ঠিকই বলেছেন, পাশ করার জন্য বেশি পড়ার দরকার হয় না। তবে কিনা, যতখানি কম পড়লে পাশ করা যায়, বিশ্ববিদ্যালয়ে বইপত্র পড়ার জন্য ততখানি সময়ও আমার ছিল না। বলি, আপনারা কেউ কেউ বিএ এমএ পাশ করেছেন, কিন্তু খেয়াল করে দেখুন, আপনাদের পড়াশোনা ভিক্টোরীয় যুগেই বন্দী হয়ে আছে। আপনাদের বিদ্যার জগৎ টলেমির পৃথিবীর মতো 18-19 শতাব্দীর সঙ্গে একেবারে ইস্ক্রু দিয়ে আটা।
3: তা ঠিক, তা ঠিক। সিলেবাসের বাইরে আমাদের অন্য বই পড়তে হয়নি, আর অন্য বই পড়ার সময়ও পাইনি। কলেজ পাশের চেষ্টাতেই পুরো সময় ব্যয় করেছি।
4: আর এ কারণে মাস্টার মশাইয়ের বুলির বেড়ার বাইরে তোমাদের চিন্তার জগৎ সাহস করে বাইরে হাওয়া খেতে বেরোয়নি।
3: আপনি তো নিজের চেষ্টায় ফরাসি, জার্মান, ইটালিয়ান ভাষা শিখেছেন অদ্বৈতবাবু।
4: হ্যাঁ, এখন রাশিয়ান ভাষা শিখতে শুরু করেছি। তবে আমাকেও কোনোদিন একদল মানুষ সন্ধান করে চিনে নেবে, এ আমার আশার অতীত ছিল।
5: একদল বলতে এই আমাদের কথা বলছেন তো? আপনার সাথে একটু আলাপ করে আমাদের মনের বদ্ধ হাওয়াও একটু বাইরে আসার সুযোগ পায়। কিন্তু আপনি লেখেন না কেন?
4: লিখতে বসলেই যত কুড়েমি আসে। আপনারা আমার কথা মন দিয়ে শোনেন, তাই বকবক করেই আরাম পাই।
3: অদ্বৈতবাবু, আপনি থাকেন গলির দ্বিতীয় নম্বর বাড়িতে, এদিকে আপনার নাম অদ্বৈতচরণ,
6: আর তাই আমাদের দলের নামও হয়েছে দ্বৈতাদ্বৈত সম্প্রদায়।
5: এ এক দারুণ ব্যাপার। কিন্তু আমাদের এই সম্প্রদায়ের কারো সময় অসময়ের জ্ঞান আছে বলে মনে হয় না।
4: দাঁড়ান দাঁড়ান, কথায় কথায় তো রাত ৯টা বেজে গেল, খাওয়ার সময় দেখি পার হয়ে যাচ্ছে, আপনাদের বৌদিকে একটু বলি।
6: এত রাতে খাওয়া দাওয়ার
5: তাই ঝামেলার আর কি?
4: আরে রসুন রসুন, আপনাদের বৌদি এইসব ব্যাপারে অভ্যস্ত হয়ে গেছে। ওগো শুনছো অনিলা, অনিলা বাইরের ঘরে যে কয়েকজন অতিথি বসে আছেন তাদের একটু খাওয়া দাওয়ার।
7: অতিথি বলছো কাদেরকে? তারা তো সব সময় আসার মধ্যেই আছেন।
4: না বলছিলাম তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা যদি করতে।
7: আমি রান্না করেছি।
4: রান্না করেছো? অবাক করলে।
7: অবাক হওয়ার কি আছে, সব সময়ের জন্যই তো এই বাড়িতে এমন ঘটনা ঘটে চলেছে। গলিরে দু নাম্বার বাড়ি একটা না কয়েকদিন কি বাইরের মানুষ শূন্য হয়ে থেকেছে? কেউ হয়তো নতুন প্রকাশিত ইংরেজি বই হাতে করে সকালে এসে উপস্থিত, তর্ক করতে করতে একটা বেজে যায়, তবুও তর্ক শেষ হয় না। কেউ বা সদ্য কলেজের নোট নেয়া খাতা নিয়ে বিকেলে এসে হাজির, রাত যখন দুটো তখনও ওঠার নাম করে না।
4: আর আমিও প্রায় সময় তাদের খেয়ে যেতে বলি, কারণ দেখেছি সাহিত্য চর্চা যারা করে তাদের রসজ্ঞতার শক্তি কেবল মস্তিষ্কে নয়, রসনাতেও খুব প্রবল। তাই তোমাকে যখন তখন রান্না করার কষ্ট দিই, আর তুমিও তা স্বাভাবিকভাবে মেনে নিয়েছো।
7: ও আমি বুঝে নিয়েছি, এ বাড়িতে অসময়ই সময় এবং অনিয়মই নিয়ম। তবে যখন তোমার এই দ্বৈত দলটি জমেনি তখন তোমার একমাত্র দ্বৈত ছিলাম আমি, মানে তোমার স্ত্রী।
4: তখন তোমার সাথে মেন্ডেল তত্ত্ব, গাণিতিক যুক্তিশাস্ত্র কত কিছু নিয়ে আলাপ করেছি, যদিও আমার সব কথা তুমি বুঝতে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে।
7: এখন তোমার দল বৃদ্ধি হয়েছে, তাই এসব আলাপ থেকে আমি এখন বঞ্চিত হয়েছি। অবশ্য সেজন্য আমার কোনো নালিশও নেই।
4: আচ্ছা, এই যে সময়ে অসময়ে তোমাকে বাড়তি রান্নার কষ্ট দিই, এই জন্য কি অভিযোগ আছে?
7: তোমার দ্বৈত দলের সদস্যদের খাওয়ার ঘরে নিয়ে এসো, আমি খাবার সাজিয়ে রেখেছি।
4: আচ্ছা।

0: অনিলা, দ্রুত এক কাপ চা দিতে পারো? বাক্সের গতিতত্ত্ব পড়ছিলাম।
1: চা দিতে পারবো, তবে দ্রুত পারবো কিনা জানি না। বার্কসের গতিতত্ত্ব আমার পড়া নেই, পড়া থাকলেও তত্ত্ব কথার সাথে মিলিয়ে কাজ করার সামর্থ্য আমার হয় না। চা দিচ্ছি।
0: আচ্ছা, আমি অদ্বৈত চরণ। আমি বই পড়তে পছন্দ করি, আর পছন্দ করি আড্ডা দিতে। আমার স্ত্রীর নাম অনিলা। সংসারের কাজে অনিলার উপর নির্ভর করা যায়। আমার শ্বশুর মশায়েরও নির্ভরতা ছিল তার মেয়ের উপর। আমার শাশুড়ি 2.5 বছরের সরোজকে রেখে মারা যান। তখন সেই ছোট ছেলেকে যত্ন করার উপায় হিসেবে আমার শ্বশুর আরেকটি বিয়ে করেন। তার উদ্দেশ্য যে কী রকম সফল হয়েছিল তা এই নমুনা থেকে বোঝা যাবে। মৃত্যু 2 দিন আগে তিনি অনিলার হাত ধরে বললেন, মা, আমি যাচ্ছি। এখন সরোজের কথা ভাববার জন্যে তুমি ছাড়া আর কেউই রইল না। আমার শ্বশুর মশাই তার স্ত্রী ও দ্বিতীয় পক্ষের ছেলেদের জন্য কি ব্যবস্থা করলেন তা আমি ঠিক জানি না, কিন্তু অনিলার হাতে গোপনে তিনি তার জমানো প্রায় 7,500 টাকা দিয়ে গেলেন। বললেন, এ টাকা সুদে খাটাবার দরকার নেই, নগদ খরচ করে এর থেকে তুমি সরোজের লেখাপড়ার ব্যবস্থা করে দিও।
1: এই যে তোমার চা।
0: আচ্ছা অনিলা, আমি ওই ঘটনায় একটু আশ্চর্য হয়েছিলাম।
1: কোন ঘটনায়?
0: তোমার বাবা, মানে আমার শ্বশুর, কেবল বুদ্ধিমান ছিলেন তা নয়, তিনি ছিলেন যাকে বলে বিজ্ঞ।
1: হ্যাঁ, তিনি ঝোঁকের মাথায় কিছুই করতেন না, হিসেব করে চলতেন।
0: সরোজকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তোলার ভার যদি কারো উপর তার দেওয়া উচিত ছিল সেটা আমার উপর। এ বিষয়ে আমার সন্দেহ ছিল না, কিন্তু অনিলা, তুমি আমার চেয়ে এ বিষয়ে যোগ্য। এমন ধারণা তার কি করে হলো তা বলতে পারি না।
1: আমি সরোজের লেখাপড়ার ব্যাপারে তোমাকে কখনো বিরক্ত করিনি।
0: আমার বিশ্বাস ছিল সরোজের ব্যাপারে আমার শরণাপন্ন না হয়ে তোমার উপায় নেই, কিন্তু তুমি যখন আমার কাছে কোনো পরামর্শ নিতে এলে না তখন মনে করলাম তুমি বুঝি সাহস করছো না। তা সরোজের পড়াশোনার কি করছো?
1: মাস্টার রেখেছি, স্কুলেও যাচ্ছে, মার ওখানে ভালোই রয়েছে।
0: মার ওখানে বলতে সৎমার কাছে বোঝাচ্ছ তো? সৎমার কাছে কে কতটুকু ভালো থাকে সে আমার চেয়ে তুমি ভালো জানো। যা হোক, সরোজকে তোমার কাছে রেখেও পড়াশোনা করাতে পারো।
1: সরোজ এমনিতেই পড়াশোনায় অমনোযোগী, তার উপর কলকাতার নতুন পরিবেশে ওর লেখাপড়ার বিঘ্ন ঘটতে পারে, তাই যেখানে আছে সেখানেই থাকো।
0: শেখাবার ভার আমি নিজেই নিতে রাজি আছি। আজকাল বিদ্যাশিক্ষার যেসব নতুন পদ্ধতি বেরিয়েছে তার কিছু কিছু আমি জানি।
1: আমি তো বলছি না তুমি জানো না, তবে ওর পড়াশোনা নিয়ে তোমার পরামর্শ দিতে হবে না।
0: আমি কলেজ পাশ করিনি, সেজন্য সম্ভবত তুমি মনে করছো পড়াশোনা সম্বন্ধে পরামর্শ দেওয়ার ক্ষমতা এবং অধিকার আমার নেই।
1: আরে তা হবে কেন, তুমি আমাকে সৌজাত্য, অভিব্যক্তিবাদ এবং রেডিও চাঞ্চল্য সম্বন্ধে যা কিছু বলেছ তা হয়তো পুরোপুরি বুঝিনি, তবে তোমার বিদ্যা নিয়ে আমার কোনো দ্বিধা নেই। তাছাড়া মাস্টারের হাতে কানমলা না খেলে বিদ্যা মগজে ঢোকে না।
0: আমি যখন বাক্সের তত্ত্বজ্ঞান ও ইবসেনের মনস্তত্ত্ব পড়ি তখন ওগুলো ঠিক বুঝতে পারি, কিন্তু অনিলা, যখন তোমাকে পড়তে যাই পুরোপুরি বুঝতে পারি না।
1: সৃষ্টিকর্তা হয়তো আগুনে পুড়িয়ে হাতুড়ি পিটিয়ে আমার প্রতিমা তৈরি করেছেন, তাই কাদামাটির প্রতিমার মতো সরল নই আমি।
0: আর সেই প্রতিমার মর্মস্থলে আছে একটি ছোট ভাই, একটি দিদি এবং একটি বিমাতার সমাবেশ। জানি না সেখানে প্রতিনিয়ত কোনো ঘাত প্রতিঘাতের লীলা চলে কিনা।
1: পুরাণের বাসকী যে পৌরাণিক পৃথিবীকে ধরে আছে সে পৃথিবী স্থির,
0: কিন্তু সংসারে যে মেয়েকে বেদনার পৃথিবী বহন করতে হয় তার সে পৃথিবী মুহূর্তে মুহূর্তে নতুন নতুন আঘাতে তৈরি হয়ে ওঠে।
1: এত কঠিন করে ভাবছো কেন? আচ্ছা তুমি বই পড়ো, আমাকে রান্নার ব্যবস্থা করতে হবে।
0: আমার স্ত্রী অনিলা চলতি ব্যথার ভার বুকে নিয়ে যাকে ঘরকন্যার খুঁটিনাটির মধ্য দিয়ে প্রতিদিন চলতে হয়, তাঁর অন্তরের কথা অন্তর্যামী ছাড়া কেউ বুঝবে না, অন্তত আমি তো কিছুই বুঝিনি। কত উদ্বেগ, কত অপমানিত প্রয়াস, পীড়িত স্নেহের কত অন্তর্গূঢ় ব্যাকুলতা আমার কাছে, আমার এত কাছে নিঃশব্দতার অন্তরালে মথিত হয়ে উঠেছিল আমি তা জানিই নি। তবে একদিন আমি ঠিক বুঝতে পেরেছি, পরম ব্যথার ভিতর দিয়েই এই সংসারে এই ছোট ভাইটি তার সবচেয়ে অন্তরতম হয়ে উঠেছিল।
2: অদ্বৈত চরণ বাবু, আজ তাহলে কি নিয়ে আলাপ শুরু হবে?
3: আলাপের বিষয় তো অভাব নেই কানাইলাল, আর সেসব বিষয়ে আলাপেরও শেষ নেই।
4: তবে কিনা আলাপের বিষয়টা জেনে নিলে আলাপ করতেও সুবিধা হয়।
3: গজেন্দ্র বাবু মন্দ বলেননি, আলাপের বিষয়টা জেনে নিলে আলাপ করতে সুবিধা হয়।
2: এক সপ্তাহ বাদে আমাদের আসর বসেছে, আজ একটু বেশি সময় নিয়ে আলাপ চলতে পারে।
3: তা তো হতেই পারে চণ্ডীচরণ বাবু, কিন্তু কাল রাতে ভালো ঘুম হয়নি আমার।
2: কাল রাতে নতুন কোনো বই পড়েছেন নাকি?
3: না কানাইলাল, নতুন বই নয়, রাত জেগে আড্ডা দেই, তবে রাত জেগে বই এখন আর পড়তে পারি না।
2: তাহলে কি ব্যাপার?
3: পয়লা নম্বর বাড়িতে এক নতুন ভাড়াটি এসেছে, তার আস্তাবলের ঘোড়ার খুরের শব্দে ঘুম আসেনি। আর বলো না, একটা দুইটা নয়, তার আস্তাবলে অন্তত 8-10টি ঘোড়া আছে। শুনলেন তো, একটা ঘোড়া তার উপস্থিতি জানান দিল।
4: ওই বাড়িটা না এতদিন ফাঁকাই ছিল?
3: হ্যাঁ গজেন্দ্রবাবু, বাড়িটা এতদিন ফাঁকাই ছিল।
4: চণ্ডীচরণ বাবু, আপনারা তো 3 পুরুষ ধরে এই এলাকায় আছেন, ওই বাড়ির সম্বন্ধে আপনি কি জানেন?
2: শুনেছি গলির পয়লা নম্বর বাড়িটা বিখ্যাত ধনী মহাজন উদ্ধব বড়ালের আমলে তৈরি, তারপরে 2 পুরুষের মধ্যে সে বংশের ধন জন প্রায় নিঃশেষ হয়ে গেছে। বংশের 2টি 1টি বিধবা অবশ্য আছে, তারা এখানে থাকে না, তাই বাড়িটা পোড়ো অবস্থাতেই আছে। মাঝে মাঝে বিয়ে শাদির কাজে বাড়ি কেউ কেউ অল্পদিনের জন্য ভাড়া নিয়ে থাকে, বাকি সময়টা এত বড় বাড়ির ভাড়াটে প্রায় জোটেই না।
4: ভাড়াটে প্রায় জোটে না, তাই এবার ও বাড়িতে কে এলেন?
3: শুনলাম যিনি এসেছেন তিনি নরোত্তমপুরের জমিদার, তার নাম রাজা শীতাংশু মৌলি। ওই দেখুন কেমন করে ঘোড়ার গাড়ি ছুটিয়ে গেল আমার বাড়ির সামনে দিয়ে।
2: কিন্তু অদ্বৈত চরণ বাবু, কোনো গোলমালেই তো আপনাকে কখনো বিচলিত হতে দেখিনি।
3: ঠিক বলেছ কানাইলাল, আমার বাড়ির ঠিক পাশেই হঠাৎ করে এত বড় একটা আবির্ভাব আমি হয়তো জানতেই পারতাম না, কারণ মহাভারতের কর্ণ যেমন একটি সহজ কবচ গায়ে দিয়ে পৃথিবীতে এসেছিলেন, আমারও তেমনি একটি বিধির দেওয়া সহজ কবচ আছে, সেটা হলো আমার স্বাভাবিক অন্যমনস্কতা। আমার এই বর্মটা খুব মজবুত ও মোটা, অতএব সচরাচর পৃথিবীতে চারিদিকে যেসব ঠেলাঠেলি গোলমাল গালমন্দ চলতে থাকে তার থেকে আত্মরক্ষা করার উপায় আমার আছে।
2: আধুনিক কালের বড় মানুষরা কিন্তু স্বাভাবিক উৎপাতের চেয়ে বেশি, 2 হাত 2 পা 1 মুন্ডু যাদের আছে তারা হলো মানুষ, আর যাদের হঠাৎ করে হাত পা মাথা মুন্ডু বেড়ে গেছে তারা হলো দৈত্য। সময়ে অসময়ে দুর্দর শব্দ তুলে তারা নিজের সীমাকে ভাঙতে থাকে, আর নিজের বাহুল্য দিয়ে স্বর্গমর্ত্যকে অতিষ্ঠ করে তোলে। তাদের প্রতি মনোযোগ না দিয়ে পারবেন না অদ্বৈত বাবু।
3: ঠিক বলেছেন চণ্ডীচরণ বাবু, রাজা শীতাংশু মৌলি সেই দলেরই মানুষ, একা একজন লোক যে এত বেজায় অতিরিক্ত হতে পারে তা আমি আগে জানতাম না। গাড়ি ঘোড়া লোক লস্কর নিয়ে সে যেন 10 মুন্ডু 20 হাতের পালা জমিয়েছে, কাজেই তার জ্বালায় আমার স্বর্গলোকের বেড়া রোজ ভাঙছে। অনিলা, আমাদের গলির 1 নম্বর বাড়ির জমিদার কি তুমি দেখেছো?
1: অন্যদিন বিছানে এসেই তুমি ঘুমিয়ে পড়ো, আজ ঘুম আসছে না?
3: ঘুম আসতে দেরি হবে না, আর সেই ঘুম ভাঙতেও দেরি হবে না।
1: মানে?
3: মানে জমিদারের ঘোড়াগুলো একটু পরপরই খুরের আওয়াজ তুলবে। ওই যে বলতে না বলতেই ঘোড়াগুলো খুরের আওয়াজ তুলতে শুরু করেছে।
1: হয়তো তোমার নিস্তরঙ্গ জীবনে উৎপাত হয়ে এসেছে।
3: কে উৎপাত হয়ে এসেছে, ওই জমিদার নাকি তার ঘোড়াগুলো?
1: জমিদারও তার ঘোড়াগুলো।
3: একালেও জমিদারদের এমন বিত্ত বৈভব আছে, শীতাংশু মৌলিকে না দেখলে বিশ্বাস করা যেত না।
1: জমিদারের নাম বুঝি শীতাংশু মৌলি?
3: এত লোক লস্কর এত জৌলুস নিয়ে আমাদের পাশের বাড়িতে উঠেছেন, দেখে বড় ঈর্ষা হয়।
1: কত বড় বাড়ি, অথচ তার লোক লস্কর দেখে মনে হয় বাড়িটাও বুঝি তার তুলনায় ছোট হয়ে গেছে।

0: আমি তো ঠিক মতোই চলছি, আপনি তো ঘোড়ার গাড়ি এমন ভাবে ছুটিয়ে চলেছেন তাতে আরেকটু হলে আমার প্রাণটা যেত।
1: আমি তো প্রাণের পরোয়া করি না।
0: কার প্রাণের, নিজের না অন্যের?
1: যাক,

0: আজ কি হয়েছে শুনবানিলা? তোমার ওই জমিদারের সঙ্গে আমার দেখা হয়েছে গলির মোড়ে।
1: আমার জমিদার বলছো কেন?
0: ও তো কথার কথা। কি হয়েছে শোনো, জানোই তো আমাদের গলির প্রধান গুণ, আমার মতো আনমনা লোক সামনের দিকে না তাকিয়ে পিঠের দিকে মন না দিয়ে ডাইনে বায়ে ভ্রুক্ষেপ না করেও এখানে নিরাপদে চলতে পারে।
1: এমনকি এখানে পথ চলতে অবস্থায় মেরিডিথের গল্প, ব্রাউনিং এর কাব্য অথবা আধুনিক কোনো বাঙালি কবির রচনা সম্বন্ধে মনে মনে বিতর্ক করেও অপঘাত মৃত্যু বাঁচিয়ে চলা যায়।
0: অথচ কিনা এই গলির মোড়েই আজ প্রাণটা গিয়েছিল আর কি। হঠাৎ যা হুস হুস গর্জন শুনে পিঠের দিকে তাকিয়ে দেখি ঘোড়ার গাড়ি প্রকাণ্ড একজোড়া লাল ঘোড়া।
1: ওনার কোচম্যান ঠিক মতো গাড়ি চালাতে পারে না?
0: যার গাড়ি তিনি স্বয়ং হাঁকাচ্ছেন, পাশে কোচম্যান বসা, বাবু সবলে দুই হাতে রাশ টেনে ধরেছেন। আমি কোনো মতে সেই সংকীর্ণ গলির পাশের একটা তামাকের দোকানে হাঁটু আঁকড়ে ধরে আত্মরক্ষা করলাম।
1: আচ্ছা,
0: দেখলাম আমার উপর বাবু ক্রুদ্ধ।
1: তাই তো হওয়ার কথা, কেননা যিনি অসতর্ক ভাবে রথ হাঁকান অসতর্ক পদাতিককে তিনি কোনো মতেই ক্ষমা করতে পারেন না।
0: অনিলা, তোমাকে মানতে হবে পদাতিকের দুটি মাত্র পা, সে হচ্ছে স্বাভাবিক মানুষ। আর যে ব্যক্তি জুড়ি হাঁকিয়ে ছোটে তার আট পা, সে হলো দৈত্য। তার এই অস্বাভাবিক বাহুল্য দিয়ে জগতে সে উৎপাতের সৃষ্টি করে। দুই পাওয়ালা মানুষ এই আট পাওয়ালা আকস্মিকতার জন্য প্রস্তুত ছিল না।
1: আমাদের তিন নাম্বার প্রতিবেশীকে দিনের পর দিন, মাসের পর মাস ভুলে থাকা যায়, কিন্তু এই পয়লা নম্বরের প্রতিবেশীকে এক মুহূর্ত ভুলে থাকা শক্ত।
0: ঠিক বলেছ, রাতেও তার আট দশটা ঘোড়া আস্তাবলের কাঠের মেঝের উপর বিনা সঙ্গীতে যে তাল দিতে থাকে তাতে আমার ঘুম সর্বাঙ্গে টোল খেয়ে তুবড়ে যায়।
2: বেয়ারা, ঘোড়াগুলোকে ভোরবেলা ঠিক মতো তেল মাখানো হয়েছে?
3: হইয়াছে রাজা বাবু, তেল মাখানো হইয়াছে। একটু আগে দশটা ঘোড়াকে দশ জন সহিস তেল মাখিয়া রাখিয়াছে। বাবু, কোথাও বাহির হবেন নাকি বাবু?
2: না, আজ আর বের হব না।
3: রাজা বাবু, জল খাবার দিতে বলিব?
2: না, তুমি যাও।
3: আচ্ছা।
2: বেয়ারা, শুনে যাও, আজ বিকালে টেনিস খেলার জন্য কানাইলাল আর অন্যদের আসতে বলো।
3: বলিতে হবে না, ওহারা এমনিতেই আসিবে।
2: এই কয়দিনে এলাকার সবাই আমাকে চিনে ফেলেছে, তাই না?
3: তা তো চিনবেই, এত বড় জমিদার এই অঞ্চলে আগে আসে নাই।
2: আমি জমিদার, শুধু এ কারণেই সবাই আমার কাছে আসে?
3: তা হইবে কেন রাজা বাবু, আপনার সঙ্গ পাইলে সকলের আমোদ লাগে।
2: ঠিক আছে, বিকালে আমোদের ব্যবস্থা করো, আজ বিকালটা টেনিস খেলে কাটাবো।
3: আচ্ছা বাবু, ব্যবস্থা করা থাকিবে, আপনি চিন্তা করিয়েন।
0: অনিলা, অনিলা, কিসের শব্দ হলো?
1: জানালার কাজ ভাঙলো মনে হয়।
0: আরে কাজ ভাঙবে কেন?
1: ওই যে পাশের বাড়ির জমিদার বাবু বিকেল বেলা লং টেনিস খেলেন, টেনিসের বল হয়তো আমাদের কাঁচের জানালায় এসে লেগেছে।
3: বহু দিদি, একটা বল পড়েছে আপনাদের বাড়িতে।
1: বল পড়লে তো হতোই, জানালার কাঁচ ভেঙে বল ঢুকেছে বাড়ির ভেতরে।
3: বলটা একটু দিতে হয় যে।
1: শুনুন, আপনাদের বাবুকে একটু সাবধানে খেলতে বলতে পারেন না?
3: রাজা বাহাদুর সীতাংশু বাবু আমোদ করিতে ভালোবাসেন, তার আমোদ কখনো বাধা যে মানে না।
1: বল দিচ্ছি, কিন্তু আর যাতে ভাবে এদিকটায় বল না আসে। পয়লা নম্বর বাড়ির বল দু নম্বর বাড়িতে আসবে কেন?
3: পাশাপাশি দুটি বাড়ি, এমন তো হতেই পারে।
1: এই নিন বল।
0: কে এসেছে অনিলা?
1: দাঁড়াও, আসছি। ওই যে পয়লা নম্বর বাড়ির ভোজপুরি বেয়ারাটা এসেছিল, বলল টেনিস বলটা দিতে।
0: তুমি দিয়েছো?
1: জানালার কাঁচ ভেঙেছে,

0: দিতে চাইনি।
1: তবে দিতে বাধ্য হলে, এই তো, এই হলো দৈত্যের লক্ষণ। ব্যক্তি একটি মাত্র, কিন্তু তার গোলমাল করার যন্ত্র বিস্তর।
0: এটা তার নিজের পক্ষে অশান্তিকর না হতে পারে। নিজের কুড়িটা নাসারন্ধ্রের নাক ডাকার সময়ে রাবণের হয়তো ঘুমের ব্যাঘাত হতো না, কিন্তু তার প্রতিবেশীর কথাটা চিন্তা করে দেখো।
1: ঠিক বলেছ, ওই দৈত্যকে যদি বা পাশ কাটিয়ে এড়িয়ে যেতে চাই, সে তার ঘোড়া হাঁকিয়ে ঘাড়ের উপর এসে পড়ে এবং উপরন্তু চোখ রাঙায়।
0: তুমি বই পড়ছো নাকি?
1: হ্যাঁ, জোয়ারভাটার তত্ত্ব সম্বন্ধে একটা বই পড়ছি।
0: আজ তোমার আড্ডার লোকজন আসবে না?
1: এই তো একটু পরেই সন্ধ্যা নামবে, তখন ঠিক সবাই এসে পড়বে।
2: অদ্বৈতচরণ বাবু, আজ একটু মলিন মনে হচ্ছে আপনাকে।
1: ঠিকই ধরেছ কানাইলাল, একটু চিন্তাই বুঝি ভর করেছে।
2: ব্যাপারটা কি জানতে পারি?
1: ওই পয়লা নম্বর বাড়ির জমিদারের নতুন নতুন উৎপাতে।
2: উনি আবার নতুন কোন উৎপাত শুরু করলেন?
1: জানিনি তো চণ্ডীচরণ বাবু, আমার একটাই অনুচর, ওই বুড়ো অযোধ্যার বেয়ারাটার কথা বলছি। এমনিতে তাকে ডেকে পায় না, দেরি কেন হলো জিজ্ঞেস করলে বলে একা মানুষ কিন্তু কাজ বিস্তর। আজ দেখি বিনা তাগিদেই গোলা কুড়িয়ে সে পাশের বাড়ির দিকে ছুটছে।
3: গোলা? কিসের গোলা?
1: গজেন্দ্র বাবু,
3: হ্যাঁ,
1: কি বলবো আপনাকে, টেনিস খেলেন জমিদার বাবু, তার টেনিস বল গোলা হয়ে আমার বাড়িতে এসে ঢোকে।
3: ঢোকে তা না হয় ঢোকে, কিন্তু আপনার বেয়ারা ওই বাড়ির দিকে ছোটে কেন?
2: কেন
1: ছুটবে না কেন? প্রত্যেকবার গোলা কুড়িয়ে দেবার জন্য সে চার পয়সা করে মজুরি পায়।
4: তাহলে কেবল যে আপনার শাস্তি ভাঙছে, আপনার শান্তি ভাঙছে তা নয়, আপনার অনুচর পরিচরদেরও মন ভাঙছে দেখছি।
1: ওই শীতাংশু মৌলকি দেখে কি মনে হয় জানেন?
3: কি?
1: সাজসজ্জা দিয়ে মনের শূন্যতা ঢাকা দেওয়ার চেষ্টা, ঠিক যেন রঙিন মেঘ দিয়ে আকাশ মুড়ি দেবার দুরাশা। একটু হাওয়াতেই মেঘ যায় সরে, আকাশের ফাঁকা বেরিয়ে পড়ে।
2: কিন্তু মানুষটা একেবারে নিছক ফাঁপা নয় অদ্বৈত বাবু, লোকটা বিয়ে পাশ করেছে।
1: বিয়ে পাশ করেছে? অবাক করলে কানাইলাল। আরে তুমিও বিয়ে পাশ করেছো? থাক, তার ডিগ্রি নিয়ে আমি কিছু বলতে চাই না।

0: বেয়ারা, বেয়ারা!
1: যাই বাবু,
2: আমাকে ডাকে আছেন রাজা বাবু।
0: আমার এসরাজটা নিয়ে এসো।
2: এই ভোরবেলা যন্ত্র বাজাইবেন বাবু?
0: কাজ যখন নেই তখন যন্ত্র বাজিয়ে সময় কাটাই।
2: কার্নেট, চেলো, ওইগুলো কি আনিতে হইবে বাবু?
0: না না, কার্নেট চেলো আনতে হবে না। যদিও একবার মনে হচ্ছিল কার্নেট বাজাই, তারপর মনে হলো চেলো বাজাই, এখন মনে হচ্ছে কার্নেট বা চেলো নয়, এসরাজ বাজাই।
2: আচ্ছা, এসরাজ নিয়ে আসিতেছি।
0: যন্ত্র না বাজালে মন প্রশান্ত হয় না।
3: অনিলা, এই ভোরবেলা কিসের শব্দ শুরু হলো?
4: মনে হয় পয়লা নম্বরে রাজাবাবু এসরাজ বাজাচ্ছেন। জানো, উনি কার্নেট, এসরাজ, চেলো সব বাজাতে পারেন।
3: পয়লা নম্বরের সব গুণই দেখি শব্দযুক্ত।
4: উনার গলাও কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতের উপযোগী।
3: আমার মতে গানটা উচ্চ অঙ্গের বিদ্যা নয়। ভাষার অভাবে মানুষ যখন বোবা ছিল তখনই গানের উৎপত্তি। তখন মানুষ চিন্তা করতে পারত না বলে চিৎকার করত। আজও যেসব মানুষ আদিম অবস্থায় আছে তারা শুধু শুধু শব্দ করতে ভালোবাসে।
4: সঙ্গীত সম্পর্কে তোমার এই তত্ত্ব আমার কাছে ঠিক মনে হয় না।
3: তুমি দেখি জমিদারের পক্ষে কথা বলছো।
4: পক্ষে বিপক্ষে বলার কি আছে এখানে? তবে পক্ষ বিপক্ষের কথা যেহেতু বলছো, তোমাকে একটা কথা জানিয়ে রাখি। তোমার ওই দ্বৈত দলের মধ্যে কেউ কেউ পয়লা নম্বর বাড়ির দিকে যাতায়াত শুরু করেছে, জানো তো?
3: আমার দ্বৈত দলের লোকজন পয়লা নম্বর বাড়ির দিকে যাতায়াত শুরু করেছে? এমন ব্যাপার তো বুঝতে পারিনি। মনে করেছি হয়তো অন্য সমস্যায় পড়ে এ বাড়ি আসতে পারছে না।
4: আমি বলি কি, পাশের বাড়িতে একটা উৎপাত জুটেছে, আমাদের উচিত এখান থেকে গিয়ে অন্য বাসায় ওঠা।
3: তোমার কথা শুনে বড় ভালো লাগলো অনিলা। আসলে মেয়েদের কেমন একটা সহজ বোধ আছে, তাই যেসব জিনিস প্রমাণ যোগে বোঝা যায় তা তোমরা বুঝতেই পারো না। কিন্তু যেসব জিনিসের কোনো প্রমাণ নেই তা বুঝতে তোমাদের একটুও দেরি হয় না।
4: মানে?
3: এই দেখো না, আমরা এই পয়লা নম্বরের জাঁকজমক দেখে স্তম্ভিত হয়ে গেছি, কিন্তু তুমি ওর সাজসজ্জাই ভুলোনি।
4: এত কথা আমি বুঝি না। বাড়ি বদল করে অন্য কোথাও যেতে হবে, এই হলো কথা।
3: আমারও অবশ্য তাই ইচ্ছা, কিন্তু তুমি ভালোই জানো কলকাতার গলিতে গলিতে বাসা খুঁজে বেড়ানোর মতো অধ্যবসায় আমার নেই।

0: রাজাবাবু, সেদিন যারা আসিয়াছিল ওই লোকগুলো আবার আসিয়াছে আপনার সাথে দেখা করিতে।
1: বেশ, তবে তো দারুণ, আজ সঙ্গীতের আসর বসানো যাবে।
0: বাহির ঘরে তবলা হারমোনিয়াম নিয়ে যাব বাবু।
1: এ আর বলতে,
0: আজ তাহলে গানা বাজানা হবে।
2: তোমার কানাইলাল বাবু আর একজনকে আজ বিকেলে দেখলাম, পয়লা নম্বরে টেনিস খেলছে।
3: আজ কদিন ধরে ওরা দুজন সন্ধ্যার আড্ডাতে আসছে না, কিন্তু বাকিদের কি খবর? অন্যরাও তো আসছে না।
2: ওই যে শোনো, আজ ও বাড়িতে গানের আসর বসেছে।
3: এ তো ভারী উৎপাত দেখছি।
2: যতদূর শুনলাম তোমার দ্বৈত দলের জ্যোতি আর হরেন পয়লা নম্বরে সঙ্গীতের মজলিশে একজন বক্স হারমোনিয়াম বাজায় আর একজন বায়া তবলায় সঙ্গত করে, আর অরুণ নাকি সেখানে কমিক গান করে খুব নাম করেছে।
3: বলো কি, এদের আমি 5-6 বছর ধরে জানি, কিন্তু এদের যে এসব গুণ ছিল তা আমি সন্দেহ করিনি। বিশেষত আমি জানতাম অরুণের প্রধান শখের বিষয় হচ্ছে তুলনামূলক ধর্মতত্ত্ব। সে যে কমিক গানে ওস্তাদ তা কি করে বুঝবো?
2: তোমার আরো অনেক কিছু বোঝার বাকি আছে।
3: আমি এই পয়লা নম্বরকে মুখে যতই অবজ্ঞা করি, মনে মনে ঈর্ষা করতে শুরু করেছিলাম। আমি চিন্তা করতে পারি, বিচার করতে পারি, মানসিক সম্পদে শীতাংশু মৌলকে আমার সমকক্ষ বলে কল্পনা করা অসম্ভব, তবু ওই মানুষটিকে আমি ঈর্ষা করতে শুরু করেছিলাম। কেন সে কথা যদি খুলে বলি তো লোকে হাসবে। সকালবেলায় শীতাংশু একটা দুরন্ত ঘোড়ায় চড়ে বেড়াতে বের হতো। কি আশ্চর্য নৈপুণ্যের সঙ্গে রাস বাগিয়ে ওই জন্তুটাকে সে সংযত করত। এই দৃশ্যটি প্রায় আমি দেখতাম আর ভাবতাম, আহা, আমি যদি ওরকম অনায়াসে ঘোড়া হাঁকিয়ে যেতে পারতাম। পটুত্ব বলে যে জিনিসটি আমার একেবারেই নেই, সেটার উপর আমার একটা গোপন লোভ ছিল। আমি গানের সুর ভালো বুঝি না, কিন্তু জানালা থেকে কতদিন গোপনে দেখেছি শীতাংশু এসরাজ বাজাচ্ছে। ওই যন্ত্রটার পরে তার একটা বাধাহীন সৌন্দর্যময় প্রভাব আমার কাছে আশ্চর্য মনোহর বোধ হতো। আমার যন্ত্রটা যেন প্রেয়সী নারীর মতো ওকে ভালোবাসে। সে আপনার সমস্ত সুর ওকে ইচ্ছে করে বিকিয়ে দিয়েছে। জিনিসপত্র, বাড়িঘর, জন্তু, মানুষ সকলের পরে শীতাংশুর এই সহজ প্রভাব ভারী একটা শ্রী বিস্তার করত। আমি মনে করতাম পৃথিবীতে কোনো কিছু প্রার্থনা করা এ লোকটির পক্ষে অনাবশ্যক, সব কিছু এমনিতেই তার কাছে এসে পড়বে।
4: অনিলা, অনিলা, অনিলা!
3: এ কি, সকাল 9:30 বাজে, এ সময় শোবার ঘরে যে? শরীর খারাপ নাকি?
2: না, শরীর ঠিক আছে।
3: কি হয়েছে তোমার? তোমাকে খুঁজতে ভাড়ার ঘরে গেলাম, পেলাম না, রান্নাঘরে গেলাম, সেখানেও নেই, এখন এই শোবার ঘরে এসে দেখি তুমি জানালার গরাদের উপর মাথা রেখে চুপ করে বসে আছো।
2: কি বলবে বলো?
3: দালাল এসে খবর দিল মনির মতো একটা বাসা বরানগরে কাশীপুরের কাছাকাছি এক জায়গায় পাওয়া যাবে।
2: তুমি কি বললে?
3: আমি তাতে রাজি, এই বাড়ি ছেড়ে পরশুই নতুন বাসায় যাওয়া যাবে।
2: আর দিন 15 সবুর করো।
3: কেন?
2: সরোজের পরীক্ষার ফল খুব শীঘ্রই বেরোবে, তার জন্য মনটা উদ্বিগ্ন হয়ে আছে। এ কদিন আর নড়াচড়া করতে ভালো লাগছে না।
3: আচ্ছা,
2: তাছাড়া যার জন্য বাড়ি বদলের কারণ ঘটছে সেই শীতাংশুবাবু শুনেছি তাড়াতাড়ি দক্ষিণ ভারতে বেড়াতে বেরোবেন।
3: তাহলে তো ভালোই, 2 নম্বরের উপর থেকে তার মস্ত কালো ছায়াটা সরে যাবে।
2: হ্যাঁ, ছায়া, কালো ছায়া, মস্ত কালো ছায়া।

0: পেয়ারা, দক্ষিণ ভারতে যাওয়ার প্রস্তুতি ঠিক আছে?
1: রাজাবাবু, আপনার যাওয়ার সমস্ত আয়োজন ঠিক হয়ে আছে। দক্ষিণ ভারতে বহুদিন থাকিবেন বুঝি?
0: ওখানে থাকবো না, বেড়াতে যাচ্ছি।
1: কই দিন বেড়াবেন বাবু?
0: হ্যাঁ, দেখি, এই পয়লা নম্বর বাড়িটা বড় ভালো লেগে গেছে। আর ভালো লেগেছে
1: আর কি? ভালো লেগেছে বাবু,
0: থাকো সব কথা।

0: অনু, অনিলা, দরজা বন্ধ করে রেখেছো যে?
1: কি ব্যাপার অনিলা? কাল বাপের বাড়ি গেলে আজ ফিরে এসে ঘরের দরজা বন্ধ করে রাখলে কি হয়েছে?
2: না, কিছু না।
1: আজ রাতে আমাদের দ্বৈত দলের পূর্ণিমার ভোজ, রান্নার জোগাড় সব ঠিক আছে তো?
2: আছে।
1: তোমার হাতের তৈরি মাছের কচুরি আর বিলাতি আমড়ার চাটনি ওদের খুব ভালো লাগে, সেটা ভুলো না।
2: তুমি বসার ঘরে যাও, আমি রান্নার জোগাড় করছি।
0: ও কামাইলাল জি, আজ তোমরা একটু সকাল সকাল চলে এসো।
3: সে কি কথা, আজ আমাদের সভা হবে নাকি?
0: হবে বই কি, সমস্ত তৈরি আছে। ম্যাক্সিম গোর্কির নতুন গল্পের বই, বার্কসের উপর রাসেলের সমালোচনা, মাছের কচুরি, এমনকি আমড়ার চাটনি পর্যন্ত।
3: অদ্বৈতচরণ বাবু, আমি বলি কি যে আজ থাক।
0: কেন, থাকার কথা আসছে কেন?
3: না মানে
0: কি হয়েছে বলো আমাকে।
3: আপনি জানেন না, আপনার শ্যালক সরোজ কাল বিকেল বেলায় আত্মহত্যা করে মরেছে।
0: কেন?
3: পরীক্ষায় সে পাশ হতে পারেনি, তাই নিয়ে সৎমার কাছ থেকে খুব গঞ্জনা পেয়েছিল, শুইতে না পেরে গলায় চাদর বেঁধে মরেছে।
0: তুমি তুমি কোথা থেকে শুনলে?
3: পয়লা নম্বর থেকে।
0: পয়লা নম্বর থেকে?
1: এখন বুঝেছি, কাল সন্ধ্যার দিকে অনিলার কাছে সরোজের মৃত্যুর খবর এলো, তখনই সে গাড়ি ডাকার অপেক্ষা না করে আমার অযোধ্যা বেয়ারাকে নিয়ে তাড়াহুড়া করে বের হলো। কিন্তু শীতাংশু মলি ও খবর কেমন করে জানলেন?
3: আপনার বেয়ারার কাছ থেকে রাতে শীতাংশু মৌরি এই খবর পেয়ে তখনই সেখানে যান, তারপর পুলিশকে ঠান্ডা করে নিজে শ্মশানে উপস্থিত থেকে মরদেহের সৎকার করিয়ে দেন।
1: আহা, এত ঘটনা আর আমি কিনা জানি না।
3: আমরাও জানলাম কত পরে।
1: না না না না, আর আমি কিনা এইমাত্র অনিলাকে বললাম দ্বৈত দলের পূর্ণিমার ভোজের আয়োজন করতে। এই অবস্থায় নিশ্চয়ই অনিলা আর রান্না করবে না। এতক্ষণে বুঝি দরজা বন্ধ করে আবার তার শোয়ার ঘরে আশ্রয় নিয়েছে। দেখি গিয়ে। অনিলা, তুমি ভাড়ারের সামনে বারান্দায় বসে কি করছো?
2: আমরা চাটনির আয়োজন করছি।
1: কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে এই এক রাতে তোমার জীবনটা ওলট পালট হয়ে গেছে।
2: মুখ দেখে সব বোঝা যায় নাকি?
1: আমাকে কিছু বলনি কেন?
2: কি বলবো?
1: তোমাকে বলে লাভ কি, এরকম বললেও তো পারতে।
2: আচ্ছা, জানা থাকলো।
1: অনিলা, এসব এখন রাখো, আজ আমাদের সভা হবে না।
2: কেন হবে না? খুব হবে, আমি এত করে সব আয়োজন করেছি, সে আমি নষ্ট হতে দিতে পারবো না।
1: আজ আমাদের সভার কাজ হওয়া অসম্ভব।
2: তোমাদের সভা না হয় না হবে, আজ আমার নিমন্ত্রণ।
1: কি জানি, হয়তো তোমার শোকটা তত বেশি কিছু নয়। সেই যে একসময় তোমার সঙ্গে বড় বড় বিষয়ে কথা বলতাম, তারই ফলে তোমার মনটা হয়তো অনেকটা নিরাসক্ত হয়ে এসেছে।

0: বেয়ারা, রান্নার আয়োজন শুরু হয়েছে?
1: শুরু হয়েছে বলছেন কেন রাজা বাবু? সেই সকাল থেকে বিকাল পর্যন্ত চলিতেছে।
0: তাহলে তো এতক্ষণে রান্নার শেষ পর্যায়ে।
1: তা বলিতে পারেন।
0: কাল ভোরে চলে যাচ্ছি, সবাইকে তাই এই রাতে খাওয়ার দাওয়াত করেছি। কি মনে হয়, আসবে সবাই?
1: আসবে না আবার, আপনার নিমন্ত্রণ, সবাই না এসে পারে?
2: ঘুমিয়েছ অনিলা?
3: জানোই তো, তুমি ঘুমানোর আগে আমি ঘুমাই না।
2: রাত একটা বাজলো, তাই না?
3: হ্যাঁ।
2: আমার দ্বৈত দলের সবাই আসলো না কেন?
3: জানি না।
2: কানাইলালও এলো না।
3: তোমার কানাইলালও আসেনি?
2: না, আসেনি। পয়লা নম্বরে যারা টেনিসের দলে যোগ দিয়েছিল তারাও কি আসেনি? শুনলাম কাল ভোরের গাড়িতে শীতাংশু মহলে চলে যাচ্ছে, তাই তারা সেখানে বিদায় ভোজ খেতে গিয়েছিল।
3: আমার আয়োজন ঠিক ছিল
2: অনিলা। আজ যে রকম ভোজের আয়োজন করেছিলে এমন আর কোনোদিনই করনি। এমনকি আমার মতো বেহিসেবি লোকদেরও মনে হচ্ছে খরচটা অতিরিক্ত করা হয়েছে।
3: খরচের হিসাব শুধু কি টাকা দিয়ে হয়?
2: এ কি, উঠে বসলে যে?
3: বাসনগুলো তুলতে হবে।
2: আচ্ছা, আমি তাহলে ঘুমিয়ে পড়ি।

0: পরের দিন যখন ঘুম ভাঙল তখন বেলা প্রায় 8টা হবে। শোবার ঘরে টিপায়ের উপর সবসময় আমার চশমাটা খুলে রাখি। সেখানে তাকিয়ে দেখি আমার চশমা চাপা দেওয়া একটুকরো কাগজ, তাতে অনিলার হাতে লেখা একটি ছোট চিঠি।
1: আমি চললাম, আমাকে খুঁজতে চেষ্টা করো না, করলেও খুঁজে পাবে না।
0: আমাকে খুঁজতে চেষ্টা করো না, করলেও খুঁজে পাবে না, এ কথার মানে কি? আচ্ছা, অনিলা কি ঘর ছেড়েছে? কিছু তো বুঝতে পারছি না। টিপাহের উপর গয়নার বাক্স, গয়নাগুলো নিয়ে যায়নি তো? না, সমস্ত গয়না এমনকি হাতের চুড়ি বালা পর্যন্ত সব ঠিক আছে, কেবল শাখা এবং হাতের লোহা ছাড়া সবই তো আছে।
2: অনিলা, অনিলা!
0: খোপের মধ্যে চাবির গোছা, অন্য খোপে কাগজের মোড়কে ভরা কিছু টাকা, সিকি দোয়ানি, অর্থাৎ মাসের খরচ বাঁচিয়ে অনিলার হাতে যা কিছু জমেছিল তার শেষ পয়সাটি পর্যন্ত রেখে গেছে, একটি খাতায় বাসনকোসন জিনিসপত্রের ফর্দ, এবং ধোপার বাড়িতে যেসব কাপড় গেছে তার হিসাব, গয়লা বাড়ির এবং মুদির দোকানের দেনার হিসাবও টোকা আছে, কেবল তার নিজের ঠিকানা নেই। তার মানে অনিলা সত্যি সত্যি চলে গেছে। এ কি, পয়লা নম্বর বাড়ির দরজা জানালা বন্ধ, দেউরির কাছে বসে দারোয়ানজি গড়গড়ায় তামাক টানছে, তার মানে জমিদার বাবু ভোর রাতে চলে গেছেন। আচ্ছা, অনিলা তার সাথে চলে যায়নি তো?

0: জায়গাটা বড় মনোরম, কি বলো বেয়ারা?
1: ঠিক বলিয়াছেন রাজা বাবু, কিন্তু বেড়াইতে আসিয়া এখানে এতদিন কাটাইয়া দিবেন বুঝিতে পারি নাই।
0: মনে হচ্ছে এখানেই বাকি জীবনটা কাটিয়ে দিই।
1: কলকাতার পয়লা নম্বর বাড়ি এখনো আমরা কিন্তু ছাড়ে নাই।
0: ওই বাড়িতে আপাতত ফিরে যেতে ইচ্ছে করছে না।
2: একদিন অনিলার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। মানুষ কত আকাঙ্ক্ষা, কত আয়োজন, কত আবেগের অপব্যয় করে থাকে। কত দিন, কত রাত, কত বছর নিশ্চিন্ত মনে কেটে গেল। স্ত্রী বলে একটা সজীব পদার্থ আছে, এই ভেবে এতদিন চোখ মুজেছিলাম। আজ হঠাৎ চোখ খুলে দেখি বুদবুদ ফেটে গেছে। গেছে যাকগে, কিন্তু জগতে সবই তো বুদবুদ নয়। যুগ যুগান্তরের জন্ম মৃত্যুকে অতিক্রম করে টিকে রয়েছে এমন সব জিনিস কি আমি চিনতে শিখিনি?
3: এই আয়নার দিকে তাকিয়ে দেখো তো, আমাকে খুঁজে পাও কিনা।
2: এখানে অনিলা বসে চুল পাতত। হ্যাঁ, এই আয়নায় অনিলা নিজেকে দেখত। দেখি তো এর ভিতরে কি আছে। রেশমের লাল ফিতে বাঁধা এতগুলো চিঠি, কার লেখা? হ্যাঁ, চিঠিগুলি পয়লা নম্বর থেকে এসেছে। কি লেখা এখানে?
4: আমার এই চিঠি না পড়ে যদি তুমি ছিঁড়ে ফেলো তবু আমার দুঃখ নেই। আমার যা বলার কথা তা আমাকে বলতেই হবে। আমি তোমাকে দেখেছি, এতদিন এই পৃথিবীতে চোখ মেলে বেড়াচ্ছি, কিন্তু দেখার মতো দেখা আমার জীবনে এই 32 বছর বয়সে প্রথম ঘটল। চোখের উপরে ঘুমের পর্দা টানা ছিল, তুমি তোমার সোনার কাঠি ছুঁয়ে দিয়েছ। আজ আমি নবজাগরণের ভিতর দিয়ে তোমাকে দেখলাম। তুমি স্বয়ং তোমার সৃষ্টিকর্তার পরম বিস্ময়ের ধন। দেখলাম সেই অনির্বচনীয় তোমাকে। আমার যা পাওয়ার তা পেয়েছি, আর কিছুই চাই না। কেবল তোমার স্তব তোমাকে শোনাতে চাই। যদি আমি কবি হতাম তাহলে আমার এই স্তব চিঠিতে তোমাকে লেখার দরকার হতো না। ছন্দের ভিতর দিয়ে সমস্ত জগতের কণ্ঠে তাকে প্রতিষ্ঠিত করে যেতাম। আমার এই চিঠির কোনো উত্তর দেবে না জানি, কিন্তু আমাকে ভুল বুঝো না। আমি তোমার কোনো ক্ষতি করতে পারি এমন সন্দেহ মাত্র মনে না রেখে আমার পূজা নীরবে গ্রহণ করো। আমার এই শ্রদ্ধাকে যদি তুমি শ্রদ্ধা করতে পারো তাতে তোমারও ভালো হবে। আমি কে সে কথা লেখার দরকার নেই, কিন্তু নিশ্চয়ই তা তোমার মনের কাছে গোপন থাকবে না।
2: একটা না, দুটো না, পঁচিশটা চিঠি। আচ্ছা, শীতাংশু মৌরির কোনো চিঠির উত্তর কি অনিলার কাছ থেকে গিয়েছিল? এই চিঠিগুলো পড়ে তা মনে হচ্ছে না। কি আশ্চর্য, শীতাংশু যাকে ক্ষণকালের ফাঁক দিয়ে দেখেছে আজ 8 বছরের ঘনিষ্ঠতার পর এই পরের চিঠিগুলোর ভিতর দিয়ে তাকে প্রথম দেখলাম। আমার চোখের উপরকার ঘুমের পর্দা এত মোটা ছিল।
3: পুরোহিতের হাত থেকে আমাকে তুমি পেয়েছিলে, কিন্তু বিধাতার হাত থেকে আমাকে গ্রহণ করার মূল্য তুমি কি দিতে পেরেছ অদ্বৈত চরণ? তুমি তোমার দ্বৈত দলকে তার চেয়ে অনেক বড় করে দেখেছ। তুমি আমাকে কোনো দিনই দেখনি, এক নিমিষের জন্য পাওনি। এই আমাকে আর কেউ যদি নিজের জীবন উৎসর্গ করে পেয়ে থাকে তবে কি বলে কার কাছে তোমার ক্ষতির নালিশ করবে? শীতাংশু মৌলিতার শেষ চিঠিতে কি লিখেছে পড়ে দেখো।
4: বাইরে থেকে আমি তোমার কিছুই জানি না, কিন্তু অন্তরের দিক থেকে আমি দেখেছি তোমার বেদনা। এইখানে বড় কঠিন আমার পরীক্ষা। আমার এই পুরুষের বাহু নিশ্চেষ্ট থাকতে চাই না। ইচ্ছা করে স্বর্গবর্তের সমস্ত শাসন বিদীর্ণ করে তোমাকে তোমার জীবনের ব্যর্থতা থেকে উদ্ধার করে আনি। তারপরে এও মনে হয় তোমার দুঃখই তোমার অন্তর্যামীর আসল, সেটি হরণ করার অধিকার আমার নেই। কাল ভোরবেলা পর্যন্ত মেয়াদ নিয়েছি, এর মধ্যে যদি কোনো দৈববাণী আমার এই দ্বিধা মিটিয়ে দেয় তাহলে যা হয় একটা কিছু হবে। বাসনার প্রবল হাওয়া অনেক সময়ে আমাদের পথ চলার প্রদীপকে নিভিয়ে দেয়, তাই আমি মনকে শান্ত রাখব, এক মনে শুধু এই মন্ত্র জপ করব, তোমার কল্যাণ হোক।
3: কিছু বুঝতে পারলে? আর কোনো দ্বিধা আছে?
2: বুঝতে পেরেছি, দ্বিধা দূর হয়ে গেছে আমার, দুজনার পথ এক হয়ে মিলেছে। মাঝের থেকে শীতাংশুর লেখা এই চিঠিগুলো আমারই চিঠি হয়ে উঠল, ওগুলো আজ আমারই প্রাণের স্তব মন্ত্র। কতকাল চলে গেল, না বই পড়তে আর ভালো লাগে না। অনিলাকে একবার কোনো মতে দেখার জন্যে মনের মধ্যে এমন বেদনা উপস্থিত হল, কিছুতেই স্থির থাকতে পারলাম না। খবর নিয়ে জানলাম শীতাংশু তখন মসুরি পাহাড়ে, সেখানে গিয়ে শীতাংশুকে অনেকবার পথে বেড়াতে দেখেছি, কিন্তু তার সঙ্গে কখনো অনিলাকে দেখিনি। ভয় হলো পাছে আমার অনিলাকে অপমান করে ত্যাগ করে থাকে, আমি থাকতে না পেরে একেবারে তার সঙ্গে গিয়ে দেখা করলাম।
1: রাজাবাবু, কলকাতা থেকে একজন লোক আসিয়াছে আপনার সাথে দেখা করতে।
0: কলকাতা থেকে কে?
1: আপনি তাকে চিনেন বাবু? যে পয়লা নম্বর বাড়িতে আমরা উঠিয়াছিলাম তার পাশের বাড়িতে ওই বাবু থাকেন।
0: তার মানে গলির দুই নম্বর বাড়ি? ও অদ্বৈত চরণ এসেছেন?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অদ্বৈত চরণ বাবু, এতক্ষণ এলাম আমার মনে পড়ে আছে।
0: ওকে ভিতরে নিয়ে আসো।
1: আসুন আসুন বাবু, রাজা বাবু আপনাকে ভিতরে ডাকিয়াছে, আসুন।
0: কি ব্যাপার অদ্বৈত চরণ বাবু হঠাৎ আমার কুঠিতে?
2: এই জায়গাটি খুব সুন্দর, নিরিবিলিও বটে, কি মিষ্টি পাখির ডাক, পাশ দিয়ে ঝর্ণার কলকল শব্দ।
0: গত কয়েকদিন ধরে এই দক্ষিণ ভারতে আপনাকে দেখে আমি বেশ অবাক হয়েছি, আপনি কি বিশেষ কোনো কথা আমার সাথে বলতে চান?
2: না, মানে
0: আপনার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল কলকাতার পয়লা নম্বর বাড়ির গলিতে। ওই সাক্ষাৎ নিশ্চয়ই ভালো হয়নি, কিন্তু আমার আচরণে আপনি ব্যথিত হবেন না। আমি বাইরে যত কঠিনই হই না কেন, ভেতরটা আমার ঠিক অন্যরকম।
2: আচ্ছা, আমি সরাসরি বলে ফেলি, এই দক্ষিণ ভারতে আমি এসেছি শুধু একবার অনিলাকে দেখতে।
0: মানে?
2: মানে যদি একবার সুযোগ করে দিতেন অনিলাকে একবার দেখেই চলে যেতাম। না, বিশেষ কোনো কথা আমি বলবো না, আপনার ভয় নেই।
0: আপনি মনে করছেন অনিলা আমার সাথে আছে? কি মুশকিল!
2: আপনার সাথে নেই, তবে কোথায়?
0: আপনিও বলছেন কোথায়? বড় অবাক করলেন, আমি তো জানি সে আপনার সঙ্গেই আছে।
2: আমার সঙ্গেই তো ছিল, কিন্তু আপনি যেদিন ভোরে দক্ষিণ ভারতের উদ্দেশ্যে বের হলেন সেদিন ভোরে অনিলা একটা চিঠি লিখে ঘর থেকে বের হয়েছে।
0: তার মানে অনিলা এখন আপনার সাথে নেই?
2: আমি এতদিন মনে করেছি অনিলা বুঝি আপনার সাথে চলে এসেছে, আর আপনিও তো দক্ষিণ ভারতে বেড়াবার কথা বলে আর কলকাতায় ফেরেননি।
0: কলকাতায় ফিরিনি, কারণ এ জায়গাটা আপনিও তো বলছিলেন বড় সুন্দর, আমার পছন্দ হয়ে গেছে। তার মানে কলকাতা থেকে আপনি এখানে ছুটে এসেছেন শুধু অনিলাকে একবার দেখতে? বড় অবাক হলাম আমি। আমি তো জানতাম আপনি শুধু বই আর দৈততের নিয়েই থাকেন।
2: আচ্ছা, একটা কৌতূহল হচ্ছে আমার, আপনি অনিলাকে অনেকগুলো চিঠি দিয়েছেন, সে তো সত্যি, কিন্তু অনিলা কোনো চিঠির জবাব দেয়নি আপনাকে?
0: আমি অনিলার কাছ থেকে জীবনে কেবল একটি মাত্র চিঠি পেয়েছি, সেটি আপনাকে দেখাতে পারি। চিঠিটা আমার বুক পকেটেই থাকে সব সময়, এই ছোট এনামেল করা সোনার কার্ড কেস, এর ভিতরেই রেখেছি, দেখবেন।
2: যদি বলি দেখব না, তবে নিজের ইচ্ছাকে গোপন করা হবে।
0: তবে দেখুন।
3: আমি চললাম, আমাকে খুঁজতে চেষ্টা করো না, করলেও খোঁজ পাবে না।
2: আশ্চর্য, একই রকম একটি চিঠি অনিলা আমাকে দিয়ে ঘর থেকে বের হয়েছে।
0: মানে?
2: সেই অক্ষর, সেই লেখা, সেই তারিখ, এবং যে নীল রঙের চিঠির কাগজের অর্ধেকটা আমার কাছে, এই টুকরাটি তারই বাকি অর্ধেক।
0: তাই নাকি?
2: বড় অদ্ভুত।
5: এতক্ষণ পয়লা নম্বর গল্প অবলম্বনে নাটক সখী ভালোবাসা কারেকয়ের অভিনয় শুনলেন। মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ তারিক মঞ্জুর। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অদ্বৈতচরণ, কামাল আহসান, শীতাংশু মৌলি, আজাহারুল ইসলাম, অনিমা, ফরজান আরা খানম, কানাইলাল, আবু হারুন টিটু, চণ্ডীচরণ, ইকবাল বাবু, গজেন্দ্র, শিশির রহমান, বেহারা মোহাম্মদ ইয়াহিয়া ভুঁইয়া, শব্দগ্রহণ ও সম্পাদনা মোহাম্মদ লিয়াকত হোসেন, প্রযোজনা আলিয়া ফেরদৌসী।
6: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ময়মনসিংহ সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এ সফরে তিনি খাল পুনঃখনন ও নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন করবেন এবং সাংগঠনিক সভায় যোগ দেবেন। প্রেস উইং জানায়, আগামীকাল সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। তিনি দুপুর ১২টায় ত্রিশালের বৈলোর ইউনিয়নের ধরারখাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খনন উদ্বোধন করবেন। দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাক বাংলোতে বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন তিনি। এরপর সন্ধ্যা ৬:৩০টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামেসার পরিবারের সঙ্গে দেখা করাচ্ছেন। তিনি গতরাতে ওই বাসায় গিয়ে রামেসার বাবা মায়ের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ সময় শোকে কাতর রামেসার বাবা তার অপর এক সন্তানকে নিয়ে একটি সুস্থ ও মানবিক পরিবেশে যেন বসবাস করতে পারেন তা নিশ্চিত করতে অনুরোধ জানান। ক্রন্দনরত ওই পিতাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী একটি ভালো পরিবেশে রামেসার পরিবারের বসবাসের বিষয়টি নিশ্চিত করার এবং তাদেরকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রামেসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়ার সহ ভবিষ্যৎ দায়িত্বভারও প্রধানমন্ত্রী গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাদিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী রামেসার পরিবারকে আশ্বস্ত করে বলেন, দ্রুত এই মামলার চার্জশিট প্রদান এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাট থেকে ৭ বছর বয়সী শিশু রামেসার মরদেহ উদ্ধার করে পুলিশ। রামেসার হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আসন্ন ঈদ উল আজহার সময় দ্রুত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্ন নগর নিশ্চিত করার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম জানান, পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করতে ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ১০৫০ লিটার সাবলন এবং ১৪০০০০ বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হবে। আজ রাজধানীর এলিফ্যান্ট রোডে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত বায়োডিগ্রেডেবল ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদের দিন দুপুর ১২টা থেকে পরবর্তী ৮ ঘণ্টার মধ্যেই নগরীর কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। এছাড়া নগরবাসীকে নির্ধারিত স্থানে কোরবানি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে সেখানে পশু কোরবানি না দিতে সবাইকে সচেতন থাকতে হবে। আসন্ন ঈদ উল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ পাওয়া যাচ্ছে ১ জুনের টিকিট। বাংলাদেশ রেলওয়ে জানায়, অনলাইনে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। আগামীকাল বিক্রি হবে ২রা জুনের, রোববার ৩রা জুনের টিকিট এবং সোমবার পাওয়া যাবে ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট। ঈদ উল আজহা উপলক্ষে মেট্রো রেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঈদের ছুটির অন্যান্য দিনে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৬:৩০ এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭:১৫ ছেড়ে যাবে। উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯:৩০ আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০:১০। একটি সম্ভাব্য শান্তি চুক্তির রূপরেখা তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। আজ ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, উভয় পক্ষ এখন বার্তা ও খসড়া বিনিময় করছে। এর আগে একজন ইরানি কর্মকর্তা আল জাজিরাকে জানান, আলোচকরা একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছেন। তবে রয়টার্স জানায়, তেহরানের ইউরেনিয়াম মজুদ ও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান নিজ নিজ অবস্থানে অটল রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আলোচনায় কিছু ভালো দিক রয়েছে, তবে হরমুজ প্রণালীতে যে কোনো টোল আদায় ব্যবস্থা গ্রহণযোগ্য হবে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্র উদ্ধার করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। তবে ট্রাম্পের মন্তব্যের আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি ইউরেনিয়াম বিদেশে পাঠানো হবে না জানিয়ে নির্দেশনা জারি করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলে উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় পালার আয়োজনে। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আফরোজা ইয়াসমিন, এস এম আসাদুজ্জামান, ওয়াহেদ আফরিন, নীলুফার ইয়াসমিন এবং আমি খান্নজম ই এলাহি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, লুৎফুন্নাহার মেরি এবং মোহাম্মদ আরিফ বিল্লা। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
2: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন আসিয়া আলিম। প্রথম গানের গীতিকার ও সুরকার কানাইলাল শীল।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পল্লীগীতি আসিয়া আলিমের কণ্ঠে। এবারের গানের গীতিকার ও সুরকার কুটি মনসুর।

পরপর দুখানি পল্লীগীতি শুনলেন শিল্পী ছিলেন আসিয়া আলেম। এ অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এবারে আমাদের আয়োজনে থাকছে আধুনিক গান। শিল্পী মোহাম্মদ ইয়াকুব হোসেন বাবলা, গানের কথায় এবং সুরে মিল্টন খন্দকার।

শুনছেন আধুনিক গান, শিল্পী মোহাম্মদ ইয়াকুব হোসেন বাবলা। এই গানটির সুরকার এবং গীতিকার মিল্টন খন্দকার।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ ইয়াকুব আলী, মোহাম্মদ ইয়াকুব হোসেন বাবলা।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। অনুষ্ঠানমালায় এখন আপনারা শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শায়লা ইমাম কান্তা।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন শায়লা ইসলাম কান্তা, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।

0: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে আলোকিত জীবন, গ্রন্থনা ও উপস্থাপনা মুফতি মোহাম্মদ আল আমিন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। সম্মানিত শ্রোতা, মানব জীবনকে আলোকিত করতে অবশ্যই জীবনকে কোরআন সুন্নাহ অনুযায়ী গঠন করতে হবে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, এক কোরআন, দুই আমার সুন্নাহ। যতক্ষণ পর্যন্ত তোমরা এই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআনুল করিমের অন্যতম একটি সুরা, সুরা তহা সম্পর্কে জানি। এর অন্তর্নিহিত শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান।
2: সুরা তহার অপর নাম সুরা কালিম। মুসনাদে দারিমিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করার 2000 বৎসর পূর্বে সুরা তহা ও ইয়াসিন ফেরেশতাদেরকে পাঠ করে শুনান। তখন ফেরেশতাগণ বলেছিলেন, ওই উম্মত অত্যন্ত সৌভাগ্যবান ও বরকতময় যাদের প্রতি এই সুরা অবতীর্ণ হবে। তারা পুণ্যবান যারা এই সুরা হেফজ করবে তথা মুখস্থ করবে, এবং তারা অপরিসীম সৌভাগ্যশীল যারা এই সুরা পাঠ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন মাজিদ অবতীর্ণের ধারা শুরু হল, তখন থেকে বিভিন্ন প্রয়োজন ও অবস্থার প্রেক্ষিতে সুরা ও আয়াত নাজিল হতো। এইরূপভাবে সুরা তহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। প্রথমটি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে রত অবস্থায় এক পার উপর ভর করে অপর পা উঠিয়ে রেখে কষ্ট করে নামাজ পড়তেন। তখন তার কষ্টকে লাঘব করার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাসকা ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা। তাহা, আপনাকে কষ্ট ও ক্লেশ দেবার জন্য আমি কোরআন অবতীর্ণ করিনি, কিন্তু তাদের উপদেশের জন্য যারা ভয় করে। দ্বিতীয়টি হল যে হযরত জাহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন কোরআন মাজিদের উপর আমল শুরু করলেন এবং অনেক লম্বা সময় নিয়ে তেলাওয়াত এবং নামাজ পড়তেন, যা ছিল তাদের জন্য অনেক কষ্টদায়ক। এই পরিপ্রেক্ষিতে উক্ত সূরা তহা অবতীর্ণ হয়। তৃতীয়টি হল কোরআন মাজিদ অবতরণের সূচনা লগ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবাগণ সারা রাত ব্যাপী তাহাজ্জুদ নামাজে দণ্ডায়মান থেকে তেলাওয়াতে মশগুল থাকতেন, এ কারণে তার পা মুবারক ফুলে যেত। এই অবস্থা দেখে কাফির মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করে বলত, কোরআন আর নামাজ নিয়ে এত ব্যস্ত থাকার কারণে তার এ করুণ পরিণতি ও সাক্ষাৎ মুসিবত। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য উক্ত সূরা নাজিল করেন।
1: মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনব প্রশ্নোত্তর পর্ব। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি মাওলানা মোহাম্মদ মনজুর হোসেন খন্দকার, খতিব উত্তরবাড্ডা কেন্দ্রীয় জামে মসজিদ।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: প্রথমেই আমাদের কাছে জানতে চেয়েছেন ময়মনসিংহ থেকে সাইদুল হক, একজন মাইয়েতের একাধিকবার জানাজার নামাজ পড়া যায় কিনা।
4: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে একজন মাইয়েতের একটা জানাজা আদায় করা। প্রসঙ্গটা হচ্ছে এরকম, এখন আমাদের যে উনি চাকরি করেন রাজশাহীতে, এখানে দীর্ঘদিন ধরে থাকার কারণে মানুষের একটা ভালোবাসা, মানুষের একটা শ্রদ্ধা আবেগ ওনার প্রতি। ওনার বাড়ি কুমিল্লাতে, এখন রাজশাহীতে কিছু মানুষ চাচ্ছেন, সেখানেও ওনার জন্য দোয়া ইস্তেগফার করবেন জানাজার মাধ্যমে। কুমিল্লা যেহেতু বাড়ি, এখানে অনেক আত্মীয় স্বজন আছেন। এরকম পরিস্থিতিতে একাধিক জানাজার ব্যাপারে ফুকাহায়ে কেরাম মত দিয়েছেন, ওলি অর্থাৎ তার নিকটাত্মীয় আত্মীয়রা, ছেলে সন্তান আত্মীয়রা যদি জানাজা না পড়ে তাহলে প্রথমবারের পর দ্বিতীয়বার ওলি পড়ে নাই তারা পড়বে, এইরকম সুযোগের জন্য দ্বিতীয়বার জানাজা বৈধ হতে পারে, বৈধ হবে। কিন্তু ওলি যদি আগে পড়ে নেয় তাহলে দ্বিতীয়বার না পড়ার জন্য ফুকাহায়ে কেরাম মত দিয়েছেন। অতএব মূল বিষয়টা হচ্ছে আমরা চেষ্টা করব আমাদের মাইয়াতের জানাজা একটাতে সীমাবদ্ধ রাখার জন্য। যদি একান্ত দুইটা করতে হয় তাহলে ওলি যারা, নিকটাত্মীয় যারা, তারা প্রথম জানাজা পড়বে না, শেষ জানাজাটাতে তারা শরীক হবে।
1: এর সাথে আরো একটি প্রশ্ন একটু আমি জানতে চাই আপনার মাধ্যমে, শ্রোতাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই যে গায়েবানা জানাজা নামে আমাদের সমাজে পড়া হয়ে থাকে, বিভিন্ন সময় আমরা দেখে থাকি, তো এই গায়েবানা জানাজা নামাজটা এটা ইসলামী শরীয়তে জায়েজ কিনা?
4: না, গায়েবানা জানাজার কোন সুযোগ ইসলামী শরীয়তে নেই। একটাই মাত্র দৃশ্যপট আমাদের সামনে আসে, সেটা নাজ্জাশীর জানাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার লাশ উপস্থাপন করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখেই নামাজ আদায় করেছেন। তবে ফুকাহায়ে কেরাম খুব কঠিন শর্তের মাধ্যমে কিছু কথা বলেছেন যে এমন দেশে কোন মাইয়ের যদি মৃত্যুবরণ করে সেখানে তার জানাজা কেউ পড়েনি, তার জানাজাই হয়নি, এখন তার পক্ষ থেকে যদি কেউ জানাজা পড়ে ওই শর্ত সাপেক্ষে, যদি জানাজা পড়া না হয়, এখানে আনার সুযোগ না থাকে, তাহলে তার পক্ষ থেকে জানাজা পড়তে পারবে, তাও সেটা ফুকাহায়ে কেরাম বলেছেন।
1: আমাদের কাছে জানতে চেয়েছেন রাজশাহী থেকে খাদিজা আক্তার, মহিলাগণ স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা বা নফল ইবাদত করতে পারবে কিনা?
4: আমরা বুখারীর একটা হাদিস, এই হাদিসটা পড়ে অনুবাদ করলে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। 5195 নম্বর হাদিস, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইযনি, কোন মহিলার জন্য জায়েজ নেই স্বামী উপস্থিত থাকা অবস্থায় নফল কোন রোজা রাখবে স্বামীর অনুমতিবিহীন। স্বামীর অনুমতিবিহীন নফল রোজা, নফল নামাজ এগুলোতে নিরুৎসাহিত করা হয়েছে, রাখতে নিষেধ করা হয়েছে।
1: চাঁদপুর থেকে জানতে চেয়েছেন মোহাম্মদ আলম খান, তিনি প্রশ্ন করেছেন ঋণ করে কোরবানি করা যাবে কিনা?
4: কোরবানির জন্য প্রথমেই ইসলামী শরিয়া যে বিষয়টাকে ফলো করে তা হচ্ছে তার সামর্থ্য আছে কিনা। জাকাতের ক্ষেত্রে যেমন জাকাত দেওয়ার আগেই তার নেশাব পরিমাপ করা হয়, কোরবানির আগেও কোরবানির তার সামর্থ্যতা যাচাই করা হয় যে সামর্থ্য আছে কিনা। সামর্থ্যবানের উপরই কোরবানি ওয়াজিব, সামর্থ্য যার নাই তার উপর ওয়াজিব নয়। এখানে আরো কিছু শক্ত মশালা আছে, এইরকম ব্যক্তির কোরবানির পশু হারিয়ে গেলে, আবার পাওয়া গেলে আরেকটা ক্রয় করে আরেকটা দিতে হবে, মানে এখানে খুব একটা শক্ত বাইন্ডিং তার জন্য। অতএব সামর্থ্য যার নাই সে ঋণ করে করবে না, যার সামর্থ্য আছে, টাকা কোনো কারণে আটকে আছে, সে ঋণ করে করবে।
1: গাজীপুর থেকে জানতে চেয়েছেন জনাব শামসুল হক, তিনি প্রশ্ন করেছেন একই পশুতে কোরবানি আকিকা কিংবা মানত করা, অর্থাৎ মানতের কোরবানি করা যাবে কিনা?
4: কোরবানি আল্লাহর জন্য, ইন্না সালাতি ওয়া নুসুকি নুসুক, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে পশু জবাই করা হয় সেগুলো হচ্ছে নুসুকের আওতাধীন। তো কোরবানি আমি আল্লাহর জন্য করছি, আকিকার যে পশু জবাই করছি আল্লাহর জন্য করছি, দম হাদি এ সমস্ত বিষয়গুলো মানতের, এগুলো সবগুলোই আল্লাহর জন্য করা। আল্লাহর জন্য করা বিষয়গুলো একত্রিত করা যাবে কিনা, এটা ফুকাহায়ে কেরামের ইখতিলাফ আছে। কেউ বলেছেন যে একত্রিত না করে আলাদা আলাদা পশুতে আলাদা আলাদা নিয়ত, সেটাই সবচেয়ে বেশি উপযুক্ত। কিন্তু কেউ যদি কোরবানির পশুর সাথে আকিকা করার নিয়ত করে, তার নিয়ত শুদ্ধ হবে, তার আকিকা সহি হবে।
1: ধন্যবাদ সম্মানিত শ্রোতা। প্রতিবেশীর হক সম্পর্কে বুখারী শরীফের হাদিসের বিস্তারিত বিশ্লেষণ করছেন মাওলানা মুফতি নেসারউদ্দিন।
5: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা জালা জিব্রিলু ইউসিনি বিল জারি হাত্তা জনন্তু আন্নাহু সাইওয়ারিতুহু। জিব্রিল আমিন আলাইহি সাল্লাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি উপদেশ দিতে থাকলেন যে আমি মনে করলাম তাকে উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। প্রিয় শ্রোতা, একটু ভাবুন যে সম্পর্ক রক্তের নয়, তাকেও ইসলাম এত মর্যাদা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে আরো বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু।
6: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন পবিত্র আসর নামাজের আজানের পর। বাংলাদেশ বেতার ঢাকা। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কুরআন। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।
7: আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: প্রিয় শ্রোতা, একটু ভাবুন, যে সম্পর্ক রক্তের নয় তাকেও ইসলাম এত মর্যাদা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে আরো বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা, মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকহু। আল্লাহর কসম, সে মুমিন নয়। এ কথাটি নবীজি তিনবার বলেছেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার কথা বলছেন, কে মুমিন নয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যাদের কারণে প্রতিবেশীরা অশান্তিতে থাকে।
4: সম্মানিত শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। কোরআন সুন্নার আলোকে আমাদের জীবনকে আলোকময় করতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন আলোকিত জীবন এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শুক্রবার বিকেল 4:35। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।
5: এতক্ষণ শুনলেন আলোকিত জীবন, গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মুফতি মোহাম্মদ আল আমিন।
6: বাংলাদেশ বেতার ঢাকা, একটি জনসচেতনতামূলক বার্তা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গৃহীত কতিপয় নির্দেশনা। পবিত্র ঈদ উল আজহার পূর্বের তিন দিন এবং পরের তিন দিন পচনশীল দ্রব্য, যাত্রী, পশুবাহী গাড়ি এবং জরুরি সেবামূলক গাড়ি ব্যতীত অন্য কোনো কাভার্ড ভ্যান, লরি, ট্রাক এবং লং ভেহিকেল রাস্তায় চলাচল করতে কিংবা ফেরিতে পারাপার হতে পারবে না। সদরঘাটে ঈদের পূর্বে 5 দিন, ঈদের দিন ও ঈদের পরে 5 দিন ডিঙি নৌকা চলাচল বন্ধ থাকবে। সন্ধ্যার পর যাত্রীবাহী স্পিডবোট চলাচল ও বন্ধ থাকবে এবং বাল্কহেড ঈদের পূর্বে 5 দিন ও ঈদের পরে 3 দিন বন্ধ রাখতে হবে। প্রতিটি লঞ্চের ধারণ ক্ষমতা বড় করে লঞ্চের সামনে লিখে রাখতে হবে। পবিত্র ঈদ উল আজহার উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য মোবাইল ও হটলাইন নম্বর, পুলিশ অধিদপ্তরের সেন্ট্রাল মনিটরিং সেলের নম্বর 01-32-000-1300 অথবা 01-32-000-1299 এবং হটলাইন নম্বর 999, কোস্ট গার্ডের হটলাইন নম্বর 1611, ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর 102, WBIWT এর হটলাইন নম্বর 1611 এবং নো পুলিশ এর নম্বর 01320169598। বার্তাটি শুনলেন, এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আয়োজনে এখন শুনবেন খাল খননের গান। গানে কণ্ঠ দিয়েছেন মনির খান ও রিজিয়া পারভিন এবং সহশিল্পীবৃন্দ। রচয়িতা আবু বকর সিদ্দিক, সুর দিয়েছেন গীতিকার নিজেই।

এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অল্পক্ষণের মধ্যেই শুনতে পাবেন প্রথমে ইংরেজি ও পরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum, 5 PM. This is Bangladesh Better, the news read by Mongmara Singh. Prime Minister and BNP Chairman Tariq Rahman is scheduled to visit Moymenshing tomorrow to attend a series of official and political programs. During the visit, the Prime Minister will inaugurate a canal re-excavation project, formally open the national program marking the birth anniversary of national poet Qazi Nazrul Islam and attend an organizational meeting of the ruling BNP. Prime Minister's press wing shared the schedule today. It said Tariq Rahman will leave Dhaka for Trishul in Moymenshing by road at 9 AM tomorrow. Around 12 noon, he will inaugurate the re-excavation work of the Dhurar Canal at Boiler Union in Trishul. Later, after a short break at the Trishul Nazrul Dak Bungalow, the Prime Minister will join the national program celebrating the 127th birth anniversary of the national poet Qazi Nazrul Islam at the Nazrul Stage in Trishul at 3 PM. He will also formally inaugurate the 3-day Nazrul birth anniversary celebrations there. Later, at 5 PM, Tariq Rahman will participate in an organizational meeting of BNP's Moymenshing North, South and Metropolitan Units at the Nazrul Auditorium in Trishul. The Prime Minister is expected to leave Moymenshing for Dhaka by road around 6:30 PM. Dhaka South City Corporation has announced preparations to quickly remove waste and ensure a clean city during the upcoming Eid al-Adha. DSCC Administrator Mohammed Abdul Salam said, of 46 tons of bleaching powder, 1,050 liters of Sevlon and 1,40,000 biodegradable bags will be distributed in 75 wards to ensure a clean city. He said this at a distribution ceremony of biodegradable bags and bleaching powder in the capital today. The DSCC administrator said the city's sacrificial waste will be removed within 8 hours from 12 noon on the day of Eid al-Adha. The advance train tickets for the return journey of June 1st ahead of Eid al-Adha are being sold today. Bangladesh Railway said the sale of tickets for western and eastern regions started from 8 AM. Tickets for June 2nd will be sold tomorrow, tickets for June 3 on Sunday, and tickets for the return journey for June 4 will be available on Monday. Meanwhile, the railway authorities have arranged for limited instant tickets at railway stations for those who could not book train tickets online or in advance. Dhaka Mass Transit Company Limited has announced a special metro rail schedule for the Eid al-Adha holidays, with services to remain suspended only on Eid day. According to the schedule published yesterday, metro rail services in the capital will operate under limited timings and fixed headways to ensure passenger convenience during the holidays. The government has already declared a 7-day holiday for Eid al-Adha from 25 May to 31 May. The country will celebrate Eid on 28 May. The first train from Uttara North Station will depart at 6:30 AM, while the first train from Motishil Station will leave at 7:15 AM as per the special metro rail schedule. The last train from Uttara North will depart at 9:30 PM and the final train from Motishil will leave at 10:10 PM. Authorities said the trains will operate throughout the day within the fixed schedule, maintaining headways ranging from a minimum of 12 minutes to a maximum of 15 minutes. The US and Iran are engaged in indirect talks aimed at developing a framework for a possible peace agreement. Iran's Isnad news agency said this today. It said the two sides are currently exchanging messages and draft texts. An Iranian official earlier told Al Jazeera that negotiators were very close to reaching an understanding. However, Reuters said the US and Iran stuck to opposing stances over Tehran's uranium stockpile and controls on the Strait of Hormuz. US Secretary of State Marco Rubio said there had been some good signs in talks, but any tool system in the Hormuz Strait would be unacceptable. Earlier, President Donald Trump vowed that the U.S. will eventually recover a stockpile of highly enriched uranium. However, before Trump's comments, Iran's supreme leader, Ayatollah Mujtaba Khamenei, issued a directive that the uranium should not be sent abroad. The final weather and forecast Volatile 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west, northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Rajshahi, Pabna, Bogura, Kushtia, Jashur, Moymansingh, Burshal, Noakhali, Chattogram, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্য সংবাদ পড়ছি এস এম খাইরুল আলম। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর পশুরহাটগুলো প্রস্তুত রয়েছে। ব্যবসায়ী খামার উদ্যোক্তরা বলছেন এবছর বিশেষ করে ঢাকাসহ দেশের শহরগুলোতে ছোট মাঝারি আকারে গরুর চাহিদা বেশি। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আজহাকে ঘিরে প্রতিবছর দেশজুড়ে বিপুল পরিমাণ গবাদি পশু বেচাকেনা হয়। এ সময় লাখো পরিবার কোরবানির জন্য পশু কেনেন। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির পশুর এবারে সম্ভাব্য চাহিদার তুলনায় 22 লাখের বেশি পশু উদ্দিত থাকবে বলে আশা করা হচ্ছে। এবছর রাজধানীতে 27টি পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতায় 16টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওতায় 11টি হাট থাকবে। পাশাপাশি পশুর স্বাস্থ্য ও জননিরাপত্তা নিশ্চিতে হাটগুলোতে 20টি ভেটেরিনারি মেডিকেল টিম সার্বক্ষণিক সক্রিয় থাকবে। ঈদ উল আজহা উপলক্ষে গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা পরিশোধের স্বার্থে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশুলিয়ায় আগামীকাল ও রোববার সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলার তথ্য জানানো হয়। সার্কুলারে বলা হয় সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত ব্যাংক খোলা থাকলেও লেনদেন চলবে দুপুর 1টা পর্যন্ত। ঈদ উল আজহা উপলক্ষে মেট্রো রেল চলাচলে নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ঈদের দিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঈদের ছুটি অন্যান্য দিনে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল 6:30 এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল 7:15 ছেড়ে যাবে। উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 9:30 আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 10:10। আসন্ন ঈদ উল আজহায় ট্রেনে ফিরতি যাত্রা অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ বিক্রি করা হয় 1 জুনের টিকিট। বাংলাদেশ রেলওয়ে জানায় অনলাইনে সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। আগামীকাল বিক্রি হবে 2 জুনের, রোববার 3 জুনের টিকিট এবং সোমবার পাওয়া যাবে 4 জুনের ফিরতি যাত্রার টিকিট। এদিকে যারা অনলাইনে বা আগেভাগে ট্রেনের টিকিট কাটতে পারেননি তাদের জন্য রেল স্টেশনগুলো সীমিত পরিসরে তাৎক্ষণিক টিকিটের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। সম্প্রতি NBR এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এছাড়া আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য এই নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI, ফরেন চেম্বার BGMEA, BKMEA, ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন সহ সকল পক্ষকে জানানো হয়। চলতি মাসের প্রথম 20 দিনে দেশে 262 কোটি 20 লাখ ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছর একই সময় তুলনায় 38.3% বেশি। গত বছর একই সময় দেশে রেমিটেন্সের পরিমাণ ছিল 189 কোটি 70 লাখ মার্কিন ডলার। সেই হিসেবে চলতি বছরে একই সময় প্রবাসী আয় বেড়েছে 72 কোটি 50 লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 20 মে একদিনেই দেশে প্রায় 14 কোটি ডলার রেমিটেন্স এসেছে। এদিকে চলতি অর্থবছরের 1 জুলাই থেকে 20 মে পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে 3,195 কোটি 50 লাখ মার্কিন ডলার। ঢাকার মুদ্রাবাজার কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার পিকফে 123.25 টাকা করে 122.20 টাকা, ইউরো পিকফে 144.67 টাকা করে 141.99 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.17 টাকা করে 164.05 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.08 টাকা করে 32.04 টাকা, দিরহাম বিক্রয় 33.72 টাকা করে 33.10 টাকা, কুয়েতে দিনার বিক্রয় 403.80 টাকা করে 396.25 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.82 টাকা করে 95.04 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31.23 ক্রয় 30.61 এবং থাইবাত বিক্রয় 3.80 ক্রয় 3.72 বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন শুনবেন নজরুল সংগীত, শিল্পী উম্মে সালমা শুভা।

শুনছেন নজরুল সঙ্গীত উম্মে সালমা শুভার কণ্ঠে। এবারে শোনাব খেলিছে জলদেবী সুনীল সাগর জলে।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন উম্মে সালমা শুভা।
1: এ অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
2: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
3: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
2: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
3: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
4: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন হাসন রাজার গান, শিল্পী সলিল চৌধুরী।

0: পরপর দুখানি হাসন রাজার গান শুনলেন শিল্পী ছিলেন সেলিম চৌধুরী।
1: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনে এবার শুনবেন আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন অবন্তী দেবসিথি, গানের গীতিকার বাঁশুরী মোহন দাস এবং সুর করেছেন আলমগীর হায়াত রুমন।

অবন্তীদেব সিথির কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানের গীতিকার ডক্টর সঞ্জয় চক্রবর্তী, সুর করেছেন পুনম চন্দ্র মিত্র।

0: দুখানে আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন অবন্তী দেবসিথী। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসার,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছো। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা। উপস্থাপন করছেন এ কে এম রফিকুল ইসলাম, পরিচালক প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা পরিবেশ অধিদপ্তর।
1: আজ আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস, 22 মে 2026। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস। জাতিসংঘ কর্তৃক ঘোষিত এই দিবসটি জীব বৈচিত্র্য সংরক্ষণে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণের সুদৃঢ় আহ্বান জানায়। যথার্থভাবেই এবছর আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট। এই প্রতিপাদ্য আমাদের সকলকে জীব বৈচিত্র্য হ্রাস রোধে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানায়। প্রতিটি স্থানীয় উদ্যোগ, তা যত ছোটই হোক না কেন, তার ইতিবাচক প্রভাব বহুদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। স্থলজ, সামুদ্রিক এবং অন্যান্য জলজ পরিবেশে বিদ্যমান সকল উপাদান, উদ্ভিদ ও প্রাণীকুলের মধ্যে বিরাজমান প্রজাতিগত, জিনগত এবং প্রতিবেশগত বৈচিত্র্যই হল জীব বৈচিত্র্য। প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়নের সাথে সাথে সভ্যতার ক্রমবিকাশ ঘটলেও মানুষ তার খাদ্য, পানীয়, ওষুধ, বস্ত্র, আশ্রয় ও জ্বালানির জন্য প্রকৃতির উপর নির্ভরশীল, বলা যায় প্রতিবেশগত সেবার উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্যের মূল ভিত্তি। জলবায়ু ও ভূপ্রাকৃতিক অনুকূল অবস্থার কারণে বাংলাদেশ জীব বৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ। বাংলাদেশের পরিবেশ মূলত স্থলজ, অভ্যন্তরীণ জলজ, উপকূলীয় এবং সামুদ্রিক প্রতিবেশে বিভক্ত। আমাদের 118,813 বর্গ কিলোমিটারের সমুদ্র, বিভিন্ন সামুদ্রিক মৎস্য, সামুদ্রিক প্রাণী, পাখি, সমুদ্র শৈবাল, প্রবাল ও সামুদ্রিক কাছিম সহ অসংখ্য প্রজাতির গুরুত্বপূর্ণ আবাস। তবে উদ্বেগের বিষয় হল নদী, প্লাবনভূমি ও জলাভূমির দেশ বাংলাদেশের এই সমৃদ্ধ জীব বৈচিত্র্য বর্তমানে গভীর সংকটে রয়েছে। জনসংখ্যার আধিক্য, দারিদ্র, নিরক্ষরতা, অপ্রতুল স্বাস্থ্য ব্যবস্থা, ভূমির অপরিকল্পিত ব্যবহার, শিল্পায়ন, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাব, অপরিকল্পিত কৃষি ও যোগাযোগ অবকাঠামো, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের অপরিমিত ব্যবহার, গণসচেতনতার অভাব, বনভূমি ধ্বংস, অপরিকল্পিত নগরায়ন, দূষণ, জলবায়ু পরিবর্তন এবং অতিমাত্রায় সম্পদ আহরণ এই বিপর্যয়ের মূল কারণ। বাংলাদেশ 1992 সালে জাতিসংঘ জীব বৈচিত্র্য সনদে স্বাক্ষর করে এবং 1994 সালে তা অনুসমর্থন করে। এবছরের জীব বৈচিত্র্য দিবসের প্রতিপাদ্য অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট একটি গভীর অর্থপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। বৈশ্বিক জীব বৈচিত্র্য সংকট মোকাবেলায় কেবল আন্তর্জাতিক চুক্তি বা জাতীয় নীতিই যথেষ্ট নয়, প্রতিটি ব্যক্তি, পরিবার, সম্প্রদায় ও স্থানীয় সরকারকে নিজের জায়গা থেকে সক্রিয় হতে হবে। বাড়ির আঙিনায় গাছ লাগানো, পুকুর ও খাল দখলমুক্ত রাখা, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার পরিহার করা, বাড়ির পাশের জলাভূমি সুরক্ষা করা, বুনো প্রতিবেশ ও পাখির আবাস সুরক্ষা করা, এ ধরনের ছোট ছোট পদক্ষেপগুলোই একসাথে অনেক বড় পরিবর্তন আনতে পারে জীব বৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে। বাংলাদেশ জাতীয় সংরক্ষণ কৌশলপত্র 2021 থেকে 2036 পর্যন্ত বাস্তবায়নের জন্য প্রণীত হয়েছে এবং জাতীয় জীব বৈচিত্র্য কর্মকৌশল ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া সুনীল অর্থনীতি পরিকল্পনার আওতায় সামুদ্রিক ও উপকূলীয় জীব বৈচিত্র্য সংরক্ষণেও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। জীব বৈচিত্র্য শুধু পরিবেশের সৌন্দর্য নয়, আমাদের অস্তিত্বের ভিত্তি। সুন্দরবনের বাঘ বা গোলপাতা, হাকালুকি হাওরের পাখি, সেন্ট মার্টিন দ্বীপের প্রবাল, এসবই আমাদের জাতীয় সম্পদ, আমাদের গর্বের ধন। এগুলো হারিয়ে গেলে শুধু প্রকৃতি ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে আমাদের খাদ্য নিরাপত্তা, ওষুধ শিল্প, কৃষি এবং জলবায়ু সহনশীলতা। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস 2026-এর প্রতিপাদ্যকে সামনে রেখে আসুন আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, জীব বৈচিত্র্য সংরক্ষণে স্থানীয়ভাবে কাজ করে বৈশ্বিকভাবে জীব বৈচিত্র্য সংরক্ষণ উন্নয়নে আমরা ইতিবাচক প্রভাব নিশ্চিত করব। বিশ্বের সকল জীবসহ মানব জাতির অস্তিত্ব সুরক্ষায় আগামী প্রজন্মের জন্য সবুজ, সুন্দর ও প্রাণময় পৃথিবী গড়ে তোলাই হোক আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবসের অঙ্গীকার।
0: এতক্ষণ আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা শুনলেন। সম্পাদনায় ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
3: সুস্থ, দূষণমুক্ত ও ভারসাম্যপূর্ণ পরিবেশ, টেকসই উন্নয়ন আমাদের স্বাস্থ্য, কর্মক্ষমতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করে। নির্মল বাতাস, বিশুদ্ধ পানি এবং প্রাকৃতিক সম্পদ উৎপাদনশীলতা বাড়ায়। বনায়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা করে পরিবেশের ভারসাম্য রক্ষিত হলে বন্যা, খরা ও জলবায়ু পরিবর্তনের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমে। পরিবেশ দূষণ রোধ এবং ভারসাম্য রক্ষা করা কেবল নৈতিক দায়িত্ব নয়, বরং আমাদের উন্নয়নের প্রধানতম শর্ত। তাই আসুন আমাদের পরিবেশকে আরও সবুজ সুন্দর করে গড়ে তুলি। এই শুভ আহ্বানে শুরু করছি আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠান। পরিবেশ রক্ষার ক্ষেত্রে সার্কুলার কৃষি উল্লেখযোগ্য একটি বিষয়। এটি হল এমন একটি টেকসই পদ্ধতি যা বর্জ্য থেকে সম্পদ নীতিতে চলে। এটি রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার, বর্জ্য পুনর্ব্যবহার, পানি ও জ্বালানি সাশ্রয় এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি সবুজ বাংলা পর্বে। পরিবেশ সুরক্ষায় সার্কুলার কৃষি বিষয়ে এখন শুনবেন সাক্ষাৎকারমূলক আলোচনা।
4: প্রিয় শ্রোতা, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয় পরিবেশ সুরক্ষায় সার্কুলার কৃষি। এই বিষয়ে বলার জন্য আজ আমাদের সঙ্গে আছেন প্রফেসর আবু নোমান ফারুক আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
5: অনেক ধন্যবাদ আপনাকে।
4: আর জানবো প্রথমে আপনার কাছে, সার্কুলার কৃষি বলতে আসলে কি বোঝায়, এটি পরিবেশ রক্ষায় কিভাবে ভূমিকা রাখতে পারে?
5: সার্কুলার কৃষি হল কৃষির এমন একটি চক্রাকার ব্যবস্থা যেখানে কৃষির বর্জ্যগুলোকে বর্জ্য হিসেবে না রেখে সম্পদে পরিণত করা হয়। যেমন খড়, কচুরিপানা, গোবর, রান্নাঘরের উচ্ছিষ্ট অথবা পোল্ট্রি লিটার, এসব থেকে ভার্মিকম্পোস্ট, বায়োগ্যাস, বায়োচার অথবা পশুখাদ্য, আমরা সাইলেজ অথবা মালস হিসেবে ব্যবহার করা যায়। ফলে কি হয়, ফলে যখন আমরা এগুলোকে পোড়ানোর বদলে জৈব সার তৈরি করব, তখন বায়ুদূষণ কমবে এবং কার্বন নির্গমন কমবে। একই সাথে রাসায়নিক সারের উপর চাপ কমবে, আমাদের জৈব সারের ব্যবহারটা বাড়বে এবং এর ফলে কৃষিতে একটি টেকসই ব্যবস্থা সৃষ্টি হবে।
4: সার্কুলার কৃষি সম্পর্কে আমরা জানলাম, এবার একটু জানবো বাংলাদেশে কৃষিতে কোন কোন জিনিসকে সাধারণত বর্জ্য বলা হয়, এগুলো কিভাবে কাজে লাগানো যায়।
5: দেখেন, আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, যে একটা গরুর খামার রয়েছে, গরুর খামারে যদি আপনার ওখানে যে গোবরগুলো হয় সেগুলো দিয়ে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করি, আবার ওই ভার্মি কম্পোস্টটাই আমি মাটিতে দিলাম, সেখানে আবার গরুর জন্যই খাবার তৈরি করলাম, এই যে কৃষিটা চক্রাকারে ঘুরতেছে, সেটা কিন্তু আমাকে মাটির জৈব পদার্থ যোগ করে, মাটির স্বাস্থ্য ভালো রাখে। একইভাবে আমার একটি ফল বাগান রয়েছে, সে ফল বাগানে আমি যখন ঢালগুলো প্রুনিং করি, সেগুলো দিয়ে আমি বায়োচার তৈরি করে আবার সেই বায়োচারকে মাটিতে দিয়ে মাটিতে কিন্তু পুষ্টি উপাদানকে ফিরিয়ে দিতে পারি। আবার একটা যদি আমার পোল্ট্রি ফার্ম থাকে, সে পোল্ট্রি ফার্মের যে লিটারগুলো হয় সেগুলো দিয়ে আমরা বায়োগ্যাস উৎপাদন করতে পারি, আবার যে বায়োগ্যাসের পাশাপাশি আমরা কিন্তু জৈব সারও সেখানে তৈরি করতে পারি। আপনি দেখেন, বাসায় যখন আমরা রান্না করি সেখানেও কিন্তু ছাই হয়, সেই ছাইটাকে কিন্তু আবার ফসলের মাঠে আমি ছিটাই দিয়ে পোকার জন্য আমরা ওটার জন্য ব্যবহার করতে পারি, আবার ছাইটা থেকে পুষ্টি উপাদানও কিন্তু গাছ পেতে পারে। আপনি মধুপুর অঞ্চলে আনারস হয়, সে আনারসের যে পাতাগুলো রয়ে যায়, গাছটা রয়ে যায়, সেটা দিয়ে কিন্তু আবার পশুখাদ্য তৈরি করা যায়, সাইলেজ করা যায়। আপনি বাদাম সংগ্রহ করার পরে বাদামের যে গাছটা থাকে সেটা দিয়ে সাইলেজ করা যায়। এই যে কৃষির উপকরণগুলো পুনর্ব্যবহার করা, চক্রাকারে ব্যবহার করা, সেটাই কিন্তু আসলে এই সার্কুলার কৃষি।
4: সার্কুলার কৃষি ও জলবায়ু পরিবর্তন কার্বন কমাতে কি ভূমিকা রাখতে পারে?
5: সার্কুলার কৃষিকে আমরা টেকসই কৃষি বলি। কেন বলি? যেটি পরিবেশ বান্ধব এবং সেটি পরিবেশকে ভালো রাখতে সহায়তা করে। আমরা যদি ধরেন ধান কেটে নিয়ে আসলাম, ধানের গোড়ার যে অংশগুলো রয়েছে এগুলো আগুন দিয়ে পোড়ায় দিই, তাহলে সেটা কিন্তু কার্বন নির্গমন করবে, কিন্তু এই ধানের গোড়াগুলোকে একত্র করে যদি আমরা জৈব সার তৈরি করি তাহলে কিন্তু সেটা পরিবেশকে ভালো রাখবে এবং মাটির স্বাস্থ্য আমার ভালো রাখবে। আমরা দেখেছি একটু আগে, আমরা কিন্তু উদাহরণগুলো বলেছি যে সার্কুলার কৃষিতে আমরা নানাভাবে জৈব সার তৈরি করতে পারি, বায়োচার তৈরি করতে পারি এবং সেগুলো কিন্তু আমার রাসায়নিক সারের পরিমাণটা কমিয়ে নিয়ে আসবে, যার ফলে কি হবে, পরিবেশটা ভালো থাকবে, আমরা নিরাপদ ফল ফসল পাবো এবং মাটিতে কার্বন ডাইঅক্সাইডকে সংরক্ষণ করবে। যেমন বায়োচার যদি আমি মাটিতে দেই সেটা মাটিতে জৈব কার্বনের পরিমাণ বাড়ায়। তো একইভাবে যেমন আমার জলবায়ু পরিবর্তন কে মোকাবেলা করে, কৃষিকে টেকসই করে এবং কার্বন নির্গমন কিন্তু এটা কমায়।
4: মাটির স্বাস্থ্যের কথা জানলাম আপনার কাছ থেকে। এই যে মাটির স্বাস্থ্য ভালো রাখতে সার্কুলার কৃষিতে কি কি করা যায়?
5: আমার একটা কিচেনে যখন আমি বাসায় রান্না করি সেখানেও কিন্তু অনেক ধরনের আবর্জনা তৈরি হয়, এগুলো দিয়ে কিন্তু আমার বসত বাড়িতে আমরা জৈব সার তৈরি করতে পারি। এবং এছাড়া আরো অনেকগুলো উদাহরণ কিন্তু আমরা বললাম। এই জৈব সার যখনই আমি মাটিতে দিব তখন মাটির স্বাস্থ্য ভালো হবে, মাটিতে যেসব উপকারী অণুজীব রয়েছে তাদের বৃদ্ধি ভালো হবে এবং সে মাটিগুলো ফসলের জন্য অনেক বেশি ভালো হবে। এবং এছাড়াও আমরা দেখি যে এই মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক সময় আমরা ধনচা গাছ অথবা ডাল জাতীয় ফসল, যখন ফসল থাকে না আমরা জমিতে ছিটিয়ে দিলাম, এগুলো একটু বড় হলো তখন এগুলোকে মাটির সাথে আমরা মিশিয়ে দিলাম, সেগুলোকে আমরা বলি সবুজ সার, সেটাও কিন্তু মাটির স্বাস্থ্যকে অনেক উন্নত করে।
4: সার্কুলার কৃষিতে বালাই নাশক কমানোর উপায় আসলে কি?
5: হ্যাঁ, আমরা সার্কুলার কৃষির কথা যখন বলি, ধরেন আমি নিম পাতা আছে, আমার একটা নিম গাছ আছে, সে নিম গাছ থেকে যখন আমি বালাই নাশক তৈরি করে নিম পাতা থেকে আমি গাছে স্প্রে করব, তখন কিন্তু আমার ফসলটাও নিরাপদ থাকে, রাসায়নিক বালাই নাশকের পরিমাণটাও কিন্তু আমার কম থাকে। আর আমরা যখন জৈবিক পদ্ধতিতে চাষাবাদ করি সেখানে কিন্তু রোগ বালাই পোকামাকড়ের পরিমাণও কিন্তু অনেক কম হয় এবং সেখানে উপকারী পোকামাকড় উপকারী অণুজীবের সংখ্যা বেশি হয়, তখন প্রাকৃতিকভাবে কিন্তু রোগ বালাইটা কমে আসে।
4: ফসল, গবাদি পশু, মাছ সব মিলিয়ে সার্কুলার কৃষির একটা উদাহরণ কি হতে পারে?
5: আমরা এটা বলেছি যে যখন একটা গরুর ফার্ম থাকে সেখান থেকে আমরা গোবর পাবো, সেকে গোবর দিয়ে আমরা ভার্মি কম্পোস্ট করতে পারি, শুধু কম্পোস্ট করতে পারি, বায়োগ্যাস করতে পারি। আবার মাছের যে লিটার আছে সেটা, পোলট্রি ফার্মের যে লিটার আছে অথবা মাছের যে আমরা খাবার দেই সেখানেও কিন্তু অনেক সময়, সেখানে অনেকে হাঁস এবং মাছ একসাথে চাষ করে, তার মানে একটার খাদ্য উপাদান সেখানে নষ্ট হয় না, বরং একটা আরেকটাকে সহায়তা করে।
4: সবশেষে আপনার কাছে জানবো, এই ব্যবস্থায় নারীরা কিভাবে সরাসরি লাভবান হতে পারে?
5: আমরা সার্কুলার কৃষিতে যে প্রযুক্তিগুলোর কথা বলি সবগুলোই প্রযুক্তি হলো নারী বান্ধব। আপনি ফার্মি কম্পোস্ট করবেন, আপনি জৈব সার করবেন, আপনি বায়োগ্যাস করবেন, অথবা আপনি এই যে নিরাপদ শাকসবজি ফসল চাষাবাদ করবেন, অথবা রান্নাঘরের উচ্ছিষ্ট দিয়ে আপনি একটা কম্পোস্ট পিট করবেন, এগুলো কিন্তু সবই নারীরা করতে পারে, বসত বাড়ির আঙ্গিনাই করতে পারে এবং সেটা পরবর্তীতে জমিতে ব্যবহার করে আমরা নিরাপদ এবং টেকসই কৃষিটা নিশ্চিত করতে পারি।
4: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার পরামর্শ দিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের উপকৃত করার জন্য।
3: সাক্ষাৎকারমূলক আলোচনা শুনলেন। প্রিয় শ্রোতা, আমাদের ভালো থাকার পূর্ব শর্ত হচ্ছে চারপাশের পরিবেশকে ভালো রাখা। শোনাবো পরিবেশ বিষয়ক গান। শিল্পী সৈয়দা সাবিনা সুলতানা, গানের কথা লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব, সুরকার এস এম

0: পরিবেশ বিষয়ক গানটি শুনছিলেন। সবার সুস্থ সুন্দর সুখী জীবন কামনায় শেষ করছি আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান। শব্দগ্রহণ ও সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন, আর সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর, বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ছটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি রিনা মমতাজ। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ময়মনসিংহ সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এই সফরে তিনি খাল পুনর্খনন ও নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন করবেন এবং সাংগঠনিক সভায় যোগ দেবেন। সফর সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী দুপুর ১২টায় ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনর্খনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খনন উদ্বোধন করবেন। তারেক রহমান বিকেলে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পরে তিনি ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন। তিনি গতরাতে ওই বাসায় গিয়ে রামিসার বাবা মায়ের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ সময় শোকে কাতর রামিসার বাবা তার অপর এক সন্তানকে নিয়ে একটি সুস্থ ও মানবিক পরিবেশে যেন বসবাস করতে পারে তা নিশ্চিত করতে অনুরোধ জানান। ক্রন্দনরত ওই পিতাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী একটি ভালো পরিবেশে রামিসার পরিবারের বসবাসের বিষয়টি নিশ্চিত করার এবং তাদেরকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়াসহ ভবিষ্যৎ দায়িত্বভারও প্রধানমন্ত্রী গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার পরিবারকে আশ্বস্ত করে বলেন, দ্রুত এই মামলার চার্জশিট প্রদান এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাট থেকে ৭ বছর বয়সী শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। রামিসার হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। আসন্ন ঈদ উল আজহার সময় দ্রুত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্ন নগর নিশ্চিত করার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি। প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করতে ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ১,০৫০ লিটার সেভলন এবং ১,৪০,০০০ বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হবে। আজ রাজধানীর এলিফ্যান্ট রোডে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত বায়োডিগ্রেডেবল ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদের দিন দুপুর ১২টা থেকে পরবর্তী ৮ ঘন্টার মধ্যেই নগরীর কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। এছাড়া নগরীর নির্ধারিত স্থানে কোরবানি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে সেখানে পশু কোরবানি না দিতে সবাইকে সচেতন থাকতে হবে। আসন্ন ঈদ উল আজহা ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ পাওয়া যাচ্ছে ১লা জুনের টিকিট। বাংলাদেশ রেলওয়ে জানায়, অনলাইনে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামীকাল বিক্রি হবে ২রা জুনের এবং রোববার ৩রা জুনের টিকিট এবং সোমবার পাওয়া যাবে ৪ঠা জুনের ফিরতি যাত্রার টিকিট। ঈদ উল আজহা উপলক্ষে মেট্রো রেলের চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিনে মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঈদের ছুটির অন্যান্য দিনে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যাবে। উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে ৯টা ৩০ মিনিটে আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে ১০টা ১০ মিনিটে। একটি সম্ভাব্য শান্তি চুক্তি রূপরেখা তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। আজ ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, উভয় পক্ষ একটি বার্তা ও খসড়া বিনিময় করছে। এর আগে একজন ইরানি কর্মকর্তা আল জাজিরাকে জানান, আলোচকরা একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছেন। তবে রয়টার্স জানায়, তেহরানের ইউরেনিয়ামের মজুদ ও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান নিজ নিজ অবস্থানে অটল রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সঙ্গে বিজলি সহ বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কিষাণী। শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান কিষাণী। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ এবং নিরাপদ আছেন। চিরচেনা বাংলাদেশ, যাকে আমরা ভালোবাসি, পরম মমতায় আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে আমার মাতৃভূমি বাংলাদেশ, কৃষিপ্রধান বাংলাদেশ, যেখানে কৃষি আমাদের অর্থনৈতিকভাবে বেঁচে থাকার মূল শক্তি। অনেক কষ্ট করে কৃষিজ ফসল উৎপাদন করে দেশের খাদ্য সরবরাহ সচল রেখে দেশ ও দেশের মানুষকে বাঁচিয়ে রাখে আমাদের কৃষক। তাই তো একজন কৃষকের সার্বিক উন্নয়ন একটি দেশেরই উন্নয়ন। কৃষিকাজকে সহজ ও লাভজনক করতে অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। উন্নত জমি তৈরি, বীজ, সার, বাজার ব্যবস্থাপনা সবই কৃষির উন্নয়নের সহায়ক শক্তি। তাই তো সরকারি বেসরকারি উভয়ভাবে আমাদের কৃষকের পাশে এগিয়ে আসতে হবে। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, তাই আসুন বাংলাদেশকে উন্নত ও স্বনির্ভর করতে এদেশের কৃষিকে আরো স্বাবলম্বী করি। অবস্থার উন্নয়ন ঘটায় কৃষকের ভালোবাসি, এদেশের খেটে খাওয়া মানুষদের গভীর মমতায় সবাই সবার পাশে থাকি। এভাবেই সামনে এগিয়ে চলুক বাংলাদেশ। এমনই সুন্দর একটি ইচ্ছেতে মেলে ধরছি আজকের কিষাণী সকল আয়োজন। বাংলাদেশের মাটি খুবই উর্বর। এদেশে বর্ষাকালে পলি মাটির কারণে মাটির গুণাগুণ আরো বেড়ে যায়। তাছাড়া নদীমাতৃক বাংলাদেশে সুপেয় পানির কারণে আমরা খুব সহজেই ফসল আবাদ করতে পারি। তবে উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে সব ধরনের ফসলের চাষ সবসময় সম্ভব হয় না। কিন্তু উন্নত চাষ ব্যবস্থাপনার মাধ্যমে এসব এলাকায় ধান সহ প্রায় সকল ধরনের চাষাবাদ এখন সম্ভব। ঠিক কিভাবে বিষয়টি নিয়ে আপনাদের জানার আগ্রহ নিশ্চয়ই রয়েছে। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, অনুষ্ঠানের শুরুতে আপনাদের জন্য রয়েছে কৃষি কথা পর্ব। আজ এতে আপনারা শুনবেন উপকূলীয় লবণাক্ত অঞ্চলে ধানের আবাদ বিষয়ে একটি সাক্ষাৎকার। চলুন তাহলে শোনা যাক।
2: সুপ্রিয় কৃষিজীবী মা বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সজীব দত্ত। আজকের কৃষাণ বধু অনুষ্ঠানে আমরা কথা বলব উপকূলীয় লবণাক্ত অঞ্চলে ধানের আবাদ ও ফলন বৃদ্ধিতে করণীয় এ বিষয়ে। আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন সেলিনা বেগম, উপপরিচালক প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির কারণ কি আসলে?
3: বাংলাদেশে উপকূলীয় এলাকার আয়তন প্রায় ৮.৫০ লক্ষ হেক্টর। উপকূলীয় লবণাক্ত অঞ্চলসমূহের মধ্যে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের উজানে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত বা পাহাড়ি ঢল কম হলে কর্ণফুলী নদী সহ বিভিন্ন নদীতে পানির প্রবাহটা কমে যায়, তখন উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়তে থাকে। উপকূলীয় অঞ্চলসমূহের লবণাক্ততা এবং জলবায়ু পরিবর্তনের ফলে ইদানিং দেখা যাচ্ছে যে লবণাক্ততা জমির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং এলাকা ভেদে পানি ও মাটির লবণাক্ততার পরিমাণও কম বেশি অনেক বেশি বেড়ে যাচ্ছে।
2: উপকূলীয় অঞ্চলে কি কি কারণে লবণাক্ততা সৃষ্টি হয়।
3: মাটিতে বা পানিতে অতিরিক্ত মাত্রায় সোডিয়াম ক্লোরাইডের উপস্থিতির কারণে লবণাক্ততা সৃষ্টি হয়। সাধারণত জমিতে সমুদ্রের পানি প্রবেশ করলেই লবণাক্ততা বেড়ে যায়। জমি থেকে অতিরিক্ত বাষ্পীভবন বা বাষ্পীয় প্রস্রবণ হলে অনেক সময় জমিতে লবণাক্ততা সৃষ্টি হয়।
2: লবণাক্ততা ধান গাছের কিভাবে ক্ষতি করে একটু বলবেন?
3: অবশ্যই, লবণাক্ততার কারণে ধান গাছে যে প্লাজমোলাইসিস সেটা হয়, ফলে গাছের সেল স্যাপ মানে আমাদের গাছের ভেতরে যে কোষ থাকে সে কোষের যে পানি সেটা বের হয়ে আসে, ফলে গাছ নেতিয়ে পড়ে। ওয়াটার টেনশন বেশি হয়, ফলে গাছ পানি গ্রহণ করতে পারে না, কারণ ওইটা ঘন থাকায় তখন গাছ আর এটা টেনে নিতে পারে না। আরেকটা হচ্ছে যে লবণ গ্রহণ যদি বেশি হয় ফলে ভারসাম্যটাও নষ্ট হয়ে যায়। লবণাক্ত মাটির পিএইচ বেশি থাকার কারণে গাছের যে বৃদ্ধিটা সেটাও সঠিকভাবে হয় না।
2: কোন কোন জাতের ধান লবণাক্ততা সহনশীল যদি বলেন?
3: আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ পারমাণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা বেশ কিছু উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে যেগুলো লবণ সহনশীল। সেক্ষেত্রে আমন মৌসুমে চাষকৃত ধান বৃধান ৪০, বৃধান ৪১, বৃধান ৫৩, বৃধান ৭৩ আর বোরো মৌসুমের ক্ষেত্রে বৃধান ৪৭, বৃধান ৯৯, বৃধান ১০৯, বৃধান ১১০ এগুলো বেশ ভালো ফলন দেয়।
2: লবণাক্ত জমিতে ফসলের পরিচর্যায় কি কি করণীয় এ বিষয়ে যদি বলেন?
3: আমরা লবণাক্ত জমিতে নর্মাল জমিতে যে পরিচর্যাগুলো করি সেগুলো তো করবই, তার সাথে আমাদের জৈব সারটা বেশি দিতে হবে। প্রতি বছর কমপক্ষে একবার জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ৫ টন পার হেক্টর অথবা ৫০০ থেকে ৮০০ কেজি পার বিঘা প্রয়োগ করতে হবে, এবং আমরা সেখানে ছাই প্রয়োগ করব সেই জমিতে, এবং স্বল্প জীবনকাল বিশিষ্ট যে জাতগুলো যাতে ওগুলো লবণাক্ততা বাড়ার সময়ের আগেই উঠে আসে, তখন তাকে এত লবণাক্ততা ফেস করতে হয় না। আরেকটা হচ্ছে সুষম সার প্রয়োগ করতে হবে, এবং আরেকটা জিনিস দেখতে হবে যে আমাদের জিপসাম প্রয়োগ করতে এবং পটাশ ও জিপসাম সার এগুলোকেও উপরি প্রয়োগ করতে হবে এই ফসলের ক্ষেতগুলোতে।
2: লবণাক্ত জমিতে ফসল আবাদে আরো কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেতে পারে?
3: আসলে লবণাক্ত জমির এই বিষয়টা এটা তো আসলে আমাদের একটা সমন্বিত ব্যবস্থাপনা, সেক্ষেত্রে আমরা আরো কিছু কাজ করতে পারি। যেমন বৃষ্টির পানি আমরা মজুদ করে রাখতে পারি, বর্ষা মৌসুমে খাল বা পুকুরে বৃষ্টির পানি মজুদ রেখে রবি মৌসুমে সেচে ব্যবহার করতে পারি, তাহলে আমরা এখানে একটা ভালো পানির উৎস পাব। ছোট পুকুর প্রযুক্তি, জমির এক কোনায় মোট জমির ৫ থেকে ১০% এরিয়াতে ২ থেকে ৩ মিটার গভীরতায় ছোট পুকুর খনন করে বৃষ্টির পানি সংরক্ষণ করে ওই পানি দিয়ে সেচ দেওয়া যায়। এছাড়া ওই পুকুরে মাছ চাষ করে বাড়তি উপার্জনও করতে পারব। আরেকটা হচ্ছে জলাধার নির্মাণ প্রযুক্তি, উপকূলীয় অঞ্চলে রবি মৌসুমে মাঠের পর মাঠ পতিত থাকে, এ সময় জমির চারপাশে খাল খনন, জমির নিচু পাশে বড় পুকুর খনন করে বৃষ্টির পানি সংরক্ষণ করে তা দিয়ে বোরো ধান আবাদ করা সম্ভব। বর্ষাকালে ওই সকল জমিতে ধান ও মাছ একসাথে চাষ করা যায়। আবার শুকনা মৌসুমে খালে মাছ থাকবে, খালের পারে সবজি চাষ হবে এবং খালের পানি দিয়ে বোরো ধান আবাদ করা যাবে। এখানে জানা যায় যে খুলনা অঞ্চলে এই প্রযুক্তিটা খুব সফলভাবে ব্যবহার করা হয়, মানে আপনি চারিদিকে খাল করে রাখবেন, বর্ষাকালে সেই খালে আপনার পানি থাকবে এবং যখন আপনার পানি কম থাকবে তখন ওই পানি দিয়ে আপনি বোরো ধানের চাষ করবেন এবং ওর সাথে আপনার মাছ এবং সবজি দুটোই হবে। আমাদেরকে আসলে যেভাবেই হোক এই জিনিসটাকে একটা ব্যবস্থাপনার মাধ্যমে কমাতে হবে।
2: সবশেষে আপনার কাছে জানতে চাই, জমিতে লবণাক্ততার সমস্যার সমাধানে কি কি সমন্বিত ব্যবস্থাপনা নিতে হবে?
3: আসলে আমাদের এই জিনিসটাকে আসলে ওই সমন্বিত ম্যানেজমেন্টই করতে হবে। সেক্ষেত্রে জমিতে লবণের পানি ঢুকতে না দেয়া, এক্ষেত্রে জমির চারপাশে বেড়িবাঁধ বা আইল নির্মাণ করতে হবে, সুইস গেটের ব্যবস্থাপনা রাখতে হবে এবং অন্য কোনো উপায়ে নদী বা সাগর থেকে আবাদী জমিতে যাতে লবণাক্ত পানি প্রবেশ না করে সে ব্যবস্থা করতে হবে। আরেকটা হচ্ছে মাটি শুদ্ধকরণ করতে পারি আমরা, লবণাক্ত জমির অপেক্ষাকৃত উঁচু প্রান্ত হতে স্বাদু পানি ব্যবহার করে সেচ দিয়ে থাকলে নিচু প্রান্তের দিকে লবণগুলো আস্তে আস্তে সরে আসে। এছাড়া সেচ দিয়ে জমি ধৌত করেও আমরা দিতে পারি। স্বাদুপানি দিয়ে জমি ধৌত করলে বোরো মৌসুমে ধানের জমিতে ৩ থেকে ৪ বার সেচ দেওয়ার পর এবং এক পাশ থেকে স্বাদুর পানির সেচ দিয়ে অন্য পাশ দিয়ে বের করে দিতে হয়, তখন দেখা যায় ওই জমিটার লবণাক্ততা কিছুটা কমে আসে।
2: অনেক ধন্যবাদ আপনাকে। কৃষিজীবী মা ও বোনেরা, আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম, নিশ্চয়ই কৃষিজীবী মা ও বোনেরা আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা।
4: প্রিয় কিষাণ কিষানী ভাই বোনেরা, এবারে আপনাদের জন্য রয়েছে প্রামাণ্য পর্ব। শুটকি মাছ আমাদের অন্যতম রপ্তানি পণ্য। উপকূলীয় এলাকায় শুটকি মাছ প্রক্রিয়াকরণে অনেকেরই কর্মসংস্থান হয়েছে। এবারে শুটকি প্রক্রিয়াকরণ বিষয়ে শুনবেন একটি প্রামাণ্য। প্রামাণ্যটির গ্রন্থনা উপস্থাপনা ও সাক্ষাৎকার গ্রহণে জোবায়েদ হোসেন পলাশ।
5: প্রিয় শ্রোতা, আমরা চট্টগ্রামের বাকুলিয়া থানায় উপস্থিত এবং বাস্তুহারা সেই শুটকি পল্লীতে, এবং আমরা মুখোমুখি হয়েছি এই বাস্তুহারা শুটকি যে প্রকল্প তার একটি সমিতি রয়েছে এবং সেই সমিতির সভাপতি, তার মুখোমুখি আমরা হয়েছি। আমরা তার কাছে শুনব যে কিভাবে তারা এই শুটকি প্রক্রিয়াজাতকরণ করছেন এবং কিভাবে এখানে যারা এই কাজগুলো করছেন তাদেরকে কিভাবে প্রশিক্ষিত করে তাদেরকে যোগ্য করে এই শুটকি নির্ভর এই অঞ্চলের মানুষকে কিভাবে তারা সহযোগিতা করছেন বা তারা কি ধরনের কাজ এখানে করছেন, আমরা তার মুখেই শুনি তার পরিচয় এবং তার কথাগুলো।
6: আমার নাম আব্দুশকুর, আমরা বাড়ি দেবাসখালী, তার আসছি ধরো আরো আজি অনেক 13 বছর পর্যন্ত এই এলাকার ব্যবসা করি। তারা এডিএ জমি দিয়ে নতুন জায়গা ভাড়া লই বা 50,000, 60,000, 1,00,000 ইলে ভাড়া দিয়ে বছরে বছরে মাছের ব্যবসা করি, ফিসির তো আনিয়ে রে তো খাজুর লোকগুলা কিবা 2-4 জন মাই আছে, এক বাসায় খাজুর লোক 20-30 জন এলে ঘুরি ঘুরি 15 রকম ব্যবসা করি এর চলিয়ে হতারি।
5: জি, আপনি তো এইখানে যে শুটকি উৎপাদন সমিতি একটি আছে সেই সমিতিতে আপনি সভাপতি হিসেবে কাজ করছেন।
6: জি,
5: তো কতদিন ধরে আপনি এই সমিতির সাথে সম্পৃক্ত?
6: সমিতি আজি 6 বছর ধরে
5: সমিতির সাথে সম্পৃক্ত। কি ধরনের কাজ আপনার সমিতি থেকে করেন?
6: সমিতি থেকে এডে মাছের ব্যবসা করি, অনেক জাটকা ভাটি বা কোজে।
5: জি,
6: তারপরে নইলে হাবির মাছ দিতে হয়, হাবির মাছ নদিলে বা আর আল্লাহ ফুজা ফাজাত করে, নইলে ডাহাতি করে, চুরি করে, ইয়াল্লাহ বলে আর সমিতি করি।
5: সবাই মিলে একসাথে এই, আমাদের তো কৃষি নির্ভর দেশ, এটা তো একটা কৃষির অংশ, মাছ মৎস্য তো কৃষির অংশ। কেমন লাগে আসলে এই যে এরকম একটি কাজের সাথে নিজেকে যুক্ত রাখা এবং এই যে ভাই বোনদেরকে একসাথে নিয়ে কাজগুলো করা?
6: একসাথে কাজ করি তো ভালো লাগে,
5: ভালো লাগে এবং নিশ্চয়ই আমাদেরও শুনে ভালো লাগছে যে আপনাদের ভালো লাগে। তো কিভাবে এই প্রক্রিয়াটা হয় আসলে আপনাদের, যে শুটকিটা যে আপনারা আমরা দেখছি অনেক ধরনের মাছ এখানে, কি কি ধরনের মাছ এখানে?
6: ধরো চুরি মাছ, লট্টা মাছ, ফাইসা মাছ, এই গুড়াগাড়া, ফোহা, এইরকম জাতীয় মাছ,
5: বিভিন্ন ধরনের মাছ আমরা দেখছি এবং সেগুলো কেটেও আপনারা শুকাতে দিয়েছেন দেখতে।
6: জি জি,
5: একটু প্রক্রিয়াটা বলবেন কিভাবে আসলে এটা হয়?
6: ঋতু ঋত বালাতে হইলে, আকাশ বালাতে হইলে বা এনে ফুয়ার দিয়ে ধুয়ে রে, আর যদি আবহাওয়া খারাপ লাগে বা লবণ দম পরে আনলে মাছি আসে গেলে ফুক ধরে ইয়ানলে বলে। আর
5: মাছ সংগ্রহ করেন কোথা থেকে?
6: মাছগুলো তো নদীর মারি,
5: সমুদ্রে বা নদীর সমুদ্র থেকে। জি, সেখান থেকে স্টোর
6: আর ফিশারি ঘাটতুন বা স্টোর
5: স্টোর বা ফিশারি ঘাট থেকে আপনারা নিয়ে আসেন?
6: জি,
5: নিয়ে এসে আপনারা এখানে কিভাবে শুরুটা করেন মাছ ওখান থেকে কিনে নিয়ে এসে? কতদিন ধরে শুকাতে হয় সাধারণত এই মাছগুলো?
6: এই মাছগুলো আনুমানিক 13 বছর
5: না, কত একটা মাছ আপনি কি বাজার থেকে কিনে নিয়ে এসে কতদিন শুকানোর পরে এটি বাজারে?
6: 7 দিন,
5: 5 দিন, 4-5 দিন শুকান। আর বৃষ্টি হলে, যদি
6: বৃষ্টি হয় বেশি বৃষ্টি হলে মাছ খারাপ হয়ে যাবে, ফেলায় দম পরে।
5: মানে কোনো কিছু ফেলে দেওয়া হয় না, যে মাছ শুটকির জন্য ব্যবহার হলো তা তো হলোই, আর তার বাইরে যেগুলো থেকে গেল সেগুলো দিয়ে মাছের খাবারের জন্য সেখানে আপনি বিক্রি করে দেন?
6: জি, আর তো নিয়ে নিতে
5: হবে। এখানে কতগুলো এরকম মৎস্যজীবী বা এরকম শুটকি এই কাজটি করে জীবিকা অর্জন করছেন, কতজন রয়েছেন আনুমানিক, কতজন লোক আছেন?
6: কতজন মানে আর নিজস্ব গুরু গুরু ব্যবসায়ী?
5: আচ্ছা,
6: বেগুন একুইল আড়েন?
5: হ্যাঁ, কতজন হতে পারে এই ব্যবসায়?
6: 170 জন মতো আছে এডে।
5: 170 জন?
6: না, শুধু
5: 70 জন, তার মানে 70টা পরিবার আপনাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে, এখান থেকে জীবিকা অর্জন হচ্ছে আপনাদের?
6: আর আর ধরো মানুষজন বেতন দিয়ে বা ধরো 60-70 জনের প্রায় 100-150 মানুষ চৌরি করে
7: আলাদা
6: করে দিন ডেলি 1000 মতো,
7: 1000 জন
6: জি
7: প্রতিদিন কাজ করছে এরকম
6: জি।
7: তো প্রিয় শ্রোতা, আমরা আশা করবো যে আমাদের অর্থনীতিতে তাদের যে অংশগ্রহণ সেটি আরো সুদৃঢ় হবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। সেই আশাবাদ রেখেই আমরা বিদায় নিব আজকের চট্টগ্রামের সেই বাকুলিয়া থানা থেকে। আমরা আবারও নতুন কোন জায়গায় নতুন কোন বন্ধুদের সাথে এমন করে কথা বলবো, তাদের কাছে শুনবো তাদের জীবনের গল্প।
4: প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন প্রামাণ্য পর্ব, অনেকক্ষণ তো কথা হলো, চলুন সবাই মিলে এবারে শোনা যাক একটি ছায়াছবির গান।
8: নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা,
9: চোখে আবার কখন চোখ পড়লো,

0: প্রিয় কিষাণ কিষাণী ভাই বোনেরা, আমরা সবাই সুস্থ ও হাসি খুশি জীবন আশা করি, তাই তো ঘরে বাইরে জীবনকে সুস্থ রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রিয় মা বোনেরা, যারা মা হতে চলেছেন তাদের অফুরন্ত ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি। এই সময়ে সঠিক যত্নের মধ্য দিয়ে আপনাদের সময়গুলো নিরাপদ হোক। প্রিয় বন্ধুরা, আমন্ত্রণ স্বাস্থ্য কথা পর্বে। এতে আজ আপনারা শুনবেন গর্ভবতী মায়ের যত্ন বিষয়ে একটি সাক্ষাৎকার। শুনুন তাহলে।
1: প্রিয় কিষাণী মা ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আজকের সাক্ষাৎকারমূলকে আলোচনায় সাথে আছি আমি আফরোজ আক্তার পাপি, যে বিষয়ে আজ কথা বলবো, গর্ভবতী মায়ের যত্ন। এ বিষয়ে বলবার জন্য আজ আমাদের উপস্থিত হয়েছেন ডক্টর জেসিকা রিজভী তামান্না, স্ত্রী ও প্রসূতি রোগ এবং হাই রিস্ক প্রেগন্যান্সি বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। শুরুতে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আমি যে বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি, আসলে গর্ভকালীন সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা সময়, এই গর্ভাবস্থায় ঠিক আসলে মোট কয়বার চেক আপ করা দরকার, আমার প্রথম প্রশ্নটা এটা।
2: সাধারণত গর্ভবতীকালীন কমপক্ষে চারটি চেক আপ করতে হয়। প্রথম তিন মাসের মধ্যে প্রথম চেক আপ, দ্বিতীয় চেক আপ চার থেকে পাঁচ মাসের মধ্যে, তৃতীয় চেক আপ সপ্তম মাসে, চতুর্থ চেক আপ নয় মাসের দিকে। আর যদি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা হয় তাহলে চেক আপের সংখ্যা আরও বাড়তে পারে।
1: আর এই যে প্রতিটি চেক আপে ঠিক কি কি করা হয়?
2: প্রথম চেক আপে আমরা গর্ভাবস্থা নিশ্চিত করি, সেটা পেশাব পরীক্ষার মাধ্যমে হতে পারে, রক্ত পরীক্ষার মাধ্যমেও হতে পারে। ব্লাড টেস্ট, রক্তের গ্রুপ, হিমোগ্লোবিন, ইনফেকশন চেক করি। ইউরিন টেস্ট, ইউরিনে ইনফেকশন আছে কিনা সেটি দেখা হয়। আল্ট্রাসাউন্ডটি ছয় থেকে আট সপ্তাহে করা হয়, বাচ্চার হৃদস্পন্দন এসেছে কিনা। ফলিক অ্যাসিড ও প্রয়োজনীয় সাপ্লিমেন্ট দেওয়া হয়। দ্বিতীয় চেক আপে ওজন ও ব্লাড প্রেশার চেক আপ করা হয়, বাচ্চার বৃদ্ধি পর্যবেক্ষণ, অ্যানোমালি স্ক্যান বিশ সপ্তাহের মধ্যে করা হয়, শিশুর অঙ্গ প্রত্যঙ্গর গঠন ঠিক আছে কিনা। আয়রন ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া হয়। ডায়াবেটিস স্ক্রিনিং টেস্ট করতে হতে পারে। তৃতীয় চেক আপে বাচ্চার নড়াচড়া ও হৃদস্পন্দন মনিটরিং, পা ফোলা, উচ্চ রক্তচাপ, প্রি এক্লামশিয়ার লক্ষণ দেখা হয়। যদি কোনো জটিলতা থাকে অতিরিক্ত কিছু পরীক্ষা যেমন এনএসটি, ডপলার এগুলো করা হয়। চতুর্থ চেক আপে ডেলিভারির পরিকল্পনা করা হয়, বাচ্চাটি নর্মাল হবে না সিজারের সম্ভাবনা আছে। শিশুর অবস্থান নির্ধারণ করা হয়, জরুরি প্রসূতি এবং উপদেশ দেওয়া হয়।
1: গর্ভাবস্থায় আসলে কি কি খাবার খাওয়া উচিত?
2: ফল, সবজি, দুধ, ডিম, মাছ, মাংস, বাদাম, ডাল ইত্যাদি পুষ্টিকর খাবার খেতে হবে। আয়রন, ক্যালসিয়াম ও প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খাওয়া উচিত। প্রচুর পানি পান করতে হবে, আট থেকে দশ গ্লাস।
1: আর গর্ভাবস্থায় ঠিক কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত?
2: অতিরিক্ত ঝাল, ভাজা পোড়া এড়িয়ে চলতে হবে। কাঁচা ও অপরিষ্কার খাবার, কাঁচা ডিম, কাঁচা মাছ এগুলো এড়িয়ে যেতে হবে। অতিরিক্ত ক্যাফেইন, কফি, চা এগুলো কম খেতে হবে। ধূমপান, অ্যালকোহল, যে কোনো নেশা জাতীয় দ্রব্য সম্পূর্ণ বর্জন করতে হবে।
1: আচ্ছা, গর্ভাবস্থায় ব্যায়াম করাটা কি নিরাপদ?
2: হ্যাঁ, তবে হালকা ব্যায়াম যেমন হাঁটা, প্রসব প্রস্তুতির জন্য ব্যায়াম করা নিরাপদ। যে কোনো ব্যায়াম শুরুর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
1: গর্ভাবস্থায় ঠিক কখন ডাক্তারের কাছে দ্রুত যেতে হবে বলে মনে করেন?
2: যদি হঠাৎ রক্তপাত হয়, প্রবল পেটে ব্যথা হয়, শিশুর নড়াচড়া কমে যায়, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা দেয়, পানি ভেঙে যায়।
1: আচ্ছা, আমরা শুনে থাকি টিটেনাস টিকা দেওয়া হয়, এটা কি গর্ভাবস্থায় বেশ জরুরি?
2: প্রসবের সময় ইনফেকশন থেকে মা ও শিশুকে রক্ষা করার জন্য গর্ভাবস্থায় টিটেনাসের দুই ডোজ টিকা দেওয়া হয়।
1: এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি, গর্ভাবস্থায় কি মানসিক যত্নটা প্রয়োজন?
2: অবশ্যই, মা যদি মানসিকভাবে চাপমুক্ত ও আনন্দিত থাকেন তবেই শিশুর বিকাশও ভালো হয়। পরিবারের সহানুভূতি ও ভালোবাসা খুবই জরুরি।
1: ডেলিভারির জন্য আসলে কি কি ধরনের প্রস্তুতি থাকা উচিত?
2: ডেলিভারির জন্য প্রতিটি গর্ভবতী মা এবং তার পরিবারকে আমরা গর্ভকালীন প্রথম থেকেই বলতে থাকি, নিকটস্থ হাসপাতালের সাথে যোগাযোগ রাখবেন, জরুরি গাড়ির ব্যবস্থা নিশ্চিত করে রাখবেন, প্রসবের প্রয়োজনীয় সামগ্রী যেমন কাপড়, ওষুধ, ডায়াপার এগুলো আগে থেকেই ব্যাগে প্রস্তুত রাখতে হবে।
1: ধন্যবাদ আপনাকে। গর্ভাবস্থায় আসলে প্রত্যেকেরই আলাদা চাহিদা থাকে এবং সেই অনুযায়ী খাবার, বিশ্রাম ও চিকিৎসা কিন্তু নিশ্চিত করতে হবে। মা যদি সুস্থ থাকেন তবে শিশু কিন্তু সুস্থ থাকবে। শ্রোতা, আজকে এ পর্যন্তই, কথা হবে অন্য কোন আয়োজনে।
0: শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের সবশেষ পরিবেশনে রয়েছে গৃহস্থালি টুকিটাকি। এই পর্ব গৃহিণী যদি ঘরের প্রায় সব কাজে পারদর্শী হয়ে ওঠেন তবে তা সবারই নজর কাড়ে। আর গৃহিণীকে সকল কাজে পারদর্শী হতে হলে বুদ্ধি দিয়েই কাজ

0: করতে হয়। সংসারে খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে জানা থাকলে সময় বাঁচে আর পরিশ্রমও কম হয়। প্রিয় কিষানি ভাই বোনেরা, এবারে গৃহস্থালী টুকিটাকি এই পর্বে তেমনই কিছু টিপস আপনাদের জানাবেন সঞ্জিদা হোসেন। চলুন শোনা যাক।
1: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে সুস্থ ও ভালো আছেন। সাধারণত ঘর সামলাতে গেলে একজন গৃহিণীকে নানান ধরনের ঝামেলা পোহাতে হয়, সেক্ষেত্রে কিছু টিপস জানা থাকলে সহজে কাজগুলো করা যায়। আসুন জেনে নেই কিছু টিপস। আমরা যখন ঘরে দুধ থেকে ছানা তৈরি করি, তখন ছানা থেকে পানি ঝরিয়ে সেই পানিটা ফেলে দেই। কিন্তু যদি পানিটা ফেলে না দিয়ে সংরক্ষণ করে রেখে দেই, তবে সেই পানি দিয়ে পুনরায় ছানা কাটা যাবে। বেগুন ভাজতে তেল একটু বেশি লাগে আমরা সকলেই জানি, কিন্তু বেগুন ভাজার সময় যদি লবণ হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে ভাজা হয়, তবে তেল খরচ অনেক কম হয়। মুড়ি অনেকদিন রেখে দিলে মচমচে ভাব কমে যায়, তাই মুড়িগুলোকে একটি কড়াইতে নিয়ে হালকা আঁচে অল্প সময় ভেজে নিয়ে আবার সেই মুড়িগুলো মচমচে হয়ে যায়। ডিম খান না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। প্রতিদিন প্রতিটি ঘরেই কম বেশি ডিম খাওয়া হয়। ডিমের খোসা ফেলে না দিয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় সার হিসেবে ব্যবহার করতে পারেন। কাঁচামরিচ বেশি দিন ভালো রাখতে বোটা ছাড়িয়ে ধুয়ে টিস্যু দিয়ে মুছে বক্সে বা কাপড়ের শপিং ব্যাগে রেখে দিলে রেফ্রিজারেটরে অনেকদিন ভালো থাকে। ছোলা বা বুটের ডাল সেদ্ধ করার আগে আমরা 6-7 ঘন্টা ভিজিয়ে রাখি, কিন্তু আমরা যদি গরম পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখি, তবে ছোলা বা বুটের ডাল দ্রুতই ভিজে ফুলে উঠবে, তবে ফুটন্ত পানি দিতে হবে। বাজার থেকে লেবু এনে ফ্রিজে রাখলেও অনেক সময় নষ্ট হয়ে যায়, তাই লেবুগুলোকে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে পুরনো খবরের কাগজ দিয়ে মুড়ে ফ্রিজে রেখে দিলে অনেকদিন ভালো থাকবে। অনেকেই একই ফ্রাইং প্যানে মাছ ও পরোটা ভেজে থাকেন, সেক্ষেত্রে পরোটায় মাছের আষ্টে গন্ধ উঠে আসে। এজন্য পরোটা ভাজার আগে প্যানে পানি ও সামান্য লবণ ও বেকিং সোডা দিয়ে ফুটিয়ে পানি ফেলে দিয়ে পরোটা ভাজলে গন্ধ আসবে না। চিনির বয়ামে পিঁপড়ে উঠলে তাতে কতগুলো লবঙ্গ রেখে দিন, পিঁপড়ে ধরবে না। ঘরে কাঠের আসবাবপত্র ভেজা কাপড় দিয়ে মোছা উচিত নয়, এতে করে লেকার বা বার্নিশ নষ্ট হয়ে যায়। আর কাজের কোনো অংশ বা আয়না মোছার জন্য প্রথমে ভেজা কাপড় দিয়ে মুছে তারপর খবরের কাগজ বা টিস্যু দিয়ে মুছলে ঝকঝকে হবে। অনেক সময় ফার্নিচারে চিকন বা সরু ডিজাইনের মধ্যে ধুলোভালি আটকে থাকে, যা কাপড় দিয়ে পরিষ্কার করা যায় না, সেক্ষেত্রে ছোট রঙের ব্রাশ ব্যবহার করতে পারেন। রান্নাঘরের সিঙ্ক ও অন্যান্য বেসিনে মাঝে মাঝেই গরম পানির সাথে সোডা মিশিয়ে ঢেলে দিন, এতে করে পোকামাকড়ের উপদ্রব দূর হবে, সেই সাথে আষ্টে গন্ধও থাকবে না। ও আরেকটি কথা, বারান্দায় বা ছাদে ফুলের টবে জমে থাকা পানি 3 দিনে একবার পরিষ্কার করুন, অ্যাডিস মশার উপদ্রব থেকে বাঁচার জন্য। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জানলেন ঘর গৃহস্থালীর কিছু গুরুত্বপূর্ণ টিপস, জানাবেন সকলকে, আর আশা করছি এগুলো সবার উপকারে আসবে।
0: শ্রোতা বন্ধুরা, গৃহস্থালী টুকিটাকি এই পর্বটির মধ্য দিয়ে শেষ করছি আমাদের আজকের গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান কিষানি। বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, যে তার আপন রূপ বৈচিত্র্যে অতুলনীয়। আসুন সবাই প্রিয় এই দেশটিকে মনের মতো করে সাজাই, ভালোবাসি আর সম্মান ও শ্রদ্ধায় সবসময় একে অন্যের পাশে থাকি। কিষানি অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভিন, শব্দগ্রহণ ও সম্পাদনায় আলী আহমদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা।
2: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন।

বাংলাদেশ বেতার ঢাকা প্রিয় শ্রোতা আয়োজনে এবার শুনবেন পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন শাহনাজ বেলি, গীতিকার ও সুরকার রাধারমণ দত্ত।

0: পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন শাহনাজ বেলি, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে। গানটিতে রচয়িতা ও সুরারোপ করেছেন আবু বকর সিদ্দিক।

0: এতক্ষণ শুনলেন সমবেত কণ্ঠে ফ্যামিলি গার্ডের গান। গানে গীতিকার ও সুরকার ছিলেন আবু বকর সিদ্দিক।
1: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও মংলায় 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 74%, সন্ধে 6টায় 77%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:13, সূর্য অস্ত যাবে সন্ধে 6:38। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লাইলা আরিয়ানি হোসেন। মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালি টিল 1 AM সেজ দ্যাট দেয়ার আর চান্সেস অফ রেইন অর থান্ডার শাওয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ টেম্পোরারি ওয়েস্টার্ন অর নর্থ ওয়েস্টার্ন গাস্টি অর স্কোয়ালি উইন্ড অ্যাট এ স্পিড অফ 45-60 কিলোমিটার পার আওয়ার ওভার দ্য রিজন অফ রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম অ্যান্ড সিলেট ডিভিশন। রিভার পোর্টস অফ দিস এরিয়াস হ্যাভ বিন অ্যাডভাইজ টু হোয়েস্ট কশনারি সিগনাল নাম্বার 1। আই রিপিট, কশনারি সিগনাল নাম্বার 1। নাও ফোরকাস্ট ফর দ্য এন্টায়ার কান্ট্রি রিমেন ইন এফেক্ট টিল 6 PM টুমোরো। Light to moderate shower or thunder shower accompanied by gusty or squally wind and lightning flashes may expected at many places over Rongpur, Mamansingh, Silet, few places over Rajshahi, Dhaka, Chattogram and at one or two places over Khulna and Borishal division. Along with that, moderately heavy to very heavy rainfall may expected at places over Mamansingh and Silet division. Day temperature may increase slightly and night temperature may remain nearly unchanged over the country. Mild heat wave is sweeping over Madaripur, Gopalganj, Rajshahi, Chaandpur, Noakhali, Feni, Bandarban, Khulna, Bagerhat, Satkhira, Joshur, Chuadanga and Potuakhali districts and it may continue. Highest temperature of the country today as recorded in Rajshahi and Mongla 37 degrees, lowest at Rongpur 23.5 degrees Celsius. Temperature as recorded in Dhaka today was maximum 34.7 degrees Celsius, minimum 29 degrees. Humidity recorded in air at 9 AM 74%, at 6 PM 77%. The sun rises over Dhaka tomorrow at 5:13 AM, sets at 6:38 PM. That's the end of the weather report for this time.
0: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার সন্ধে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুলসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুর ও বীণা শুনবেন রাত 10:30। এবারে FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 23 মে শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর 12:30 ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠান স্থলে খাল খননের শুভ উদ্বোধন করবেন এবং বিকেল 3:30 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত নজরুল জন্ম জয়ন্তীর জাতীয় অনুষ্ঠানে যোগদান করবেন ও 3 দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। এ সকল অনুষ্ঠানের কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্সে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

0: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করবেন না। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিং এ বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন। কোনো বাড়িতে যদি বজ্রপাতের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই একে এক কক্ষে না থেকে বজ্রপাতের সময় আলাদা হয়ে যান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন স্থানীয় সংবাদ।
2: আসসালাম আলাইকুম, সন্ধে 7টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি মৌসুমী ঘোষ। আসন্ন ঈদ উল আজহার সময় দ্রুত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্ন নগর নিশ্চিত করার প্রস্তুতির কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি জানান, পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করতে 75টি ওয়ার্ডে 46 টন ব্লিচিং পাউডার, 1,050 লিটার স্যাফ্রন এবং 1,40,000 বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হবে। আজ রাজধানীর এলিফ্যান্ট রোডে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত বায়োডিগ্রেডেবল ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ অনুষ্ঠানে DSCC প্রশাসক এসব কথা বলেন। মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ঈদের দিন দুপুর 12টা থেকে পরবর্তী 8 ঘন্টার মধ্যে নগরীর কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। এছাড়া নগরবাসীকে নির্ধারিত স্থানে কোরবানি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে সেখানে পশু কোরবানি না দিতে সবাইকে সচেতন থাকতে হবে। আসন্ন ঈদ উল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিটের আজ দ্বিতীয় দিনে 1 জুনের টিকিট বিক্রি করা হয়। আগামীকাল বিক্রি করা হবে 2 জুনের, রোববার 3 জুনের এবং সোমবার পাওয়া যাবে 4 জুনের ফিরতি যাত্রার টিকিট। এদিকে যারা অনলাইনে বা আগে ভাগে ট্রেনের টিকিট কাটতে পারেননি তাদের জন্য রেল স্টেশনগুলোয় সীমিত পরিসরে তাৎক্ষণিক টিকিটের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদ উল আজহা উপলক্ষে মেট্রো রেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঈদের ছুটির অন্যান্য দিনে উত্তরোত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল 6:30 এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল 7:15 ছেড়ে যাবে। উত্তরোত্তর থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 9:30 আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 10:10। ট্রেনগুলো 12 মিনিট থেকে সর্বোচ্চ 15 মিনিট পরপর চলবে। গাজীপুরে জেলা প্রশাসন আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মুসল্লিদের সঙ্গে মত বিনিময় করেন। জেলার কেন্দ্রীয় জামে মসজিদে আজ বাদ জুম্মায় আয়োজিত সভায় বক্তারা জানান, ঈদকে সুষ্ঠু এবং উৎসব মুখর করতে জেলা প্রশাসন নানা প্রস্তুতি নিয়েছে। সভায় সকলকে সরকারি নির্দেশনা মেনে নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য ফেলতে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান। টেকসই উন্নয়নের জন্য গ্রামীণ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান বিষয়ক এক সেমিনার আজ নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে তিনি বলেন, গ্রামবাংলার মানুষকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে না পারলে জাতি বাধাগ্রস্ত হবে। এ সময় ডক্টর আব্দুল মঈন খান তরুণ প্রজন্মকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও প্রযুক্তি প্রসারের উপর গুরুত্বারোপ করেন। অপার সম্ভাবনাময় হাওর অধ্যুষিত কিশোরগঞ্জ জেলায় আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সবার ও সেবার মান নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের করণীয় বিষয়ে একমত বিনিময় সভা আজ পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী পর্যটন স্থান সমূহ নিকলি হাওর, বালিখলা ঘাট ও মিঠামইন অল ওয়েদার সড়ক রক্ষায় এবং পর্যটকদের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশ নানা সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে কাজ করছে। জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে সভায় জেলায় বিভিন্ন হোটেল, মোটেল, রিসোর্ট, নৌ ও সড়ক পরিবহন ও রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। গাজীপুর জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সুপার সভায় পুলিশ সুপার, উপস্থিত কর্মকর্তা এবং ফোর্স সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধা অসুবিধা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। এছাড়া পুলিশ সুপার কর্মকর্তা ও ফোর্সের উপর অর্পিত দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করার দিক নির্দেশনাও প্রদান করেন।

0: আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকার রাজশাহী ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আজ রাজশাহী ও মোংলায় 37 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 74% এবং সন্ধ্যা 6টায় 77%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:13 এবং সূর্যাস্ত সন্ধ্যা 6:38। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
2: আরে বাবা, সবাই দিয়েছে লাগে।
3: আসরে না আইলে ভালোই লাগে না।
2: হ্যাঁ, আসরে ঠিক কথা।
4: শুনো, আসরের যে একটা মহব্বত বুঝছো, সারাদিন আমরা যেখানে কাজ করি, খেতে খামারে কাজ করার পরও তাও গত দুইয়া কতক্ষণে
2: আসরে।
4: হ্যাঁ, তোমার এই তো দেখলাম যে তুমি খেতের মধ্যে
2: দৌড়াই আসি, দেখছো না,
4: এমনি এসে বললাম। হ্যাঁ, তো এই যে আমরা আসরে আসি, আসরে আসলে এই যে অনেক কথাবার্তা হয়, এই তোমরা আসো, তোমার সাথে সবার সাথে একটা কথাবার্তা হয়,
3: আর আমাকে
4: আমি
3: হাঁস
4: কাটারে দাবড়াইতে
3: দাবড়াইতে
4: আনলাম।
3: হাঁস ছিল জয়গুণের বাপের, জয়গুণ আর আমি দাবড়ায় নিয়ে আসলাম। আর হন, এই যে তুমি যে প্রতিদিন হাঁসের ডিম গুলি বিক্রি করো, ভালোই তো, বড় বড় তোমার হাঁসের ডিম গুলি দেখলাম, আমাকে একটু দিও।
2: আর মানুষ পাইছো না তুমি?
3: আমি
2: পাইলাম
3: না।
4: উনি পালে তো হাঁস আর ডিম খাইবার, তুমি তো হাঁস পাইলা খাও। তো এই যে শুনো, যখন এত মজার কথাবার্তা কইলাম, এই বিষয়ে কিন্তু একটা আলোচনা আসছে।
2: আচ্ছা আচ্ছা,
4: এই আলোচনাটা হইল গ্রামীণ পরিবেশে হাঁস পালন। এই যে আমরা যে কথাটা কইলাম, আমাগো কথার সাথে এই কথাটা
3: মিল আছে।
4: আর এই যে আমরা যে পালি গ্রামীণ পরিবেশে, কিভাবে হাঁস পাললে আমরা লাভবান হবো, ডিম বেচে হাঁস বেচে কিভাবে আমরা লাভবান হবো, এটাকে এখানের মধ্যে আমরা আলোচনার মধ্যে আমার মনে হয় যে আমরা
3: জানতে
2: পারি। আলোচনা শুনে যদি আমার ভালো লাগে, আমিও হাঁস পালন করব। আমার আন্ডা আমি খামো।
4: তোমার আন্ডা
2: না, হাঁসের আন্ডা।
4: হাঁসের আন্ডা। তো আসো আমরা শুনি গ্রামীণ পরিবেশে হাঁস পালন।
5: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, কৃষি কাজের সাথেই আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজকের আসরে আমরা কথা বলবো গ্রামীণ পরিবেশে হাঁস পালন। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর হালিমা খাতুন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিএলআরআই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
6: ধন্যবাদ।
5: প্রথমেই আপনার কাছে জানতে চাই, গ্রামের সাধারণ পরিবেশে কেন হাঁস পালন লাভজনক?
6: গ্রামে প্রচুর খাল, বিল, পুকুর এবং ফসলি জমি থাকে। হাঁস এসব জায়গা থেকে প্রাকৃতিক খাবার যেমন শামুক, পানা, পোকা নিজে নিজেই খুঁজে নিতে পারে। এতে খাবারের খরচ অনেক কমে যায়। এছাড়া হাঁসের রোগবালাই মুরগির তুলনায় কম হয় এবং তারা প্রতি

0: প্রতিকূল আবহাওয়া সহ্য করতে পারে, সেজন্য কিন্তু গ্রামীণ পরিবেশ হাঁস পালন বেশ লাভজনক।
1: এখন আপনার কাছে জানতে চাই যে হাঁসের ঘর তৈরির সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
0: হাঁসের ঘর হতে হবে খোলামেলা এবং বায়ু চলাচলে সুবিধাযুক্ত। খেয়াল রাখতে হবে যেন মেঝে সব সময় শুকনো থাকে। প্রতিটি বড় হাঁসের জন্য গড়ে 2-3 বর্গফুট জায়গা প্রয়োজন হয়। শেয়াল বা বেজি থেকে রক্ষার জন্য ঘরটি মজবুত বেড়া দিয়ে ঘেরা উচিত।
1: এবারে আপনার কাছে জানতে চাই, শুধু কি প্রাকৃতিক খাবার দিলেই হবে হাঁসের জন্য, নাকি বাড়তি খাবারেরও ব্যবস্থা করতে হবে?
0: আসলে হাঁস যখন বাইরে চড়ে বেড়ায় তখন সে প্রোটিনের উৎস খুঁজে পায়, যেমন শামুক, পোকামাকড় এগুলো। তবে বেশি ডিম পেতে হলে তাকে চালের কুড়া, গমের ভুষি এবং খৈল মিশিয়ে বাড়তি খাবার দিতে হবে। বিশেষ করে বর্ষাকালে যখন চড়ে খাওয়ার সুযোগ কম থাকে তখন সুষম খাবারের বিকল্প নেই।
1: এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে আমরা জানি যে হাঁসের বিভিন্ন রোগ বালাই হয়ে থাকে, সেক্ষেত্রে হাঁসের মরক বা অন্যান্য যে রোগ বালাই আছে সেগুলো এড়াতে খামারিদের প্রধান কাজ কি হতে পারে?
0: সবচেয়ে জরুরি হলো টিকা বা ভ্যাকসিন দেয়া। বিশেষ করে ডাক প্লেগ এবং হাঁসের কলেরা, এই দুটি রোগের কারণে হাঁসের অনেক খামারই ক্ষতিগ্রস্ত হন। নির্দিষ্ট সময়ে এই টিকাগুলো দিলে মৃত্যুর হার প্রায় শূন্যে নামিয়ে আনা সম্ভব। এছাড়া পানির এবং খাবারের পাত্র পরিষ্কার রাখা এবং অসুস্থ হাঁসকে দ্রুত আলাদা করাও জরুরি।
1: অনেক সময় কিন্তু আমাদের খামারিরা অভিযোগ করেন যে হঠাৎ করে অনেক হাঁস মারা যাচ্ছে, তো আপনি তো টিকার কথা বললেন, সেক্ষেত্রে যদি একটু এই বিষয়ে বিস্তারিত বলতেন।
0: হ্যাঁ, অবশ্যই। হাঁসকে মূলত দুটো টিকা দিতে হয়, ডাক প্লেগ এবং ডাক কলেরা। তো হাঁসের সবচেয়ে ভয়ানক রোগ হচ্ছে ডাক প্লেগ। এর জন্য 21-25 দিন বয়সের বাচ্চাকে প্রথম টিকা দিতে হয়। এই টিকাটি হাঁসের রানের বা বুকের মাংসে ইনজেকশন হিসেবে দিতে হবে। তবে তার ঠিক 15 দিন পর বুস্টার ডোজ দিতে হবে। মনে রাখতে হবে এই টিকা একবার দিলেই হবে না, প্রতি 6 মাস পর পর আবার দিতে হবে। আরেকটি মারাত্মক রোগ হচ্ছে ডাক কলেরা। এই ডাক কলেরা রোগটি সাধারণত বড় হাঁসকে বেশি আক্রমণ করে। এটি দিতে হয় হাঁসের বয়স যখন 50-60 দিন হয় তখন। এটি হাঁসের ঘাড় বা পাখার নিচ চামড়ার নিচে দিতে হয়। প্রথমবার দেওয়ার 15 দিন পর একটি বুস্টার ডোজ দিতে হবে এবং এরপর নিয়মিত প্রতি 6 মাস অন্তর দিয়ে যেতে হবে।
1: এখন আপনার কাছে জানতে চাই যে ডিম পাড়া হাঁসের ক্ষেত্রে বিশেষ কোনো যত্ন নিতে হয় কিনা?
0: হ্যাঁ, অবশ্যই কিছু যত্ন তো ডিম পাড়া হাঁসের ক্ষেত্রে নিতেই হবে। হাঁস সাধারণত ভোরের দিকে ডিম পাড়ে, তাই সকাল 9টা পর্যন্ত তাদের ঘরে আটকে রাখা ভালো, যাতে ডিমগুলো বাইরে পাড়ার সময় নষ্ট না হয়। এছাড়া ডিম পাড়া হাঁসকে পর্যাপ্ত ক্যালসিয়াম যেমন ঝিনুকের গুঁড়া খাওয়ালে ডিমের খোসা শক্ত হয় এবং সুষম খাবার দিতে হবে যাতে উৎপাদন ভালো থাকে।
1: এবারে আপনার কাছে জানতে চাই যে সব হাঁস কি একই রকম ডিম দেয়, এবং সেই সাথে গ্রামীণ পরিবেশে কোন জাতের হাঁস পালন সবচেয়ে লাভজনক?
0: না, সব হাঁস জাত ভেদে ডিমের সংখ্যা কম বেশি হয়ে থাকে। আমাদের দেশের দেশি হাঁস বছরে 70-80 ডিম দেয়, তবে খাকি ক্যাম্বেল, জেন্ডিন বা ইন্ডিয়ান রানার জাতের হাঁস বছরে 250-300 পর্যন্ত ডিম দিতে পারে। আবার মাংসের জন্য পালন করলে পিকিন জাতের হাঁস ভালো।
1: এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে অনেক সময় দেখা যায় হাঁস ডিম পাড়া কমিয়ে দেয় বা ডিমের আকার ছোট হয়ে যায়, তখন আমাদের খামারি ভাই বোনদের কি করণীয় হতে পারে?
0: হ্যাঁ, অনেক সময় তাই দেখা যায় যে হাঁস ডিম পাড়া কমিয়ে দেয়। এর প্রধান কারণ সুষম খাবারের অভাব এবং পানির স্বল্পতা। হাঁসকে কেবল কুড়া খাওয়ালেই হবে না, খাবারে প্রোটিন যেমন শুটকি মাছের গুঁড়া বা সয়াবিন মিল থাকতে হবে। এছাড়া প্রচণ্ড গরমে হাঁস ধুঁকতে থাকে বা পানির উৎস, পুকুর, নালা শুকিয়ে গেলে তার স্ট্রেসে পড়েও ডিম কমিয়ে দেয়।
1: সবশেষে আপনার কাছে জানতে চাই যে হাঁস মুরগি কি একসাথে পালন করা যায়, এতে কোনো সমস্যা হয় কিনা, এবং সেই সাথে হাঁসের ডিম সংরক্ষণ ও বাজারজাত করার সঠিক উপায় কি, সে বিষয়ে যদি বলতেন।
0: গ্রামীণ পরিবেশে অনেকেই হাঁস মুরগি একসাথে পালন করেন, তবে এটি না করাই ভালো। হাঁস প্রচুর পানি ছিটিয়ে চারপাশে নোংরা ও স্যাঁতস্যাঁতে করে ফেলে, যা মুরগির জন্য ক্ষতিকর। এছাড়া হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হলেও তারা আগে অনেক সময় মুরগির রোগের বাহক হিসেবে কাজ করে, তাই আলাদা ঘরে রাখাই বুদ্ধিমানের কাজ। হাঁসের ডিম সংগ্রহের পর ভেজা কাপড় দিয়ে আলতো করে মুছে নিতে হবে, তবে সরাসরি পানিতে ধোয়া যাবে না, এতে ডিম দ্রুত নষ্ট হয়ে যায়। ডিমের সরু অংশ নিচে এবং মোটা অংশ উপরে রেখে ঝুড়িতে সাজাতে হবে। সরাসরি সূর্যের আলো থেকে দূরে ঠান্ডা ও বাতাসযুক্ত স্থানে রাখলে ডিম অনেকদিন ভালো থাকে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আসরে উপস্থিত হয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের জানানোর জন্য।
0: ধন্যবাদ বাংলাদেশ বেতারকে।
2: আমি তো সুন্দর করে এনে হাঁস করতে পারি,
3: হাঁস পয়দা তুমি স্বাবলম্বী হয়ে যাইবা,
2: এই বুদ্ধিটা তো আগে মাথার মধ্যে খেলতো,
3: বাগ্যের চাকা ঘুরে
4: থামো থামো, এই যে আবার একটা কথা আছে কিন্তু হাঁস মুরগি কিন্তু একসাথে পালা যায়, দেখছো না,
2: ভালো
4: হাঁস একটা আলাদা পালবা, মুরগি আলাদা পালবা,
3: আলাদা আলাদা
4: মানে আলাদা, কারণ হাঁস তো ওই যে পানি ছিটায়, পানি ছিটে অনেক জায়গায় নোংরা করে, আবার ওই যে রোগ জীবাণু কিন্তু বহন করে।
3: রাজা ভাই, ওই যে কৃষিজীবী ভাই বোনের একটু শুভেচ্ছা জানায় কয়ে
4: দাও। হ্যাঁ দাঁড়াও, আমরা শেষ করি, আমরা যাওয়ার সময় তাগো শুভেচ্ছা জানে, আমরা আসর ত্যাগ করবো, মানে কি কম। তো এই যে আমরা হাঁস নিয়ে এত আলোচনা শুনলাম, নিজেরও শুনলাম, আমাকে আশপাশে যারা আছে হাঁস নিয়ে হাসাহাসি হইল, তো হাঁসের ডিমও খেলা, আবার একটা
3: গানের ব্যবস্থা
4: খাওয়াও না, তো হইলে তো চলবো না, গান শুনবা, তাহলে আসো আমরা এই যে হাঁস নিয়ে যখন কথা হইলো, তখন হাঁস নিয়ে একটা গান, হাঁসের গান, চই হাঁস ডাকে ওই শিল্পী রাজীব দাস ও প্রিয়াঙ্কা বিশ্বাস, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার উজ্জ্বল সিনহা, আসো তাহলে শুনি চই চই চই হাঁস ডাকে।
3: আচ্ছা শুনি।

0: কথাবার্তা হইলো এই সামনে কিন্তু আমাকে কোরবানি দিই ওই যে তোমরা তো গরু কিনবা গরু আবার কোরবানির পরে গরুর চামড়া তো ছাড়ান লাগবে কিভাবে সুন্দর ভাবে মানে স্বাস্থ্যসম্মত ভাবে কিভাবে গরু চামড়াটা আমরা ছাড়াবো এই নিয়ে কিন্তু আমাকে একটা জানা দরকার আছে তাই না কেননা যেমন যদি চামড়া কেটে যায় ক্ষতি হয়ে যাব সেজন্য আমাদের ওইগুলি কুরবানি তো করুন চামড়া কিভাবে ছাড়াবো সেই বিষয় নিয়ে আমাকে একটা আলোচনা আসছে স্বাস্থ্যসম্মত উপায়ে কুরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণ এর অর্থনৈতিক গুরুত্বটা বুঝছো এই যে
1: তাহলে
0: আসো এই বিষয়ে আলোচনাটা আমরা শুনি পরে কথা কই
1: আচ্ছা শুনি সুপ্রিয় শ্রোতা প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে শ্রোতা বন্ধু আজ আমরা কথা বলবো স্বাস্থ্যসম্মত উপায়ে কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে এ বিষয়ে কথা বলতে আমাদের অতিথি হয়েছেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম উপপরিচালক পরিকল্পনা শাখা প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা স্বাগত আপনাকে আপনার কাছে জানতে চাইবো যে পশু জবাই করার সময় কি কি বিষয় লক্ষ্য রাখা জরুরি
2: গবাদি পশুর চামড়া একটি মূল্যবান সম্পদ এবং এটার অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি তাই পশু জবাই করার সময় যে সকল বিষয়ের প্রতি লক্ষ্য রাখা দরকার সাধারণত জবাই করার উদ্দেশ্যে পশুকে মাটিতে শোয়াবার সময় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে দেহে কোনো প্রকার আঘাত না লাগে বা আঘাত লাগলে চামড়া থেতলিয়ে যেতে পারে চামড়া ছিঁড়ে যেতে পারে তখন চামড়ার দাম কমে যাবে জবাই করার জন্য ধারালো ছুরি বা চামড়া ছাড়ানোর জন্য মাথা বাঁকানো ছুরি ব্যবহার করা দরকার যাতে চামড়ায় কোনো প্রকার কাটা দাগ না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও উঁচু জায়গায় পশু জবাই করতে হবে যাতে সহজেই রক্ত ও অন্যান্য ময়লা পরিষ্কার করা যায় এবং চামড়াতে যাতে আক্রান্ত না হয়
1: সঠিকভাবে চামড়া ছাড়ানোর নিয়মাবলী যদি একটু বলতেন
2: সঠিকভাবে চামড়া ছাড়ানোর উপরে ডিপেন্ড করে যে চামড়ার দাম সেই জন্যই জবাই করার পর পশুর দেহে অসার বা নিস্তেজ হয়ে গেলে চিত করে শুয়ে দুপাশে ঠেস দিয়ে দিতে হবে অর্থাৎ এতে ছুরির কাটা দাগ লাগার সম্ভাবনা কমে যাবে নোকদার বা ধারালো ছুরির অগ্রভাগ দিয়ে জবাই করার স্থান থেকে গলা সিনা ও পেটের উপর দিয়ে সোজাসুজি দাগ কেটে নিতে হবে সামনের দু পায়ের গোড়ালি বা হাঁটু থেকে সিনা পর্যন্ত অন্য একটি দাগ কেটে প্রথম দাগের সাথে যুক্ত করতে হবে পিছনের দু পায়ের হাঁটু থেকে লেজের কাছাকাছি পর্যন্ত দাগ কেটে প্রথমোক্ত লম্বা দাগের সাথে যুক্ত করতে হবে কোনো ক্রমে যেন দাগ বাঁকা না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে ছোট আকারের পশুকে গাছের ঢালে ঝুলিয়ে ছাগল বা ভেড়া আমরা ঝুলিয়ে যদি চামড়া ছাড়ানো তাহলে সেটা সহজ এবং চামড়া কোনো কাটা ছেঁড়া থাকে না ঝুলিয়ে চামড়া ছাড়ানো সম্ভব না হলে দাগ কাটার পর প্রথমে গলার অর্ধেক ছাড়াতে হবে তারপর সামনের পা ছাড়িয়ে সিনা কাঁধ ও পেটের চামড়ার ছাড়াতে হবে পিছনের পা ছাড়িয়ে পিঠ পর্যন্ত নিতে হবে এখানে লক্ষণীয় যে সিনা ও পিছনের দিকে মাংসের সাথে চামড়া লেগে থাকে তাই এই সকল স্থানে চামড়া ছাড়ানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে যেন ছুরির দাগ যাতে চামড়ার মধ্যে না পড়ে চামড়া ছাড়ানোর জন্য মাথা বাঁকানো কম ধারালো ছুরি ব্যবহার করাই উত্তম চামড়া ছাড়ানোর পর মাটিতে থেতলিয়ে যাতে না যায় বা সেজন্য লক্ষ্য রাখতে হবে রক্ত গোবর বা অন্যান্য কাদা যুক্ত যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে চামড়া ছাড়ানোর পর কুকুর এবং অন্যান্য প্রাণী যাতে না খেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে
1: পশুর চামড়া সংরক্ষণের জন্য সহজ নিয়ম বলে একটু জানতে চাই
2: সহজ নিয়ম হলো যে পশু চামড়া ছাড়ানোর পর চামড়া ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে চামড়া লেগে থাকা অতিরিক্ত মাংস চর্বি ঝিল্লি ভালোভাবে ছুরি দিয়ে উঠিয়ে নিতে হবে চামড়ার মাংসের পিঠের উপর থেকে রেখে মুঠি পুঠি লবণ ছাড়িয়ে দিতে হবে এবং ভালোভাবে যাতে চামড়া লেগে থাকে প্রথমবারের লবণ চুষে নিয়ে গেলে পরবর্তীতে আবার লবণ লেগে চামড়াকে সংরক্ষণ করতে হবে
1: পশুর চামড়ার অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানতে চাই
2: চামড়া একটি মূল্যবান সম্পদ যেটা থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি এবং বাংলাদেশের চামড়ার মান বিশ্ববাজারে সমাদৃত যেহেতু কোয়ালিটি বেশি হাই থাকে তাই সঠিকভাবে ও নিয়ম অনুযায়ী এটি সংগ্রহ এবং সংরক্ষণ করলে এবং মূল্য অনেক গুণ বেড়ে যাবে আমি যেটা বললাম যেভাবে দাগ কেটে চামড়া ছাড়াইতে হবে এটা একটা ক্রোনোলজি বিষয় তবে অন্যান্য উন্নত মুসলিম দেশের মতো আরামদায়ক অধিক পদ্ধতিতে পশু কোরবানির ব্যবস্থা করতে হবে যাতে সহজে চামড়া সংরক্ষণ করা যায় এবং করানো যায়।
1: ধন্যবাদ আপনাকে শ্রোতা বন্ধু, আপনারা শুনলেন এই নিয়ম মেনে যদি আপনারা কোরবানির পশুর চামড়া ছাড়ান তাহলে কিন্তু সংরক্ষণ করে বেশ অর্থনৈতিক সমৃদ্ধি হওয়া সম্ভব। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
3: তাই
4: নাকি, খুব ভালো হইছে।
3: আরে মিয়া, তুমি ভালার কি বোঝো, বেছো তো চা, বেশি পন্ডিতে দেখায় না।
4: আমি চা বেসলে কি হইব, আমিও বুঝি। রতনের খামার দাঁড়ায় গেলে আমারে আর হাটে যাওন লাগবো না, গ্রামে।

0: কই থেকে আনলা?
1: রতন ভাই আছে না, রতন ভাইয়ের মহিষের খামার থেকে আনছি।
0: সবাই গরুর দুধ খায়, আর তোমরা মহিষের দুধ আনলা কেন?
1: বাবাই বলছে মহিষের দুধে নাকি পুষ্টিগুণ বেশি, আবার স্বাদও মেলা। আমরাও খাইয়া দেখছি, অনেক মজা। আসি কুতুব ভাই, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম। এই রতন দেখি তাক লাগাইয়া দিল, সারা গ্রামের মানুষে দেখি মহিষের দুধ ও মাংস খায়।
2: আমি কইছি না কুতুব ভাই, এখন দেখছেন আমার কথাই ঠিক হইল, আপনিও খাইয়া দেখেন।
0: মিছা কথা কমু না, আমিও খাইছি, মাংসটা ভালোই লাগছে, দুধও ভালো।
2: এইবার তাইলে আরেকখান কথা কই, আমার দোকানের চা খাওয়ানোর লাগিয়া কেন আসেন আপনি?
0: তোমার দোকানের চা সব দোকানের চাইতে সেরা।
2: আমি কিন্তু মহিষের দুধ দিয়াই চা বানাই।
0: কও কি?
2: হ্যাঁ,
0: তুমি দেখি কুতুবালিরও হারায় দিলা।
3: হ্যাঁ, ওই জিন্দেরুল কেন
4: না মহিষের দুধের এত
3: আগে
4: জানতাম না?
3: এই তো মহিষের দুধের চা যে কি মজা তো আমরা আজকে আসলে এই যে তোমার গ্রামীণ পরিবেশে হাঁস পালনের কথা জানলাম, একটা চুই চুই করে কি
5: গান শুনলাম,
3: হ্যাঁ, তারপরে আবার স্বাস্থ্যসম্মত উপায়ে কুরবানির পশুর চামড়া ছড়ানো ও সংরক্ষণ আমাদের কাছ থেকে তারাও যেন
5: শিখতে পারে,
3: জানতে পারে। তো এই যে জয়গুণের, তুমি তো এই যে খালি হয় করো,
5: ওই যে একটু কম বুঝি ভাই, বুঝে
6: ওই যে এবার গাছ লাগানোর কথা যে কইছে রাজা ভাই, গাছ লাগাইতে
5: ঈদের সময় যারা আইবো কইছিলাম না,
3: জয়গুণের দাদি সব বুঝে এই বুঝে সব বুঝে ওই বুঝে,
5: ওইটাই তো দোষ ভাই, ওইটাই আমার দোষ।
3: তো তোমরা
5: একটু বুঝে একো
3: আসলে আসলে এই আমরা যেটা শুনি এটা ভালোভাবে শুই না, আমাকে আশেপাশে
5: জানিতে অন্য জনকে বুঝাইতে
3: ইয়ে ও কইতে পারে ওই যে
6: ছোটবেলায়
5: ডুবায় ডুবায় ডিম খাইছো,
3: আপনারা যে যেখান থেকে আমাকে আসো শুনলেন, হ্যাঁ, এই দেশ আমার মাটি আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক
5: শুভেচ্ছা
3: শুভেচ্ছা। আশা করি আপনারা সবসময় আমার সাথে থাকবেন, আমাকে আসো শুনবেন, এবং এই আসরের ভালো মন্দ কি হয় এটা আপনারা আমাকে জানাইলে আমাকে উপকার হইব, কি কও?
5: তাই তো।
3: তো আর ওই যে আর একটা কথা, ওই যে জরিনাবু, এই যে আমাকে শহর থেকে যে আমাকে আত্মীয় স্বজন, এই আত্মীয় স্বজন তারা যে আসলে তারা অতিরিক্ত যাত্রী হয়ে জানে
5: না আসে,
3: যানবাহন চলাচল না করে, হ্যাঁ, একটু সময় বুঝে আর বুঝে গাঁটি পুচকা যে নিয়ে আসবো ওগুলি সাবধানে রাখতেই, ঝড় বৃষ্টি হইতেছে দেখে সাবধানে
5: আসতে। আর রাজা ভাই গ্রামে আইসেই পুকুরে নামন যাইব না।
3: তাহলে আর কথা নাই, আমরা এখন কথা শেষ করে উঠতে হবে, কি কথা? তো যাওয়ার আগে জানিয়ে দিই, আজকের আসরে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করলেন হর বিলাস রায়। তাহলে চলো
5: হাইসা।

0: বাংলাদেশ বেতার স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধে 7:30। অনুষ্ঠানে একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। এখনকার অনুষ্ঠান ঘোষণায় জুয়ার আল মাহমুদ, রাবিয়া সুলতানা শিউলি, সুরাইয়া সুলতানা মনিরা, শিরিন বানু, মোহাম্মদ আলমগীর হোসেন এবং আহসান হাবিব বাপ্পি। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ সিরাজুল আলম, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান, মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

আসসালামু আলাইকুম। প্রিয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সবার জন্য রইল আন্তরিক আমন্ত্রণ শুভেচ্ছা। আজ দুর্বারে শুনবেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। অনুষ্ঠানের প্রথম গান যেখানে বৃষ্টি কথা বলে, যেখানে রৌদ্র কথা বলে। নাট্যশিল্পী সাবিতা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

সেনা নৌ ও বিমান বাহিনীর বিশ্বনানী ভাই ও বোনেরা, দুর্বারের উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা টি এইচ শেখদার, সুর আরোপ করেছেন আব্দুল আজিজ বাচ্চু। আমি দইলে শিশে রূপালী বাতাসে দেখেছি, গানটি গিয়েছেন সৈয়দ আব্দুল হাদী।

দুর্বারে শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। এবারের গানটির শিল্পী রুমানা ইসলাম, গানটি লিখেছেন আহমেদ ফরিদ, সুর করেছেন ফিরোজ খান।

দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান। সুর আরোপ করেছেন এস এম আব্দুল ইয়া ওয়াদুদ সরকার। জন্ম আমার বাংলাদেশে, ধন্য আমি তাই। সুরে সুরে গিয়েছেন মোহাম্মদ রাশেদ উদ্দিন।

দেশকে আমি বাসি ভালো। গানটির শিল্পী সুমনা বর্ধন, গানটি লিখেছেন কল্পনা সরকার, সুর করেছেন মোহাম্মদ গোলাম সারোয়ার।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গান তুই যে আমার দেশের মাটি তোকে ভালোবাসি, গেয়েছেন সুমন রাহাত, গানের রচয়িতা হুমায়ুন খালিদ, সুরকার মোহাম্মদ হাসান আলী।

0: এই গানটির সঙ্গে শেষ হয়ে গেল দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। দুবার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কালিস কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। আগামীকাল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের বেশ কয়েকটি খেলা ঢাকা ও আশেপাশের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্স লিজেন্ডস অব রূপগঞ্জের বিরুদ্ধে খেলবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাবের, আবহানী লিমিটেড, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, সিটি ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবে। এছাড়া বসুন্ধরা স্ট্রাইকার্স, ব্রাদার্স ইউনিয়নের এবং রূপগঞ্জ টাইগার্স ঢাকা ল্যাপার্ডসের মোকাবেলা করবে। সবকটি ম্যাচই সকাল 9টায় শুরু হবার কথা রয়েছে। এ পর্যন্ত লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব 6 খেলা থেকে 10 পয়েন্ট লাভ করে তালিকার শীর্ষে রয়েছে। এছাড়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সমান সংখ্যক খেলা থেকে 10 পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং আবহানী লিমিটেড 8 পয়েন্ট লাভ করে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী মাসের 5 তারিখে বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে 11 জুন দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 জুন তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3টি ম্যাচই সকাল 9টায় শুরু হবার কথা রয়েছে। 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজের পর স্বাগতিক বাংলাদেশ জিম্বাবুয়ে সফরে যাবে। এই সফরকালে বাংলাদেশ স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের পাশাপাশি 3টি একদিনের আন্তর্জাতিক সিরিজ এবং 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে। 28 জুন থেকে 2 জুলাই পর্যন্ত হারারেতে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। এছাড়া 6, 9 ও 11 জুলাই দুদলের মধ্যে 3টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি 5টি স্বর্ণ ও 1টি ব্রোঞ্জ পদক লাভ করে দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে। 1টি স্বর্ণ, 4টি রৌপ্য এবং 1টি ব্রোঞ্জ পদক লাভ করে রানার্স আপ হয় রাজশাহী মডার্ন বক্সিং ক্লাব। বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীতে 8টি ওজন শ্রেণীতে 3 দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল্লাহ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ 38টি দলের 122 জন বক্সার অংশগ্রহণ করেন। নতুন করে 2026 ফুটবলে বালিকা বিভাগে আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বরিশাল জেলা দল। কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বরিশাল জেলা দল 3-0 গোলে বরগুনা জেলা দলকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। মেহেন্দিগঞ্জের অদম্য কিশোরী শ্রাবন্তী কীর্তনিয়া একাই 3টি গোল করেন। প্রাথমিক বিদ্যালয় বালক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ঢাকা বিভাগীয় অঞ্চলে ফাইনাল খেলা আগামীকাল অনুষ্ঠিত হবে। এতে মুন্সীগঞ্জ বেসোনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ধামরাইল নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হবে। রাজধানীর মিরপুর শহীদ স্মৃতি কলেজ মাঠে শিরোপা নির্ধারণী এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল লীগের শেষ রাউন্ডের 5টি খেলা আগামীকাল দেশের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। রাজধানীর বসুন্ধরা কিংস এরিনায় ফকিরেরপুল ইয়াংস ক্লাব বসুন্ধরা কিংসের মোকাবেলা করবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়নের, ঢাকা আবহানী লিমিটেড, আরামবাগ ক্রীড়া সংঘের, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের এবং পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব ফর্টিস ফুটবল ক্লাবের মুখোমুখি হবে। সবকটি খেলায় বেলা 3:45 শুরু হবে। টমাস ডুলিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 65 বছর বয়সী জার্মান বংশোদ্ভূত এই কোচ আগামী রোববার বাংলাদেশ দলে দায়িত্ব নেবেন। জন্মসূত্রে জার্মানি হলেও টমাস ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রে। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী সোমবার থেকে 6 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। গ্রুপ এতে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটান। উল্লেখ্য, 2016 সালে পশ্চিমবাংলার শিলিগুড়ির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি পরিচালনা পর্ষদ ইতিমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ড রুমে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওই দিন সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। উল্লেখ্য, আসন্ন নির্বাচনে 3টি ক্যাটাগরিতে মোট 23 জন পরিচালক পদে ভোটগ্রহণ হবে। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে দু গ্রুপে ১২টি দেশ অংশগ্রহণ করবে। বিশ্বকাপে গ্রুপ এতে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত এবং পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। ১৪ জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দলের নাম ঘোষণা করেছে। খেলাধুলা সংবাদ শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত সাড়ে ৮টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। এখন শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 23 মে শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর 12:30 ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠান স্থলে খাল খননের শুভ উদ্বোধন করবেন এবং বিকেল 3:30 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানে যোগদান করবেন ও 3 দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। এ সকল অনুষ্ঠানের কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ FM 106 মেগাহার্টজ ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
5: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুরু হচ্ছে নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। প্রথমেই কলমিলতা ছায়াছবির গান, শিল্পী সৈয়দ আব্দুল হাদী।

0: এই গানের সাথে শেষ হলো নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং।
1: বাংলাদেশ বেতার, কিছুক্ষণ মধ্যেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। দিনব্যাপী সফরে আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেবেন খাল পুনর্খনন কার্যক্রম, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও সাংগঠনিক সভায়। চ্যালেঞ্জিং হলেও ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর।

0: বেশি মানুষের মনে নজরুলের চেতনা জাগরণ করা যাবে তা তত বড় জাতীয় সম্পদ হয়ে উঠবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আগামীকাল থেকে শুরু হচ্ছে ট্রেনে ঈদ যাত্রা। ঈদকে সামনে রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রস্তুত কুরবানির পশুর হাট। হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর মৃত্যু। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। আলোচনায় অগ্রগতির আভাস দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার টমাস ডুলি। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল দিনব্যাপী সফরে ময়মনসিংহ যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এই সফরে তিনি খাল পুনর্খনন ও নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন করবেন এবং সাংগঠনিক সভায় যোগ দেবেন। আরো শুনুন প্রতিবেদনে।
2: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ময়মনসিংহের ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবির বাল্য স্মৃতি বিজড়িত ত্রিশালে তিনি উদ্বোধন করবেন তিন দিন ব্যাপী অনুষ্ঠানমালা ও নজরুল বই মেলা। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ত্রিশাল জুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। সরকারি নজরুল একাডেমি মাঠে অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সফরের শুরুতে তিনি তার পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বৈলোর কানোহর ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে ত্রিশালে নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি তিন দিন ব্যাপী বর্ণাঢ্য নজরুল জন্মজয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। তিন দিন ব্যাপী এ আয়োজনে থাকছে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও বই মেলা। সফরকে ঘিরে থাকছে রাজনৈতিক কর্মসূচিও। এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন,
3: কর্মসূচিটা একটা কম্প্যাক্ট কর্মসূচি করা হয়েছে। উনি দুপুরে এখানে আসবেন একটি খাল খনন করার জন্য, যেটা ওনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি রাষ্ট্রপতি ছিলেন তখন এই খালটি শহীদ জিয়া খনন করেছিলেন। সেখানে একটি সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। এরপরে তিনি চলে আসবেন আমাদের এই নজরুলের মঞ্চে, সেখানে নজরুল জয়ন্তী উদ্বোধন করবেন এবং তারপরে বিকেলে এই অডিটোরিয়ামেই এই ময়মনসিংহ উত্তর দক্ষিণ জেলা বিএনপি এবং মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে, প্রায় ৫ শতাধিক নেতাদের সাথে তিনি সেখানে মত বিনিময় করবেন।
2: প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা, যানবাহন চলাচল, জনসমাগম নিয়ন্ত্রণ, জরুরি সেবা এবং VVIP মুভমেন্ট সহ সার্বিক বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন,
4: আমাদের পর্যাপ্ত পরিমাণে পুলিশ সহ বিজিবি, র‍্যাব এবং অন্যান্য সিকিউরিটি ফোর্সেস এখানে ডিপ্লয় থাকবে এবং আমাদের রাস্তা থেকে, আমাদের যত সীমানা থেকে প্রত্যেকটা ভেনুতে, প্রত্যেকটা রুকটপে আমাদের পোশাকে পুলিশের সাথে সাথে সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা পুলিশ আমাদের নিয়োজিত থাকবে।
2: দীর্ঘদিন পর ত্রিশালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে, তাই স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ।
5: দীর্ঘ প্রায় ১৭-১৮ বছর পর আমাদের এই ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে মেলাটি ১২৭তম নজরুল জন্মজয়ন্তী, এটি সরকারিভাবে হচ্ছে, যার কারণে ত্রিশাল তথা সম্পূর্ণ ময়মনসিংহ বিভাগের মানুষ খুবই আনন্দিত। এটি আমাদের কাছে দুইটি ঈদের পর আমাদের ময়মনসিংহ বিভাগের মানুষের জন্য সব থেকে বড় উৎসব এটি।
2: জাতীয় কবির জন্মজয়ন্তী ঘিরে ত্রিশাল এখন উৎসব মুখর। অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় ময়মনসিংহবাসী। হুসাইন শাহিদ, বাংলাদেশ বেতার, ময়মনসিংহ।
0: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, চলমান খাল খনন কর্মসূচি দেশ জুড়ে পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার, পানির প্রবাহ পুনরুজ্জীবিত এবং কৃষি উৎপাদন শক্তিশালী করার মাধ্যমে সবুজ বিপ্লবের পথ প্রশস্ত করবে। আজ ময়মনসিংহের ত্রিশালে ধারার খালের পুনর্খনন কাজ পরিদর্শনকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচি প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধারে সাহায্য করবে। তিনি আরও বলেন, খালগুলোতে মাছ ফিরে আসবে এবং খালের পানি দিয়ে সেচ কার্যে মাছে ভাতে বাঙালির ঐতিহ্যবাহী চেতনাকে পুনরুজ্জীবিত করবে। সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সারাদেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। আজ কুমিল্লায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে অবকাঠামো উন্নয়ন, চালকদের প্রশিক্ষণ, চলাচলের অনুপযোগী যানবাহন নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। শেখ রবিউল আলম বলেন, অনুপযোগী যানবাহন, অদক্ষ চালক এবং জনসচেতনতার অভাবকে দুর্ঘটনার তিনটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও বলেন, সমস্যাগুলো সমাধানের জন্য কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, স্বল্প সময়ে বিপুল সংখ্যক যাত্রী ও কোরবানির পশু পরিবহনের চ্যালেঞ্জ সত্ত্বেও এবছরের ঈদ উল আজহার যাত্রা স্বস্তিদায়ক ও সুষ্ঠু হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, যত বেশি মানুষের মনে নজরুলের চেতনা জাগরণ করা যাবে তা তত বড় জাতীয় সম্পদ হয়ে উঠবে। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, নজরুল চর্চার মাধ্যমে যে সমষ্টিগত মনোজগৎ তৈরি হয়েছিল তা অবদান রেখেছে মুক্তিযুদ্ধ ও ২৪ গণ অভ্যুত্থান সহ জাতীয় সব অর্জনে।
6: নজরুল চর্চা করার মধ্য দিয়ে যে সমষ্টিগত মনোজগৎ তৈরি হয়েছিল, আমাদের জাতির ইতিহাসে যতগুলি গুরুত্বপূর্ণ ভালো ভালো ঘটনা ঘটেছে আমরা তা বুঝতে পারি আর না পারি, তার মধ্যে কিন্তু নজরুল চেতনার একটা বিরাট অবদান ছিল। সেটা মুক্তিযুদ্ধ হোক, সেটা ভাষা আন্দোলন হোক, সেটা ৬৯ গণ অভ্যুত্থান হোক, এমনকি আমাদের সর্বশেষ ২৪ জুলাইয়ের গণ অভ্যুত্থানে আত্মত্যাগের যে প্রেরণা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যে লড়াই, এর নেপথ্যে যে মনোজগৎটা কাজ করে, বুক চিতিয়ে গরিব গুলি বরণ করে নেয়ার সাহস, এর নেপথ্যে কিন্তু সমাজ জগতে নজরুলের উপস্থিতি কিন্তু টের পাওয়া যায়।
0: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান। তিনি আজ নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যদের নিয়ে রামিসার বাসায় গিয়ে একথা বলেন। এ সময় শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে সেলিমা রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসা হত্যার বিচারের দায়িত্ব নিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, খুব দ্রুতই এই হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামিপক্ষ হয়ে ঢাকা আইনজীবী সমিতির কোন আইনজীবী মামলা পরিচালনা করবেন না। ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি আজ ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়। সমিতির সাধারণ সম্পাদক কালাম খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে একথা জানান। উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে একটি বাসায় নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয় শিশু রামিসা আক্তার। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদে ঘরমুখো মানুষদের নিয়ে রেলের ৫ দিনব্যাপী ঈদ যাত্রা। ঈদে ঘরমুখো মানুষকে নিরাপদ ও নির্বিঘ্নে পৌঁছে দিতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে। তবে আজ থেকেই কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। যাত্রীরা বলছেন, ভোগান্তি এড়াতে কিছুটা আগেই রাজধানী ছাড়ছেন তারা। এবার রেলের ঈদ বহরে চলাচল করবে ৪৩ জোড়া আন্তনগর সহ ৬৬টি জোড়া ট্রেন। স্টেশন ম্যানেজার জানান, এর বাইরেও ঈদ উপলক্ষে চলাচল করবে ১০টি বিশেষ ট্রেন। যাত্রীর চাপ সামাল দিতে প্রতিটি আন্তনগর ট্রেনে যাত্রার ২ ঘণ্টা আগে দেয়া হবে ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট। ৫ দিনব্যাপী রেলের ঈদ যাত্রায় কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে থাকছে ৩ স্তরের চেকপোস্ট। টিকিটবিহীন ভ্রমণ ঠেকাতে ইতিমধ্যে কমলাপুর রেলস্টেশনে স্থাপন করা হয়েছে বাঁশের বেষ্টনী। রেলওয়ে জানিয়েছে, ঈদ যাত্রায় যাতে শিডিউল বিপর্যয় না ঘটে সে লক্ষ্যে কমলাপুরে মজুদ থাকবে অতিরিক্ত ইঞ্জিন ও বগি। আসন্ন ঈদ উল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি আজ দ্বিতীয় দিনের মতো অব্যাহত আছে। আজ বিক্রি হয়েছে ১লা জুনের টিকিট। বাংলাদেশ রেলওয়ে জানায়, অনলাইনে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। আগামীকাল বিক্রি হবে 2রা জুনের, রবিবার 3রা জুনের টিকিট এবং সোমবার পাওয়া যাবে 4ঠা জুনের ফিরতি যাত্রার টিকিট। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রস্তুত কোরবানির পশুর হাট। তবে রাজধানীর হাটগুলোতে ক্রেতাদের বাড়তি ভিড় লক্ষ্য করা যায়নি। প্রচলিত হাটের পাশাপাশি অনলাইন ও খামারভিত্তিক বিক্রি হচ্ছে কোরবানির পশু। তবে অনেক ক্রেতার কাছে এখনও সশরীরে হাটে গিয়ে পশু কেনাই বেশি পছন্দনীয়। সরকার জানিয়েছে হাটে নিরাপত্তা ও পশুর স্বাস্থ্য পরীক্ষাও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এদিকে রাজধানীর পশুর হাটগুলোতে ধীরে ধীরে বাড়ছে ক্রেতাদের সমাগম। সংশ্লিষ্টদের আশা, ঈদ যত ঘনিয়ে আসবে ততই জমে উঠবে পশুর এই বাজার। আরো শুনুন প্রতিবেদনে।
7: আজহা ঘনিয়ে আসার সাথে সাথেই জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। দূর দূরান্ত থেকে ট্রাকে করে ঢাকার হাটগুলোতে নিয়ে আসা হচ্ছে বাহারি সব কোরবানির পশু। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খামারি ও ব্যাপারীরা। সকাল থেকেই হাটগুলোতে ক্রেতাদের আনাগোনা চোখে পড়ার মতো। তবে হাটে শুধু দেখা দেখি আর ঘুরে বেড়ানোই নয়, পছন্দের পশুটি কিনতে দরদামেও মগ্ন ক্রেতা বিক্রেতারা। ছুটির দিন থেকে অনেকেই সকাল থেকেই গরুর হাটে ঘুরে বেড়াচ্ছেন আর পছন্দের পশু দেখছেন ক্রেতারা।
8: গরু তো প্রচুর আছে, তো ছোট বড় সব মিলে আছে। গরুর বাজার তো খুব জমজমাটি আছে। যারা গরু নিয়ে আসছে যে ভালো দাম পাবে এটাই তাদের প্রত্যাশা। আর আমরাও যারা দেখতে আসছি, আশা করি যারা বিক্রেতা তারা ভালো দাম পাক এবং যারা ক্রেতা তারাও যেন তাদের ইচ্ছা মতো গরু কিনতে পারে।
7: আর বিক্রেতাদের দাবি, গোখাদ্যের দাম চড়া হওয়ার কারণে এবার পশুপালনে বেশ খরচ বেড়েছে তাদের, তাই কিছুটা বাড়তি দামেও বিক্রি করতে হচ্ছে পছন্দের পশুকে।
9: সবই দাম বেশি, একটা খেয়ার কিন্তু আছে 8 টাকা হাতা। এই মিলের গরু তো পুরোটা কষ্ট নাই,
7: এদিকে জাল টাকা শনাক্তকরণ বুথ এবং হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আগতরা। সব মিলিয়ে উৎসবের আমেজে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
10: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 11 জনের মৃত্যু হয়েছে। এ সময় 54 জন হাম এবং 1,261 জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। দেশে নবায়নযোগ্য জ্বালানিতে বড় বিনিয়োগের পথে হাঁটছে সরকার। 918 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য 12টি বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার আইপিপির সঙ্গে নতুন চুক্তি করেছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন এতে বিদ্যুতের উৎপাদন খরচ কমবে, কমবে জ্বালানি নির্ভর জ্বালানির উপর চাপও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: নবায়নযোগ্য জ্বালানিতে উৎপাদন বাড়াতে 12টি বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারের সঙ্গে চুক্তি করেছে সরকার। এসব প্রকল্প থেকে আগামী 2 বছরের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে 918 মেগাওয়াট বিদ্যুৎ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি বলছে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইউনিট প্রতি বিদ্যুতের গড় উৎপাদন ব্যয় নির্ধারণ করা হয়েছে 7.80 সেন্ট, অর্থাৎ প্রায় 9 টাকা 12 পয়সা, যা আগের তুলনায় প্রায় 2.5 সেন্ট কম। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম,
12: 55টা পাওয়ার প্লান্টের এগেনস্টে আমরা একটা টেন্ডার করছিলাম, তো টেন্ডার পড়ছিল 42টাতে, তবে নন রেসপন্সিভ এর 20টা প্রজেক্টের জন্য রেসপন্সিভ দরদাতা পাইছিলাম। পরে এস্টিমেটেড কস্টের সাথে সামঞ্জস্য রেখে আমরা 12টা পাওয়ার প্লান্টকে অ্যাওয়ার্ড করছিলাম, যার ক্যাপাসিটি হচ্ছে 918 মেগাওয়াট। 27 জুনের ভিতরে বিশেষজ্ঞরা
11: বলছেন, উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন ট্যারিফ নিশ্চিত করে চুক্তি সম্পন্ন করায় এটি আগামী দিনে খরচ কমাতে বেঞ্চমার্ক হিসেবে কাজ করবে। যেমনটি বলছিলেন আন্তর্জাতিক সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এর লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম।
13: কম্পিটিশনের মাধ্যমে যে খরচটা কমেছে সেটা একটা পজিটিভ দিক এবং এটা আমাদের কস্ট কমাতে সহায়তা করবে এবং ইনফ্যাক্ট এটা একটা বেঞ্চমার্ক হিসেবেও তৈরি হবে। আগামী দিনে যে নতুন ইউটিলিটি স্কেল নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প আসবে সেগুলোর ক্ষেত্রে ট্যারিফ নেগোসিয়েশন বা ট্যারিফ ফিক্স করার ক্ষেত্রেও একটা বেঞ্চমার্ক হিসেবে কাজ করবে এবং এই প্রকল্পগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে সেটা ভালোই হবে এবং অ্যাভারেজ জেনারেশন কস্ট কমাতে সহায়তা করবে।
11: সরকারের লক্ষ্য 2041 সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের 40% পরিবেশ বান্ধব ও নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করা। বিশেষজ্ঞদের মতে ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ ও অব্যবহৃত জমির ব্যবহার বাড়ানো গেলে বিদ্যুতের খরচ আরো কমানো সম্ভব। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
10: পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষায় অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করা হবে। তিনি আজ টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলি এলাকার নদী ভাঙন কবলিত স্থান পরিদর্শনকালে এই কথা বলেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্তদের রক্ষা করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টারের ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা জানান। নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ, সুন্দর ও সুষ্ঠু করতে স্থানীয় সরকার নির্বাচন বিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। তিনি বলেন, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বর্তমান বিধান বাতিল করা হবে, একইভাবে ইভিএম ব্যবহারের নিয়মও থাকছে না। আব্দুর রহমানেল মাসুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে, ফলে দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
10: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধ এবং অমীমাংসিত মতপার্থক্য অবসানের সর্বশেষ প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাফকির সঙ্গে বৈঠক করেছেন। ইরানের সংবাদ সংস্থা তসনিম ও ISNA আজ জানায়, ইরানিদের কাছে সর্বশেষ মার্কিন বার্তা উপস্থাপনের দুই দিন পর সৈয়দ মোহসিন নাফকি তেহরানে আব্বাস আগারচির সঙ্গে আরও এক দফা আলোচনা করেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধ অবসান ও মতপার্থক্য নিরসনে একটি কাঠামো তৈরির লক্ষ্যে যোগাযোগ অব্যাহত রেখেছেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল সাংবাদিকদের বলেন, আলোচনায় কিছু ভালো লক্ষণ দেখা গেলেও তেহরান হোরমুজ প্রণালীতে টোল ব্যবস্থা চালু রাখলে সমস্যার কোনো সমাধান হবে না। ইরানের একটি ঊর্ধ্বতন সূত্র গতকাল রয়টার্সকে জানিয়েছে, ব্যবধান কমে এসেছে যদিও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও হোরমুজ প্রণালী এখনও অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে রয়েছে। ইরান যুদ্ধের জন্য পর্যাপ্ত অস্ত্র নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে $14 বিলিয়ন অস্ত্র বিক্রি স্থগিত করেছে। চীনা নেতা শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিক্রির বিষয়ে অনাগ্রহ ব্যক্ত করার কয়েকদিন পর যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান হ্যাং কাও সিনেটের শুনানিতে বিষয়টি নিশ্চিত করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কিউবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং শান্তি চুক্তির তেমন কোনো সম্ভাবনা নেই। 1996 সালে দুটি বিমান ভূপতিত করার ঘটনায় মার্কিন নাগরিক নিহত হওয়ায় কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হত্যার অভিযোগ আনার ঠিক একদিন পরেই তিনি এ মন্তব্য করলেন। এদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রুদ্রিগেজ রুবিওর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে বলেছেন, দ্বীপটি কখনই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না। খেলার খবর। ফুটবল। টমাস টুলিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। 65 বছর বয়সী জার্মান বংশোদ্ভূত এই কোচ আগামী রোববার বাংলাদেশ দলের দায়িত্ব নেবেন। জন্মসূত্রে জার্মান হলেও টমাস টুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রে। 7 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি যুক্তরাষ্ট্রের হয়ে 81টি ম্যাচ খেলেছেন। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দিনব্যাপী সফরে আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেবেন খাল পুনর্খনন কার্যক্রম, নজরুল জন্ম জয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও সাংগঠনিক সভায়। চ্যালেঞ্জিং হলেও ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। যত বেশি মানুষের মনে নজরুলের চেতনা জাগরণ করা যাবে তা তত বড় জাতীয় সম্পদ হয়ে উঠবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আগামীকাল থেকে শুরু হচ্ছে ট্রেনে ঈদ যাত্রা। ঈদকে সামনে রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রস্তুত কোরবানির পশুর হাট। হাম ও হামের উপসর্গে 24 ঘণ্টায় দেশে আরও 11 শিশুর মৃত্যু। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, আলোচনায় অগ্রগতির আভাস দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার টমাস জুলি। খবর শেষ হলো।
15: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি আদনিনা মোরিন। সাম্প্রতিক সময়ে একের পর এক শিশু ধর্ষণ, বলৎকার, পৈশাচিক নির্যাতন আর হত্যার ঘটনায় স্তম্ভিত ও শোকাহত গোটা রাষ্ট্র। মহামারীর মতো ছড়িয়ে পড়েছে এই নেককারজনক ঘটনা। এ মাসের শুরুতেই সিলেটে ফাতেমা আক্তার নামে 4 বছরের শিশু হত্যা, রাজশাহীর দুর্গাপুরে গত শুক্রবার ঘটে যাওয়া আর একটি 4 বছরের শিশু হুমায়রা জান্নাতকে খুন, ঠাকুরগাঁওয়ে একই বয়সের এক শিশুকে মেরে ভুট্টা খেতে ফেলে রাখা, মুন্সিগঞ্জে গত শনিবার 10 বছরের এক বালিকাকে সন্দেহভাজন তার এক আত্মীয় কর্তৃক গলা চেপে হত্যার মতো ঘটনা ধারাবাহিকভাবে ঘটে চলেছে। এটি সহজেই অনুমেয় যে ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার ভয়ে অপরাধীরা শিশুগুলোকে হত্যা করে। এই ঘটনাগুলোর ধারাবাহিকতায় সর্বশেষ যে ঘটনাটি ঘটল রাজধানীর পল্লবীতে, সেটি নৃশংসতা ও বর্বরতার সব সীমানা অতিক্রম করেছে। স্কুলছাত্রী রামিসাকে গত মঙ্গলবার পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া নৃশংসভাবে হত্যা করে। পুলিশের ভাষ্যমতে সকালে রামিসা বাসা থেকে বের হওয়ার পর সন্দেহভাজন সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে যায়, পরে তাকে হত্যা করে। পরে রামিসার মস্তকবিহীন মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করা হয় এবং বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায় স্থানীয় লোকজন অভিযুক্তের স্ত্রীকে আটক করলেও তার স্বামী মূল অপরাধী জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইতোমধ্যে সে আদালতে হত্যার স্বীকারোক্তি দিয়ে জবানবন্দি দিয়েছে বলে জানা গেছে। রামিসার এই নৃশংস হত্যাকাণ্ডে প্রচণ্ড শোকাহত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষ করে গতরাতে তিনি রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় যান। প্রধানমন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। শিশুটির পিতাকে সান্ত্বনা দেন। তিনি দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন। রামিসাকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত আসামির বিচার ও তার দ্রুত শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে সমাজের বিভিন্ন পেশার মানুষ। রামিসা হত্যাকাণ্ডের ঘটনার দ্রুত বিচার ও অপরাধীর সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এই নৃশংস হত্যার ঘটনায় 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেমউদ্দিন আহমেদকে। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়ার কথা বলেছেন আইনমন্ত্রী। তিনি নারী শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনালে এই কেসের বিচার নিষ্পন্ন করারও আশ্বাস দেন। ওদিকে রামিসা হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। শিশু রামিসা হত্যাকাণ্ড দেশের মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে। এটি সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক। অতীতে এই ধরনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হলেও অধিকাংশ ক্ষেত্রে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত হয়নি, তাই এই ধরনের অপরাধও কমেনি। কাজেই আইনের প্রয়োগ করতে হবে যথাযথভাবে। শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। রামিসার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ, তবে এই ধরনের অমানবিক অপরাধের অবসানে শুধু আইন বা সরকারের উদ্যোগে যথেষ্ট নয়, প্রয়োজন সব শ্রেণী পেশার অংশগ্রহণে একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন। কেননা ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত অবক্ষয়ের ভয়াবহ প্রতিফলন। তাই সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে, সম্মান, মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দিতে হবে। এভাবেই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে দেশের ভবিষ্যৎকে নিরাপদ করা সম্ভব। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
16: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
17: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 23 মে শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর 12:30 ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলোর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠান স্থলে খাল খননের শুভ উদ্বোধন করবেন এবং বিকেল 3:30 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানে যোগদান করবেন এবং তিন দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। এ সকল অনুষ্ঠানের কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
18: বাংলাদেশ বেতার ঢাকা। এখন দেশের গান শুনবেন। প্রথম শিল্পী এন্ড্রু কিশোর, গীতিকার সিদ্দিক চৌধুরী, সুরকার এ এইচ এম রফিক।

দেশের গান শুনছেন। এবার শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।
2: প্রকৃতি মানব জীবনের চিরন্তন আশ্রয়। নদী, পাহাড়, বনভূমি, পশু পাখি, গাছপালা সবকিছু মিলিয়েই গড়ে ওঠে জীববৈচিত্র্যের এক অপরূপ জগৎ। পৃথিবীর প্রতিটি প্রাণ, প্রতিটি বৃক্ষ, প্রতিটি জলধারা এই বিশাল জীবজগতের এক একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব উপলব্ধি করতেই প্রতিবছর 22শে মে পালিত হয় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। জাতিসংঘের উদ্যোগে পালিত এই দিবস মানুষকে প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানায়।
3: জীববৈচিত্র্য শুধু পরিবেশের সৌন্দর্য নয়, এটি পৃথিবীর অস্তিত্বের মূল ভিত্তি। খাদ্য, বায়ু, ঔষধ, বৃষ্টি, জলবায়ুর ভারসাম্য সবকিছুই জীববৈচিত্র্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আধুনিক সভ্যতার অগ্রযাত্রায় বন উজাড়, নদী দখল, দূষণ আর জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত বিলুপ্ত হচ্ছে অসংখ্য প্রাণী আর উদ্ভিদ, ফলে প্রকৃতির ভারসাম্য হুমকির মুখে পড়ছে।
2: বাংলার কবি সাহিত্যিকেরাও জীববৈচিত্র্যের প্রতি গভীর মমত্ব বোধ দেখিয়েছেন গভীরভাবে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিকে দেখেছেন মানবাত্মার পরম বন্ধু হিসেবে। কাজী নজরুল ইসলাম তার কবিতা ও গানে বৃক্ষ, নদী, পাখি ও ঋতুর অপূর্ব বর্ণনায় জীবনের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ককে তুলে ধরেছেন।
3: অন্যদিকে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ বাংলার প্রকৃতিকে এক স্বপ্নময় সৌন্দর্যে উপস্থাপন করেছেন। তার কবিতায় ধানক্ষেত, শালিক, শঙ্খচিল, বনলতা সবকিছুই যেন জীববৈচিত্র্যের এক জীবন্ত চিত্রপট। তিনি উপলব্ধি করেছিলেন প্রকৃতিকে ধ্বংস করা মানে মানুষের আত্মাকে ধ্বংস করা। তাই তার কবিতায় প্রকৃতির প্রতি গভীর প্রেম আর সংরক্ষণের আহ্বান প্রতিফলিত হয়েছে।
2: আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস আমাদের মনে করিয়ে দেয় মানুষ প্রকৃতির মালিক নয়, বরং তারই একটি অংশ। একটি গাছ কাটা মানে শুধু কাঠ নষ্ট করা নয়, একটি পাখির আবাস ধ্বংস করা, একটি প্রাণের অস্তিত্ব মুছে ফেলা। তাই জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। বৃক্ষরোপণ, নদী রক্ষা, পরিবেশ দূষণ কমানো এবং প্রাণীকুলের প্রতি সহমর্মিতা দেখানোই এখন সময়ের দাবি।
3: জীববৈচিত্র্য পৃথিবীর প্রাণ স্পন্দন, তাকে যে কোনো মূল্যে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস সেই দায়িত্ববোধেরই এক বিশ্বজনীন আহ্বান। প্রকৃতি বাঁচলে পৃথিবী বাঁচবে, আর পৃথিবী বাঁচলেই টিকে থাকবে মানব সভ্যতা। আমরা সবাই প্রাণ প্রাচুর্যে ভরা সভ্যতাকে বাঁচিয়ে রাখতেই প্রকৃতির প্রতি যত্নশীল হব। এই শুভ প্রত্যাশায় শুরু করছি আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ।
2: সুপ্রিয় বন্ধু শ্রোতা, পৃথিবীতে প্রতিদিনই কত খবরই না তৈরি হচ্ছে। আনন্দের খবর, হাসির খবর, যুদ্ধের খবর, শান্তির খবর, এইসব খবর মানুষ পড়ে বা শোনে, আর বেশিরভাগই না ভুলে যায় কিছুক্ষণ পরে।
3: তবে খবরটা যদি হয় চমকপ্রদ এবং বিস্ময়কর, তবে সেটা মানুষ মনে রাখে বহুদিন। প্রিয় শ্রোতা, উত্তরণের শুরুতেই আমাদের নিয়মিত পরিবেশনা বিশ্ববিচিত্রা। বিস্ময়কর আর চমকপ্রদ কিছু ঘটনার সংবাদ নিয়ে বিশ্ববিচিত্রার জন্য তথ্য সংগ্রহ এবং সংকলন করেছেন শারমিন আক্তার, আর পড়ে শোনাচ্ছেন জাভেদ কারতার।
4: আফ্রিকা মহাদেশের মাঝ বরাবরে ধীরে ধীরে বিশাল এক ভূতাত্ত্বিক ফাটল তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে পুরো মহাদেশকে দুভাগে ভাগ করে দিতে পারে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এই প্রক্রিয়া চলতে থাকলে একসময় সেখানে একটি নতুন মহাসাগর সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে এই পরিবর্তনটি ঘটেছে মূলত পূর্ব আফ্রিকার রিফ্ট অঞ্চল জুড়ে। এখানে আফ্রিকার মূল ভূখণ্ডের অংশ নুবিয়ান প্লেট থেকে ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে সোমালি প্লেট। প্রতিবছর এই দুটি প্লেট মাত্র কয়েক মিলিমিটার দূরে সরে যাচ্ছে। একই সঙ্গে উত্তরে এই দুটি প্লেট আবার আরেবিয়ান প্লেট থেকেও বিচ্ছিন্ন হচ্ছে। এর ফলে ইথিওপিয়ার আফার অঞ্চলে ইংরেজি ওয়াই আকৃতির একটি বিশাল রিফট সিস্টেম তৈরি হয়েছে, যাকে বিজ্ঞানীরা বলেন ট্রিপল জাংশন। ইস্ট আফ্রিকান রিফটের এই ভাঙ্গন প্রক্রিয়া শুরু হয়েছিল প্রায় 2,50,00,000 বছর আগে। বর্তমানে এই ফাটল লোহিত সাগর থেকে শুরু করে মোজাম্বিক পর্যন্ত প্রায় 2,174 মাইল এলাকা জুড়ে বিস্তৃত। এর পূর্ব শাখা ইথিওপিয়া ও কেনিয়ার মধ্য দিয়ে এবং পশ্চিম শাখা উগান্ডা থেকে মালাউই পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আফার অঞ্চলের ভূতত্ত্বকের মধ্যে অনেকটাই পাতলা হয়ে গেছে এবং এর কিছু অংশ সমুদ্রপৃষ্ঠের নিচে নেমে গেছে। রিফটের দুটি শাখা তো এরই মধ্যে লোহিত সাগর ও এডেন উপসাগরের নিচে ডুবে আছে। বিজ্ঞানীরা মনে করছেন ভূমি আরও নিচে নামলে সমুদ্রের পানি সেখানে ঢুকে পড়বে এবং ধীরে ধীরে দুই প্লেটের মাঝখানে একটি নতুন মহাসাগর গড়ে উঠবে। ভূতাত্ত্বিকদের ধারণা, পৃথিবীর গভীর অভ্যন্তর থেকে উঠে আসা তপ্ত লাভার প্রবাহ আফার অঞ্চলের নিচে ভূতত্ত্বকে দুর্বল করে দিচ্ছে, আর এই ফলেই আফ্রিকার ভৌগোলিক মানচিত্রে ধীরে ধীরে এক ঐতিহাসিক পরিবর্তন ঘটে চলেছে।
3: শুনছিলেন বিশ্ববিচিত্রা।
2: জন্মগতভাবেই মানুষ আসলে ভ্রমণ পিপাসু, অজানাকে জানার, অচেনাকে চিনে নেয়ার এক গভীর আকাঙ্ক্ষা মানুষের মনে সবসময় কাজ করে। তাই মানুষ সুযোগ পেলেই ছুটে যায় নতুন কোন স্থানের দিকে, নতুন কোন দিগন্ত উন্মোচন করতে।
3: প্রকৃতির সৌন্দর্য মানুষের মনকে চিরকাল মুগ্ধ করে এসেছে, করেছে আনন্দিত, আর সেই আনন্দের মাঝেই নতুন উচ্ছ্বাসে জেগে ওঠে জীবন আর প্রকৃতি।
2: প্রিয় শ্রোতা, ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রতিবেদন জীবন ও প্রকৃতি নিয়ে এবারে কিছু কথা শোনাবো আপনাদের।
3: এটি উপস্থাপন করেছেন মোহাম্মদ মিজানুর রহমান।
2: আজ জানবো রংপুরের মিঠা পুকুর সম্পর্কে।
5: শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার ঢাকার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের ভ্রমণ ও পর্যটন পর্বে আমাদের এবারে গন্তব্য রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা একটি ঐতিহ্যবাহী উপজেলা, যেখানে ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানকার প্রধান দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে পায়রাবন্ধ জমিদার বাড়ি ও বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্র, মিঠাপুকুর বড় মসজিদ, তনকা জামে মসজিদ, গোপালপুর বন ও ইকো পার্ক, ঐতিহাসিক মিঠাপুকুর। শ্রোতা বন্ধু, প্রথমে আমরা ঘুরে আসি আপনাদের নিয়ে বেগম রোকেয়ার সেই ঐতিহাসিক পায়রাবন্ধে। কেমন একটা মায়া জড়ানোর নাম! এই জায়গাতেই জন্মেছিলেন মুসলিম নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেনের শৈশব কেটেছিল এই পায়রাবন্ধে। তার যে পৈতৃক বাড়িটি, সেই বাড়িটি কিন্তু এখন অনেকটাই একেবারে ভগ্নদশায় পরিণত হয়েছে। বেগম রোকেয়ার জন্ম হয়েছিল মূলত জমিদার পরিবারে। পায়রাবন্ধ জমিদার বাড়ি একটি প্রাচীন নিদর্শন, ধারণা করা হয় অষ্টাদশ শতাব্দীর দিকে তৈরি এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। শ্রোতা বন্ধু, আমরা এবার আপনাদেরকে নিয়ে যাব মিঠাপুকুরের আরও একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, তনকা প্রাচীন মসজিদে। মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ও শুকুরের হাট এলাকার মাঝামাঝি স্থানে পাকা সড়কের পূর্ব পাশে প্রায় 1 কিলোমিটার লতিফপুর একটি ইউনিয়ন রয়েছে। সেই ইউনিয়নে তিনতলা হাটের মসজিদটি অবস্থিত। এই মসজিদটি মোগল স্থাপত্য কৌশল অবলম্বনে ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল বলে জানা যায়। মিঠাপুকুর উপজেলায় ফুলচকি মসজিদ নামে একটি মসজিদ রয়েছে, যেটি মিঠাপুকুর উপজেলা হতে শুকুরহাটের প্রায় 2 মাইল পশ্চিম দিকে ফুলচকি নামক স্থানে অবস্থিত। সম্ভবত এই গ্রামকে কেন্দ্র করেই মসজিদের নামকরণ করা হয়েছে। মসজিদটি আয়তাকার ও প্রতিটি কোনায় গোলাকার কিউশালা যুক্ত স্তম্ভ রয়েছে, যার নিচের অংশে কলসাকৃতি। সুপ্রিয় বন্ধু, মিঠাপুকুর উপজেলায় আরো বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। মিঠাপুকুর বেনুবন বৌদ্ধবিহার তার মধ্যে অন্যতম। এখানে প্রতি বছর মাঘী পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, মধু পূর্ণিমা, প্রবার্ণ পূর্ণিমা এবং কঠিন চিবর দান অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। মিঠাপুকুরে রয়েছে একটি চমৎকার ইকো পার্ক। রংপুর ঢাকা মহাসড়কে মিঠাপুকুর উপজেলা সদর থেকে পশ্চিমে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত মিঠাপুকুর ইকো পার্ক। এই পার্কের কাছাকাছি শালটি গোপালপুরে রাবার বাগান রয়েছে। 90 দশকের শুরুর দিকে মূলত এই রাবার বাগানের কাজ শুরু হয়। রংপুর ঢাকা মহাসড়কের পাশে গুরুত্বপূর্ণ এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি নির্মাণ হয়েছে 209 বছর আগে। রংপুরের মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা, সেখান থেকে পশ্চিম দিকে চলে গেছে এশিয়ান হাইওয়ে, দিনাজপুর ফুলবাড়ি নামক এই সড়ক ধরে হেঁটে গেলেই চোখে পড়বে 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। এই মসজিদের নাম মিঠাপুকুর বড় মসজিদ। শ্রোতা বন্ধুরা, মিঠাপুকুরে এসে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ এখানে ইতিহাস ঐতিহ্যের সাথে আপনি নিজের মেলবন্ধন করতে পারবেন এবং এই জায়গাতে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটি অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। পরবর্তীতে অন্য কোন বিষয় নিয়ে কথা হবে এমনই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি।
2: আজকের এই প্রযুক্তিময় পৃথিবীতে আমরা ছুটে চলেছি যন্ত্রের মতো। যান্ত্রিকতা প্রতি মুহূর্তে আমাদেরকে গ্রাস করে চলেছে, মানুষ হয়েও যেন আমরা হারিয়ে ফেলছি আমাদের সুকুমার প্রবৃত্তিগুলো। তারপরেও মন কখনো কখনো এই যান্ত্রিকতার মাঝেও একটু নির্মল আনন্দ পেতে উদ্বেল হয়ে ওঠে, ছোটে আনন্দলোকের সন্ধানে। আনন্দ ছাড়া মানুষের বেঁচে থাকাটা যে সত্যি বড় দুঃসহ।
3: আর এই আনন্দ দিতে কষ্টে নেতিয়ে পড়া হৃদয়কে জাগিয়ে তুলতে কিছু মানুষ তাদের জীবনকে সুরের সাধনায় জাগিয়ে রাখেন। আর শোনান সামনে এগিয়ে চলার অমীয় সুরের ধারা। আমরা সেই সব মানুষকে শ্রদ্ধায় অবনত হয়ে বলি নন্দিত জন। তেমনি একজন নন্দিত জন শিল্পী খালিদ হোসেন। আজকের স্মরণে বরণে খ্যাতিমান নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেনের জীবন ও সঙ্গীত নিয়ে বলছেন এবার মোহাম্মদ আমিনুল ইসলাম।
2: বাংলা সঙ্গীতের জগতে বিশেষ করে নজরুল সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র খালিদ হোসেন। তিনি একাধারে একজন সাধক শিল্পী এবং সঙ্গীত শিক্ষক হিসেবে সুপ্রসিদ্ধ ছিলেন। খালিদ হোসেনের জন্ম 4 ডিসেম্বর 1945 কলকাতা কলেজ স্ট্রিটে। খালিদ হোসেনের পিতা মুন্সী মোহাম্মদ শামসুজ্জোহা, মাতা রহিমা খাতুন। পিতা ব্যবসায়ী ছিলেন, 6 বোন ও 3 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। শৈশব কেটেছে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে তাঁর পৈতৃক বাড়িতে। তিনি CMS সেন্ট জনস স্কুলে লেখাপড়া করেন এবং মিত্র ইনস্টিটিউশন থেকে IA পাস করেন। কিশোর বয়স থেকেই তার মধ্যে শিল্প, সংস্কৃতি ও সুকুমার বৃত্তির উন্মেষ ঘটে। স্কুলে তিনি গান ও আবৃত্তি করতেন। শৈশব থেকে দেশি বিদেশি স্ট্যাম্প সংগ্রহ করা তার অন্যতম নেশা ছিল। তিনি ফুটবল খেলতে ভালোবাসতেন। বন্ধুরা মিলে নবযুগ স্পোর্টিং ক্লাব নামে একটি ফুটবল ক্লাবও প্রতিষ্ঠা করেছিলেন। দেশভাগের পর মা বাবার সঙ্গে তিনি চলে আসেন কুষ্টিয়ার কোটপাড়ায়। পারিবারিকভাবে রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও পরিবারের সকলেই সঙ্গীতপ্রেমী ছিলেন। তাদের বাড়িতে রেডিও, রেকর্ড প্লেয়ার, গ্রামোফোন সবই ছিল। তবে রক্ষণশীল মুসলিম পরিবারে সেকালে বাড়িতে হারমোনিয়াম তবলা বাজিয়ে সঙ্গীত চর্চার বিষয়টি ছিল অত্যন্ত কঠিন। তার সঙ্গীত গুরু ছিলেন ওস্তাদ ওসমান গনি। তিনি প্রত্যহ ভোরবেলা সাইকেলে করে তাঁর কাছে গিয়ে রেওয়াজ করতেন। এরপর তিনি মেদিনীপুর থেকে আগত আবু বকর খানের কাছে সঙ্গীতে তালিম নেন। আবু বকর ছিলেন আধুনিক গানের এক কিংবদন্তি তুল্য শিল্পী। 1964 খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত তিনি কুষ্টিয়া থেকে যাতায়াত করে ঢাকায় অনুষ্ঠান করতেন। 1964 খ্রিস্টাব্দের শেষার্ধে তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এরপর খালিদ ঢাকায় PC গোমেজের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন। 1956 খ্রিস্টাব্দে বেতার ভবন ছিল নাজিমউদ্দিন রোডে, সেখানে একই দিনে তিনি আধুনিক গান, নজরুল গীতি ও রবীন্দ্রসঙ্গীত গাইতেন। পরের দিকে নজরুল সঙ্গীতের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েন এবং নজরুলের কালজয়ী সব গানই বিশেষ মাধুর্য নিয়ে তার কণ্ঠে পরিবেশিত হয়।

খালিদ হোসেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের একজন নিয়মিত সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক ছিলেন। সরকারি সঙ্গীত কলেজে তিনি দীর্ঘ 30 বছর শিক্ষকতা করেন এবং বহু ছাত্রছাত্রী তৈরি করেন, যারা বর্তমানে বিশিষ্ট শিল্পী হিসেবে দেশে সুপ্রতিষ্ঠিত। নজরুল সঙ্গীত ছাড়াও আধুনিক গান, ভক্তিমূলক গান, হারানো দিনের গান, বিশেষ করে ইসলামিক গানে তিনি এক ভিন্ন মাত্রা তৈরি করেছিলেন যা আজও বহমান।

শিল্পী খালিদ হোসেন স্বীকৃতি স্বরূপ 2000 সালে 21 পদকে ভূষিত হন। এছাড়া পেয়েছেন নজরুল একাডেমি পদক ও শিল্পকলা একাডেমি পদক। কলকাতা থেকে লাভ করেন চুরুলিয়া পদক। এর বাইরে খালিদ হোসেন জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এবং দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও বাংলাদেশ টেক্সট বুক বোর্ডে সঙ্গীত বিষয়ের প্রশিক্ষক ও নিরীক্ষকের দায়িত্ব পালন করেছেন। নজরুল ইনস্টিটিউটে নজরুল সঙ্গীতের আদি সুর ভিত্তিক নজরুল স্বরলিপি প্রমাণীকরণ পরিষদের সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিল্পী খালিদ হোসেনের নজরুল সঙ্গীতের মোট 6টি অ্যালবাম রয়েছে। ইসলামী গানের আছে 12টি অ্যালবাম। তার একমাত্র আধুনিক গানের অ্যালবাম চম্পা নদীর।

0: তিনি ছিলেন অত্যন্ত সাদামাটা মনের। তার মতো সদাহাস্য, বিনয়ী ও ভদ্র সৌম্য শিক্ষক ও সঙ্গীত শিল্পী জগতে খুবই বিরল। খালিদ হোসেন 2019 সালের 22 মে মৃত্যুবরণ করেন। প্রিয় বন্ধু শ্রোতা, আপনারা কান পেতে আছেন বেতার ম্যাগাজিন উত্তরণে, পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠানের এখনকার পরিবেশনায় আপনাদের নিয়ে যাব এই সময়ের সিনেমা পর্বে।
1: সিনেমা ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কম আছে।
0: সত্যি তাই,
1: সিনেমা মানুষকে বিমোহিত করে, আর বিশ্ব চলচ্চিত্রের কিন্তু কোনো সীমারেখা নেই, ঠিক না?
0: নিশ্চয়ই।
1: আর নেই কোনো দেশকাল। প্রিয় শ্রোতা, সাম্প্রতিক সময় মুক্তিপ্রাপ্ত দেশি বিদেশি সিনেমা নিয়ে শোনাব কিছু কথা এবার।
0: আর এই পর্বটি পরিবেশন করছেন নওশিন ফারহান।

0: আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই এই সময়ের সিনেমাতে। আজ আমরা কথা বলবো একদম ভিন্ন ধরনের একটা চলচ্চিত্র নিয়ে। আর আমরা বলছিলাম অস্কারে এবার যে চলচ্চিত্রগুলো নমিনেটেড হয়েছে এবং সেই সাথে বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে এমন কোন চলচ্চিত্রের কথা বলবো না। ধুমধারাক্কা ফাইটিং সিন নয়, উচ্চ গতির সিনেমাটোগ্রাফি নয়, কিন্তু সবকিছু মিলিয়ে যে চলচ্চিত্রটির কথা আজকে বলবো সেটা একবার দেখার পর কোনোদিনও ভুলতে পারবেন না। কিছু জিনিসের দাম টাকা দিয়ে মাপা যায় না, কিছু সম্পর্কের মূল্য সময় দিয়েও শোধ হয় না, আর কিছু স্মৃতি সেগুলো তো শুধু বয়ে বেড়াতে হয় নিঃশব্দে। কি মনে হচ্ছে খুব হেয়ালি কথা, কিন্তু যখন আপনি সেন্টিমেন্টাল ভ্যালু এই চলচ্চিত্রটি দেখবেন তখনই বুঝবেন আসলেই তো আমাদের জীবনে কতই না অদ্ভুত ঘটনা ঘটে।
1: Why didn't you want to do the role? He wanted you to do it.
2: I can't work with him. We can't really talk. My father is a very difficult person.
0: এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নরওয়ের প্রখ্যাত নির্মাতা জোহিয়াম ট্রয়ের, যিনি মানুষের অন্তর্জগতের সূক্ষ্ম অনুভূতিগুলোকে পর্দায় তুলে ধরার জন্য বেশ আগে থেকে সুপরিচিত। যারা কিনা স্ক্যান্ডিনেভিয়ান মুভি দেখতে পছন্দ করেন তাদের কাছে এই ছবিটা ভীষণ ভালো লাগবে কথা দিচ্ছি। এটা একটা নরওয়েজিয়ান পারিবারিক ড্রামা যেখানে ইউরোপীয় শিল্পভাবনার গভীরতা ও বাস্তবতার মেলবন্ধন ঘটেছে। 2026 সালের অস্কারে এই চলচ্চিত্রটি শুধুমাত্র মনোনয়ন পায়নি বরং বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম এই ক্যাটাগরিতে জিতে নিয়েছে পুরস্কার, যা নরওয়ের জন্য একটি ঐতিহাসিক অর্জন। এই গল্পের কেন্দ্রে রয়েছেন একজন চলচ্চিত্র নির্মাতা যার নাম গুস্তাফ বার্গ। তিনি বহু বছর পর তার দুই মেয়ে নোরা এবং অ্যাগনেসের জীবনে ফিরে আসেন তাদের মায়ের মৃত্যুর পর। এই ফিরে আসা শুধু পারিবারিক নয়, এ যেন নিজের অতীতের সামনে দাঁড়ানো। গুস্তাফ একটা নতুন সিনেমা

0: বনাম মেয়ে, স্মৃতি বনাম বর্তমান। পুরো গল্পটি আবর্তিত হয়েছে একটা পুরনো বাড়িকে কেন্দ্র করে। খুব সুন্দর একটা বাড়ি, বিশ্বাস করুন, চলচ্চিত্রটি দেখলে বাড়িটা প্রেমে পড়ে যাবেন, যেখানে প্রতিটি দেয়াল যেন অতীতের কান্না ধরে রেখেছেন। একটা কথা বলতেই হবে, এই চলচ্চিত্রের প্রাণ এর অভিনয় শিল্পীরা। নরওয়েতে তারা কিন্তু ভীষণভাবে জনপ্রিয়। সালেন সাকরাদ এক ভাঙা আত্মমগ্ন শিল্পী চরিত্রে, অর্থাৎ গুস্তাভের চরিত্রে তার অভিনয় যেন নিঃশব্দে কাঁদে। তার চোখের দৃষ্টিতে বোঝা যায় অপরাধ পথ এবং ভালোবাসার দ্বন্দ্ব দুটোই তিনি বয়ে বেড়াচ্ছেন। রেনেটা রেইনস নোরা চরিত্রে তার অভিনয় এই ছবির মেরুদণ্ড। এক আহত একাকী নারীর অন্তদ্বন্দ্ব তিনি এমন ভাবে ফুটিয়ে তুলেছেন যা দর্শককে অস্বস্তিতে ফেলে। চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড প্রিক্স জয় এবং একাধিক আন্তর্জাতিক পুরস্কার এটি বিশ্ব সিনেমায় ছবিটির শক্ত অবস্থান তৈরি করে। সেন্টিমেন্টাল কান চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড প্রিক্স জয় এবং একাধিক আন্তর্জাতিক পুরস্কার এটি বিশ্ব সিনেমায় ছবিটির শক্ত অবস্থান তৈরি করে। সেন্টিমেন্টাল ভ্যালু, এই ছবিটি আমাদেরকে আসলে অনেক কিছু শেখায়। বস্তু নয়, স্মৃতি আসল মূল্যবান। সম্পর্ক ভাঙে কিন্তু কখনো সম্পূর্ণ হারায় না, আর কখনো কখনো ক্ষমা করাই সবচাইতে বড় মুক্তি। একটা পুরনো বাড়ি, কিছু অমলিন স্মৃতি আর কয়েকটি অপূর্ণ সম্পর্ক, আর এই নিয়েই সেন্টিমেন্টাল ভ্যালু অথবা আমার আপনার জীবন। প্রিয় বন্ধু, আজকের মতন বিদায় নিচ্ছি, কিন্তু যেতে যেতে রেখে যাচ্ছি একটা প্রশ্ন, আপনার জীবনের সবচাইতে সেন্টিমেন্টাল ভ্যালু কি? Singing a song just for me.
1: সুস্থ চলচ্চিত্রের মতোই নির্মল হোক আমাদের প্রতিটি মুহূর্ত। চলার পথের দুঃখ বেদনাকে সযত্নে পাশে সরিয়ে রেখে শুধু ভালো আর আনন্দটুকু সাথে করেই কাটিয়ে দিই জীবনের প্রতিটা ক্ষণ। এই শুভপ্রত্যাশে শেষ করছি আজকের উত্তরণ।
2: যাবার বেলায় বলে যাই শেষের কথাগুলো। আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন মনিরুজ্জামান পলাশ,
1: উপস্থাপনা ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু
2: এবং জিনাত আক্তার, উত্তরণ সম্পাদনা ও প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: উত্তরণ তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম,
2: আর প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম। ভালো থাকবেন সকলে, থাকবেন সুস্থতায়।
1: শুভরাত্রি।

0: and former Ivis footballer Thomas Delay appointed as head coach of Bangladesh national football team. Now, the details. Prime Minister and BNP Chairman Tariq Rahman will visit Mamansingh tomorrow to attend a series of official and political programs. During the visit, the Prime Minister will inaugurate a canal re-excavation project, formally open the national program marking the birth anniversary of national poet Qazi Nazrul Islam, and attend an organizational meeting of the ruling BNP. Prime Minister's press wing informed this today. According to the schedule, the Prime Minister will leave Dhaka for Trishul in Mamansingh by road in the morning. At around 12 noon, he will inaugurate the re-excavation work of the Dharar Canal in Bailor Union in Trishul. Later, Tariq Rahman will join the national program celebrating the 127th birth anniversary of national poet Qazi Nazrul Islam at the Nazrul Stage in Trishul. He will also formally inaugurate the three-day Nazrul birth anniversary celebrations there. After that, the Prime Minister will participate in an organizational meeting of BNP's Mamansingh North, South and Metropolitan Units at the Nazrul Auditorium in Trishul. Meanwhile, a festive atmosphere is now prevailing across Mamansingh surrounding the Prime Minister's visit. Road Transport and Bridges, Railways and Shipping Minister Sheikh Rabiul Alam has said the government is working in an integrated way to ensure safer road across the country. He said this at a cheque distribution program for families of road accident victims at the District Shilpakala Academy Auditorium in Kumilla today. The minister said various initiatives, including infrastructure development, training skilled drivers, controlling unfit vehicles and increasing public awareness are being implemented to reduce road accidents. He reaffirmed the government's commitment to support the families affected by road accidents. Sheikh Rabiul Alam said unfit vehicles, unskilled drivers and lack of public awareness have been identified as the three main causes of accidents. Strict monitoring and effective measures are being taken to address the problems, he added. Later, talking to the newsman, the minister said this year's Eid al-Adha journey would be comfortable and smooth despite the challenges of transporting a huge number of passengers and sacrificial animals within a short period. Information and Broadcasting Minister Jahiruddin Shopon has said the more people can awaken the spirit of Nazrul, the greater the national asset it will become. He said this at a program organized as part of a three-day program to celebrate the 127th birth anniversary of national poet Qazi Nazrul Islam at the Shilpakala Academy in the capital today. The Information and Broadcasting Minister said the collective psyche created through the practice of Nazrul has contributed to all national achievements, including the Liberation War and the July Mass Uprising. The five-day Eid journey through train for the holidaymakers will start tomorrow. The railway has already completed all preparations for a safe and a smooth Eid journey. However, a crowd of people heading home has been seen at Kamalapur railway station since today. Passengers said they are leaving the capital a little earlier to avoid suffering. This time, 66 pairs of trains, including 43 intercity trains, will run in the railway's Eid fleet. The station manager said, in addition to this, 10 special trains will run on the occasion of the Eid. To manage the pressure of the passengers, 25% of standing tickets will be given 2 hours before the departure of each intercity train, he added. There will be 3-level checkpoints at Kamalapur and airport stations during the Eid journey. Fences have already been installed at the railway station to prevent ticketless travel. Bangladesh Railway said extra engines and coaches will be kept in Kamalapur to avoid schedule disruptions during the Eid journey. Ahead of the holy Eid al-Adha, sacrificial animal markets are getting ready in various parts of the country, including in the capital. However, no additional crowd of buyers were seen in the capital's markets. Besides the conventional markets, sacrificial animals are being sold online and from the farms. But many buyers still prefer to go to the market in person and buy animals. The government has said special measures have been taken for the safety and animal health checks at the markets. This is Bangladesh Betar giving you the news. 11 more children died from measles and measles-like symptoms in the country during the last 24 hours till 8 a.m. today. Director General of Health Services DGHS informed this in its daily measles bulletin. During the time, 54 confirmed measles patients and 1,261 suspected measles patients were admitted to different hospitals. Iran's Foreign Minister Abbas Araghchi met with visiting Pakistan Interior Minister Mohsin Naqvi to discuss the latest proposals to end the war and outstanding disagreements between US and Iran. Iran's Tasnim and ISNA news agencies reported today that 2 days after presenting the Iranians with the latest U.S. message in the negotiations, Sayed Mohsin Naqvi held another round of talks with Abbas Araghchi in Tehran. The Pakistan Interior Minister is facilitating communication to try and achieve a framework for ending the war and resolving differences. Meanwhile, U.S. Secretary of State Marco Rubio told reporters yesterday that there had been some good signs in the talks, but there could be no solution if Tehran enforced a tolling system in the Strait of Hormuz. A senior Iranian source told Reuters yesterday that gaps had been narrowed, although uranium enrichment and the Strait of Hormuz remained among the sticking points. The U.S. is pausing a $14 billion U.S. arms sale to Taiwan to ensure it has enough weapons for the Iran war. U.S. Acting Navy Secretary Hank Chow confirmed this at a Senate hearing days after President Donald Trump appeared noncommittal about the sale following his meetings with Chinese leader Xi Jinping. A spokesperson for Taiwan's presidential office told reporters today that they had not received any information about U.S. adjustments to the arms sale. It may be mentioned that the sale of the U.S. arms to Taiwan has long irked Beijing, which comes as a self-governed island and its territory has not ruled out taking by force. Football and Bangladesh Football Federation has appointed Thomas Delay as the new head coach of the Bangladesh national football team. The 65-year-old German-born coach will take charge of Bangladesh team on Sunday next. Although born in Germany, Thomas Delay spent his playing career in the United States. He played a total of 81 matches for the United States in a 7-year international career. Finally, weather and forecast volatile one tonight says there are chances of rain or thunder showers with temporary west or northwesterly gusty to squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rangpur, Rajshahi, Pabna, Bogura, Kushtia, Jashur, Mamansingh, Barishal, Noakhali, Chattogram and Sylhet. River ports in these areas are to host cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman is going to Mamansingh tomorrow on day-long visit. Join Canal Re-excavation Program, National Program of Nazrul's Birth Anniversary and Organizational Meeting. Eid travel will be comfortable despite challenges, hopes Road Transport and Bridges Minister. If more people can be imbued with spirit of Nazrul, it will be great national asset, comments Information and Broadcasting Minister. City dwellers start leaving capital ahead of Holy Eid al-Adha. Eid journey by train will start tomorrow. Sacrificial animal markets are ready in various parts of the country, including capital, ahead of Eid. 11 more children die from measles and measles-like symptoms in country in 24 hours. Pakistan's interior minister holds talk with Iran's foreign minister in Tehran over U.S. proposal to stop war. U.S. Secretary of State hints at progress in discussions. And former U.S. footballer Thomas Delay appointed as head coach of Bangladesh national football team. That's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now here is the news commentary written by Alhamra Islam and read by Sheikh Tashdeed Ahmed. In recent days, we came across a number of news of child rape and murder. Murder of 4-year-old Fahima Akhtar by a neighbour in Sylhet earlier this month. Murder of another 4-year-old Humaira Jannat in Ratchahis Durgapur last Friday. Another 4-year-old in Thakurgaon who was also discovered in a cornfield. And this Saturday, a 10-year-old girl being raped and strangled to death allegedly by a relative in Munshiganj. All of them met the brutal fate after they were raped. In its continuation, the most horrific incident that took place is the brutal murder of an 8-year-old child named Ramisa Akhtar, who was raped and murdered in Dhaka's Pollobi area on Tuesday, May 19. Police recovered her decapitated body from a flat next to her family's residence. The accused, Sohail Rana, was detained by the police later in the day. His wife was also arrested in this connection. Accused Sohail Rana gave a confessional statement before a Dhaka court on Wednesday that he raped and subsequently killed Ramisa. Ramisa was a bright student, a topper in her class. Persons with minimum degree of conscience find it difficult to check their tears when they see the image of Ramisa run by newspapers. News of any brutal murder in society is difficult to digest, but when it comes to innocent child, no sane person can encounter it without feeling a profound sense of shock and anguish. The brutal murder of child Ramisa has hurt Prime Minister Tariq Rahman. He was also so saddened that he visited her family's residence last night at Pollobi after concluding the cabinet meeting in the secretariat. The Prime Minister talked to the grieving family members and offered condolences over the tragic death of child Ramisa. He promised to provide every assistance to them from his end. Ramisa's rape and murder is an unbearable reality which led to huge public outrage in the capital and across the country, who demanded transparent investigation and speedy trial tribunals so that perpetrators receive maximum penalties. Amid the growing public anger, the government has assured of a swift trial through a proper investigation. In response to the recent tragedies, Law Minister Mohammad Asad Zaman said, he has directed the Dhaka Metropolitan Police Commissioner to submit an investigation report within 7 days into the rape and murder of Ramisa. He said the government wants to set an example through the trial of Ramisa's murder case. He added that the case would be tried under the Women and Children Repression Prevention Tribunal. Home Minister Salahuddin Ahmed also assured of ensuring exemplary punishment swiftly over the incident. He told the journalists that since the government took charge, it did not spare a single heinous crime in which police did not make effort or failed to arrest the perpetrators within a short time. In Ramisa's case as well, he said the accused was arrested within 24 hours, assuring that from the government's end, a proper investigation will be conducted and the charge sheet will be submitted as quick as possible so that court can deliver speedy judgment. The recent series of vicious crimes against children is a matter of grave concern for the society. It has shocked the public, exposing a disturbing erosion of social values. Children are the most vulnerable sections of a country's population, and it is seen such type of treatment to children is emerging from within familiar circle. It is also frustrating that the offenders were apprehended but trial is lingering. We hope government will set an example to punish the killer of Ramisa in a speedy manner through maintaining neutral judicial procedures so that such violence against children does not repeat. And that is the end of the news commentary.
2: Bangladesh Betar Onushtan Ek Joge Projarito Hoche Dhaka, Chattogram, Khulna, Rajshahi, Rongpur, Silet, Borishal, Thakurgaon, O Kumilla Kendro Theke.
3: সংবাদেব্রবাহ আজকের পরিবেশনা। হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবারের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, পরবর্তী ব্রিফিং। দেশ নেত্রী বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন। শিল্পকলা একাডেমির উদ্যোগে 3 দিন ব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন। আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধন এবং আসন্ন ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী। রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাসায় গিয়ে তার বাবা মায়ের সাথে দেখা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শিশু রামিসা আক্তারের বাবার কাঁধে হাত রেখে ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত এবং বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী রামিসার পরিবারকে সহযোগিতা এবং রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়াসহ ভবিষ্যৎ দায়িত্বভার গ্রহণের ঘোষণা দেন মাননীয় প্রধানমন্ত্রী। পরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি বলেন,
4: পুলিশ ডিপার্টমেন্ট দ্রুততার সাথে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আসামি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি 164 দ্বারা 164 স্টেটমেন্ট যেটা বলি সেটা করেছে। এখন চার্জশিট দেওয়ার পালা। চার্জশিট দেওয়ার আগে এখন ডিএনএ টেস্টটা করতে হবে। ডিএনএ টেস্টের জন্য আমাদের সিআইডি ল্যাবে অলরেডি আদালতের অনুমতি নিয়ে টেস্টের কাজ চলছে। ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে যে 48 ঘন্টা সময় লাগে। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো। আশ্বস্ত করেছেন রামিসার বড় বোন তার জীবনের সমস্ত পড়াশোনা খরচ এবং তার অন্যান্য আনুষঙ্গিক ব্যয় সবকিছু উনি বহন করবেন এবং রামিসার মা বাবা এবং রামিসার বড় বোনের জন্য একটা আশ্রয়স্থল তারা নিরাপদ আশ্রয়স্থল চেয়েছেন, সেটা মানে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছেন, খুব স্বল্পতম সময়ের মধ্যে সেটার ব্যবস্থা করবেন।
3: এদিকে গতকাল সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন,
5: আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া, সমাজের চাহিদা অনুসারে সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে টুডেট করতে হয় এবং যুগ উপযোগী করতে হয়, সেগুলো চলমান প্রক্রিয়া, সেগুলো তো আছেই। বিভিন্ন আইনে অবশ্যই আমাদের কিছু কিছু সংশোধন আনতে হবে, সেটা আমরা দেখব। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও চিন্তা করতে হয় যে খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা, বা এমন কিছু হয় যে আমরা খুব কঠোরতম আইন প্রণয়ন করলাম, প্রয়োগের ক্ষেত্রে সেটা আবার মিস ইউজ হচ্ছে কিনা, অপব্যবহার হচ্ছে কিনা, এগুলো সবগুলো লক্ষ্য রাখতে হয়। এখন কোন ঘটনা ঘটলো সেজন্য একটা চটজলদি করে আইন প্রণয়ন করে ফেলা এবং কোন আদালত সৃষ্টি করে ফেলা, এগুলো ইমোশনালি করা যায় না, এটা বৃহত্তর ক্যানভাসে দেখতে হয়।
3: রামিসার হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান এমপি বলেন,
6: রামিসার বাবার যে কষ্টের কথা সেটা আমাদের সবারই কষ্টের কথা। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন, আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সুতরাং রামিসার বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন, সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিত ভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি।
3: মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতের পর রামিসার বাবা গণমাধ্যমের কর্মীদের উদ্দেশ্যে বলেন,
7: প্রধানমন্ত্রী যখন আমার এখানে এসেছেন, এসে উনি বলেছেন যে আমি একজন প্রধানমন্ত্রী হিসেবে আসিনি, আমি একজন মেয়ের বাবা হয়ে একজন মেয়ের বাবার কাছে এসেছি। উনার এই বক্তব্য আমার হৃদয়কে শীতল করে দিয়েছে। একটা দেশের রাষ্ট্রপ্রধান যখন একজন সাধারণ মানুষকে আশ্বস্ত করেন, স্বাভাবিকভাবেই তখন আমার মনের ভিতরে সেই আশ্বস্ততা, সেই বিশ্বাস, সেই মনোবল ফিরে আসে। তা আমিও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। আমি নিজেই যেতে চেয়েছিলাম, তো উনি বললেন যে না, আমি নিজেই যাবো রামিসার বাবার কাছে। এটাও আমার একটা সবচেয়ে অনেক বড় পাওয়া এবং বড় কৃতজ্ঞতা তার কাছে। উনি আমার বড় মেয়ের দায়িত্ব নিয়েছেন, উনি আমার ছোট মেয়েকে ভালোবাসছেন, উনি আমার পরিবারকে ভালোবাসা দিয়েছেন। সর্বোপরি উনি আমাকে বলেছেন যে আমরা 7 দিনের ভিতরে চার্জশিট দিব এবং সবচেয়ে দ্রুত বিচারের ব্যবস্থা করব। আমি সেই আশ্বস্তে আশ্বস্তিত এবং আমি সেই আশায় আমি বুক বেঁধে আছি যে খুব দ্রুততার সাথে তাদের যে কমেন্ট, তাদের যে আইনি কাঠামো এবং তাদের যে মানবতা বা তাদের যে মানবিক দৃষ্টিকোণ থেকে আমার মেয়ের বিচারটা দেখছেন, এবং আমি আশা করি খুব দ্রুততার সাথে তারা এই বিচারের একটা সমাধান বা বিচারের একটা ফল আমরা দেখতে পারব।
3: আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক সংগ্রাম এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলীকে কেন্দ্র করে প্রকাশিত দেশীয় নেত্রী বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন,
8: বেগম খালেদা জিয়াকে দেখে এই দল করতাম, বেগম খালেদা জিয়ার প্রতি এখন ইষ্ট থাকার কারণে। বেগম জিয়ার রাষ্ট্র পরিচালনার যে দক্ষতা, এই স্বল্পবাক চারুবাক মহিলা ধীরে ধীরে একজন গৃহবধূ থেকে কিভাবে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্ব পরিণত হলেন, এটি দেখে আমরা চমৎকৃত হয়েছি, আবেগ বিহ্বল হয়েছি। সাধারণ মানুষের মধ্যে তার যে অ্যাপিল অকল্পনীয়। সকাল থেকে শুরু করে রাত আড়াইটা পর্যন্ত লোকজন বসে আছে নদীর কিনারে কিংবা শহরে বন্দরে, বেগম জি আসবেন একটা ভাষণ দিবেন। নির্বাচনের সময় তিনি যে অক্লান্ত পরিশ্রম করে সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছেন অজানা অচেনা ব্যক্তিবর্গকে সংসদ সদস্য বানাবার জন্য, এটি দেখে আমরা অত্যন্ত চমৎকৃত হয়েছি। বেগম জিয়ার যেভাবে একজন গৃহবধূ থেকে দলের টানে জনগণের ডাকে সাড়া দিয়ে দেশের প্রধান রাজনৈতিক নেতৃত্বে পরিণত হয়েছিলেন, এটি বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। বেগম জিয়া তিনি খুব অল্প কথা বলতেন, কখনো কারোর প্রতি বিরোধ মন্তব্য করেননি, তার প্রতিদ্বন্দ্বীকেও কখনো কদর্য আক্রমণ করেননি, সবাইকে সম্মান দিয়ে তিনি রাজনীতি করে গিয়েছেন। তার যে ব্যাপক জনপ্রিয়তা সবচাইতে বেশি আমরা অনুভব করেছি তার মৃত্যুর পর। রাজনৈতিক নেতাদেরকে সাধারণ মানুষ দূর থেকে দেখে, টেলিভিশনে দেখে কিংবা কোন জনসভায় দূরে বসে মাইকে আলোকোজ্জ্বল পরিবেশে নেতাকে বক্তব্য তার বক্তব্য শুনে, কিন্তু মৃত্যুর পর এই যে মানুষের যে অবিরল অশ্রুধারা, এটাই প্রমাণ করে যে তিনি ছিলেন সাধারণ মানুষের নেত্রী, তিনি জনগণের নেতা ছিলেন।
3: সভাপতির বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উল্লেখ করেন,
9: আজকের প্রধানমন্ত্রী যখন চিকিৎসাধীন অবস্থায় বিদেশে ছিলেন, তার ইউনিয়ন প্রতিনিধি সভাকে আরো মানুষের কাছে উদ্ভাসিত করে তুলে ধরার জন্য আমরা পথে প্রান্তরে গ্রামগঞ্জে ইউনিয়নে জেলায় জেলায় বিভাগে বিভাগে ছুটিয়ে বেরিয়েছি এই ছবির গল্পকে সামনে রেখে, কারণ তখন আমাদের রাজনৈতিক কোনো প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছিল না। আমরা তখন এই ছবির গল্প আমরা গ্রামে গঞ্জে পথে পাথরে এই প্রোগ্রাম করে বেরিয়েছি।
3: আজ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে শুরু হয়েছে তিন দিন ব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বলেন,
10: যারা আলোক পত্রিকা তাদের দায়িত্বই হল এই ধরনের মানুষের প্রতিভাকে তার চেতনাতে কিভাবে ধারণ করে এবং কিভাবে সেটা জাতির সমষ্টিগত চেতনায় ট্রান্সফর্ম করা যায়, রূপান্তরিত করা যায়, এই দায়িত্বটা আমাদেরকে পালন করা দরকার। তার জীবনযাপন, তার চর্চা এবং তার কর্মের মধ্যেই কিন্তু দেখা গিয়েছে কত ধরনের বহুমুখিতাকে তিনি একটা সম্প্রীতির মধ্যে আবদ্ধ করেছেন। যে হাতে তিনি গজল লিখছেন সে হাতেই তিনি কিন্তু আবার কীর্তন লিখছেন, শ্যামাসঙ্গীত লিখছেন, যেখানে তিনি ম্যাটাফরিক ফর্মে রূপক অর্থে প্রেয়সীর জন্য তার প্রেমের কথা বলছেন, আবার সেই তিনি যুদ্ধের দামোয়ার ছন্দে ছন্দে কবিতা লিখছেন। আপাত দৃষ্টিতে কত বৈপরীত্য, কিন্তু একই প্রতিভার মধ্যে তার সম্প্রীতিগত উপস্থিতি কেমন ভাবে বিরাজ করে। আমাদের দেশেও যতটুকুই বৈচিত্র্য আছে তাকেও অবশ্যই আমাদেরকে একটা সম্প্রীতির কাঠামোর মধ্যে রাখতেই হবে এবং আমাদের এই বৈচিত্র্যকে আমাদের সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। পাহাড়ি মানুষের সঙ্গে সমতল মানুষের পার্থক্য, এই পার্থক্যটা বড় নয়, বরঞ্চ আমাদের সম্প্রীতির সহবস্থানটাই কিন্তু আমাদের জন্য বড়। নজরুল যদি একজন ব্যক্তি হিসেবে তার মনোজগতে এই পরিমাণ সম্প্রীতির অবস্থানকে লালন করে ধারণ করে তারপরে তার সৃষ্টি তিনি উপহার দিতে পারেন, তাহলে জাতি হিসাবে আমরা কেন পারবো না? তার মধ্যে এই ধরনের আপাত স্ববিরোধিতা যদি সম্পদে পরিণত করতে পারেন, তাহলে আমাদেরও কিন্তু বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহবস্থানকে আমরা একটি উৎপাদনশীল শক্তিতে রূপান্তরিত করতে পারি। জ্ঞানের এই নির্যাসকে নিয়ে আসাটাই হচ্ছে কিন্তু কাজ।
3: গতকাল রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিশ্বের 38টি দেশে আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন,
11: আমি রপ্তানির ভিতরে অলওয়েজ ভিন্নতা পছন্দ করি, নতুনত্ব পছন্দ করি। আমি মনে প্রাণে বিশ্বাস করি, ধারণ করি, লালন করি, এদেশ এগ্রিকালচার পণ্য উৎপাদনের জন্য বিশ্বের শ্রেষ্ঠতম স্থান। পলিসিগত কারণে অথবা আমাদের কিছু আইনগত জটিলতায় আমরা এখন পর্যন্ত যেখানে যাওয়ার কথা ওই পর্যায়ে এগিয়ে যেতে পারিনি। বর্তমান যে সরকার, জনগণ দ্বারা নির্বাচিত যে সরকার ক্ষমতায় এসেছে, এই সরকার ক্ষমতায় আসার আগেই কৃষি এবং কৃষক হবে আগামী দিনের এই সরকারের বা ওই রাজনৈতিক দলের সবচেয়ে বেশি প্রাধান্য পাবে কৃষক, এটা নির্বাচনের আগে এই দল বা এই সরকার ঘোষণা দিয়েছিল এবং ক্ষমতায় আসার সাথে সাথে তিন মাস বয়সের মধ্যে অনেক বড় বড় যে কয়টা প্রকল্পে হাত দিয়েছে, যুগান্তকারী প্রকল্প, প্রত্যেকটা প্রকল্প কৃষি সাথে জড়িত। কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, কৃষকের ঋণ মুক্তি বলেন, খাল কাটা বলেন, সবগুলি সরাসরি কৃষির সাথে জড়িত। কৃষি পণ্য এখন পর্যন্ত পৃথিবীর যেই দেশগুলি রপ্তানি করে সরকার পিছনে তাকে প্রোটেক্ট যদি না করে বিশ্ববাজারে ওই রপ্তানিকারক টিকে থাকা খুবই কঠিন। সেটা ইউনাইটেড স্টেটস থেকে শুরু করে জাপান পর্যন্ত প্রত্যেকটা দেশেই কৃষিতে প্রচুর ভর্তুকি বা সাবসিডি দেয়, এটা আমরা সবাই জানি। কেউ স্বীকার করে কোনো দেশ, কোনো দেশ স্বীকার করে না। কৃষিতে আধুনিকায়ন, আধুনিক কৃষি ছাড়া এই সময় লোকাল মার্কেট বলেন আর ইন্টারন্যাশনাল মার্কেট বলেন কোথাও আপনি অবস্থান নিতে পারবেন না। গুণগত মান অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, মার্কেটের চাহিদা অনুযায়ী রং একটা ব্যাপার, কালার একটা ফ্যাক্টর, এবং এটা খুব দ্রুত যেন পচে না যায় এই ধরনের কোনো ডেভেলপমেন্ট যদি করতে পারেন জিনকে ঠিক রেখে। জিনে হাত দেওয়া যাবে না, জিনে হাত দিলে টেস্ট চেঞ্জ হয়ে যাবে, তাইলে বোধ হয় আমরা বিশ্ববাজারে ভালো করতে পারবো। আগামী দিনে বাংলাদেশে বিশেষ করে ম্যাঙ্গো, বাংলাদেশ ফরেন কারেন্সি উৎপাদনে যেই কয়টা মাধ্যম আছে তার ভিতরে আম হবে একটি প্রধান পণ্য।
3: আসন্ন পবিত্র ঈদুল আজহায় জনগণের ঈদ যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে গতকাল পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাট পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান এমপি। পরে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন,
12: আমরা ঈদকে সামনে রেখে যতগুলো নৌপথ আছে আমাদের বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির সমন্বয়ে প্রত্যেকটা ফেরিঘাট লঞ্চঘাট আমরা সর্বোচ্চ আমাদের যে ব্যবস্থাপনাটুকু করা যায় আমাদের সামর্থ্যের মধ্যে সবটুকু আমরা করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটি ঘাট আমরা পর্যবেক্ষণ করে দেখছি, খুঁটিনাটি সবকিছু বিশ্লেষণ করে দেখার চেষ্টা করছি কোথাও কোনো ব্যত্যয় আছে কিনা। আগামী রোববার থেকে আমাদের ঈদ যাত্রা শুরু হবে, আমরা রোববার দিন আবার আসার চেষ্টা করব এবং দু একটি ছোটখাটো যে জিনিসগুলো আমরা চিন্তা করছি সেইগুলো ঠিক হয়েছে কিনা সেটিও আমরা দেখার চেষ্টা করব। ফেরিতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আশা করি আমাদের নেই, কারণ আমরা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের ফেরিতে ওঠার সময় যাত্রীরা বাস থেকে নামবে এবং আবার ফেরি থেকে বাস যখন উপরে উঠবে তখন আবার উঠবে, এই ব্যবস্থাপনাটি খুবই কষ্টসাধ্য কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব বিষয়টি নিশ্চিত করার জন্য। এবং আমাদের এই ফেরি থেকে ঘাট থেকে কন্টিনিউ যাত্রীদের সচেতনতার জন্য মাইকিং করা হবে, ঘাটে ওঠার আগে স্থায়ীভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে ফেরিতে যে কয়টি পরিবহনের গাড়ি কিংবা ব্যক্তিগত গাড়ি উঠতে পারে তার বাইরের কোনো গাড়ি যে পথ আছে ফেরিতে নামার যে পথ সেই পথে প্রবেশ করতে না পারে এবং কোনো জটিলতা তৈরি না হয়।
3: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ে, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় শহীদুল ইসলাম খান, গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ।

0: আশা করি আপনারা ভালো আছেন। আমরা আসলে ভালো থাকতে চাই। আমরা সবাই জানি আমাদের শিক্ষা সংস্কৃতি সব কিছুকে লালন করেই, তার চর্চা করেই আমরা মানসিকভাবে ভালো পথের দিকে এগিয়ে যাই। আমাদের সমাজের ভালো দিকগুলোকে আমরা নিজেদের মধ্যে ধারণ করে আমাদের ভাবনা দিয়ে সবার কাছে পৌঁছতে চাই। আমাদের জাতীয় কবি, প্রাণের কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম, বিশেষ করে তার সঙ্গীত নিয়ে আমরা কাজ করি। এই অনুষ্ঠানে তার সঙ্গীত আমরা পরিবেশন করি, সঙ্গীত নিয়ে আলোচনা করি। আপনাদের ভালো লাগা জায়গাতে আমরা পৌঁছেছি বলে অন্তত আমরা আশা করি। জানি না আপনারা কেমন আছেন, আপনারা কেমন লাগে আপনাদের। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রিয় কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান আপনাদের কাছে নতুন নতুন শিল্পীদের মাধ্যমে পৌঁছাতে চাই আমরা। তার অসাধারণ সৃষ্টিকর্ম, তার স্বরূপে, তার প্রমিত সুর এবং বাণীতে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। এই অনুষ্ঠানে আমরা কোনোদিনই এখানে সিনিয়র জুনিয়র এগুলো ভাবি না। আমরা দক্ষতা যোগ্যতা তার মূল্যায়ন করি এবং চেষ্টা করি আমাদের দেশের সার্বিকভাবে নজরুল সঙ্গীতের যে অবস্থাটা, অবস্থান, সেটা আপনাদের কাছে প্রতিভাত করার। তো আজকে আমাদের আমন্ত্রিত শিল্পী শহীদুল ইসলাম খান। শহীদ, তুমি কেমন আছো?
1: জি আলহামদুলিল্লাহ, ভালো আছি।
0: তো কেমন চর্চা চলছে তোমার?
1: মোটামুটি চলছে। তো মাঝে মধ্যে একটু আবহাওয়ার পরিবর্তনে গলা একটু প্রবলেম হচ্ছে,
0: এটা স্বাভাবিক। এটা আমরা মানুষ তো, আমাদের এই ব্যাপারগুলো থাকবেই, এগুলোকে নিয়েই মেনে নিয়ে চলতে হবে। তো এই যে তুমি আমাদের ঢাকায়, আমাদের বাংলাদেশের এই প্রজন্মের একজন শিল্পী, তো আমি জানি তুমি নজরুল সঙ্গীতকে প্রমিতভাবে গাওয়ার চেষ্টা করো এবং এগুলো প্রশিক্ষণ তুমি দাও, সব কিছু নিয়েই তুমি আছো, বিশেষ করে নজরুল সঙ্গীত নিয়ে তুমি আছো। তো এই নজরুল সঙ্গীত চর্চা করার শুরুটা কিভাবে হয়েছিল তোমার, সেটা একটু বলো।
1: আসলে আমি তো একদম অজুপাড়া গায়ের ছেলে, ওখানে আমাদের মাধ্যম ছিল রেডিও। আমাদের 3 গ্রাম মিলিয়ে আমাদের বাড়িতে একটা রেডিও ছিল। কেন জানি এই রেডিওতে যখন আমি আপনাদের গান শুনতাম, তখন এই নজরুল সঙ্গীতের ভিতরের যে একটা সৌন্দর্যটা, কারুকাজটা, এটা আমার কাছে খুব ভালো লাগতো। গাইতে পারতাম না, গুনগুন করতাম। সেই থেকেই আসলে নজরুল চর্চায় আমার একটা নেশা এসে যায়। তারপরে ঢাকায় এসে আমি ছায়ানটে ভর্তি হই, সেখান থেকে প্রথমে শুরু করি। এরপরে কবি নজরুল ইনস্টিটিউটে আমার শ্রদ্ধাভাজন প্রয়াত গুরু সোহরাব হোসেন সাহেব এবং সুদিন দাস সাহেব, ওনাদের কাছে শিখি। এরপর তো আপনারা আছেন, আপনাদের কাছে তো প্রতিনিয়তই শিখছি আমি।
0: অনেক ধন্যবাদ তোমাকে। তোমরা আরও অনেক কথা আমরা শুনবো, তোমার সঙ্গীত জীবনের, তোমার অনুভূতি, এই মুহূর্তে তোমার পথ চলা, সব কিছুই আমরা শুনবো। তো একটি গান শুনে নিই। প্রথমে তুমি কোন গানটি গাইবে?
1: আমি প্রথমে একটি নজরুলের বাউল অঙ্গের একটি গান করব, আমি বাউল হলাম ধুলির পথে নিয়ে তোমার নাম।
0: অসাধারণ গানটি, তোমাকে ধন্যবাদ জানাবো এই গানটির জন্য, যে কারণে সেটা আমি বলছি একটু পরে। এই গানটি আমাদের দেশে এবং আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু প্রচলিত একটি সুর এবং দুর্দান্ত দাপটে সেসব শিল্পীরা গিয়েছেন এবং মানুষের, আমাদের শ্রোতাদের ভালো লাগার জায়গায় গানটি এখনও অবস্থান করছে। তারপরে যখন আমরা মূল রেকর্ডটি পেলাম, তখন আরও বিস্ময়ে হতবাক হয়ে গেলাম যে একটি বাউল অঙ্গের গান কতখানি মুনশিয়ানা দিয়ে তৈরি করা যায় প্রচলিত ধারার বাইরে। তো সেটা নজরুল ইসলাম দেখিয়েছেন। এই গানের যে মূল সুরটা, সুধীমণ্ডলী, এটা সূত্র আমরা পেয়েছি যেটা রেকর্ড কোম্পানির সাথে কবির যে চুক্তিপত্র হয়েছিল 25/1/1937 সালে, সেখান থেকে প্রথমে তথ্য পাই আমরা। রেকর্ড লেবেলে যেটা আমরা পেয়েছি সেটা রেকর্ড টুইন থেকে বেরিয়েছিল January 1937 সালে। শিল্পী ছিলেন শান্তা বসু, তাল, এটা তাল ফেরতা। তো কিভাবে এক্সপেরিমেন্ট এতকাল আগে 1937 সালে বাউল গান নিয়ে এরকম এক্সপেরিমেন্ট করা, বোধ করি আমি অন্তত কোনোদিন শুনিনি। তো সেই প্রমিত সুরটি তুমি আজকে গাইবে, আমি যার জন্য তোমাকে আরেকবার ধন্যবাদ দিই। শুনি আমরা গানটি।

0: অনেক ধন্যবাদ তোমাকে, ভারী সুন্দর লেগেছে। এবং আমার বিশ্বাস এই নতুনতর নতুন আঙ্গিকের গানটি আমাদের দেশের শ্রোতা, বিশেষ করে নজরুল গানের শ্রোতা, তাদের ভালো লাগবে। তো তোমার সঙ্গে যেটা এবার বলতে চাই সেটা হচ্ছে যে তোমাদের সময় তোমার মফস্বলে যখন সঙ্গীত চর্চাটা শুরু করলে, বেসিক তোমাদের চর্চাটা কিন্তু ঢাকায় এসেই হয়েছে, তারপরেও যেহেতু মফস্বলের ছেলে, আমরাও মফস্বলের ছেলে, তো মফস্বল থেকে নজরুল সঙ্গীতের মতন সঙ্গীতের প্রতি যে আগ্রহ, এটা একটা অন্যরকম ব্যাপার। তো তুমি আমাকে এইটুকু বলো, অন্তত মফস্বল বা মফস্বল শহরে নজরুল সঙ্গীতের চর্চা এবং প্রশিক্ষণের অবস্থাটা কেমন?
1: আমাদের সময় তো আসলে চর্চাও ছিল না, প্রশিক্ষণও ছিল না। আমি এই যে বললাম রেডিও শুনে শুনে, হারমোনিয়ামও ছিল না। তো আমি আমার এক বিয়ের সাথে পালিয়ে গিয়ে, এই যে মাঝভান্ডারি যারা উরুস করে ওর একটা বাড়ি ছিল, তো আমার মনে আছে যে আমি খুব কষ্ট করে শীতের রাতেও ওনাকে নিয়ে দুইটা খাল পার হয়ে গামছা নিয়ে যেতাম। তো ওনার নাম ছিল কাদের ফকির, উনি আমাদের জন্য এই বৃহস্পতিবার রাতটা খুব হেল্প করতেন। তো ওই বিয়াই একটু বাজাতে পারতো, তো আমি তখন এইসব গানগুলো, যে পথ চলিতে, তারপরে ওই জলকে চলেলো কার ঝিয়ারি, এইসব গানগুলো খুব শুনে শুনে উজ্জীবিত হতাম, নিজেকে উজ্জীবিত করতাম। তো এখন আসলে কি, আমাদের দক্ষিণাঞ্চলে বিশেষ করে এখন মোটামুটি নজরুল চর্চা চলছে, কিন্তু খুবই অপ্রতুল, এবং প্রশিক্ষক নেই, প্রশিক্ষণের বিষয়টা
0: একটা সাংঘাতিক, মানে একটা আমাদের দুঃখের একটা ব্যাপার যে প্রশিক্ষিত যারা শিল্পী তৈরি হচ্ছে, যারা নতুন নতুন প্রতিভা নিয়ে আসছে, তারাও শহর কেন্দ্রিক বা রাজধানী কেন্দ্রিক হয়ে যাচ্ছে, তারা মফস্বলে হয়তো যেতে চায় না। কিন্তু আমার একটা অভিজ্ঞতা আছে, কিছুদিন আগে আমি বিশেষ কিছু প্রতিযোগিতাতে আমি জাজমেন্টে গিয়েছিলাম, তো তোমাদের এলাকায়, তো ওখানে আমি বেশ অনেকদিনই, প্রায় 10-12 দিন আমি ছিলাম
1: বরিশালে।
0: হ্যাঁ, তো এই যে ওখানকার চর্চা বা বর্তমান সময়ের চর্চা, ছেলে মেয়েদের মধ্যে নজরুল সঙ্গীতের প্রতি আগ্রহ, এটা কিন্তু আমার ভালো লেগেছে। তো আরো অনেক কথা শুনবো
1: স্যার, এই ব্যাপারে একটু আমি স্যার আপনার মাধ্যমে একটা মেসেজ আমি একটু পৌঁছাতে চাই। সেটা হলো, যেমন আমাদের পটুয়াখালীর পরে আমতলি, কুয়াকাটা, কলাপাড়া, এই যে জায়গাটা, এখানে শিল্পী আছে কিন্তু প্রশিক্ষক নেই। যদি আপনার মাধ্যমে নজরুল ইনস্টিটিউটকে আমরা বলে যদি সেখানে একটু প্রশিক্ষণের ব্যবস্থা করানো যায়, অথবা কোনো প্রতিযোগিতার মাধ্যমে ওখানে একটি অনুষ্ঠান করে নজরুল চর্চায় ছেলে মেয়েদেরকে মানে উজ্জীবিত করা যায়, উৎসাহিত করা যায়, তাহলে খুব ভালো হয়।
0: অনেক ধন্যবাদ, আমি নিশ্চয়ই এটা আমাদের কর্তৃপক্ষ বুঝবেন, এবং এই যে প্রতিযোগিতা, ওয়ার্কশপ, এগুলো খুব জরুরি জিনিস আসলে, তারা উৎসাহ পায় আবার প্রপার শিক্ষাটাও পায়। আমরা একটা গান শুনি, তারপর আরও কথা বলবো। এবার তুমি কোন গানটি গাইবে?
1: এবার আমি নজরুলের ইসলামী গান, এটা একটু কাওয়ালি ঢঙে একটা ইসলামী গান। এই গানটি আসলে সাধারণত আমি
0: শোনা যায় না,
1: তো আমি সৌভাগ্যবান যে আমি প্রথমে আজকে থেকে মানে 20 বছর আগে আপনার মুখে শুনেছিলাম, এবং ওই দিনই আমি এই গানটির ভক্ত হয়েছিলাম। এবং আরও একটি গান আমি ওই দিন আপনার কাছে শুনেছিলাম, ত্রাণ করো মাওলা,
0: দুটোই একেবারে প্রায় 20-22 বছর আগে, আমি তখন প্রথম তুললাম এই গানগুলো, এবং এমন একটু আলাদা রং, আলাদা আঙ্গিকের গান, ইসলামী গান তো বটেই, কিন্তু কাওয়ালি ঢঙে এমন চমৎকার গান নজরুলের কিন্তু খুব কম পাওয়া যায়। নজরুল কেন, আমাদের বাংলা গানের ভাণ্ডারই কম পাওয়া যায়। এবং তুমি যে বললে যে ওই গান শুনে তুমি উৎসাহিত হলে, ত্রাণকার করো মাওলা দুরূহ একটি গান,
1: আমি প্রথম আপনার মুখেই এই গান দুটো শুনেছি, এবং কেন জানি এই গান দুটো আমার ব্রেন থেকে সরছিল না, এবং আমি চেষ্টা করেছি তখন কিভাবে গান দুটো তোলা যায়, এবং সেখান থেকে আজকে আপনার অনুষ্ঠানে আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি গানটি করতে পেরে নিজেকে ধন্য মনে করি।
0: ধন্যবাদ তোমাকে। আমরা সুধি মণ্ডলী, এর সূত্র যেটা আমি বলিনি, রেকর্ড কোম্পানির সাথে কবি চুক্তিপত্র যেটা, সেখানে আমরা প্রথমে তথ্য পাই আজি আল কোরাইশি প্রিয় নবী। তো রেকর্ড বেরিয়েছে টুইন থেকে মে 1937 সালে, এটাও 37 সালের গান, এটা আব্দুল লতিফ এবং তার সহশিল্পীদের নিয়ে উনি গানটা করেছিলেন। তো এখানে সুরকার হিসাবে আমরা সুবল দাশগুপ্তর নাম দেখেছি। নজরুল খুব অল্প সংখ্যক গান অনেকের অনুরোধে বা কোম্পানির অনুরোধে অন্যকে সুর করতে দিতেন, কিন্তু এটা সবাইকে বুঝতে হবে যে নজরুল সমস্ত গানের পূর্ব পরিকল্পনা যেটা, তার যে ছবি, সেটা কিন্তু করে রাখতেন, এবং যাদের নামে এগুলো যেত, নজরুলের নাম একটা তাদের সুরকার হিসাবে রেকর্ডে নাম যাওয়া মানে তারা সুরকার হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যেত। এটা যেমন ভালো দিক ছিল, খারাপ দিকও কিন্তু ছিল। নজরুল অসময়ে যখন নির্বাক হয়ে গেলেন, নির্বাক হওয়ার পরে যে শিল্পীরা নজরুলের সুরে গানগুলো গিয়েছিল, পরে তাদের নিজের নাম চালিয়ে দিয়েছে সুরকার হিসাবে। এগুলো পরে আমি বলবো, খুব কষ্টের। এটা আগে গানটা শুনি।

0: ভারী সুন্দর, গানের প্রতি একেবারে পুরোপুরি তুমি দক্ষতা দিয়েই তুমি গিয়েছো, এবং গানের যে মূল বক্তব্য যেটা, সে বক্তব্যটাও তুমি হৃদয়ঙ্গম করেছো, তোমাকে ধন্যবাদ অনেক।
1: স্যার, এইখানে আমি একটু আশ্চর্য হই যে নজরুল মানে কিভাবে আমাদের রসুলের আগমনটাকে, আমাদের রসুলের আগমনের আগে যেসব আসমানি কিতাবে তার আগমন, এইসব সময়ের যে কথাগুলো, সেই আগমনী বার্তাটিকে উনি এত সুন্দরভাবে গাঁথনিতে এখানে লিখেছেন, আমি এই জন্যই এই গানটাকে আমার বেশি ভালো লেগেছে।
0: অনেক ধন্যবাদ তোমাকে। নজরুলের পড়াশোনা যে কোন স্তরের বা কোন মানের ছিল এটা বোধ করি আমরা এখন সবাই এতদিনে অন্তত জেনে গিয়েছি। আরও অনেক কথা হবে তোমার সঙ্গে, তা আমরা এবার তোমার কোন গানটি শুনব?
1: এবার আমি নজরুলের একটি কাব্যগীতি বা আধুনিক বলি আমরা গানটি শোনাবো, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়।
0: সে কি মোর অপরাধ সুধীমণ্ডলী, এটার গ্রন্থ বুলবুল দ্বিতীয় খণ্ডে গ্রন্থিত হয়েছে। নজরুলের এই অসাধারণ এবং সবচেয়ে জনপ্রিয় গানের একটি গান, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়। শুনি আমরা গানটি।

0: ভারী সুন্দর। এই গানটি রেকর্ড হয়েছে HMV থেকে জুলাই 1942 সালে, মানে নজরুল যে সময়ে নির্বাক হয়ে যাচ্ছেন সেই সময়ে আর কি। শিল্পী ছিলেন চিত্ত রায়। এটা এই দুঃখের কথাটা আমি এইভাবে বলছি এই কারণে যে 1942 সালে এই গানটি HMV থেকে রেকর্ড করা হলো, শিল্পী চিত্ত রায়, সুরকার নজরুল। তারপরে দ্বিতীয় রেকর্ড বেরোলো তখন 1948 সালে। 1948 সালে তখন কিন্তু নজরুল নির্বাক, উনি আর কথা বলতে পারেন না। তো HMV থেকে এপ্রিল 1948 সালে যেটা ছিল সেটা ইলা ঘোষ গাইলেন, সেখানেও সুরকার নজরুল। থার্ড রেকর্ডটা যখন বেরোলো HMV জানুয়ারি 1959 সালে, শিল্পী ছিলেন সত্যনাথ মুখার্জি, যেটা অনেক জনপ্রিয় হয়েছে, সেই রেকর্ডটাতে কিন্তু সুরকার হিসাবে চিত্ত রায়ের নাম লেখা। এই কষ্টগুলো আমাদের মধ্যে কাজ করে। আমরা বারবার বলি যে আমরা অন্তত এই জিনিসগুলো সবাই জানবো, এবং আমরা ওর জন্য সুরকার ব্যাপারটা না, নজরুলের গানে সুরকার কি প্রেক্ষিতে হয়েছে, কেমন করে সুরকাররা নজরুলের একটি গান পেতেন, এগুলো আমরা জানি যেটুকু পড়াশোনা করেছি।
1: আমি এখানে একই গান মানে তিনবার রেকর্ড হয়েছে,
0: মানে এটা অনেক জনপ্রিয়তা ছিল, অনেক জনপ্রিয়। হ্যাঁ, না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তার গানগুলো কাউকে নজরুল তার প্রয়োজনে, মানে সেই শিল্পীর প্রয়োজনে বা কোনো প্রয়োজনে কাউকে সুর করতে দিলেও উনি কাঠামো নিজে তৈরি করে দিতেন। আর বেশিরভাগ ক্ষেত্রেই তার নিজের গানও এত নজরুলকে ভালোবাসতেন তারা যে তারা নজরুলকে আশ্রয় করে বড় হলেন, কিন্তু নজরুল নির্বাক হয়ে যাওয়ার পরে সেসব গানগুলো নিজের সম্পত্তি ভেবে প্রচার শুরু করলেন। এই কষ্টগুলো আমার কাছে পায়, ওর জন্য আমি কিন্তু ইদানিং সুরকার বিষয়টা আমি এড়িয়ে যাই। যাই হোক, আমরা আস্তে আস্তে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। তোমার অনেক কথা শোনার ইচ্ছা ছিল, সেটা হয়তো শোনা অনেক হচ্ছে না, তো এই পর্যায়ে এসে আমরা শেষ করব। তার আগে তোমার শেষ গানটি কি গাইবে তুমি?
1: আমি শেষ গানটি গাইব নজরুলের, গানটি আধুনিক কিন্তু ভাটিয়ালি অঙ্গের, পদ্মার ঢেউরে।
0: একেবারেই বাংলাদেশের এটা মাটির গান, নদীর গান, তাই না?
1: জি,
0: পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যাও। এবং এই যে এটা বুলবুল দ্বিতীয় খণ্ডে গ্রন্থিত হয়েছিল, রেকর্ড হয়েছিল হিন্দুস্থান থেকে ডিসেম্বর 1941 সালে, তখন নজরুল সুস্থ ছিলেন। এবং নজরুলের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন শচীন্দেব বর্মণ, পরবর্তীতে উনি তো হিন্দি গান সুরকার হিসাবে অনেক দক্ষ, অনেক বিখ্যাত হলেন। উনি নজরুলের আরো বেশ কয়েক গান গেয়েছেন এবং যে কটি গান উনি গেয়েছেন,
1: নজরুলের গানটি আধুনিক কিন্তু ভাটিয়ালি অঙ্গের, পদ্মার ঢেউরে।
0: একেবারেই বাংলাদেশের এটা মাটির গান, নদীর গান, তাই না?
1: জি,
0: পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যাও। এবং এই যে এটা বুলবুল দ্বিতীয় খণ্ডে গ্রন্থিত হয়েছিল, রেকর্ড হয়েছিল হিন্দুস্থান থেকে ডিসেম্বর 1941 সালে, তখন নজরুল সুস্থ ছিলেন। এবং নজরুলের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন শচীন্দেব বর্মণ, পরবর্তীতে উনি তো হিন্দি গান সুরকার হিসাবে অনেক দক্ষ, অনেক বিখ্যাত হলেন। উনি নজরুলের আরো শেষ কয়েকটি গান গেয়েছেন, গান উনি গেয়েছেন প্রত্যেকটি অনেক বেশি
1: নজরুলের গানটি আধুনিক কিন্তু ভাটিয়ালি অঙ্গের, পদ্মার ঢেউরে।
0: একেবারেই বাংলাদেশের এটা মাটির গান, নদীর গান, তাই না?
1: জি,
0: পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যাও। এবং এই যে এটা বুলবুল দ্বিতীয় খণ্ডে গ্রন্থিত হয়েছিল, রেকর্ড হয়েছিল হিন্দুস্থান থেকে ডিসেম্বর 1941 সালে, তখন নজরুল সুস্থ ছিলেন। এবং নজরুলের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন শচীন্দেব বর্মণ, পরবর্তীতে উনি তো হিন্দি গান সুরকার হিসাবে অনেক দক্ষ, অনেক বিখ্যাত হলেন। উনি নজরুলের আরো শেষ কয়েকটি গান গেয়েছেন, গান উনি গেয়েছেন প্রত্যেকটি অনেক বেশি জনপ্রিয় হয়েছে।
1: নজরুলের গানটি আধুনিক কিন্তু ভাটিয়ালি অঙ্গের পদ্মার ঢেউরে,
0: একেবারেই বাংলাদেশের এটা মাটির গান নদীর গান, তাই না? পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যাও, এবং এই যে এটা বুলবুল দ্বিতীয় খণ্ডে গ্রন্থিত হয়েছিল, রেকর্ড হয়েছিল হিন্দুস্থান থেকে ডিসেম্বর 1941 সালে, তখন নজরুল সুস্থ ছিলেন এবং নজরুলের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন শচীন্দেব বর্মন। পরবর্তীতে উনি তো হিন্দি গান সুরকার হিসাবে অনেক দক্ষ, অনেক বিখ্যাত হলেন। উনি নজরুলের আরো শেষ কয়েক গান গিয়েছেন, গান উনি গিয়েছেন প্রত্যেকটি অনেক বেশি
1: আধুনিক, কিন্তু

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় শহীদুল ইসলাম খান, গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। দোলন চাপা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরও এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: এই যে ছেলেরা, আমি তো

0: ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতেরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়, কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন, তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সামনে পবিত্র ঈদুল আজহা, এবং এই ঈদুল আজহায় অনেকেই কিন্তু নারীর টানে বাড়ি ফিরছেন। তো যারা নৌযানে ভ্রমণ করছেন তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে উঠবেন না, এবং নৌযানে কখনো দ্রুত গতিতে যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নেবেন না। লঞ্চে ওঠানামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। যাত্রীবাহী লঞ্চের উপরের ডেকে অথবা যাত্রীদের নির্ধারিত স্থানে কোনো মাল বহন করবেন না। অতিরিক্ত মাল বোঝাই নৌযানে ভ্রমণ করবেন না। নৌযানের মালিক এবং চালকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, নৌযানে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী বা মাল বহন করবেন না। প্রয়োজনীয় সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া নৌযান চালাবেন না। রাত্রিকালে নৌযানে সার্চ লাইট এবং নেভিগেশন লাইট সঠিক আছে কিনা তা দেখে নৌযান চালাবেন। বৈধ সার্ভে সার্টিফিকেট ছাড়া কোনো নৌযান চালাবেন না। নদীপথে লঞ্চে চালানোর সময় প্রতিযোগিতা থেকে বিরত থাকুন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান চালানো থেকে বিরত থাকুন। প্রতিটি লঞ্চের ধারণ ক্ষমতা বড় করে লঞ্চের সামনে লিখে রাখুন। আমরা সকলে যদি একটু সচেতন হই, তাহলেই আমাদের যাত্রা হবে নিরাপদ। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিসে রেকর্ডকৃত নতুন গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান সুর ও বীণা। গ্রন্থনা উপস্থাপনায় আহসান হাবিব বাপ্পী।

প্রিয় বন্ধুরা, প্রকৃতিতে আমরা আছি গ্রীষ্মকালে। গ্রীষ্মের দিনগুলো যেমন তপ্ত, তেমনি রাতগুলো পুরোপুরি স্বস্তির নয়। গরমের ছোঁয়া থেকে যায় আবার কখনো হালকা বাতাস কিংবা হঠাৎ বৃষ্টিতে নেমে আসে একটু স্বস্তি। এই বদলে যাওয়া আবহেই সময়টা এগিয়ে যাচ্ছে নিজের মতো করে, আর এই সময়ের মাঝেই ধীরে ধীরে কাছে চলে আসছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। এটি ত্যাগ, সহমর্মিতা আর ভালোবাসার এক মহিমান্বিত উৎসব। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় ভাগাভাগি করে নেওয়ার আনন্দ আর মানুষের পাশে থাকার গুরুত্ব। গ্রীষ্মের এই চিরচেনা অনুভূতি আর ঈদের আগমনী আবহে সময়টা আশা করি আপনাদের ভালো কাটছে। আপনাদের সময়টাকে আরও একটু রাঙিয়ে দিতে সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রান্সক্রিপশন সার্ভিসে রেকর্ডকৃত নতুন গান নিয়ে গ্রন্থিত সুরবীণা অনুষ্ঠানে। চলুন বন্ধুরা, একসাথে গান আর সুরে কাটাই কিছুটা সময়। বৃষ্টির সাথে আমাদের কত স্মৃতি। বৃষ্টি নামলেই মনে পড়ে যায় ছেলেবেলার সেই নির্ভার দিনগুলো, কাদামাটিতে দৌড়ঝাঁপ আর অকারণ আনন্দ ভেজা বিকেল। স্মৃতির অ্যালবামে জমে থাকা সেই মধুর মুহূর্তগুলোকে সুরে আর কথায় তুলে ধরেছে আয়োজনের প্রথম গানটি। গানটির শিল্পী ঐশিকা নদী, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার শাহিন সর্দার।

প্রিয় মানুষকে ঘিরে মুগ্ধতা, তার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার যে কোমল অনুভূতি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু সুরে ধরা দেয় অনায়াসে ভালোবাসার সেই গভীর আবেশ আর মাধুর্য নিয়ে সাজানো এবারে যে গানটি শুনবেন, এই গানটির শিল্পী সম্রাট আহমেদ, গীতিকার মাহবুব উল ইসলাম, সুরকার রাজু আহমেদ।

দিনের শেষে যখন সূর্য ডুবে যায়, আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে লালচে আভা, গোধূলির সেই সময়টা যেন ভালোবাসা আর আবেগের এক অনন্য মুহূর্ত। ঠিক তেমনি অনুভূতির রঙে রাঙানো একটি গান এবারের নিবেদন। তানজিনা রুমার কণ্ঠে, সুব্রত পালের কথায় এবং শেখ সাদি খানের সুরে শুনুন গোলাপ রাঙা গোধূলি।

বন্ধুরা শুনছেন ট্রান্সক্রিপশন সার্ভিসে রেকর্ডকৃত নতুন গান নির্গ্রন্থিত সুর ও বীণা অনুষ্ঠান। স্বপ্নই মানুষকে এগিয়ে নিয়ে যায়, আর সেই স্বপ্ন যখন পাখা মেলে উঠতে শেখে তখন জীবন হয়ে ওঠে আরও সুন্দর। আয়োজনের শেষ গানে যাব, শুনব ইউসুফ আহমেদের কণ্ঠে গান, গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা, সুরকার মোহাম্মদ শাহনেওয়াজ।

0: ম্লান দুটি চোখ মনে আসে।
1: বন্ধুরা, কথায় কথায় সুরে সুরে চলে এলাম আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। সুরের এই আয়োজনে যারা ছিলেন আমাদের সঙ্গে, সবার প্রতি রইল অনেক অনেক প্রীতি আর ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। শুভরাত্রি।

0: ট্রান্সক্রিপশন সার্ভিস রেকর্ডকৃত নতুন গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান শুরু অভিনয় এখানে শেষ হল। গ্রন্থন উপস্থাপনায় ছিলেন হাসান হাবিব বাপ্পি, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ফারজানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সারোয়ার মোর্শেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালা এখন রয়েছে পল্লীগীতি, শিল্পী শ্রী পলাশ রঞ্জন লোহ, শিল্পীকণ্ঠে গানের গীতিকার ও সুরকার শাহাবুদ্দিন মজুমদার।

0: শ্রোতা বন্ধুরা, পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন শ্রী পলাশ রঞ্জন লোহ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ বোনাসের চেক হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক ও মেয়রদের কাছে এসব চেক হস্তান্তর করা হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট প্রশাসক ও মেয়রদের কাছে সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ বোনাসের চেক তুলে দেন। আতিকুর রহমান রুমন আরও জানান, প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে শহরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দরভাবে রক্ষণাবেক্ষণের নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত প্রেস সচিব বলেন, তিনি নগরগুলোকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে কাজ করার আহ্বান জানান এবং জলাবদ্ধতা প্রতিরোধে নিয়মিত খাল ও ড্রেন পরিষ্কারের বিষয়টি নিশ্চিত করতে বলেন। এর আগে চলতি বছরের ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৫,০০০ টাকা করে ঈদ উপহারও প্রদান করেছিলেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের বাসভবন থেকে হেঁটে নিজের রাজনৈতিক কার্যালয়ে যান। আজ বিকেলে গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে হেঁটে বিএনপি চেয়ারম্যান তাঁর রাজনৈতিক কার্যালয়ে যান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল দিনব্যাপী সফরে ময়মনসিংহ যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এ সফরে তিনি খাল পুনর্খনন ও নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন করবেন এবং সাংগঠনিক সভায় যোগ দেবেন। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী দুপুর ১২:৩০ বৈলর ইউনিয়নের ধরার খাল পুনর্খনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং খাল খনন উদ্বোধন করবেন। তারেক রহমান বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং ৩ দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পরে তিনি ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন। এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ময়মনসিংহ জুড়ে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সারা দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। আজ কুমিল্লায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে অবকাঠামো উন্নয়ন, চালকদের প্রশিক্ষণ, চলাচলের অনুপযোগী যানবাহন নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, স্বল্প সময়ে বিপুল সংখ্যক যাত্রী ও কোরবানির পশু পরিবহনের চ্যালেঞ্জ সত্ত্বেও এবছরের ঈদ উল আজহার যাত্রা স্বস্তিদায়ক ও সুষ্ঠু হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, যত বেশি মানুষের মনে নজরুলের চেতনা জাগরণ করা যাবে তা তত বড় জাতীয় সম্পদ হয়ে উঠবে। আজ রাজধানী শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, নজরুল চর্চার মাধ্যমে যে সমষ্টিগত মনোজগৎ তৈরি হয়েছিল তা অবদান রেখেছে মুক্তিযুদ্ধ ও ২৪ গণ অভ্যুত্থান সহ জাতীয় সব অর্জনে। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদে ঘরমুখো মানুষদের নিয়ে রেলের ৫ দিনব্যাপী ঈদ যাত্রা। ঈদে ঘরমুখো মানুষকে নিরাপদ ও নির্বিঘ্নে পৌঁছে দিতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে। তবে আজ থেকেই কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। এবার রেলের ঈদ বহরে চলাচল করবে ৪৩ জোড়া আন্তনগর সহ ৬৬টি জোড়া ট্রেন। স্টেশন ম্যানেজার জানান, এর বাইরেও ঈদ উপলক্ষে চলাচল করবে ১০টি বিশেষ ট্রেন। যাত্রীর চাপ সামাল দিতে প্রতিটি আন্তনগর ট্রেনে যাত্রার ২ ঘণ্টা আগে দেওয়া হবে ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রস্তুত কোরবানির পশুরহাট। তবে রাজধানীর হাটগুলোতে ক্রেতাদের বাড়তি ভিড় লক্ষ্য করা যায়নি। প্রচলিত হাটের পাশাপাশি অনলাইন ও খামারভিত্তিক বিক্রি হচ্ছে কোরবানির পশু। তবে অনেক ক্রেতার কাছেই এখনও সশরীরে হাটে গিয়ে পশু কেনাই বেশি পছন্দনীয়। সরকার জানিয়েছে, হাটে নিরাপত্তা ও পশুর স্বাস্থ্য পরীক্ষায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এদিকে রাজধানীর পশুর হাটগুলোতে ধীরে ধীরে বাড়ছে ক্রেতাদের সমাগম। সংশ্লিষ্টদের আশা, ঈদ যত ঘনিয়ে আসবে ততই জমে উঠবে পশুর এই বাজার। আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৫৪ জন হাম এবং ১,২৬১ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ শহীদুল ইসলাম। পথপাথে অনুষ্ঠানে কোরবানির তাৎপর্য সম্পর্কে বলবেন হাফেজ মাওলানা মুফতি সৈয়দ আহনাফ শাহরিয়ার। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর 12:30 ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ধরাল খাল পুনর্খনন অনুষ্ঠানস্থলে খাল খননের শুভ উদ্বোধন করবেন এবং বিকেল 3:30 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানে যোগদান করবেন এবং 3 দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। এ সকল অনুষ্ঠানের কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্স, এফএম 106 মেগাহার্স, ট্রফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ শস্যা কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.pd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 মেগাহার্সে প্রচারিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক বিশেষ অনুষ্ঠান জনতার জিয়া শুনতে পাবেন সকাল 7:30। সকাল 8:30 রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ শুনতে পাবেন সকাল 9:05। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে প্রচারিত হবে সকাল 10:35। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল শুনতে পাবেন বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারীকণ্ঠ, সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ রয়েছে বেলা 3:35। পবিত্র কুরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4:05। বিকেল 4:25 শুনবেন সুর তরঙ্গ। বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনু পরমাণু শুনবেন বিকেল 5:10। সোনালী ফসল প্রচারিত হবে সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার দূরবার শুনতে পাবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সমী পেশু শুনবেন রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান প্রচারিত হবে রাত 10টায়। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনতে পাবেন রাত 10:20। এফএম 102 মেগাহার্জে রাত 12:15 নিশুতির আয়োজনমালায় শুনবেন নাটক হে আমার ভালোবাসা। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6:00-12:10 পর্যন্ত এবং বেলা 2:15-11:15 পর্যন্ত আয়োজনমালা শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 7:00-9:00 পর্যন্ত রয়েছে ঢাকা কয়ের অনুষ্ঠান। বন্ধুরা, জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, আমি আবারও বলছি, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৪%, সন্ধ্যে ৬টায় ৭৭%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫:১৩, সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ৩৮। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা এখন থেকে এফএম ১০২ মেগাহার্জে বিরতি। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক ৬৯৩ কিলোহার্জ ও এফএম ১০৬ মেগাহার্জে। এখন শুনবেন পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: এতক্ষণ পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা, সকাল ৬টা। আজ শনিবার, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ জ্যৈষ্ঠ, ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি, ২৩শে মে ২০২৬ খ্রিস্টাব্দ।
1: শুভ সকাল। সুন্দর এই সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্টজ, এফএম ১০৬ মেগাহার্টজ এবং ১০২ মেগাহার্টজে। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি মীর আশফাক হোসাইন এবং ফাতেমা জেবুন্নেসা মুনিয়া।
0: প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ সিরাজুল আলম, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম।
1: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত। আজ সূরা ইউসুফের ১৮-২০ আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ শহীদুল ইসলাম।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم